0: হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন রেডিও চিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম, যারা শুনছেন রেডিও চিতাল বাংলায় তাদের জন্য স্বাগতম। আমরা আজকে পেয়েছি আমাদের পছন্দের একজন মানুষ, বেসিক্যালি আমার খুবই পছন্দের, যে মেয়েটাকে দেখে আমি মানে ছোটবেলা থেকে তার ছোটবেলা থেকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম, আমার বড়বেলা বলা যায়। তো আর শুরুতে একটু বলে নিই, আজকে আমাদের অতিথি আসনা হাবিব ভাবনা। এটা আসলে ভাবনার বিষয়, কারণ একই সঙ্গে তার পেইন্টিং, তার তার অভিনয়, তার নাচ, তার প্রেম ভালোবাসা সবকিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আপনারা যারা রেডিও চিতাল বাংলা ইউএস এর সঙ্গে আছেন তাদের জন্য স্বাগতম। আপনারা কোথা থেকে দেখছেন সেটা একটু আমাদের জানাবেন। আমরা একই সঙ্গে এটা iOS অ্যাপে আছে আর একই সঙ্গে অ্যান্ড্রয়েডে আছে। আমরা আপনারা যারা দেখছেন তারা শেয়ার করে দেবেন। আমরা মাত্র শুরু করলাম। ভাবনা, কি খবর, কেমন আছো তুমি?
1: হ্যালো, খুব ভালো। আপনার সাথে এতদিন পর এইভাবে দেখা হবে এটা বুঝি নাই যে আমাদের এভাবেও আড্ডা হতে পারে, এটা
0: সেটাই
1: অবাক।
0: হ্যাঁ,
1: আর আপনি যে বললেন ছোটবেলা থেকে, আমি তো ভাবতেছিলাম আপনার ছোটবেলা থেকে বলতেছেন।
0: না না, এটা তোমার ছোটবেলা, আমার বড়বেলা। আমি একজন সুপ্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন তাদের জন্য বলি, এই মানে অনলাইন অনুষ্ঠান করার একটা সুবিধা হচ্ছে, এটা বছরের পর বছর মানুষ দেখতেই থাকে। আমাদের একটা অনুষ্ঠানের মধ্যে বন্যা একবার তার চুল বাঁধলো, কি একটা করলো, তাতে দেখি যে পরদিনের 40,000 ভিউ। প্রথম দিকে কিন্তু খুব একটা ইয়ে ছিল না, তো এটা একটা মুশকিল। তো আমি ধরেন টেলিভিশন চ্যানেলে যতদিন কাজ করেছি তার মধ্যে আমি দেখেছি টেলিভিশনের মধ্যে অনেক আনুষ্ঠানিকতা থাকে, বাট সোশ্যাল মিডিয়াটায় আনুষ্ঠানিকতা কম থাকে। তো আমি একবার একটা পিকনিকে গেলাম, সেই পিকনিকটা হচ্ছিল কোথায়, তা আমি যে দেখলাম যে একটা মেয়ে সাদা জামা পরলো, সাদা এই জামাটা এরকম যে স্কার্ট টাইপের কি বলে একটা আমেরিকান স্টাইলের জামা পরে সে মঞ্চে উঠলো, জাস্ট এরকম হিল পরে টকবক টকবক করতে করতে মঞ্চে উঠলো, উঠে কি কি যেন বললো, সবাই হা হা করতে হাসতে হাসতে শেষ, আবার মেয়েটা নামলো, নেমে চলে গেল। আমার বউ আমাকে জিজ্ঞেস করলো তুমি ওর দিকে হয়ে তাকিয়ে আছো কেন? আমি বললাম যে হ্যাঁ, ও হচ্ছে আমাদের হাবিব ভাইয়ের মেয়ে, ওর নাম হচ্ছে আসনা হাবিব ভাবনা। এখন এই মেয়েটার চাঞ্চল্য আমাকে মুগ্ধ করে, আমাদের সবার সবাই কিরকম মুগ্ধ হয়ে তাকালো। তারপর কিছুদিন আগে আমার সঙ্গে বন্যার দেখা নিউ ইয়র্কে, বন্যা এখন নিউ ইয়র্কে আছে। তো বন্যাকে আমি বললাম যে ভাবনা যে এই এত সুন্দর পেন্টিং করে এইটা তো আমি জানতাম না, এবং আমি ভাবতেও পারি নাই যে ভাবনা এত সুন্দর পেন্টিং করে। বন্যা বলল যে ও আমার সামনে চারকোল দিয়ে ছবি আঁকলো এবং এইটা ওর গড গিফটের ব্যাপার। আমি অনেক কথা বলছি কারণ ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আরো কয়েকটা পয়েন্ট আমার বলতে হবে। যখন আমি বাংলাদেশে কাজ করি তখন আমরা নাচের প্রোগ্রাম করতাম, আমি নাচ দেখে খুব মুগ্ধ হই। তারপরে একদিন হঠাৎ করে আমরা একক নৃত্যের দিকে গেলাম যে যাতে একজন মানুষের সবগুলো বিষয় তুলে ধরা যায়। তারপরে আমরা ঠিক করলাম কার নাচ করা যায়, আমরা অপির নাচ করেছি, রিয়ার নাচ করেছি, আরো অনেকে করেছি। তো হঠাৎ আমার মনে হলো আচ্ছা এই যে মেয়েটা নাচে ওর মধ্যে যেই স্পিড আছে, যে চাঞ্চল্য আছে, সেইটা তো আমরা তাকে এই সুযোগটা দিতে পারি। তারপর সুযোগ দেব কি, সে নিজেই একের পর এক নাচ তুলে তুলে অস্থির। তো ভাবনা, এই যে আমরা এতগুলো কথা বললাম, তোমার কি মনে হয় আসলে, তোমার যদি আমরা একটা একটা করে আসি, ধরো তোমার পেইন্টিং, পেইন্টিংটা আমি সবার আগে বলতে চাই, বন্যাও মুগ্ধ আমরাও মুগ্ধ। আমার ধারণা তুমি নিজে, তুমি এর আগে কেন পেইন্টিং করো না এবং কিভাবে তুমি নিজের মধ্যে এটা খুঁজে পেলে?
1: শামীম ভাই, প্রথমে আপনি নাচের কথাটা বলে আমাকে মানে খুব মানে ইমোশনাল করে দিছেন, বিকজ আপনি যখন আমার একক নৃত্যানুষ্ঠানটা করছেন আমি তখন একেবারেই নতুন ছিলাম। এটা আমার মনে হয় একজন চ্যানেলের হেড হিসাবে এটা অসম্ভব সাহসী একটা কাজ আপনি করছেন, এবং সেইটুকুন কাজ করার জন্য অন্যরা হয়তো নানান কিছু করত, সেটা আপনি কিছুই করেন নাই। এবং আপনি যেভাবে মানে আমার ওই সময় এত মানে আই ওয়াজ সো ইয়াং, এবং মানে হয় না যে মানে আমার তখন 19ও হয় নাই ওই সময়, একক নৃত্যানুষ্ঠান মানে এটা আমার জন্য অনেক বিগ একটা বিষয় ছিল, এবং আমার মানে হয় না যে এটা একটা সিনেমার চাইতে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল, বিকজ আমি একজন ডান্সার। সো ওইটা আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ এখন লাইভে
0: বলবো,
1: থ্যাংক ইউ সো মাচ। এবং আমি এটা আমার মনে হয় আমি যখন বুড়ি হয়ে যাব, আমার যখন নাতিপুতিও হয়ে যাবে, তখন আমি আপনার কাছে থ্যাঙ্কফুল থাকবো এই নাচের প্রোগ্রামটার জন্য, বিকজ ফেভারিট একটা কাজ, এটা আমার অনেক।
0: কিন্তু মাঝখানে একটা প্রশ্ন করি, তুমি কি বুড়ি হবা আদৌ? কারণ তোমাকে তো আমি সেই প্রথমে যা দেখেছি সেরকম সুন্দরই লাগছে,
1: এই 20 বছর
0: পরেও আরো ইয়াং।
1: হ্যাঁ, আমাদের সিনিয়র আপুরা ইয়াং হচ্ছে তাই আমরাও দেখে দেখে ইয়াং হচ্ছি।
0: আমি অবশ্য তুমি এটা কেন বলেছো আমি বুঝতে পারি না, আমি তো একটু সরল সহজ মানুষ। আচ্ছা তাকে বলো, তুমি তুমি দেখো আমরা কিন্তু আমাদের যতটুকু কাজ করতাম তার চেয়ে বেশি আমাদের রুমের মধ্যে আড্ডা হইতো না? না না হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর নাচ থেকে, তারপর নাচটা যখন তুমি করলে তোমার কেমন লাগলো? তোমার একক নৃত্য হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে,
1: আমার দেখেন মানে আমার জন্য মানে এত বিশাল একটা পাওয়া ছিল, একক নৃত্যানুষ্ঠান হচ্ছে সেটা না, মানে একসাথে আমার পাঁচটা নাচ আমি নাচতেছি, এবং আমার মনে আছে আমি ঈদের সময় সব নাটক ক্যান্সেল করে আমি প্রত্যেকদিন বাংলা ভিশনে যে রিহার্সাল,
0: একদম তাই,
1: মানে আমি অবাক হয়ে যাই যে আমি সব নাটক ক্যান্সেল করে দিছি ঈদের, যে না এখন আমি করতে পারবো না, আমি নাচের প্রোগ্রাম করছি, এবং আমার আশেপাশে সবাই খুব অবাক, আরে নাচের প্রোগ্রাম করছে তো কি হয়েছে রাত্রে কইরো, না আমি ভালো ছাত্রীর মতো সকালবেলা উঠে বাংলা ভিশনে যাচ্ছি, রাত্রে 8টার সময় রিহার্সাল শেষ হচ্ছে, এবং আমার এত ভাল লাগতেছিল, আমি পিজা তারেক ভাইকে অনেক জ্বালাইছি, তারেক ভাইকে প্রত্যেকদিন বললাম পিজা খাবো, এই খাবো, সেই
0: আর সুপ্রিয় বাংলা বিশ্বের 12 তলায় একটা বড় স্পেস আছে, ভাবনা প্রতিদিন সকালে 9টা সাড়ে 9টার মধ্যে চলে আসতো, এবং সন্ধ্যা 8টা 9টা 10টা পর্যন্ত সে একটা না রিহার্সাল করতো, মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে একটা মানুষের ডেডিকেশন কি পরিমাণ হতে পারে, এবং এটা কিন্তু আমরা অপির মধ্যে দেখেছি, রিয়ার মধ্যে দেখেছি, নাদিয়ার মধ্যে দেখেছি, যতগুলো কাজ আমরা করেছি নাচের প্রত্যেকের, এটা কি নৃত্যশিল্পীদের একটা বৈশিষ্ট্য যে এই পরিমাণ ডেডিকেশন না থাকলে নৃত্যশিল্পী হওয়া যায় না? তোমার কি মনে হয়?
1: আমার মনে হয় কি নাচটা আসলে আমরা সবাই এত ছোটবেলা থেকে করি, হয় না ফার্স্ট লাভের মতো, এটা আসলে বিষয়টা আমি যখন প্রথম সিনেমার শটটা দেই আমার মনে হচ্ছিল কি যে মনে হয় এখন আমি স্টেজ পারফরমেন্স করার পর বা নাচের একবার একটা ডান্স শেষ হওয়ার পর আমার যে অনুভূতিটা আসে, আমার মনে হয় যে ফার্স্ট সিনেমার পর আমার ইচ্ছেতে একটা অন্যরকম অনুভূতি আসবে নাচের চেয়ে বেশি, বাট এটা আমি সিনেমা করার পরও আমার ওই অনুভূতিটা আসে নাই, ওই আরামটা যেটা আসলে আমি নেচে আনন্দটা পাই, আমি নেচে যে আনন্দটা পাই ওইটা আমি অন্য কিছুতে পাই না, এটা আমার মনে হয় যেহেতু এটার সাথে আমার প্রথম পরিচয় হয়েছে শিল্পের নাচের মাধ্যমের সাথে আমার প্রথম পরিচয়, তো আমার মনে হয় এটা একটা কানেকশন হতে পারে, আর যেহেতু ছোটবেলা থেকেই নাচ করি সো আমার মনে হয় যে এটার জন্য হতে পারে, আর নাচের মেয়েরা অনেক হার্ড ওয়ার্কিং, শামিম ভাই খুবই হার্ড ওয়ার্কিং,
0: করেক্ট করেক্ট, এবং আমাদের মিডিয়াতে আমরা যাদেরকে পেয়েছি পরবর্তী সময়ে খুব প্রতাপশালী অভিনেতা অভিনেত্রী অভিনেত্রী তাদের বেশিরভাগই নাচের, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাফি আহসান, তারপরে রাফি আহসান টাঙ্গাইল থেকে, পানি নিয়ে ভাবনা, আর না আর না শুধু কামনা দুজনের জন্য, অন্ধকার সোহাগ, ফয়সাল আহমেদ মজুমদার, ওয়াও রিয়েলি দ্যাটস অসম, রওদাতুল জান্নাত, রওদাতুল জান্নাত দেখছেন সুইজারল্যান্ড থেকে, বাহ আপনাদের ধন্যবাদ, ভাবনার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন যে কোনো বিষয়ে, এই একটা মেয়ে অত্যন্ত সাহসী, যে কোনো বিষয়ে যে কোনো সময় কথা বলতে প্রস্তুত, ফয়সাল আহমেদ মজুমদার ভালো ছিল, ওয়াসিকা আফরিন নাচকে যে মন থেকে একবার ভালোবেসেছে ওখান থেকে বের হয়ে আসাটা কঠিন, হ্যাঁ ওয়াসিকা আফরিন তিনিও নাচ করে, হ্যাঁ আমি আমার আমি জানি তাকে, সে নাচ করে, এই যে নাচকে যে মন ওখান থেকে বের হয়ে আসাটা কঠিন, শারমিনা সিরাজ হ্যালো ভাবনা এবং শামিম ভাই, শারমিনা সিরাজ হচ্ছে নিউ ইয়র্কের অত্যন্ত জনপ্রিয় মুখ, উপস্থাপক, বাংলাদেশেও কাজ করতো, এখন নিউ ইয়র্কে থাকে, ফারহানা মিশু, আপু বিয়ে করবেন কবে? আচ্ছা এই প্রশ্নটা করে ফেলি, ফারহানা মিশু খুব সাহসের সঙ্গে, আপু বিয়ে করবেন কবে? কিন্তু বিয়ে করাটা কি জরুরি? একটা বিষয় বলতে চাই, ভাবনার বই বেরিয়েছে, ভাবনা বইয়ের মধ্যে একটা জায়গায় লিখেছে ভূমিকাতে যে আমার আব্বু ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছে কিভাবে একজন নারী হিসাবে বেঁচে থাকা যায়, বিয়ে করে ঘরণী হয়ে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকাটা আমি বিশ্বাস করি না, আমার আব্বু সেটা আমার মধ্যে দিয়েছে, আমি আব্বুকে ধন্যবাদ দিতে পারছি না, এই বইয়ের মধ্যে ধন্যবাদ দিলাম, তাই তো ছিল ভূমিকাটা? হ্যাঁ, তো আমরা এই প্রশ্নের উত্তরটা শুনবো যে নারী হিসেবে ভাবনার কি ভাবনা, তার আগে আপনাদের বলতে চাই আপনার প্রশ্ন করলে আমাদের লিখে দেন, আর কে কোথেকে দেখছেন সেটাও লিখে দেন, আমরা এখানে পড়ার চেষ্টা করব। ভাবনা, এই যে তোমার বইয়ের মধ্যে যে ভূমিকা ছিল যে নারী হিসাবে ডিপেন্ডেন্ট হয়ে না বাঁচা, একজন নারী হিসাবে মানুষ হিসাবে নিজের পায়ে দাঁড়ানো, নিজের মতো দাঁড়ানো, এবং বাবা সেটা তোমার মতে দিয়েছে, তোমার ভাবনাটা আসলে কি?
1: আসলে আমার যেটা মনে হয় কি যে মেয়েদেরকে খুব ছোটবেলা থেকে মা বাবার উচিত ফিনান্সিয়ালি যে আসলে তাকে রিচ থাকতে হবে, ফিনান্সিয়ালি তাকে হেলদি থাকতে হবে, আমি বলছি না যে মানে বড় লোক হইতে হবে, টাকা ইনকাম করতে হবে, আর কিছু করা যাবে না, এরকম না, বাট আমার মনে হয় যে ফিনান্সিয়ালি তাকে অসম্ভব শক্তিশালী থাকতে হবে, এটা ছোটবেলা থেকে শিখাইতে হবে, আমার মা বাবা যেরকম বা আমি যেরকম আমার বোনকে বলেছি দেখো তোমাকে কিছু না কিছু করতে হবে, তুমি পড়াশোনা করো, বাট তার সাথে সাথে তোমাকে কিছু না কিছু করতে হবে। তখন হয় কি, একটা মানুষ যখন কাজ করে না শামীম ভাই, তখন হয় কি মানুষের ইয়েটা বাড়ে, সেলফ কনফিডেন্সটা বাড়ে, তখন নিজেকে অনেকভাবে আবিষ্কার করতে চায়। আর মেয়েদের আমি বলছিলাম, আজকে আমি বলছিলাম আমার বন্ধুদের সাথে, যে আমি মিনা বাজারে আমার একটা বোনের বাচ্চার জন্য, মেয়ে বাচ্চার জন্য গিফট কিনতে গেছি। তো আমি যাওয়ার পর আমি দেখি যে
0: অডিওটা ড্রপ করেছিল। হ্যাঁ,
1: ফোন আসলে এরকম হয়ে যায়, ফোন আসে এরকম হয়ে যায়,
0: কারেক্ট? ওকে, তারপর মিনা বাজারে
1: যাওয়ার পর আমি দেখলাম যে বাচ্চাদের সেকশনে আমি গিফট কিনবো একটা মেয়ে বাচ্চার জন্য, ওখানে মেয়েদের শুধু গিফট, শুধু তারা ফেরি, ফেরি পুতুল, হ্যাঁ, বা মারমেড, হ্যাঁ, বা মানে বার্বি, দ্যাটস ইট। আর ছেলেদের জন্য তারা ক্যাপ্টেন, এরকম বয় কার্টুন ক্যাপ্টেন হওয়া, তারপর হচ্ছে ডক্টর, তারপর হচ্ছে প্লেন চালাচ্ছে বয় বাচ্চা, এরকম কার্টুন প্লেনের মধ্যে, হ্যাঁ, তারপর বিশাল বড় বড় বল, সব ছেলেদের সেকশনে। আর মেয়েদের সেকশনে আপনি পাবেন শুধু বার্বি পুতুল এবং মানে মৎস্যকন্যা, এই টাইপের। সো আপনি একটা জিনিস খেয়াল করেন যে ছোটবেলা থেকে একটা মেয়েকে ফেরি বানানোর একটা প্রচেষ্টা চলছে, তুমি ফেরি বাবা, ওকে, মানে মেয়ের জন্য প্লেন কিনে আনতেছে না কেউ, যে আচ্ছা ও প্লেন ওকে দেয়া হোক বা ওকে একটা ফুটবল দেয়া হোক, এটা কিন্তু আমাদের প্র্যাকটিস নাই। মানে আমার তখন এত বিরক্ত লাগছে, আমি ওটা থেকে কিছু গিফটই কিনি নাই, যে কি মেয়েদের জন্য জাস্ট ফেরি ডল এন্ড জাস্ট বার্বি, হোয়াট ইজ দিস? আমাদের সময় থেকে বার্বি আসতেছে, আমি কোনো মেয়েকে পুতুলি দিতে চাই না, আমার বিরক্ত হয়ে গেছে আমি পুতুল দেওয়াতে।
0: খুবই সুন্দর ফাইন্ডিং। আমি একটু বলতে চাই আমাদের দর্শকদের জন্য, যারা আপনারা দেখছেন এবং শুনছেন, ভাবনা একটা তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো। ভাবনা বললো যে আমাদের ছোটবেলা থেকেই একজন একজন মেয়েকে মেয়ে হিসেবে তৈরি করে ফেলার চেষ্টা হয় আমাদের সোসাইটিতে, তাকে হয় একটা পুতুল কিনে দেওয়া হয় অথবা একটা ফেইরি ডল অথবা একটা এমন কিছু যেটাতে তার মনে হয় যে সে আসলে একটা ওইভাবে নিজেকে শক্ত সামর্থ্য ভাবতে হয়তো কোথাও যে একটু সন্দিহান। আবার একটা ছেলেকে দেওয়া হচ্ছে একটা গাড়ি, একটা পিস্তল, একটা ঘোড়া, যেটাকে তাকে মনে হচ্ছে সে আসলে আরো বেশি রকমের নিজেকে পাওয়ারফুল ভাবতে শুরু করে। তো এইটা আমরা ভাবনা শুনছিলাম, আপনারা শুনুন, আপনাদের কোনো ভাবনা থাকলে লিখে দেবেন। হ্যাঁ, তারপরে তারপরে তোমার কি সিদ্ধান্ত হলো যখন এটা দেখলে?
1: আমি আর গিফট কিনলাম না, এবং আমি ছোটবেলায় খুব বল খেলতাম, হ্যাঁ, ছোট ছোট বল দিয়ে আমি খেলতাম সবসময়, আমি কখনো পুতুল টুতুল খেলিনি আমার লাইফে, আমার ভালো লাগতো না। আর আমি যখন আম্মু আব্বুর কাছে হয়েছি তখন আমার কোনো ভাই বোনও ছিল না, আমি যেহেতু বড়, তো আমি একা একাই বড় হয়েছি বেশিরভাগ সময়। আব্বুর থিয়েটারে যেয়ে বসে থাকতাম, আব্বু তখন থিয়েটার করতো, ওইখানে গিয়ে বসে থাকতাম, টিএসিতে বসে থাকতাম, আমাকে চারুকলায় রেখে আব্বু আম্মু রিহার্সাল করতো, মানে এভাবে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে। তো আমার মধ্যে আসলে অনেক বন্ধু নাই আমার, কারণ আমার বন্ধু আপনারা হয়েছেন পরবর্তীতে, সব বয়স্করা আমার বন্ধু হয়েছে, আমার বয়সে আমার কোনো বন্ধু নাই। তো এটার কারণে আমার জন্য ভালো হয়েছে, আপনারা আমার আশেপাশে থাকে আমার জন্য বেটার হয়েছে, একদমই খারাপ কিছু হয় নাই, বেটার হয়েছে, কারণ আমি আপনাদের কাছ থেকে অনেক শিখতে পারছি। বাট আমার যেটা মনে হয় কি, ফ্যামিলিতে এটা একটা মেয়ের মাথার মধ্যে এই জিনিসটা দেওয়া উচিত না, হ্যাঁ, যে তুমি মেয়ে, তোমাকে একটা সুন্দর ছেলের সাথে বিয়ে দেয়া হবে, হ্যাঁ, বা ভালো মতো পড়াশোনা করো, তা না হলে কিন্তু ভালো হাজবেন্ড পাবা না, কোনো ভালো প্রপোজাল আসবে না, মানে পড়াশোনা করতে হবে ভালো প্রপোজাল আসার জন্য। এটা বলা হচ্ছে না যে তুমি ভালো মতো পড়াশোনা করে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও।
0: একদমই তাই, এবং সেই কারণে ভাবনা দেখো, বাংলাদেশে যখন একটা মেয়ে ডিভোর্সড হয় তখন সে কিন্তু পুরোপুরি ভেঙে পড়ে, যখন একটা মেয়ে রেপড হয় তখন সে মনে করে তার বেঁচে থাকার কোন রকমের কোনো ইয়ে নাই, সে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু তাই না? আবার যে রেপ করছে তার সাথে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যে আমাদের ওই ছেলেটা তার ওই ছেলেটার সাথেই তাকে থাকতো, কি ইনসাল্টিং একটা ব্যাপার।
1: দেখেন যে রেপ হয় তার ছবি সব নিউজ পোর্টালে আসে, মানে এটা কিছুদিন যাবত মানে জিনিসটা খুব সচেতন ভাবে না করা হচ্ছে, কয়েকটা জায়গায়
0: আগে একটু বেশি আসতো,
1: বাট মানে এটা কত বড় একটা ক্রাইম, সেই মেয়েটার নিউজ সব জায়গায় আসে, সব জায়গায় তনু তনু তনু তনু তনু, তনুর সাথে কারা এই কাজটা করলো, কি করলো, তাদের কিছু, তাদের কোনো ছবি এখন পর্যন্ত কেউ বের করতে পারলো না,
0: বলে
1: মানে আসলে কি হয়েছে কি শামীম ভাই, আমাদের মানে আমাদের আশেপাশের মানুষদের কথা শুনলেও আমার এত অবাক লাগে যে এখনো এই 2021 সালেও আমার আশেপাশেই একজন কারো মেয়ে হয়েছে, তো একটু মানে হ্যাঁ মেয়ে হয়েছে, তোর মন খারাপ কেন, মেয়ে হয়েছে, হাসতেছে মানে বলতেছে ও না, মানে ঠিক সেটাকে হাইড করবে। আমি বললাম আন্টি আপনার কেন এরকম লাগছে, বলছি না ওর মেয়ে হয়েছে তো, বুঝছো, শুনো না একটা বংশের বংশের ব্যাপারটা আছে না, বংশটা বাড়ায় নিয়ে যাবে।
0: শোনো শোনো, এই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স বলি, আমার আমার তো তিন কন্যা, তো যখন হ্যাঁ হ্যাঁ তা আমাকে একজন এসে যখন থার্ড কন্যা হলো, আমাকে একজন এসে বলে কি বাবা মন খারাপ করো না, তা আমি বলছি হ্যাঁ আসলে অনেক মন খারাপ হয়েছে আন্টি।
1: চিন্তা করেন যে বাবা মন খারাপ করো না,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: যে বাবা মন খারাপ করো না, সেটা কিন্তু আপনার আমার আশেপাশের মানুষে বলছে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: যে আমরা তো বই পড়তেছি, আমরা এত এত প্রগতিশীল কথাবার্তা বলতেছি, হ্যাঁ এখনো 2021 সালে কে হিন্দু কে মুসলমান সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি।
0: করেক্ট করেক্ট, আমরা এই প্রসঙ্গে আসবো, খুবই সেন্সিটিভ একটা পয়েন্ট এটা আমরা আসবো। তার আগে আমরা একটু বলতে চাই যে আমাদের সঙ্গে ইউকে থেকে যুক্ত হয়েছে ফয়সাল আহমেদ মজুমদার, ঢাকা থেকে তো ওয়াসিকা আফরিন আছে, শারমিনা সিরাজ খুব ভালো হচ্ছে, ভাবনা ইজ এ মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট এন্ড শি ইজ এ স্ট্রং পার্সোনালিটি, গুড গুড গুড কমেন্ট শারমিনা সিরাজ। মোহাম্মদ শরীফ আহমেদ লিখেছেন, শারমিনা সিরাজ আরো লিখেছেন, স্বামী ভাই ইউ আর ভেরি জেনারাস অ্যান্ড মডেস্ট অ্যাজ ওয়েল, ও আমার প্রশংসা করছে, থ্যাংক ইউ শারমিনা সিরাজ, তার খাওয়া পাওয়া আছে। আমরা এবার একটু নাচের দিকে একটু ব্যাক করতে চাই, আবার আমরা এটাতে আসবো। তারপরে যখন
1: ছবি আঁকাটাই তো প্রথম প্রশ্নের উত্তরই দেই না,
0: এই ছবি আঁকাটা আমাদের এটা একটু ক্লাইম্যাক্স হিসেবে থাকলো, কারণ আমরা এটার মধ্যে আরো কিছু বিষয় আছে, কারণ আমি ওই ছবি আঁকার বিষয়টাতে আমি অত্যন্ত মুগ্ধ। সেটা হচ্ছে যে একটা প্রশ্ন করতে চাই, তুমি বলেছো, আমি ভাবনাকে সবসময় তুমি করে বলি সুপ্রিয় দর্শক, সেই জন্য আমরা বলছি দর্শক শ্রোতা, তুমি বলেছো তোমার বন্ধুত্ব হয়তো সবসময় বয়স্ক মানুষের সঙ্গে। আমি এটা একটা ব্যাখ্যা আমি দেখি যে আসলে যার ওয়েভ লেংথ যত বেশি তার তো আসলে তার সঙ্গেই হবে। যদি আমার বয়সী কোনো বন্ধুদের সাথে আমার খুব না মেলে, যদি আমার চেয়ে বয়স্কদের সাথে আমার ভাবনা মেলে, তাহলে তার সাথেই বন্ধুত্ব হবে। তোমার সব সব বন্ধুরা তোমার চেয়ে বড়, তুমি বলেছো, এটা কি স্কুল লাইফ থেকে এরকম ছিল বা এটার কারণ কি?
1: আমার মনে হয় আমি আমার বাবার বন্ধুদের সাথে অনেক বেশি কানেক্টেড ছিলাম। আমার ক্লাস 5 পর্যন্ত মনে হতো কি সবার বাবারাই ডিরেকশন দেয়, সবার
0: বাবা। দর্শক শ্রোতা, আমরা ভাবনার সাথে কথা বলছি, বাবার ভাবনার বাবা হাবিব ভাই হচ্ছেন একজন নির্দেশক। হ্যাঁ তারপর
1: আমি যখন ক্লাস 5-এ পড়ি,
0: হ্যাঁ অনেক ফোন আসছে, আমরা অডিওটা আবারও চলে গেছে ফোন আসার কারণে,
1: ফোন দিচ্ছে গ্রুপ কলে তার জন্য। ক্লাস 5-এ যখন আমি পড়ি, তখন আমি আমার অন্য বন্ধুদের বলছি যে আচ্ছা তোমরা শুটিং এ, শুটিং এ গেলে তখন একটা মজা জিনিস, শুটিং এ গেলে অনেক মজা মজা খাওয়া পাওয়া যেত, মানে আব্বু শুটিং মানে অনেক মজা মজা খাওয়া খেতে পারবো।
0: তখন ছোটবেলা থেকে এটা মনে হইতো যে তোমার আব্বু আব্বু শুটিং এ যাচ্ছে, ওখানে একটা মজার খাওয়া পাওয়া যাবে। আচ্ছা অডিও অডিও পাচ্ছি না, না এখনো না, না এখনো পাচ্ছি না, এখনো পাচ্ছি না। আচ্ছা তুমি কথা বলে ওঠো, তোমার কথার উত্তর আমি দেব, তার আগে আমি একটু বলতে থাকি সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা জানেন রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, এবং এটা আসলে রেডিও কিন্তু এর টেলিভিশন ভার্সন আছে ইউটিউব ফেসবুকে আপনারা পাবেন। আমাদের আমরা কথা বলছিলাম ভাবনার সঙ্গে, আমাদের পছন্দের মানুষ আসনা হাবিব ভাবনা, নৃত্যশিল্পী, পেইন্টার এবং একই সঙ্গে লেখক, আমরা অভিনেত্রী। আমরা কি ভাবনার অডিও পেয়েছি এখনো? না পাওয়া যাচ্ছে না। তো আপনারা ওয়াসিক আফরিন এখানে একটু লিখেছে যে এদেশে এখনো এই বিষয় থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগবে, সোশ্যাল মিডিয়াতে মানুষ এই বিষয়ে বেশি বলা হয় কিন্তু রিয়েল লাইফে আমরা এখনো অনেক পিছিয়ে আছি, সময় লাগবে, লাগলেও আশা করি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে না। হ্যাঁ আমার মনে হয় যে আমরা ভাবনাকে আবার যোগ করতে হবে, না অডিও আসছে না, হ্যাঁ আমরা ভাবনাকে আবার পাবো। তার মধ্যে আমরা একটু কথা বলতে চাই যে আমরা রেডিও ত্রিতাল বাংলায় আজকে ভাবনার সাথে আমরা কথা বলছি, ভাবনা এমন একজন মানুষ যে খুবই সাহসী এবং একই সঙ্গে যে কোনো বিষয়ে অকপটে কথা বলতে প্রস্তুত, কোনো রকমের টেনশন করে না এবং কোনো রকমের কোনো কিছু ভাবনা আলাদা করে ভাবে না, তার নিজস্ব একটা ভাবনা চিন্তা আছে, আমরা ভাবনাকে পেয়েছি। মাঝখানে অডিওতে ঝামেলা হচ্ছিল, আমরা কথা বলছিলাম এই যে বাবা যে বড় করলো ভাবনাকে একজন স্বাবলম্বী নারী হিসেবে, আমাদের বাবা মাদের কি বিষয়টি মাথায় রেখে তাদের সন্তানদের বড় করা উচিত?
1: মানুষ হিসেবে বড় করা উচিত, ওই ছেলে মেয়ে এই বিষয়টা মানে ভুলে যাওয়া উচিত এখন আমাদের। আমার মনে হয় যে ছোটবেলা থেকে এটা বুঝাই দেওয়া উচিত যে দেখো তুমি একজন মানুষ এবং তোমার আশেপাশের মানুষরা তোমাকে এইভাবে ডিস্টার্ব করতে পারে, তোমার আশেপাশের সোসাইটি তোমাকে এগুলো এগুলো বলতে পারে, বাট আমি তোমার প্যারেন্টস, আমি তোমার পাশে আছি, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, তুমি যে প্রফেশনে যেতে ইচ্ছা করো তুমি সেই প্রফেশনে যাও, তুমি আমার সাথে শেয়ার করো। আর আরেকটা জিনিস যেটা আমাদের খুব ঝামেলা সেটা হচ্ছে আমরা মা বাবার সাথে সবকিছু শেয়ার করতে পারি না। আমি আমার কথা বলছি না, ইন জেনারেল আমি দেখি আমার বন্ধুদের বাবাকে তারা আপনি করে সম্বোধন, মানে সেটাতে কোনো সমস্যা নেই আপনি করে কেউ বলতে পারে, বাট এই যে দূরত্বটা, যে বাবা মার সাথে যে দূরত্বটা থাকে, যে কখনো বলতেই পারে না যে আমি আসলে আমি পড়তে চাই না, আমি ডাক্তারি পড়তে চাই না, বা আমি আসলে ফ্যাশন ডিজাইনিং পড়তে চাই, বা আমি বিয়ে করতে চাই না এখন। এবং আপনি মানে আপনি দেখবেন সবসময় যে একটা মেয়েকে দিয়ে দিতে পারলে তারা বাঁচে। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে, যদিও এটা মানে ভাইরাল হয়ে যেতে পারে, যে বিয়ের সময় দেখেন মেয়েদেরকে মানে বলে কি মেয়েদেরকে টাকা দিয়ে কেনার মতো একটা বিষয়, যে যেটা হয় না কি জানো ওটাকে কি বলে,
0: যৌতুক?
1: না না যৌতুক না, মানে যে এটা এত টাকার ধার্য করে তাহলে ছেলে আমিও দিব, মানে আমারটাও আমি দিতে চাই, তারটাও দেখ, মানে দুজন মিলে দেখ এটা হোক, অসম্মান করা হচ্ছে একটা
0: মেয়ে।
1: তো এই বিষয়টা এটা কিন্তু একটা আমার কাছে এটা অসম্মান লাগে, আই ডোন্ট নো ওয়াই বাট আমার কাছে এটা লাগে। তারপর আপনি দেখবেন যে আমাকে বলা হবে যে একটা ভালো ছেলে তোমাকে পেতে হবে, বড় লোক ছেলে পেতে হবে, পয়সাওয়ালা থাকতে হবে, অলসো ডিসরেসপেক্টিং থিং, আমাকে বিয়ে করতে হবে একটা পয়সাওয়ালা লোকের সাথে, কেন আমার ভরণ পোষণ আমার সমস্ত কিছু দায়িত্ব সেই ছেলেটার, সে আমাকে যেভাবে পালবে সে আমাকে যেভাবে রাখবে আমি সেভাবে থাকবো। এবং মা বাবার একটা কম্পিটিশন থাকে যে আমার মেয়েকে কোন বড় লোক পুরুষের সাথে বিয়ে দেয়া হবে। এবং আমার এবারের বইয়ের গল্প সেটা যে বিদেশি পাত্র পাইলে যে মারা বিয়ে দিতে চায়, যে বিদেশি পাত্র মানে বিয়ে দিতে হবে, বিদেশি পাসপোর্ট আছে, দ্যাট মিন্স দ্যাট ইট জাস্ট।
0: আমি আমি আমি তোমাকে একটু বলি, আমি যখন বিয়ে করি আমি তখন প্রথমে কাজ করতাম, জিজ্ঞেস করে যে ছেলে কি করে, সাংবাদিক, আর কি করে, আর কি করে, হ্যাঁ হ্যাঁ ও তো সাংবাদিক সংবাদপত্রে কাজ করে, আর কি করে, এরকম। আবার আমার পরিচিত আমি অনেককে দেখেছি, ও মেয়ে তো এটা করছে, এটা পড়ছে, এটা পড়ছে, ছেলে কি করে, ছেলে আমেরিকা থাকে, ওকে আমেরিকা থাকে কি করবে সেটা জানতে হবে না,
1: আমেরিকা থাকে।
0: তারপরে কি হচ্ছে, আমেরিকা এসে দেখছে যে মেয়েটা যা স্বপ্ন দেখেছিল সেই অনুযায়ী ছেলের সঙ্গে স্বপ্ন মিলছে না, এখানে তার কষ্টের দিন শুরু হয়, তখন তার ডমিনেশন শুরু
1: হয়।
0: ও তাই, ও গুড গুড। আর এটা সুপ্রিয় দর্শক ভাবনার বইটি বেরিয়েছে তাম্রলিপি থেকে, তাই না?
1: তাম্রলিপি থেকে, হ্যাঁ
0: হ্যাঁ তাম্রলিপি থেকে, এই বইটা আমরা কালেক্ট করব। তারপরে আমরা একটু শুনছিলাম যে এই যে মেয়েদেরকে কিভাবে বড় করতে হবে বাবা মাদের জন্য।
1: দেখেন তো এই জিনিসগুলো আমি যেরকম আমার ছোট বোন পেয়েছি, আমি যেরকম আমার ছোট বোনকে কখনোই বলি না যে তোমার কবে বিয়ে করা উচিত। হ্যাঁ দেখেন মেয়েদেরকে নিয়ে কত আজে বাজে কথা বলে, যে আরে ভাই 25-এর মধ্যে বাচ্চা নিয়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু ঝামেলা হতে পারে বাচ্চা নিয়ে। এটা কখনো কি একটা ছেলেকে শুনতে হয়? তো বাচ্চা তো দুইজনই একসাথে নিবে, তাই না? তো ছেলের তো বয়সের কোনো কিছু যায় আসে না, বাট মেয়ের বয়সের যায় আসে। এবং আপনি ইন্ডাস্ট্রিতে দেখেন কত একটা মানে একটা বিরক্তিকর বিষয়, একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সে আর নায়িকা হইতে পারবে না, বাচ্চা হয়ে গেলে সে আর নায়িকা হইতে পারবে না, বাট আমরা আমাদের আঙ্কেলদের সাথে অ্যাক্টিং করে যাচ্ছি এখনো।
0: সেটাই,
1: আঙ্কেলদের সাথে এখনো কেউ জিজ্ঞেস করে না যে মোশারফ করিমের এইজ কত, সবাই ব্যস্ত জয়া আহসান কত বয়স, জয়া আহসানের বয়স উনি এখন পর্যন্ত কিসের জন্য ইয়াং আছে, আরে ভাই এটা তার ক্রেডিট সে এখনো ইয়াং আছে। কেউ জিজ্ঞেস করতেছে না যে মোশারফ করিমের এইজ কত ভাই, এটা কেউ কেয়ার করে। আপনি দেখেন এটাই হচ্ছে পুরুষতান্ত্রিক মানসিকতা, যে পুরুষের যত ইচ্ছা তত বয়স হোক সে নায়ক হতে পারবে, বাট একটা মেয়ে নায়িকা হতে পারবে না, কারণ সে বুড়ি হয়ে গেছে। তার মানে কি, তার 30-এর বেশি বয়স, তার 40 হয়ে গেছে, তার মানে সে বুড়ি, তাকে আর নায়িকা করা যাবে না। নায়িকা শুড বি 16। হোয়াট ইজ দিস?
0: করেক্ট করেক্ট করেক্ট। এখন এই ভাবনা দূর হবে কিভাবে, এটা একটা ভাবনার বিষয়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাবনার বিষয়। ভাবনার বিষয়ে আমরা একটু নাচে আসি। এই যে যখন নাচ হলো, তখন আমাদেরকে অনেকে বললো, ভাই কেন ভাবনার নাচ, ও তো একটা বাচ্চা মেয়ে, ও তো নাচের, ও নাচের কি বুঝে। তারপর আমরা কোনো কথা জবাব দিলাম না। আমরা যখন অনুষ্ঠানটা প্রচার করলাম, চারদিক থেকে ভূয়সী প্রশংসা। এখন এই ভাবনা কখন নাচ শিখলো, কবে নাচে এলো, এবং নাচটাকে সে কতটুকু ফিল করে, এটা একটু জানতে চাই।
1: এখনো কিন্তু এগুলা অন গোয়িং আছে। হ্যাঁ, এখনো আমি কোনো কাজ করলে সবাই বলে কেন ভাবনা,
0: এখনো আছে?
1: হ্যাঁ হ্যাঁ, এটা আমার মনে হয় এখনো থাকবে, মানে সারা জীবন আমার মনে থাকবে। আমার নাচ আমি শুরু করছি স্কুলে ভর্তি হওয়ার আগে। আমার ফার্স্ট স্কুল হচ্ছে বাফা। আমি অনেকদিন পর্যন্ত যেরকম জানতাম যে সবার বাবাই ডিরেকশন দেয়, সেরকম অনেকদিন পর্যন্ত জানতাম যে নাচের স্কুলই মানুষের মেইন স্কুল, এবং পড়াশোনাটাই আসলে এটা মানে হয়তো একটা না করলেও চলে, বিকজ আমি লাইক করতাম না, আমি নাচের স্কুলে যেতেই লাইক করতাম। আর আমার ফার্স্ট টিচার হচ্ছে রিয়া আপু, আমার প্রথম গুরু,
0: ফারজানা রিয়া চৌধুরী।
1: ফারজানা রিয়া চৌধুরী
0: আমার খুব পছন্দের মানুষ।
1: হ্যাঁ, তো সে আমার প্রথম গুরু, এবং তার কাছে আমি প্রথম হাতে খড়ি আর কি, সে আমাকে প্রথম নাচ শিখিয়েছে। তো নাচের স্কুলে প্রথম যাওয়ার পর থেকেই আসলে আমি এত এনজয় করতে শুরু করি নাচ। আর আমি আসলে রিয়াপুকে দেখতাম তো আমার সামনে, এন্ড আমার কাছে এখনো স্টিল বাংলাদেশে তার মতো সুন্দরী কেউ নাই। মানে
0: আমি একমত, আমি একমত, একদমই তাই, 100%। রিয়া অত্যন্ত সুন্দরী,
1: ইন্ডাস্ট্রিতেও তার মতো আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি।
0: সুন্দরী, একটা সুন্দর জীবনের অধিকারী, সুন্দর করে তার নিজের জীবনটা ইয়ে করেছে, নিজেকে একটা গ্রুপ ট্র্যাকে রেখেছে,
1: গর্জিয়াস, মানে সে আসলে বিউটিফুল।
0: কারেক্ট।
1: তো আমি যখন রিয়াপুকে দেখতাম না, আমার মনে হতো যে আমি আসলে তার মতো হতে চাই, আমি রিয়াপুর মতো নাচ করতে চাই, আমি আমি একদম রিয়াপুর মতো হইতে চাই। তো রিয়াপু তো তখন সেলিব্রিটি ছিল, রিয়াপুকে টেলিভিশনে দেখা যাইতো, সবসময় অ্যাড হইতো, মানে নাটক হচ্ছে। সো আমি সবসময় রিয়াপুর মতো হইতে চাইছি, মানে আমি কখনোই মানে হয় না, আমি কিন্তু নাটক, আমাদের সময় আসলে কেউ নাটক দেখতো না, যেটা সত্যি কথা স্বীকার করতে হবে, কারণ আমাদের সময় বিটিভি আমাদের সময় নতুন করে ছিল না, আমাদের সময় বিটিভিতে এত নাটকেও বিটিভি দেখতো না, মানে দিস ইজ রিয়ালিটি। এখন আমি নাটক করার পর অনেক নাটক দেখছি, বাট আমরা কিন্তু নাটকের খুব ফ্যান না, আমাদের জেনারেশন, আমরা কিন্তু খুব নাটক দেখে বড় হই নাই। আমরা তিন্নিয়াপুর বাঙালিং দেশ, মানে আমরা পাগল হয়ে গেছি তিন্নিকে দেখে, ওয়াও, মানে এত সুন্দর মেয়ে, মানে এত মানে দি বেস্ট। সো তিন্নিয়াপুর অ্যাড দেখে আমরা বড় হয়েছি, আমরা রিয়াপুকে দেখছি, আমরা এরকম দেখছি, আমরা কিন্তু নাটকের ওরকম ফ্যান ছিলাম না। সো আমি না সবসময় রিয়াপুর মতো হতে চাইতাম, যে রিয়াপুর মতো এরকম আমি ডান্স করবো, সোহেল ভাইয়ের সাথে নাচ করতো, মানে জুটি ছিল ওরা, এত মানে পপুলার ছিল, ওইটাই আমার ইচ্ছা করতো, যে আমি রিয়াপুর মতো নাচতে চাই, আমি রিয়াপুর মতো করতে চাই, সবসময় আমার এটাই ইচ্ছা ছিল। তো এই আর কি, তখন থেকেই আমার নাচের প্রতি ভালোবাসা, ভাল লাগতো নাচতে অনেক। আমার একটা নাচ তোলার পর যে আরামটা হইতো, ওইটা আসলে ওই সম্পাদ্য উপপাদ্য করে আমার ওই আরাম লাগতো না।
0: Well said. Good. তাহলে আমরা
1: একটা প্রশ্ন, কি হইছে এত উপপাদ্য পড়ে আমার জীবনে কোনো কাজ আসতেছে না?
0: তাহলে বরং নাচটা করে কাজে লাগছে, তাই না?
1: আসলে ট্রু।
0: আচ্ছা,
1: আমি আমার ইচ্ছা করে যে আমি আমার রাইফেলস পাবলিকের ম্যাথ টিচার আগরওয়ালা স্যার, উনি আমাকে এত জ্বালাইছে জীবনে, আমার মনে হয় যে ওনাকে তো করে যে স্যার পিথাগোরাসের উপপাদ্যটা আমার পৃথিবী আমার জীবনে কোন কাজে আসছে, আপনি আমাকে বল, এটা যদি আমি না লিখতাম পরীক্ষার হলে কি আমার আমার ক্ষতি হতো?
0: আচ্ছা, ভাবনার কাছে আমরা একটা জিনিস জানতে চাইবো, যে প্রেমের সংজ্ঞা কি, এবং প্রেমে পড়েছো কয়বার? এটা আমরা জানার আগে বলছি যে এখানে আমাদের বেশ কয়েকজন আমাদের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, মানে
1: আমার সকল প্রেমের সাক্ষী,
0: আমরা সবটা নাই বা বলি, আমাদের সঙ্গে এই সোশ্যাল মিডিয়ার একটা সুবিধা হচ্ছে, সুইজারল্যান্ড থেকে দেখছে, ইউকে থেকে দেখছে, নরসিংদী, বাংলাদেশ থেকে দেখছে, জায়দা সরকার, লাকি আলভি আহমেদ, আলভি লিখেছে যে শাহিম ভাই দিন দিন সুন্দর, আমাদের আমাদের অ্যাক্ট্রেস আলভি, হ্যাঁ খুব সুন্দর যাচ্ছে আপনাদের অনুষ্ঠান, এবং ভাবনা খুব সুন্দর বলছে, হ্যাঁ। আর বাকি ফজলুল করিম, সে দেখছে বাফেলো থেকে ফজলুল করিম। মানে সোশ্যাল মিডিয়ার এটা একটা সুবিধা যে চারদিক থেকে মানুষজন দেখতে দেখতে পারে এবং দেখতে থাকে। আমরা প্রেম ভালোবাসার অংশে যাব, যে ভাবনা ভাবনার দৃষ্টিতে প্রেমের সংজ্ঞা কিটা আমরা যাব, ভাবনা প্রেমে পড়েছে কয়বার সেটাও যাব। তার আগে আমরা একটু পেন্টিং হয়ে আসি, কিভাবে পেন্টিং করা সম্ভব, কিভাবে এত সুন্দর পেন্টিং এর ভাবনা হঠাৎ করে আসলো
1: আমি জানি না। এটা ট্রাস্ট মি শামিম ভাই, আমি এটা নিজেই জানি না। এবং আমার মনে হয় করোনা একটা মানে করোনা একটা বাজে সময়, বাট আমার জন্য করোনা এত ব্লেসিং হয়ে আসছে আমার লাইফে, মানে আমার জন্য এটা একদম মানে সাপে পড়ার মতো। মানে কোভিড যদি না হতো আমি কখনো এতদিন বাসায় একা থাকতাম না বা বাসায় বসে থাকতাম না, যে বাসায় কোনো কাজ নাই। আমি তো আমার লাইফে ছোটবেলা থেকে কাজ ছাড়া বাসায় বসে থাকি না, বাসায় থাকারই মানুষ না। এই কোভিড এর সময় প্রথম 3 মাস বসে থাকতে আপনি কতক্ষণ আসলে বই পড়বেন বা কতক্ষণ?
0: করেক্ট,
1: শোনা যাচ্ছে
0: কথা? একদম একদম, এখন শোনা যাচ্ছে।
1: আচ্ছা, তো কোভিড এর সময় আসলে বাসায় থাকতে থাকতে যেটা হয়েছে যে আমি বই পড়ে বা সিনেমা দেখে আমি খুব বোর হয়ে যাচ্ছিলাম। আর আমি লেখালেখি বলেন সবকিছু আমি না আমার মেকআপ টেবিলে বসে করি, মানে ওইখানেই আমার সবকিছু, আমার মেকআপ টেবিলে সেই আমি
0: মানে শুটিং শুটিং করার সময় মেকআপ মেকআপ টেবিলে মেকআপ রুমে
1: আমি সমস্ত কিছু করি। তো এরপর আমি মেকআপ টেবিলে বসে বসে আমি ভাবছিলাম যে আমার মেকআপ গুলার কোনো ইউজ নাই অনেক দিন।
0: ও সেখান থেকে পেইন্টিং, সেই মেকআপ দিয়ে পেইন্টিং শুরু?
1: হ্যাঁ, এবং কালকে আমি সেটা শেয়ার দিছি, আমার 1 বছর হলো ছবি আঁকার 1 বছর হলো। তো রাতের বেলা মনে হয় 1টা 1টার সময় মার্চের 29 তারিখে, এই 1 বছর হলো গতকাল, মার্চের 29 তারিখে আমি বসে বসে আমার নেল পলিশ, আমার লিপস্টিক এসব আমি পেজে, আমি তো খাতায় লিখে ওই ওই লেখার খাতার মধ্যেই আমি সব নেল পলিশ টেল পলিশ দিয়ে এমনি আমি একটা গাছের মতো আঁকছি আর কি, আমার সব মেকআপ দিয়ে, হ্যাঁ লিপস্টিক নেল পলিশ আইশ্যাডো এসব দিয়ে। তো আমি আঁকার পর দেন আমি সেটা ফেসবুকে পোস্ট করছি যে আমার কাছে কোনো রং টং কিছু নাই, বাট আমি খুব বোর্ড, দ্যাটস আমি আমার মেকআপ দিয়ে গাছ আঁকছি। তো আমি এটা ফেসবুকে পোস্ট করছি এবং আই ডোন্ট নো ওয়াই মানুষ তো ভালো কমেন্ট করা শুরু করছে, সবাই মেয়েটা এত গুণ নাচ পারো, বই লিখতে পারো, এখন আবার ছবি আঁকা, এখন তুমি ছবিও আঁকতে পারো, মানে এটা জাস্ট একটা গাছ ছিল। মানে আমি তখন ওই পেন্টিং আর এখনকার পেন্টিং দেখে আমার মনে হয় যে মানুষ আসলে মানুষের প্রশংসাও নেওয়া উচিত না, মানুষের খারাপ বলাও নেওয়া উচিত না। আমাকে মানুষ অনেক ইন্সপায়ার করছে সেদিন, আমার হয়েছে কি ওই প্রশংসার লোভে আরেকটা কিছু আঁকি এবং সবাই খুব অবাক হয়েছে আমার, যারা ফেসবুকে আমার অ্যাকাউন্টে যারা পেইন্টাররা ছিল, যারা আসলে আর্টিস্ট, তারা খুব অবাক হয়েছে যে মেকআপ মিডিয়াম করে তুমি আঁকতেছো, দিস ইজ ভেরি ইউনিক, তারা খুব অবাক হয়েছে। এবং তারপর আমি একটার পর মেকআপ দিয়ে ছবি আঁকতে শুরু করছি এবং সবাই খুব পছন্দ করছে। তারপর হঠাৎ করে অনিমেষ আইচ বললো যে শোনো তুমি তোমার দামি দামি মেকআপ গুলো এইভাবে নষ্ট করো না, আমি তোমাকে রং এনে দিতেছি, তুমি রং দেবে।
0: তারপরে কি হলো? হ্যাঁ, আমরা আবার অডিও ফোন আসছে বোধ হয়। হ্যাঁ, আমরা শুনতে
1: পাচ্ছি। আমার তারপর যখন রং তুলিটা এনে দিল, তখন আমি প্রথমে বলছিলাম যে না, আমি অনিমেষকে বলছিলাম যে, এবং আমি যখন মেকআপ দিয়ে পেইন্টিং করা শুরু করি, আপনি বিলিভ করবেন না, আমার এক্সিবিশনের অফার আসতে শুরু করলো ঢাকা থেকে। হ্যাঁ, এবং
0: তারা সবাই খুব পছন্দ করছিল
1: এই মেকআপের ছবিগুলো, তারা এগুলো দিয়ে তারা এক্সিবিশন করতে চায়। ঠিক আছে, আমার সাথে তারা কন্ট্যাক্ট করতেছে, তারা এই মেকআপের ছবি দিয়ে তারা এক্সিবিশন করছে। এইসব লেখার কাগজে এই পেন্টিং কিছু হবে না, এটার ভবিষ্যৎ রং টং দিয়ে ভালো ছবি আঁকতে হবে। তো আমি আমি বলছি যে না ভাই, আমি ক্লাস 5 এর পর আমি পেন্সিলই ধরি না, আমি কিভাবে রং দিয়ে ছবি আঁকবো, এটা কিভাবে সম্ভব, আমি এটা পারবো না। অনিমেষ, এক একজনের এক একটা স্টাইল, আমি আসলে মেকআপ দিয়ে এই ছবি আঁকতে চাই এবং আমি এভাবেই ছোট ছোট ছবি আঁকতে চাই, আমি এসব বড় বড় ক্যানভাসে ছবি আঁকবো না, এক একজন আর্টিস্টের এক একটা স্টাইল হতে হবে, এটা আমার স্টাইল, বুঝছেন? কারণ আমি ওই বইটা ধরতে চাই না, আমার মনে হয় আমি পারবো না, তো আমি এটাকে খুব স্টাইল করে ফেলছি। এবং সেটা করার পর আমার আরো ভালো লাগা শুরু হলো এবং আমি একটার পর একটা বড় বড় ছবি আঁকতে শুরু করলাম। এবং হয় না যে আই জাস্ট লাভ ইট, শামিম ভাই আপনি বিশ্বাস করবেন, আমি সকাল 10টা একটা ছবি আঁকতে শুরু করতাম, রাতে 10টা 11টা পর্যন্ত সেই ছবি এঁকে, এবং এমনও দিন হয়েছে আমি 3টা ছবি আঁকছি কোভিড এর সময়, একদিনে 3টা 4টা ছবি, এবং আমি পাগলের মতো ছবি আঁকতেছি ছবি আঁকতেছি, এবং মানুষ আমার ছবি কিনতে চাচ্ছে, এবং আমি কোভিডে 2,80,000 টাকার ছবি বিক্রি করছি, যেটা আমি পরে কোভিড যাদের পজিটিভ ছিল যাদের এরকম মানুষদেরকে আমি হেল্প করছি। তো আমার কাছে না এই বিষয়টা একদম অবাক করা বিষয়, মানে এটা আমি নিজ
0: সেটাই
1: খুব অবাক ছিল।
0: হ্যাঁ, এটা ঠিক, আমরা আমরা দেখেছি যে একটা বঙ্গবন্ধুকে নিয়ে তোমার একটা পেইন্টিং আছে, খুবই অসাধারণ। এখানে রেবেকা সুলতান একটা কমেন্ট করেছে, দুই প্রিয় মানুষ বিয়ের সময় ছেলেদের যোগ্যতা মেয়েদের চেয়ে বেশি হতে হবে, মেয়ের যত উচ্চ শিক্ষিত হোক ছেলেকে তার চেয়ে বেশি শিক্ষিত হতে হবে এবং বেশি উপার্জন করতে হবে, বয়সও বেশি হতে হবে। এটাই প্রমাণ করে যে আমরা এখনো সামাজিকভাবে আশা করি ছেলেরাই অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রভাব সৃষ্টি করবে। আমরা এই পেইন্টিং আলোচনা থাকে আরেকটা জিনিস বলতে চাই, ধরো এই যে তুমি যে সাহসটা পাও, ধরো তুমি আমাদের দেশে স্লিভলেস জামা পড়া খুবই প্রবলেম, বাংলাদেশে মনে হয় যে এইখানে প্রবলেম, এতটুকু ব্লাউজ থাকলে সমস্যা, কিন্তু এইটুকু থাকলে সমস্যা। তারপরে ধরো তুমি যেভাবে তোমার জীবন যাপন করছো, কোনো বিষয়ে কোনো রকমের চিন্তা ভাবনা নাই, এই সাহসটা কি তোমার পরিবার তোমাকে সাপোর্ট দিচ্ছে বলে, নাকি একটা মানুষ তার অন্তর থেকে একটা মানুষ সেটা লালন করতে পারছে না বলে? তুমি আমাদের দেশের মেয়েদের জন্য কি বলবে?
1: পরিবার সাপোর্ট, আমার মনে হয় আমার পরিবার তো অনেকের কাছে দায়বদ্ধ, আমার অনেক আত্মীয় স্বজন আছে, বা আমার মার অনেক আত্মীয় স্বজন থাকে, আমার বাবার অনেক আত্মীয় স্বজন, তারা অনেক বেশি কনসার্ন আসলে নিজেদের সন্তানদের চাইতে বাইরের সন্তানদের নিয়ে, যে তাদের জীবনে ধরেন আপনার আজকে ভাত না থাকলে কেউ আইসে আপনার খাবার দিবে না, বাট কথা শোনানোর সময় তারা বলবে, ধরেন আমার অনেক আশেপাশের মানুষ হবে যে তারা জীবনে আমেরিকায় যাওয়ার জন্য লাইফের ধরেন জুতা ছিঁড়ে ফেলছে বাট আমেরিকায় যাইতে পারে না, বাট আমি আমাকে যে মানুষ আমেরিকায় নিজের টাকা ওদের টাকায় নিয়ে যে আমাকে পেমেন্ট দিয়ে আমি শো করে আসলাম, সেটাকে তারা কিছু মনে করবে না, তারা মনে করবে যে সামথিং রং, ওকে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে। তো ফ্যামিলির যে খুব সাপোর্ট, ফ্যামিলির মানুষ আসলে এন্ড অফ দ্য ডে দিতে পারে সেটা হয় না। আমার ফ্যামিলি ইটস ভেরি ডিফারেন্ট, বিকজ আমার আমার বাবা আসলে আমাকে অন্যরকম ভাবে বড় করছে, আমাকে কখনো কখনো আমার বাবা আমাকে মেয়ে হিসেবে বড় করে যে তুমি মেয়ে, ওকে, তো এটা আমার মতে
0: এই ক্ষেত্রে তো তুমি অনেক লাকি, কিন্তু যে মেয়েটা আজকে আমাদের অনুষ্ঠান দেখছে সে কিভাবে নিজেকে শক্তিশালী করবে?
1: আমি লাকি না, বিকজ আমার মা তার অপোজিট, ওকে, এবং আমার বাবাই তো আমার ফুল ফ্যামিলি না, আমার অনেক অনেক পরিবারের অনেক মানুষ আছে, বাট আমি এগুলো পাত্তা দেই না,
0: ওকে,
1: আমি এগুলো জাস্ট পাত্তা দেই না, এবং আমি এটা যদি আমি পাত্তা দিতে শুরু করি তখন আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাধা পাবো,
0: দ্বিতীয়ত হচ্ছে এই যে সোশ্যাল বাধা বাধ্যবাধকতা বা এই যে কথাবার্তা গুলোকে সেগুলোকে খুবই হয় বুদ্ধি করে এড়িয়ে যেতে হবে অথবা পাত্তা না দেওয়ার বিষয় থাকে। তারপর কারণ আমরা চাই যে ভাবনা কথাগুলো শুনে আমাদের মেয়েরা যেন একটু শক্তিশালী হয়, তাদের নিজেদেরকে ওইভাবে তৈরি করে।
1: আর আপনি বললেন না শামিম ভাই যে তুমি তোমার মা বাবার সন্তান বা এরকম, এটা সেটা, আমি প্রথমে মনে করি আমরা প্রকৃতির সন্তান, আমি প্রথমে এটা বিশ্বাস করি যে আমার আমার জন্ম হয়েছে, তো আমার মা বাবার প্রতি তো ডেফিনেটলি আমার দায়িত্ব আছে, আমার নেচারের প্রতিও আমার দায়িত্ব আছে, ওকে, তো আপনার আপনার যে কাকগুলো আছে আপনার কাকের প্রতিও আপনার দায়িত্ব আছে, আমি আমার কাকরা আসে আমার টেরেসে, আমি আমার কাকরা ভাত খায় আমার সাথে, আমার আমার মনে হয় আমি ওদের সাথে কথা বললে ওরা আমার কথা বুঝে, এটা খুব ফানি লাগবে বাট আমার ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। এবং
0: না ফানি লাগবে কেন, এটা তো একটা কমিউনিকেশন হতেই পারে, কারণ তোমার সাথে একটা মানুষের, মানুষ যে কিভাবে কার সাথে কমিউনিকেট করে আমরা তো জানি না। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গাছের সঙ্গে কথা বলতেন, আমি দেখেছি হুমায়ুন আহমেদ স্যারকে গাছের সঙ্গে কথা বলতে, উনি নিশ্চয়ই সেটা ফিল করতেন। আমি তো আমার জায়গা থেকে দেখেছি যে আমি আমি যখন একা থাকি বা আমার হাতে একটা বই থাকে আমি সেই বইয়ের সঙ্গে কথা বলি, ফলে কাকের সঙ্গে তোমার কথা বলা এটা তো খুবই লজিক্যাল। তারপর তোমার কাক সিরিজটা খুব জনপ্রিয় হচ্ছে,
1: আপনার কাছে লজিক্যাল, কিন্তু ধরেন আপনার আরেক বন্ধুর কাছে সেটা লজিক্যাল না,
0: নাও হতে পারে।
1: ওকে, বিকজ আমরা স্বামী ভাই আরেকটা জিনিস কি, আমরা ধরেন মিশি, আমরা সব আমরা একই সার্কেলের মানুষের সাথে ঘুরে ফিরে মিশি, আমরা কিন্তু জানি না যে বাইরের মানুষের আসলে কিছুই চেঞ্জ হয় নাই, তারা সেমই আছে। ওকে, তার জন্য এখনো ধরেন তার জন্য এখনো এখনো মানে সোশ্যাল মিডিয়াতে দিলারা জামান কালকে একটা ছবি দিছে, তার ছবির নিচে লেখা যে আপনার কোনো ভয় নাই, কিছুদিন পর আপনাকে মরতে হবে। সো আপনি ভাবেন যে দিলারা জামান তো আমার মতো স্লিভলেস ড্রেস পরতেছে না, হাফ প্যান্ট পরে ছবি দিচ্ছে না, সে তো বয়স্ক একজন, সে ওইভাবেই ছবি দিচ্ছে, শাড়ি টাড়ি পরে। একজন বয়স্ক মাকেও তারা বলতেছে যে আপনার কোনো লজ্জা নাই, আপনি তো মারা যাবেন কিছুদিন পরে। সো এইটা যদি হয়ে থাকে আমাদের সোসাইটির মাইন্ডসেট, তো আপনি কি বলবেন?
0: করেক্ট করেক্ট। আচ্ছা এখন আমরা বলি যে অনিমেষ আজ কেন তোমাকে রংতলি কিনে দিল,
1: অনিমেষ আজকে জিজ্ঞেস করেন।
0: আচ্ছা তোমার ব্যাখ্যাটা কি? অনিমেষ আজকে জিজ্ঞেস করেন, ওকে বুঝলাম, তোমার ব্যাখ্যাটা কি, তুমি কি মনে করো?
1: এটাও আমার একটা, আমার একটা প্রশ্ন আছে, দেখেন সবে আমাকে জিজ্ঞেস করে। হ্যাঁ অনিমেষ,
0: হ্যাঁ গুড পয়েন্ট, গুড পয়েন্ট,
1: কারণ আমি তাকে কেউ জিজ্ঞেস করে না,
0: জিজ্ঞেস করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: পাওয়ারফুল,
0: কারেক্ট কারেক্ট, গুড অবজারভেশন। আমি কিন্তু আমি এটাতে আমি আমি তোমাকে কথা দিলাম, আমি অনিমেষ আজকে এই প্রশ্নটা করব,
1: ইন্ডাস্ট্রি মানুষ, আপনি অনিমেষ আজকে জিজ্ঞেস করবেন,
0: আমি করব
1: জিজ্ঞেস করে, আরে অনিমেষ আজকে নাটক করে, আরে অনিমেষ আজকে আমাকে নাই কেন?
0: সেটা আচ্ছা, অনিমেষ আজ কেন তোমাকে রং তুলি কিনে দিল, এটা আমি অনিমেষ আজকে জিজ্ঞেস করবো, আমি এটা কথা দিলাম, আমাদের এইখানে রেডিও ত্রিতাল বাংলা অনুষ্ঠানে জিজ্ঞেস করবো, তোমার ব্যাখ্যাটা আগে শুনি। তোমার তোমার সাথে কথা বলা কিন্তু অনেক বিপজ্জনক, কারণ তুমি কিন্তু বিপদে ফেলে দাও উল্টা। অনিমেষ আজকে জিজ্ঞেস করেন,
1: আমার ব্যাখ্যা হচ্ছে আমি অনিমেষকে সবসময় একটা, অনিমেষ অনিমেষের সাথে আমার এত দিন একসঙ্গে বন্ধুত্ব, একসঙ্গে কথাবার্তা, এত ঝগড়া হওয়ার পরও একসঙ্গে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে উই হ্যাভ এ গ্রেট ক্রিয়েটিভ পার্টনারশিপ,
0: করেক্ট,
1: এবং এইটার কারণেই তার আমাকে রং কিনে দেয়া, বা এটার কারণে আমার তাকে ইন্সপায়ার করা যে না আপনার বই লিখতে হবে। ঠিক আছে, আপনি হাজার হাজার সিনেমা লেখেন বা গল্প লেখেন, দ্যাটস ফাইন, বাট আপনি বই কেন লেখেন না? আপনি মোটা মোটা বই লেখেন, আমি তো অত সাহিত্যিক না নামিম ভাই, আমি আমার অনুভূতি লিখতে পারি। তো আমি অনিমেষকে বলি দেখেন আপনি আপনি বই লেখেন, আপনি মরে যাওয়ার পর আপনার বইগুলো থাকবে, আমি আপনাকে ওইটা বলতে চাই, স্বামী ভাই আপনি বই লেখেন, কন্টিনিউ করেন লেখাটা, বুঝছেন, ছাড়বেন না।
0: আমাকে আমাকে মরার কথা মনে করায় দিলা, আচ্ছা তাই তো,
1: ট্রু। এবং আমি সেটা প্রতিদিন ভাবি যে ভাই ইউ নেভার নো, আমি কালকে মরে যেতে পারি, অ্যাট লিস্ট আমার তিনটা বই তো থাকবে, আমার তিনটা বই, আমার আমার অসংখ্য লাইন থাকবে যেগুলো আমাকে প্রমাণ করবে যে আমি মানুষ হিসেবে কেমন ছিলাম, বা মানুষ হিসেবে আমার আমার কি ভয়েস ছিল, আমি কি বলতে চাইছি।
0: একটা বিষয় আমি একটু দর্শকদের বলতে চাই, ধরেন আপনারা এই যে ভাবনা বললো না যে অনিমেষ আইচ আমার খুবই ভালো বন্ধু, ক্রিয়েটিভ বন্ধু, যেখানে ক্রিয়েটিভিটি আমরা শেয়ার করতে পারি, একটা বিষয় আমরা ভাবনার মধ্যে দেখেছি, সেটা হচ্ছে বিশ্বস্ততা। যখন আমি ভাবনাকে মনে করি যে আমার বন্ধু, তখন আমি জানি যে বাংলাদেশে বা পৃথিবীর যেখানেই থাকুক, ভাবনার সামনে যে কেউ আমার নামে দুটো বাজে কথা বললে চলে আসতে পারবে না, সে তার কলার ধরবে যে কি বললা তুমি, স্বামী সচনে দাঁড়াও আমাকে বলো। সেই একই রকম বিষয় আমার কাছে কেউ এসে ভাবনার বিষয় বলতে পারবে না, কারণ আমি তাকে আমার বন্ধু হিসেবে মনে করি। ফলে এই যে বিশ্বস্ততা বা এই যে নিজেদের মধ্যে সেই রিলেশনশিপটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া, এইটা খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে হয়তো অনিমেষ আইচের সঙ্গে আমাদের সবারই একটা কমন ফ্রেন্ডশিপ আছে, একটা ক্রিয়েটিভ বিষয়ে শেয়ার করার বিষয় আছে। কারণ অনিমেষ যখন কিছু করে তখন আমি এখান থেকে রোমাঞ্চিত হই, আমরা যখন কোনো কিছু লিখতে যাই তখন অনিমেষ আইচও সেই রোমাঞ্চটা ফিল করে বলে আমি মনে করি। তো এইটা একটা বিষয়। এখন আমরা জানতে চাই যে এই যে নাচ, এই যে অভিনয়, এই যে পেইন্টিং, এই যে বই লেখা, এখনকার তোমার তো আমি দেখেছি যে অনেক ক্রিয়েটিভ মানুষই সেরকম হয় যে তাদের একটা নিয়ে নানা রকম রোমাঞ্চ থাকে এবং একটা নিয়ে পাগল থাকে। তোমার সামনের পাগলামি কি নিয়ে, বা তুমি কি মনে করছো সামনে এটা এটা নিয়ে আমার আর একটু ভাল লাগছে, বা পেন্টিংটা ভাল লাগছে, বা নাচটা ভাল লাগছে, বা বই লিখতে ভাল লাগছে, এখনকার পাগলামি কি নিয়ে?
1: আমার জন্য খুব আরাম হয়েছে কি, আমি তো 30 দিন অভিনয় করি না, এটা আমার জন্য খুব আরাম হয়েছে, বিকজ আমি সবসময়, আপনি জানেন যে আমি খুবই সিলেক্টিভ কাজ করছি একদম শুরু থেকে। আমি যখন কাজ করা শুরু করছি তখন আমাকে ইবনে হাসান খান বলছিল যে, ইবনে হাসান খান আমাকে বলছিল যে তুমি তুমি প্রথমে এত ভালো কাজ ভালো কাজ খুঁজো কেন, তো মানুষের চিন্তা হবে আগে, তুমি আগে স্টার হও তারপর তুমি ভালো কাজ খুঁজো, বা ভালো ভালো ডিরেক্টর, ভালো গল্প, তুমি তোমাকে তো কেউ চিনেই না, তোমাকে তো আগে লোকের চিনতে হবে।
0: তখন তুমি কি উত্তর দিয়েছো?
1: তো ওইটা সে এমন বয়সে করছিল, আমি আসলে উত্তর, আমার উত্তর আমি তাকে শুনাই দিতে পারি নাই কিছু, বাট আমার মনে হচ্ছিল যে আমি জানি না স্টার কিভাবে হতে হয় সেটার বিষয়টা আমি জানি না, বাট আমি আসলে আমার মতো স্টার হতে চাই।
0: করেক্ট করেক্ট,
1: আমি আমি আমার মতো স্টার, অফকোর্স আমি স্টার হতে চাই, আমি ডেফিনেটলি, আমি একটা সিনেমা করি, আমি চাই লোকে আমার সিনেমা দেখুক, আমি চাই লোকে আমার বই কিনুক, বাট ইন মাই ওয়ে, মানুষের ওয়েতে না, মানুষ যেভাবে, এটা তাদের বিষয়,

0: কে কিভাবে স্টার হলো, আমার শুধু সংখ্যা বাড়াইতে হবে, আমাকে স্ক্রিনে থাকতে হবে 30 দিন শুটিং করে, সেটা আমি বিলিভই করি না শামিম ভাই। এবং আমার মনে হয় এন্ড অফ দ্য ডে ওগুলার কিছু যাই আসে না, আর আমার আসলে লোভটা একটু কম, কারণ আমি খুব মানে ওইটা আমার মনে হয় যে আমি জানি না, আমার লোভ অনেক কম। আমি সারা আমি অনেক টাকাওয়ালা মানুষ দেখছি আমার জীবনে, আমি অনেক আশেপাশে বড় লোক দেখছি, আমাকে ওইসব টানে না। এটা আমি বুঝতে পাইছি যে আমাকে আসলে ওই টাকা পয়সা এসব আমাকে টানে না। আমার আমার মনে হয় যে ঠিক আছে, ইটস ফাইন, আমি 30 দিন অভিনয় করলে অনেক টাকা ইনকাম করতে পারবো আমি হয়তো, বাট আমার শুটিং এ যেয়ে যদি কান্না পাই যে আমি এই কমেডি নাটকটা করতে চাচ্ছি না, বাট আমি জানি আমার ইচ্ছা করতেছে না এই সস্তা কমেডি নাটকটা করতে, আমার ইচ্ছা, আমি কমেডি নাটককে ছোট বলতেছি না, বাট যেভাবে দেখায়
1: আমি ফিল করছি না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমাকে কেন করতে হবে তাহলে?
0: করছি না, বাট তবুও আমাকে করতে হবে, বিকজ আমাকে টিআরপি তে থাকতে হবে, বিকজ আমাকে এটাই থাকতে হবে। ওয়াই আমি আমার মুখ আসমান দিয়ে মানুষের কাছে থাকব?
1: করেক্ট করেক্ট,
0: আমি আমার মতো থাকব ভাই, আমি আমার কাজ করব। আমি দেখেন, আমি অনিমেষ আইচের সিনেমা করছি আজ থেকে 4 বছর আগে, আমি 4 বছর ধরে অ্যাট লিস্ট 4টা সিনেমার অফার তো আমি পাইছি, অ্যাট লিস্ট 4 বছর। বাট আমি সেকেন্ড সিনেমা করছি নূর লালো মাতিকের লাল মুরগের ঝুটি, এবং আমি জানি এই সিনেমা দেখতে কেউ আসবে না, আই নো দ্যাট, আমি জানি, কিন্তু এটা রিলিজ হয়নি তাও বলতেছি। আমি জানি যে এই সিনেমার দর্শক কারা, আমি জানি এই সিনেমা সুপার হিট হয়ে যাবে না, এই সিনেমাতে শাকিব খান নাই, এই সিনেমাতে অনেক কিছু নাই, বাট এটাই আমি চাই করতে, আই ওয়ান্ট দ্যাট,
1: আমি তো মনে করি যে আজকে তোমার এই কথা শুনে তো আরো আরো 5000 পুরুষ তোমার প্রেমে পড়ে যাবে, আমি আবারও পড়ে গেলাম। কারণ এই দেখো যে নিজের নিজের জগৎ নিয়ে একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক, ধরেন এই যে যখনই একটা মানুষ বুস্টিং করছে বা অন্যের জন্য কাজ করছে, তখন তার বেঁচে থাকা বা আনন্দিত হওয়ার সুইচটা চলে যায় অন্যের হাতে, আর যখন আপনি নিজের জন্য বাঁচতেছেন, যখন আপনি নিজের জগৎ নিয়ে নিজের ভালো লাগা নিয়ে বাঁচতেছেন, তখন কিন্তু ভালো থাকা এবং ভালো জীবন যাপন করার সুইচটা থাকে আপনার হাতে। সেই ক্ষেত্রে ভাবনা অনেক লাকি। ভাবনা, এখন আমরা যদি বলতে চাই যে আসলে জীবনের প্রতিটি মুহূর্ত কিভাবে তুমি অনুভব করো, কারণ আমাদের খুব জানা দরকার, কারণ প্রত্যেকটা বিষয়ে একটা ডিফারেন্ট ভাবনা আমরা তোমার কাছ থেকে পেয়েছি। এটা একটা মেয়ে হিসেবে জন্মানোর ভাবনা, বাবা মার সঙ্গে সম্পর্কের ভাবনা, তোমার পেইন্টিং এর ভাবনা, তোমার পেইন্টিং এর কে তোমার নিজের মতো করে ভালোবাসার ভাবনা, তারপরে অভিনয় নাচ সব, জীবনকে কিভাবে অনুভব করাটা জরুরি, তুমি কিভাবে প্রতিটা মুহূর্ত ফিল করো, কোন মোমেন্টটা তোমার জন্য আনন্দের?
0: আমার ভাল লাগে কি প্রতিদিন আমি যদি কোনো একটা ক্রিয়েটিভ কিছু করে ঘুমাতে পারি, এটা আমার লাইফের একটা প্রমিস আমার নিজের কাছে নিজের, সেটা এক লাইন লেখা হোক, বাট আমাকে কিছু একটা করতে হবে, তা না হলে আমার ভালো লাগে না। মানে সেটা এক লাইন লেখা হোক, সেটা নাচ হোক, সেটা শুটিং করা হোক, হোয়াট এভার, সেটা যাই হোক না কেন, বাট আমাকে ক্রিয়েটিভ কিছু করতে হবে, সেটা আমাকে আনন্দ দেয়। আর আমি ধরেন এই সিলিং এর উপর আমি মাঝে মাঝে মানসিকতাটাও ভাবি যে ও আসলে কি ভাবে আমাকে দেখে, এমন তো হতে পারে আমি ওকে টিকটিকি ভাবতেছি যে ও খুব, ওর আসলে কোনো পাওয়ার নাই, ও খুবই ছোট একটা টিকটিকি, ও তো আমাকে ভাবতে পারে যে আমার কোনো পাওয়ার নাই, ওদের এটা অবাক লাগতে পারে যে এরা খাটে ঘুমায় গেল। ওরাও তো হাসতে পারে যে আরে এরা কি, এরাই তো আসলে প্রাণী, রুমের দরজার মধ্যে আটকায় থাকে, চলাচল করতে কাকের তো গাড়ি লাগে না, আমার প্রত্যেক লেখায় আমার

0: অনেক স্বপ্ন দেখে। এবং আমি খুব হ্যাপি যে প্রত্যেক দিন মানুষ ঘুমাইতে পারে, এটার যে সিস্টেমটা আছে যে প্রতিদিন মানুষ রাতে ঘুমাবে, দিস ইজ সো নাইস, আল্লাহ এটা খুব ভালো সিস্টেম করছে যে মানুষ এভরিডে ঘুমাবে। এবং ঘুমের সময় আমি যে এমন এমন জায়গায় চলে যাই, আই লাভ ইট, আমার এত ভালো লাগে এবং আমার খুব ভালো লাগে স্বপ্ন দেখতে। এবং আমি প্রতিদিন দোয়া করি যে আল্লাহ হ্যাঁ আজকে আরেকটু ডিফারেন্ট কিছু স্বপ্ন দেখায়ও বা আরেকটু ডিফারেন্ট কিছু এটা করো, মানে এরকম। আমি আসলে আমার মনে হয় প্রকৃতির সাথে বাঁচতে চাই। আর প্রকৃতির এই যে দেখা, আমি শুটিং করছিলাম এখানে কেউ থাকে নাতে, তো আমাদের জঙ্গলে শুটিং হচ্ছিল, তো একটা গাছের মধ্যে আমি আমার শুটিং একটা গাছের পাশে আমি দাঁড়ায় আছি। তো তখন আমি দেখছিলাম যে অরুণা বিশ্বাস দাঁড়ায় আছে আমার পাশে। তো আমি অরুণা দিকে বলতেছি, গাছের দিকে তাকায় আমি বলছি, শুনো এই গাছটা না প্রেগনেন্ট। তো অরুণা দি আমার দিকে এভাবে তাকাইছে, বলে কি কি এই গাছটা, মানে এই গাছটা প্রেগনেন্ট, মানে এটা তুই কি বললি? আমি জানি না কি বললাম, কিন্তু আমার গাছটা দেখে মনে হচ্ছে ও একটা মা গাছ এবং ওর বাচ্চা হবে। এই যে এখানে ওর পেট হয়েছে, মানে কিরকম একটা এরকম একটা গোল জায়গা ছিল গাছের মধ্যে এবং একটা হাড় মতো। হ্যাঁ মানে মধুপুরের জঙ্গল তো মানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গাছ, হ্যাঁ এইরকম একটা মাঝখান থেকে। হ্যাঁ আমি বলছি এই যে এটাই ওর পেট, এখানেই ওর বাচ্চা আছে, ওর বাচ্চা হবে। তো অরুণা দি আমার কথা শুনে তাকায় আছে আমার দিকে, তারপর আমাকে বলে কি, শোন তুই না এলিয়ান, তুই মানুষ না।
1: কিন্তু আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ খুবই খুবই সারপ্রাইজিং, আসলে তুমি মানুষ, সেটা হলো কি, ধরো তোমার মধ্যে এই যে ইমাজিনেশন পাওয়ারটা কোত্থেকে আসলো? কারণ আমি দেখেছি, ধরো আমার তোমার কোন একটা পেইন্টিং টিচার হয়তো ছোটবেলায় তোমাকে খুব সেই বিষয়টাই তা তোমার মধ্যে দিয়েছিল, হয়তো তোমার মনে নাই। কারণ এই যে তুমি বলছো একটা গাছ দেখে তার ভেতরে গাছটা প্রেগনেন্ট, বা এই যে শেপ থেকে তুমি ভাবছো, আমরা অনেক জিনিস তাকাই কিন্তু আমরা দেখতে পাই না। তুমি হয়তো তাকালে দেখবে যে হ্যাঁ এখানে একটা মানুষের মুখ পাচ্ছি, এখানে একটা গোলাপ ফুল পাচ্ছি, বা এইখানে আমি একটা কোনো একটা ফিল আনন্দ অনুভব করছি। এটা নিশ্চয়ই কোনো একজন পেইন্টিং টিচার তোমার মধ্যে সেটা দিয়েছিল, যে ভাবনা থেকে তুমি এখনো সেই ফিলটা করো, যেটা করা খুব জরুরি। এবং আমি মনে করি তুমি সেটা মানুষ। কিন্তু তোমার কি এরকম কিছু মনে পড়ে যে তুমি তোমার ভাবনাগুলো কেন ডিফারেন্ট?
0: আমি জানি না, বাট আমার এটা ছোটবেলা থেকেই ছিল শামিম ভাই। আমি কখনো কালকে আমার একটা বান্ধবী লন্ডনে থাকে, আমি লাস্ট ইয়ারে দুইবার লন্ডনে ছিলাম, দুই মাস করে। তো ও আমার বেস্ট ফ্রেন্ড, তো কালকে ও আমাকে বলতেছিল তুই কি জানিস যে তুই কি, আমি ছোটবেলার কথা সব ভুলে গেছি, আমি অনেক কিছু মনে নাই আমার। আমার শুধু আমার স্কুলের কথা তো আমি একদমই মনে নাই, আমার অনেক কিছু মনে নাই। তো ও আমাকে বলতেছে তুই কি জানিস যে তুই সবসময় তোর মেয়েদের সাথে ভালো বন্ধুত্ব তো, এবং তুই ছেলেদের সাথে শুধু মারামারি করতে। তাই আমার মনে নাই, তো তোর মনে নাই তুই লিমনের সাথে 10 টাকার জন্য মারামারি করছিলি? না আমার আমার একদম মনে নাই। মানে তুই কিন্তু মেয়েদের জন্য অনেক অনেক ইয়ে করতি, সবসময় ঝগড়া করতি কোনো ছেলে কোনো মেয়ের সাথে কিছু করলে। আমি বলছি কেরকম? বলে একবার মনে নাই তোর, আমাদের একটা সিনিয়র আপু, ও হচ্ছে কি যেন খাচ্ছিল, তো ওর জুস খাচ্ছিল বা কোক খাচ্ছিল, কিছু একটা ক্যান খাচ্ছিল, ক্যান ছিল কিছু একটা খাচ্ছিল, তো ওর ক্যানের ভিতরে কেউ চকলেট দিয়ে দিছে কোন একটা ছেলে, এবং আমি নাকি ওই ছেলেকে যে মারছি। এবং ও বলার পর আমার সেটা মনে পড়ছে যে হ্যাঁ, তখন আমি ক্লাস 6 এ পড়তাম, আমি যে কলেজের ভাইয়াদেরকে মারতেছি। তো আমি
1: আমার কিন্তু এই জন্য তোমার সাথে দেখা হওয়ার পর থেকে একটু ভয় ভয় থাকতে হয় অলওয়েজ।
0: আমি নিজেও জানি না, ট্রাস্ট মি, আমার ড্রয়িং টিচার আমি জানি না, বাট আমি এটা সবসময় অনিমেশকে বলতাম, যেহেতু অনিমেশ চারুকলার স্টুডেন্ট, আমি ওকে সবসময় বলতাম শুনেন আপনি এত পার্ট দেখেন না, আমি সারা জীবন ড্রয়িং এ 50-এ 50 পাইছি। তো অনিমেশ সবসময় হাসতো যে তাই না, তুমি ড্রয়িং এ 50 কি আঁকতাম? আমি সে গ্রামের দৃশ্য আঁকতাম, কাঁঠাল আঁকতাম, অনেক কিছু আঁকতাম, সবসময় 50-এ 50। আমি ম্যাথে ফেল করতে পারি, বাট আমি ড্রয়িং এ অলওয়েজ 50-এ 50 ছিলাম। ও এখন বলে যে তুমি আসলে 50-এ 50 পাইতে, এখন আমি বিলিভ করি।
1: আসলেই তাই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এর একটা টেলিভিশন ভার্সন আছে, ফেসবুক ইউটিউবে আপনারা পাবেন। এখন যারা আপনারা শুনছেন তাদের জন্য বলছি ফেসবুক ইউটিউবে আপনারা পাবেন। হ্যাঁ, আমরা আশনা হাবিব ভাবনার সঙ্গে কথা বলছি, আমাদের আমাদের খুবই কাছের মানুষ, যাকে আমরা খুব ফিল করি। আমি নিউ ইয়র্ক থেকে আর ভাবনা বাংলাদেশ থেকে। এখানে ফারজানা শাকিক লিখেছেন নামকরণের সার্থকতা ভাবনাকে, যেহেতু ভাবনার ভাবনাগুলো ডিফারেন্ট। আর এ আর আরজু এ আর রাজু খান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই বোন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। নাদিরা নাহার ইসলাম, ভাবনার সাথে আমি একমত, ভাবনা কি আমার ফ্রেন্ড হবে? ভাবনা কি নাদিরা নাহার ইসলামের ফ্রেন্ড হবে? অবশ্যই আমার, আমি হ্যাঁ ভাবনা ছাড়াই আমি বলে দিলাম, কারণ ভাবনা তার সমমনা যারা, তার ভাবনাগুলো যাদের সাথে শেয়ার করে তাদেরই ফ্রেন্ড। যেমন আমরা ভাবনাকে যেরকম বন্ধু মনে করি, আবার ভয়েও থাকি, ভাবনা কিন্তু মায়েরও দেয়। আচ্ছা, এখন ভাবনা, এখনকার এই যে পেইন্টিং বা এই যে অভিনয়ের একক নাচ কিংবা নানাবিধ জায়গাতে যখন অন্যরা নেগেটিভ কথা বলতো, তোমার কি মনে হতো?
0: এখনো বলে, বলতো মানে কি?
1: ওকে ওকে, আচ্ছা,
0: এখনো বলে,
1: তখন তুমি নিজেকে কিভাবে শক্তি দাও বা কি মনে হয় যখন একটা বাজে কথা শোনো?
0: দেখেন, যখন মানে অপরিচিত মানুষ, দেখেন কমেন্টে গালি খেতে হয় সবাইকে,
1: মানে আমি একটু একটু মিলিয়ে দিই, আরো কয়েকটা পয়েন্ট মিলিয়ে দিই। যখন বলে যে হ্যাঁ, অনিমেষ আইচের সঙ্গে বন্ধুত্বটাও তারা আমাদের সোসাইটি তো সুন্দর করে নিতে পারে না, যখন দেখি যে তোমার বাবা মা সহ তোমরা একসাথে ছবি তুলছো, আমরা দূর থেকে মনে করি যে বাহ, কি সাহসী একটা পরিবার এবং কি সুন্দর একটা পরিবার। তো এইসব বিষয় নিয়ে তো তোমাকে কথা শুনতে হয় আমার ধারণা, তো তখন তুমি কিভাবে নিজেকে শক্তি দেবা, কি মনে হয়?
0: আমার কষ্ট লাগে, অবশ্যই কষ্ট লাগে। আমি যদি এখন বলি না আমার কিছু কষ্ট লাগে না, তো এটা মিথ্যা হবে। ডেফিনেটলি আমার কষ্ট লাগে, বাট আমি আসলে থেমে থাকি না। কালকে আমি একটা লেখা দিয়েছিলাম যে আমার সবকিছু অনেক প্রমাণ করতে হয় যে আমি ছবিটা আমি এঁকেছি বা আমার লেখাটা আমি লিখেছি।
1: গুড অবজারভেশন। হ্যাঁ,
0: তো এটা আমার অলওয়েজ আমাকে প্রমাণ করতে হয়। আমি এবার শুটিং এর ইচ্ছা করে আমি মেকআপ রুমে বসে বসে আমি ছবি আঁকছি, এবং আমার কলিগরা সবাই দেখতে স্যার বলছে, ও তার মানে তোর ছবি তুই আঁকিস। সো হয়তো তারা পজিটিভলি, তারা যারা ছিল তারা আমার ক্লোজ, যারা আমার সাথে ছিল, বাট সবাই তো আর পজিটিভলি বলে না। তো মানুষ ভাবে যে খুব স্বাভাবিক ভাবে, অনিমেষ যেহেতু চারুকলার স্টুডেন্ট, অনিমেষ যেহেতু পড়েছে এই বিষয়ে, তো অনিমেষই আমাকে ছবিগুলো এঁকে দেয়, যেহেতু অনিমেষ আগে থেকে রাইটার, যেহেতু আমার বাবাও রাইটার ছিল। সো ডেফিনেটলি আমার বাবা আমাকে হেল্প করে বা অনিমেষ আমাকে হেল্প করে আমার লেখালেখিতে। ওরা আসলে বইটা পড়ে না, বইটা পড়লে ওরা বুঝতো যে এটা ভাবনা, অনিমেষের লেখা না, এটা ভাবনা লিখেছে। তো এটা হচ্ছে কি, এটাও আসলে পুরুষতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ যে আমরা ভাবতে পারি না যে মেয়েরা একা কিছু করতে পারে। ওকে, সো এটা দেখেন, এটা এটা কেউ কখনো, এটা তো আমি আসলে কাউকে বলতে যাব না বা ওগুলা বলা হয় না, যে আমার যখন বই আমি লেখা শুরু করবো, আমার আমাকে যখন প্রকাশকরা এত বারবার বলছে, দেখেন আপনি এত ফেসবুকে লেখালেখি করেন, এই করেন, আপনি কেন বই লেখেন, আপনি বই লেখেন, আপনি বই লেখেন, আমি সবাইকে আরো বলি যে আপনারা অনিমেষ আইচের বই লেখেন জানো,
1: কারণ
0: আমি জানি যে অনেকে চাইলে অনিমেষকে রিচ করতে পারে না ওর পার্সোনালিটির কারণে। কেউ ফোন দিতে ভয় পায়, অনিমেষ যেরকম একটা চেহারা নিয়ে থাকে, সবাই তো ওর অরিজিনাল পার্সোনালিটি বুঝে না। তো এটা কিন্তু ধরেন, এটা কেউ কিন্তু বুঝবে না যে আসলে দুইজন দুইজনকে ইন্সপায়ার করতে হয়। আর যদি অনিমেষ যদি আমাকে হেল্পও করে, তাতেও বা ক্ষতি কি, যদিও সেটা করে না, যদি করে থাকে তাতেও সমস্যা কোথায়? সমস্যা নাই। এখন এত লোকের এত প্রশ্ন, এখন আমি যদি লোকের প্রশ্নই জবাব দিতে থাকি, তাহলে আমি আমার নিজের কাজ করব কেন? সবাই ভাবে অনিমেষের আমি একই বাসায় থাকি। এখন যারা আমার বাসায় আসে শুধু তারাই জানে যে অনিমেষের আমি একই বাসায় থাকি না। যে একটা নর্মাল মেয়ে যেরকম প্রেম করে, আমিও সেরকম প্রেম করি। এখন প্রেম একটা নর্মাল বিষয়, তো আমি প্রেম করতে পারি, এক বাসা না থেকেও প্রেম করা সম্ভব, এটা এটা এরকম কিছু না। সো আমি এর জন্যই শুটিং এ বসে বসে ছবি আঁকছি, এবং আমার কবিতার বই বের হয়েছে এবার প্রথম, এবং আমি কবিতার বই কারেকশন করছি, এবং মামুনুর রশিদ আমার বইটা মধুপুর থেকে পাঠক সমাবেশে দিয়ে গেছে, ওইখান থেকে আমি কারেকশন করে পাঠাইছি, বিকজ আমি 20 দিন ওখানেই থাকবো। তো হয় না, আমার কলিগরা তখন দেখছে যে না না, ভাবনার কাজগুলো ভাবনা নিজে নিজে করে, তবুও তারা বিলিভ করবে না। ওকে, এবং আমাকে তো মানুষ, আমাকে শামীম ভাই বাংলা ভিশনে গেছিল, আমার প্রথম উপন্যাসের টেলিফিল্ম বানাইছিল অনিমেষ গুলনেহার,
1: আচ্ছা
0: গুলনেহার নামের, সেই গল্পটা ছিল একটা 85 বছরের বৃদ্ধার গল্প, সেটা বাংলা ভিশনে গেছিল, দিলার আন্টি করছিল ওই ক্যারেক্টারটা। এবং ওই শুটিংটায় আমার 2টা শট ছিল, যে ফ্ল্যাশব্যাক এর 2টা দৃশ্য ছিল, তাও তার মানে তারেক ভাই জোর জবরদস্তি যে দাদা ভাবনাকে একটু রাইখেন, মানে কোন নায়ক নায়িকা নাই, যেভাবে নাটক চলে বেসিক্যালি, তো গুলনেহারে ছিল আসলে কোন ওরকম নায়ক নায়িকা কিছু ছিল না, ওটা দিলারা সামানের উপর স্টোরি, এবং সেখানে রোকেয়া প্রাচী, জর্জ ভাই, তারপরে শাহাদাত ভাই, তারপর তমালিকা কর্মকার, তারপরে আরণ্যকের আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা। তো ওখানে হয়েছে কি কোনো যেটা বুস্ট হয় যা দিয়ে, বা হয় না যে ভাইরাল, ওরকম কিছু নাই। তো তার একটা বলছে, দাদা প্লিজ ভাবনা শট নিচ্ছেন তো, বেশি বেশি ভাবনা শট নি। তারেক ভাই আমাকে শুটিং এর সময় ফোন দিয়ে বলছে, তুই কয়টা সিন করছিস? আমি বলছি, এইতো ভাইয়া 5-6টা। আসলে আসলে একটা না, আর কিছুক্ষণ দাঁড়ান, আসলে একটাও না। তো আমি দুইটা দৃশ্য করছি শুধু। এরপর সেই নাটকের সেটে আমার লেখা উপন্যাস থেকে নাটক বানাচ্ছে, এবং যারা অভিনয় করছে তারা প্রত্যেকে হাসতে হাসতে বলতেছে যে, আমি এটা বিশ্বাসই করি না তুই লেখছিস। মানে তারা হাসতে হাসতেই বলতেছে।
1: কিন্তু দেখো, মানে একই সঙ্গে কিন্তু তুমি যেরকম ভাবে সহজ ভাবে তুমি তোমার বন্ধুদেরকে ক্ষমা করে দিচ্ছ, কিন্তু এটা তো একই সঙ্গে ইনসাল্টিং ও, যে তুই এটা লিখিস নাই অন্য। হ্যাঁ, এখন দেখো আমি তোমাকে বলি,
0: ইনসাল্টিং অফ কোর্স, বাট আমার তাদের সাথে কাজ করতে হবে, আমার কিছু করার নাই, এবং আমাকে তো আমার কলিগরা সারা জীবন হেও করছে, এন্ড দিস ইজ ট্রু। এখন হয়তো তারা মুখের উপরে কিছু বলে না, এবং আমার নারী কলিগরা আমাকে সবচেয়ে বেশি হেও করছে পুরুষ কলিগদের চাইতে। সবসময় আমরা বলি না যে পুরুষরা মেয়েদেরকে অনেক বেশি ডিস্টার্ব করে, অনেক বেশি ই করে, অনেক বেশি ই করে, আমি তো আমার নারী কলিগদের কাছ থেকে অনেক বেশি হেও হয়েছি।
1: ওকে,
0: সো অনেক কথা আসলে বলা হয় না, বাট রিয়ালিটি ইজ ডিফারেন্ট। শামিম ভাই, আমি এত ছোট বয়সে ক্যারিয়ার শুরু করছি, আমি সিনেমা করছি যখন, তখন আমি মানে 18ও ছিলাম না। আমি যখন সিনেমা শুটিং শুরু করছি, রিলিজ হয়েছে তখন আমি 19-20। তো ওই সময় মানে আমি বুঝি না যে এরা কি জানেও না যে একটা বাচ্চা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, বা কিভাবে আচরণ করতে হয়, মানে আই ডোন্ট নো ওয়াই। মানে আমার হয় কি যে মানুষ, জানি না, আমি ইমোশনাল হয়ে যাই এইসব কথা বাদ দেন।
1: বলো, আমার ভালো লাগছে কেন, তুমি বেশ কয়েকটা পয়েন্টই বলেছো। ধরো তুমি দুইটা প্রশ্ন খুব ডিফারেন্ট ওয়েতে করেছো, যেটা আমি দেখেছি। ধরো প্রথম যখন আমি তোমাকে বললাম যে অনিমেষ কেন তোমার জন্য রং তুলি কিনে দিল, তুমি একদমই সারপ্রাইজিংলি বললা যে এইটা প্রশ্নটা মানে অনিমেষকে করেন, এটা আমি ভাবি নাই। দ্বিতীয় পয়েন্টটা আরেকটা বলেছো, ধরো এই যে তোমার তোমার ভাবনাগুলোর যখন তুমি ভাবো, তুমি যখন কাকের সাথে কথা বলছো, তুমি যখন এ বলছো, তখন তুমি বলেছো যে তোমার তোমার ভাবনাগুলো তোমাকে তোমার কলিগদের যে ভাবনা বা এটা এটা সহ তোমার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে তোমাকে এখনো ফাইট করে যেতে হয় প্রতিটা মুহূর্তে। তো একজন ভাবনাকে, যে একটা প্রগতিশীল ভাবনা নিয়েই চলছে, তাকে এখনো কেন প্রতি মুহূর্তে ফাইট করে যেতে হবে? এটা খুবই সারপ্রাইজিং লাগে। তাহলে আমাদের বাকি মেয়েদের কি হবে?
0: আই ডোন্ট নো, বাট এটা অসম্ভব একটা, কি বলবো, খুব কষ্টের এই বিষয়টা, খুব কষ্টের। এবং আমি তো আমার আমার একটা বন্ধু আছে শুভ্রা, তো ও আমাকে সবসময় বলে যে, ভাবনা তুমি প্র্যাকটিস করো, তাই না, ভালো থাকার, মানে তুমি প্র্যাকটিস করো পজিটিভিটি। তো আমি ওকে বলি যে হ্যাঁ আমি এটা করি, বিকজ আমাকে করতে হয়। আমার হয়তো অনেক মন খারাপ, যে আমার খুব রাগ উঠতেছে, বাট তখন আমি আসলে একটা কিছু লিখে ফেলি, বা আমি তখন ছবি আঁকতে শুরু করি, বা আমি অন্য কিছু করে ফেলি, কারণ আমার মনে হয় যে আমি আমি আসলে একটা দিন নষ্ট করতে চাই না। কারণ আমি সব সময় ফিল করি যে আমি একটা সময় থাকবো না পৃথিবীতে, বাট আই ওয়ান্ট টু বি সেলিব্রেটেড, এবং সেটা সেটা আমার কাজের মাধ্যমেই সম্ভব। হয়তো এখন আমাকে বুঝতে পারবে না অনেকে, বাট আমি জানি আজ থেকে 50 বছর পর ডেফিনেটলি ভাবনার মতো অন্য আরেকজন মেয়ে আসবে, যে যে আমাকে বুঝতে পারবে যে ভাবনা কি কি কাজ করছে, যে আমাকে বুঝতে পারবে যে না, ভাবনাকে এটা বলাটা উচিত হয় না, এটা একটা মেয়েকে এটা বলা যায় না, একটা মেয়েকে এভাবে সরাসরি এই প্রশ্নটা করা যায় না। আমি আজকে ধানমন্ডিতে থাকি, আমি অড্রে হ্যাপবার্নকে নিয়ে পড়াশোনা করি, আমি অড্রে হ্যাপবার্নের অনেক ফ্যান, আমি কোথায় থাকে সে কোথায় ছিল, তাই না, বাট আমি তাকে ফিল করি। সো ডেফিনেটলি এরকমও কেউ থাকবে যে আমাকে ফিল করবে, ডেফিনেটলি।
1: করেক্ট, করেক্ট। আমরা একদম শেষ পর্যায়ে, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তারা অনেকেই অনেক কিছু লিখেছেন, আমরা সবগুলো পড়তে পারছি না, কারণ অনেক আমরা সামনে হয়তো কোনো এক সময় ভাবনাকে ডিফারেন্ট ওয়েতে পাবো।
0: আমাদের আড্ডাই শেষ হচ্ছে না তাই।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক কথা বলার আছে, অনেক কথা বলার আছে। আমরা যখন বাংলা ভিশনে কাজ করতাম তখন ভাবনা এলে আমাদের ঘন্টার পর ঘন্টা আমাদের আলোচনা হতো, আমাদের আড্ডাটা চমৎকার হতো এবং অনুভূতি শেয়ার করার যে বিষয়টা ছিল সেটা অত্যন্ত বেশি রকম হতো। এখন আমরা সেটা ফিল করি যে ভাবনা ওখান থেকে যা ভাবছে সেটা আমাকে আমরা এখান থেকে সেটা অনুভব করতে পারি, ওয়েভ লেংথটা কাছাকাছি। একটা বিষয় ভাবনা বলেছে
0: যে ভাই ট্রাস্ট মি, ওই কফি খাওয়ার আড্ডাগুলোও কিন্তু আমার আমার জীবনে মানে হ্যাঁ অনেক মানুষ আমাকে কটাক্ষ করে বা অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করছে বা এখনো হয়তো করে বা এখনো আমাকে ওপেনলি মানুষ ফেসবুকে লিখে দেয়, কিন্তু আবার অনেক ভালো ভালো মানুষ আমি পাইছি, আমি আপনাকে পাইছি দেখেন। বাংলা ভিশনকে আমি হয়তো অন্য আরেকটা চ্যানেল আমাকে ব্যান করে রাখছে যে না ওই কাজ করার দরকার নাই, বাট আরেকটা চ্যানেল আমাকে এত সম্মান দিয়ে কাজ দিচ্ছে, এরকম আমার সাথে হয় যে তখন ওইকে ওগুলা আমি ছেড়ে চলে আসি। হয়তো আমার জিনিসটা দেরিতে হয় যে হয়তো আস্তে আস্তে হচ্ছে, হয়তো আমি 4 বছরে 5টা সিনেমা করতে পারি নাই, বাট আমার মনে হয় ইটস ফাইন। মানে আমি যেভাবে আসলে বিশ্বাস করি, দেখেন আমি একটা একক নৃত্যানুষ্ঠান করে ফেলছি আমার এত ইয়াং এজে, এবং সেটা আপনি না থাকলে হইতো না, আসলেই হইতো না। সো অ্যাটলিস্ট আপনি তো আমাকে বিলিভ করছেন তখন।
1: না আমাদেরকে আমাদেরকে এর মধ্যে অনেক কথা শুনতে হয়েছে, অনেকেই বলছে ভাই আমরা একটু এটা একে আমরা যাকে দূরে রাখতে চাই আপনারা তাকে তাকে স্পেস দেন। আমি শুধু এটুকু বলেছি, দেখেন আমি মনে করি টেলিভিশন চ্যানেল হবে আমাদের আর্টিস্টের আশ্রয়ের জায়গা, কারণ টেলিভিশন চ্যানেল কখনো আর্টিস্ট ছাড়া চলতে পারে না। আর আপনি কি, আপনার কোনো দাম আছে যদি আপনি কোয়ালিটি, আপনার যদি কন্টেন্ট না থাকে তো কন্টেন্ট বানায় আর্টিস্ট, একজন অভিনেতা অভিনেত্রী, একজন লেখক, একজন নির্দেশক, একজন পারফর্মার, একজন সংবাদ পাঠক, একজন সাংবাদিক, এরাই তো ইয়ে। ফলে তাদেরকে আপনি কিভাবে দূরে রাখবেন এইটা। আর তোমার কথায় আরেকটা বিষয় আমরা যেটা দেখেছি, খুব তুমি বলেছো যে আমাকে খুব প্রমাণ করতে হয় যে আমি এটা করছি, তাহলে সেটা হচ্ছে যে মানুষজন ভাবতে পারে না যে তোমার উচ্চতা কত উপরে, মানুষজন ভাবতে পারে না যে তুমি অন্যের সহযোগিতা ছাড়াও বা তুমিও যে নিজে এই কাজটা করে ফেলতে পারো। তবে এইটা পজিটিভ
0: যে পোশাক দিয়ে জাজ করে মানুষ,
1: পোশাক দিয়ে জাজ করে,
0: ডাইরেক্টলি বলে যে তোমাকে দেখে মনে হয় না, এটা কি ধরনের কথা? একটা ছেলেকে তো কখনো দেখে কেউ বলে না যে আপনাকে দেখে মনে হয় না আপনি লিখতে পারেন, আপনাকে দেখে মনে হয় না যে আপনি কাফকার বই পড়ছেন কখনো, ও তুমি কাফকাকে চিনো, আচ্ছা আচ্ছা তোমাকে দেখে মনে, এটা দেখে মনে হওয়ার বিষয় নাকি, হোয়াট ইজ দিস? আমরা না আমরা ড্রেস কোড সেট করে ফেলছি বুঝছেন, যে ভদ্র মেয়ে ফুল হাতা সালোয়ার কামিজ পরবে, খারাপ মেয়ে হাতা কাটা ড্রেস পরবে, ঠিক আছে? তো বই লেখে সুতির শাড়ি পরে টিপ পরেই যাইতে হবে বইমেলায়, জিন্স টি শার্ট পরে যাওয়া যাবে, হোয়াট ইজ দিস? এটা কেন আমার আমার পোশাক দিয়ে কেন আমাকে মানে ইয়ে করতে হবে যে ভাই আমি ভালো মেয়ে বা আমি খারাপ মেয়ে, এটা কেমন কথা? আমরা তো আলিয়া ভাটের পোশাক নিয়ে জাজ করি না যে আলিয়া ভাট কত কেমন মানের অভিনেত্রী। আজকে দেখো টুইঙ্কল খান্না বই রিলিজ করছে, সে একটা শর্ট স্কার্ট পরে বুক লঞ্চ করতেছে 5-star হোটেলে, সেখানে আপনি বই লঞ্চ করবেন আপনার বরতলায় করতে হবে, শাড়ি পরে টিপ পরে। আমার তো ইচ্ছা করতে পারে আমি ওয়েস্টার্নে বুক লঞ্চ করবো, আমার ইচ্ছা করতে পারে,
1: এটা খুব জরুরি। আমরা এখানে প্রমিতাজ লিখেছেন ব্রাইটার থিঙ্কার, যে উজ্জ্বল চিন্তা করে, প্রমিতাজ এখানে অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী নিউ ইয়র্কে, মোটামুটি আমেরিকাতেই, হ্যাঁ বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত, উনি নিজে অত্যন্ত ভালো গান করেন। এআর রাজু লিখেছেন যে সবাই এক নয় ভাই, আমি এই কথাটা বলতে চাই আমাদের যে আলোচনাগুলো হয়েছে সেটা ব্যতিক্রমকে নিয়ে, সবাই এক নয় এটা আমরা জানি, অনেক ভালো মানুষ আছেন যারা এখনো অ্যাডভান্স চিন্তা করেন, অনেক ভালো মানুষ আছেন যারা ভাবনারই চিন্তাটাকে প্রথমে অত্যন্ত পজিটিভলি নেবেন। এবং আমি এটুকু বলতে চাই যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শেষ পর্যায়ে এসে, যে আপনারা একজন মেয়ে এবং একজন পুরুষের মধ্যে বা ছেলের মধ্যে যে কোনো পার্থক্য নাই, আমার মনে হয় ভাবনার কথা থেকে সেই বিষয়টা আপনারা আপনাদের মধ্যে নিতে পারেন, এবং একই সঙ্গে নিজেকে অতটা ডিপেন্ডেন্ট না ভাবাই ভালো। এবং আরেকটা যেটা আমাদের একটু আগে আমাদের একজন বন্ধু লিখেছিলেন যে ছেলেদেরকে কি অলওয়েজ তাদের বয়স বেশি হতে হবে বিয়ে করার জন্য, অলওয়েজ কি তাকে আর্নিং বেশি করতে হবে, অলওয়েজ তাকে বেশি যোগ্য হতে হবে, সেটা নাও হতে পারে, সেটাকে সহজভাবে মেনে নিতে হবে। আবার আমাদের অন্যান্য যারা লিখেছেন, আমরা আশা করি আমরা অনেকক্ষণ ভাবনাকে আটকে রেখেছি, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে ভাবনাকে পেয়েছি, ভালো লেগেছে, সত্যি সত্যি মিন করছি, কারণ এর মধ্যে হয়তো তুমি একটা গল্পের বই পড়তা, একটা ছবি আঁকতা, কিংবা হয়তো অন্য আমি জানি না তুমি কতটুকু আলোচনা এনজয় করেছো, আমাদের ভালো লেগেছে।
0: শামিম ভাই আমি ভীষণ এনজয় করছি, এবং আপনার সাথে আমার এইভাবে কখনো কথা হয় নাই, আমার মনে হয় আপনার এটা করা উচিত, অনেক আর্টিস্টদের সাথে, আমরা তাহলে
1: অনেক কিছু আমার কাছের মানুষদের সঙ্গে কথা বলি, এটুকুই আমার
0: এই আদেশ। এটা আপনি করেন, এটা আপনি করেন, বিকজ হয় না যে আমি আপনার সাথে যেভাবে কথা বলতে পারতেছি সেভাবে তো অনেকের সাথে কথা বলতে পারবো না। আমি জানি যে এরকম অনেকে সেলিব্রিটি আছে যারা আপনার সামনে অনেক অন্যভাবে কথা বলতে পারবে, সো আমরা তাদেরকে অনেক অন্যভাবে জানতে পারবো। আদারওয়াইজ তো ছোটবেলার ঈদ কেমন ছিল আর বড়বেলার ঈদ কেমন ছিল, দ্যাটস অল।
1: হ্যাঁ, মল্লিকা খান মোনা, তিনি এখানকার অত্যন্ত জনপ্রিয় একজন জার্নালিস্ট, তিনি লিখেছেন, ভাবনার ভাবনাগুলো শুনে ভীষণ ভালো লাগলো। জেরিন মাইশা, জেরিন মাইশা এখানে নাচ করে, জেরিন মাইশা লিখেছে, বিউটিফুল থট আপু, ভেরি ইন্সপায়ারিং, ইন্সপিরেশনাল, আই এম এ বিগ ফ্যান অফ ইয়োর ডান্সিং অ্যান্ড ইয়োর অ্যাক্টিং। আরেকটা ওয়াসিকা আফরিন, তো আবার ধন্যবাদ জানিয়েছে। আমার মনে হয় কি, এই যে আমরা আজকে যে কমেন্টগুলো পেয়েছি তাদের কমেন্ট আমরা আগে পাইনি, তার মানে এই যে জেরিন মাইশা এখানে অত্যন্ত আধুনিক একজন তরুণী এবং সে এখন নিজের মতো করে তার নিজের জীবনটা যাপন করে, করতে চায়, করতে পারে, সে ওই সাহসটা তার আছে। তা মল্লিকা খান মোনা, তিনি নিজেও তার অত্যন্ত সাহসী একজন মানুষ, এখানে সরি নারী পুরুষের ভাবনা থেকে তারা বের হয়ে আসতে পেরেছে। ওয়াসিকা আফরিন নরসিংদীতে থাকে, নরসিংদীতে থেকে নাচ করে, কিন্তু সেও কিন্তু তার নিজের মতো করে তার জীবনটা যাপন করছে। আমরা এই কথাগুলো বলার অর্থ, যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, যদি তার কারো মধ্যে কোনো পুরুষ থেকে থাকেন যে ধরেন নারীদেরকে ছোট করে ভাবছেন, আমার মনে ভাবনার পরিবর্তন দরকার। কোনো মেয়ে যদি নিজেকে ছোট করে ভেবে থাকেন, সেই ভাবনাটারও পরিবর্তন দরকার। ভাবনা একটা কথা বলেছে যে আমাদের আসলে এগুলো বাদ দিয়ে এগোতে হবে এবং পুরুষ নারী, নারী অলওয়েজ ডিপেন্ডেন্ট হবে, এই ভাবনাগুলো সরিয়ে ফেলতে হবে। শেষ পর্যায়ে ভাবনা, আমাদের মনে হয় আর দুই মিনিট তুমি কিছু বলতে পারো আমাদের সবার জন্য। আমরা আজকে এমন সব দর্শকদের পেয়েছি, প্রমিতাজ, তারপরে এ আর রাজু, জেরিন মাইশা, মল্লিকা খান মোনা, ওয়াসিকা আফরিন, এরা সবাই খুব চুপচাপ দেখে কথা বলেন, আজকে কথা বলেছে, ধন্যবাদ সবাইকে। এখন ভাবনার শেষ বক্তব্য।
0: বাহ, খুব, এটা এই যে এরা কথা বলে না, কথা বলেছে, এটা আমার মনে হয় কি যে কারো কথা বলা উচিত, কেউ কথা বললে আমরা কিন্তু সাহস পাই, কেউ যদি এভাবে বলে তখন হয় কি যে আরেকজন বলতে সাহস পায়। হ্যাঁ, আমাকে যেরকম ইনস্টাগ্রামে অনেকে, ফেসবুকে অনেক মেয়েরা লেখে যে আপু আমি বলতে পারি না এভাবে, আমি চাই না বাসায় থাকতে, আমি কাজ করতে চাই, বা আমি ম্যারিড বাট আমি কাজ করতে চাই, আমি বই লিখতে চাই। আমাকে একজন লিখছে কিছুদিন আগে, আপু আমি বই বের করতে চাই কিন্তু আমার হাজবেন্ড দিবে না, আপনার কি কোনো উপায় আছে? আমি বলছি আপনি আমাকে পাণ্ডুলিপি পাঠান, আমি আপনার বই বের করব।
1: সেটাই সেটাই,
0: আপনি আমাকে পাঠান পাণ্ডুলিপি, আমি কথা বলবো। তো মানুষটা চায়ও, মানুষ কিন্তু
1: হাজবেন্ড দিবে না মানে কি, আমি বই লিখবো, আমি বের করবো, আমি হাজবেন্ড দিবে না,
0: আমার হাজবেন্ড দিবে না। হ্যাঁ, তো এই ধরনের আমি অনেক মানুষকে পাই, কিন্তু আমি আসলে বলতে চাই কি যে মেয়েদের আয়নায় নিজেকে দেখা উচিত এবং নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত। আর এই যে আমার মা কি বলবে, আমার বাপ কি বলবে, আমার প্রেমিক কি বলবে, আমার বয়ফ্রেন্ড কি বলবে, এটা ভাবাই উচিত না। আর এটাও ভাবা উচিত না যে আমার হাজবেন্ডই আমার সবকিছু করবে। আরে তুমি কেন করো, দুজন একসাথে করো না, ইটস ফাইন,
1: সেটাই,
0: দুজন একসাথে, দুজন একসাথে করো, দুজন একসাথে একটা গাড়ি কিনো, দুজন একসাথে একটা ফ্ল্যাট কিনো, সো হোয়াট, ওইটাতে আরো আরামটা হয় বেশি। আমি একজনের কাঁধের উপর বসে আছি, ও আমারে খাওয়াবে, আমি বসে বসে খাবো, আমার দরকারটা কি ভাই?
1: সেটাই,
0: তাহলে তো আর কোনো সেলফ রেসপেক্ট থাকলো না। আমার দায়িত্ব কেন আমার বাপের নিতে হবে, তারপর আমার জামাইয়ের নিতে হবে? আমার দায়িত্ব আমি নিবো, বরং আমি ওদের দায়িত্ব নিব।
1: করেক্ট করেক্ট,
0: আমি ওদের দায়িত্ব নিতে চাই, আমার দায়িত্ব কারো নেওয়ার দরকার নাই।
1: হ্যাঁ, এই ভাবনাগুলো আসলে কনভে করে সেটা নিজের মধ্যে নিয়ে সেইভাবে আসলে অ্যাক্ট করতে হবে। কারণ শুধু শুধু আপনি আজকে যদি বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে দেখেন, তাহলে সেখানে বসে আপনি সেই ভাবনাগুলো নিজের মধ্যে নিয়ে নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে হবে এবং সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, যাতে আপনি এই কথাগুলো উচ্চারণ করে সেটাকে আপনি আবার ধরে রাখতে পারেন। তো আমরা, আমার মনে হয় যে আমরা আরেকদিন কথা বলবো ভাবনা, আমরা 1 ঘন্টা 15 মিনিট কথা বলেছি, আমার কাছে মনে হয় যে 5 মিনিট কথা বলেছি। আমরা তাহলে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই,
0: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ
1: ভাবনা।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোয় পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলে বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

সকাল থেকে বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো আধার জড়ানো দিন। আজ কি যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝরে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা। পৃথিবীতে যেন দিন নেই, রাত নেই, স্তম্ভিত কাল মেঘ মায়ালোকে লীন।

0: हेलो, काके चाय?
1: तुमा के
0: आपने आपने के
1: शेयामू

মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চিনা চিনা লাগছে, তুমি কি তারে

0: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: বৃষ্টি ঝরে রুক্ষ মাটি, দিগন্ত পিয়াসী মাটি, স্তব্ধ মাটি,
0: মরুময় দীর্ঘ তিয়াসার মাঠে ঝরে বনতলে
1: ঘন শ্যাম রোমাঞ্চিত মাটির গভীর গ্রহ প্রাণী,
0: শিরায় শিরায় স্নানে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে।

0: বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি।
1: শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলী,
0: বর্ষার কথা থাক, বকুলের কথা বলি।
1: ছড়া বকুলেই ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি।

0: আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি।
1: যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালি বুনি।
0: অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি।
1: সহস্র রাত কেটে যাক দূর আকাশের তারাগুনি,
0: দূর আকাশের তারাগুনি।

0: আমাদের দেশ নদীর দেশ, হাজারো খাল বিল নদী নালা আর পুকুর নিয়ে আমাদের এই বাংলাদেশ।
1: এই নদী আবহমান কাল থেকে আমাদের সুখ দুঃখের সাথে।
0: এখানে নদীতে নৌকা চলে, এই নৌকার সাথেই কত হাজারো মাঝির স্বপ্ন জড়িয়ে আছে।
1: তাই মাঝির ভাটিয়ালি গানে সেই সুর আর সেই কথা দূর থেকে ভেসে আসে।

লগলে পইরা গেলে পাবলিক তোমায় বাঁচাইব না, নোটিশ ছাড়া পুলিশ ধরব ছাইরা দিব না রে, উকিল মুখটারা যতই ধরো বেলে পাইবানা, গন্ডগোলে পইরা গেলে পাবলিক তোমায়।

বন্দে ফিকির ছাইরা দিয়া সোজা রাস্তা ধরো, অসৎ লোকের সঙ্গ ছাইরা মনে মসজিদ করো। ও দোস্ত রে বন্দে ফিকির ছাইরা দিয়া সোজা রাস্তা ধরো, অসৎ লোকের সঙ্গ ছাইরা মনে মসজিদ করো। এখনো সময় আছে ভালা হইয়া যাও রে, ওস্তাদের মায়ের শেষ রাইতে তাও কি জানো না রে, ওস্তাদের মায়ের শেষ রাইতে তাও কি জানো না, গন্ডগোলে পইরা গেলে পাবলিক তোমায় বাঁচা।

ততই ধরো বেল পাইবানা।

বৃষ্টি এখন ঝড় হয়ে গেছে প্রিয়, দুজনে মৌন, মুখর দুচোখের দাবি, আলোক পীড়িত এখনো শয্যাখানি, কেন উদাসীন গৌরবে দেরি করো, আমার প্রদীপ যত্নে নিভাও তুমি।

0: সম্প্রতি চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে যেসব তাজা প্রাণ অকালে ঝরে গেছে তাঁদের আত্মার শান্তি হোক, স্যান্ডোজের এই কামনা।
1: কেঁদেও পাবে না তারে, তবু বাজে কান্নার শানাই, বর্ষার অঝোর ধারা, তুমি আমি দেশবাসী কাঁদব সবাই।
0: উদাস নির্লিপ্ত বসে থাকব না শীতল পাটিতে, গণসমাধির দূরে কাছে মুহূর্তে নীরব হয়ে

দুচোখে স্বপ্ন শুধু সৃষ্টির কলমুখরতা, এখানে দুঃখ নেই, শোক নেই, মৃত্যু নেই, কোন নিভৃত পাখির নীড় যেন এই বৃষ্টির ধার।

Riva, riva, riva, riva, riva.

0: মানুষ যত দূরেই থাকুক না কেন, দেশ তাকে বারবার ডাকে হাতছানি দিয়ে। দেশের মায়াবী ডাকে মন ব্যাকুল হয়ে ওঠে।
1: সব বাধা বিপত্তি পিছু টান ছিঁড়ে মন যেন ছুটে যেতে চায় প্রিয় দেশ প্রিয় জন্মভূমির ছায়া ঢাকা ছোট্ট গ্রামটিতে। মন যেন গেয়ে ওঠে।

আইসা ভবে ফাইসা গেলাম ঘরের চাবি পরে দিলাম, আইসা ভবে ফাইসা গেলাম ঘরের চাবি পরে দিলাম, হাজার নামে ডাক্তারিয়া ভুলা গেলাম নিজেরই নাম, আইসা ভবে ফাইসা।

0: হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আমার নাম শামীম শাহেদ, আমাদের আজকে বিশেষ অতিথি আমার পছন্দের, খুব পছন্দের একজন মানুষ, খুবই রসিক এবং খুবই রোম্যান্টিক, খুবই রোম্যান্টিক। রোম্যান্টিক এই অর্থে যে তার কথাবার্তা শুনলে যে কোনো কিশোর কিশোরী থেকে শুরু করে তরুণ তরুণী তার প্রেমে প্রেমে পড়ে যেতে বাধ্য, এইটা একটা কারণ। আমাদের সঙ্গে আছেন শাওন মজুমদার। শাওন কেমন আছেন?
1: জি ভাইয়া, খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়।
1: মানে প্রথমে আপনার কথা শুনে আমি কনফিউজ হয়ে গেছিলাম আর কি, যেভাবে আপনাকে ইন্ট্রোডিউস করছিলেন মনে হচ্ছে গেস্ট অন্য কেউ, আমি না। এত রোমান্টিক, মেয়েদের হাত প্রেমে পড়ে যাবে, এগুলো তো আমার সাথে যায় না, এই জন্য চিন্তা করলাম, আমি বুঝলাম না, থাকলো আমাকে প্রশংসা আরেকজনের করতেছে।
0: হ্যাঁ, সেটাই সেটাই। একজন ওই যে একবার বলছিল যে একজন এক লোক উকিল ঠিক করেছে আর কি, তার ইয়ে দিয়ে যে ওই উকিল তার পক্ষে কথা বলবে, তার নামে নাকি খুনের মামলা আছে। তো উকিল ইয়েতে উঠে বলছে যে এরকম আমার মক্কেল তো অত্যন্ত ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কারো কখনো ক্ষতি করে না, খুন করা তো প্রশ্নই আসে না। তো ওই লোক বলছে কি বলে, টাকা দিলাম আমি, আপনি অন্য কার কথা কন, আমার কথা কন। কিন্তু আপনার ক্ষেত্রে এটা খাটে না, আপনি আপনি অত্যন্ত জনপ্রিয় এবং আপনাকে সবাই পছন্দ করে, এবং আপনি আপনার কথা শুনে সবাই মুগ্ধ হয়ে, আমি একটা শো দেখছিলাম আপনার, আপনি একটা শোতে বলেছেন যে আপনার দুঃখে সবাই নাকি হাসে, এবং এটা এটা এটা জানতে চাইবো। তার আগে আমরা একটু দর্শকদের বলে নিই, সুপ্রিয় দর্শক, আমাদের কিন্তু এখানে একটা গুড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে যে শাওন মজুমদার, আমাদের প্রিয় এই শিল্পীর, মাত্র 2 মাস আগে কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। কন্যা সন্তানের নাম হচ্ছে মেঘ। আপনি মেঘের বাবা, আপনার কেমন লাগছে?
1: নিজেকে আকাশ মনে হচ্ছে, মেঘের বাবা
0: আকাশ মনে হচ্ছে
1: না। অ্যাকচুয়ালি আমার আমার মেঘ অনেক প্রিয়, মানে মেঘ দেখতে আমি খুব পছন্দ করি, অনেক প্রিয়। তো আমি চিন্তা করি প্রায় সময় মেঘ দেখার জন্য আমাকে সাজেক যেতে হয় বান্দর মধ্যে পড়ে, তো এখন আর বাসায় বসে আমি মেঘ দেখবো।
0: এবং আপনি রোদ উঠুক বা বৃষ্টি হোক, আপনার কোনো সমস্যা নেই, আপনি মেঘ দেখতেই পাবেন।
1: আমি মেঘ দেখতেই পাবো।
0: তো প্রথম যখন আপনি মেঘের ফেসটা দেখলেন, আপনার কেমন লাগলো, এটা একটু শুনতে চাই, কারণ আমার তো তীর কন্যা, মানে আমার কিন্তু অনেকগুলো মেঘ।
1: হ্যাঁ হ্যাঁ, আপনি তো পুরো আকাশ জমে গেছেন
0: আকাশ। হ্যাঁ, আপনার কেমন লেগেছিল তখন আপনি যখন মেঘের মুখটা দেখলেন?
1: মানে ওই ফিলিং বলে বোঝানো যাবে কিনা জানি না, বাট মানে অন্যরকম ফিলিং। এই দিস ইজ মাই ফার্স্ট বেবি, তো প্রথম বাবা হওয়ার যে ফিলিং সেটা আর মানে এই যে তোতলে দেখছি, মানে এর মানে হচ্ছে ফিলিং বোঝাতে পারবো না আর কি, অন্য লেভেলের, অন্য ধরনের যেই ফিলটা, মানে এই এই জীবনে কখনো ফিল করিনি, নিউ ফিলিং, নতুন একটা ফিলিং, মানে হাসি কান্না রাগ এই ফিলগুলো তো সারা জীবন করতে পারছি, যে বোঝাতে পারছি হাসতে হয় এইভাবে, কাঁদতে হয়ে যাবে, কিন্তু বাবা হওয়ার পর যে ফিলটা ফার্স্ট টাইম, তো এটা বোঝানোটা খুব টাফ, যে হয়েছে সেই বোঝাতে পারবে।
0: এটা অবশ্য ঠিক বলছেন। আমি ওই যে আমার যখন প্রথম কন্যা হয় তখন স্কয়ার হসপিটালে জন্ম নিয়েছিল আর কি, আমাদের কন্যা নোরা। তো নোরা যখন জন্ম হয় তখন আমার তো 3 কন্যা আর 1 স্ত্রী, এটা আমি আগে বলেছি। তখন স্কয়ার হসপিটালে গেলাম, সব নার্স টার্স তো খুব খুশি, যা শামীম ভাই আসছেন, হ্যাঁ ভাবি ভালো আছেন, সালাম আলাইকুম। তো আমার নোরা জন্ম হলো, পরে 2 দিন পরে আবার কয়েকদিন পরেই আর দেখা গেল যে জারার, মানে আমার দ্বিতীয় কন্যা, তার জন্ম হচ্ছে তার 2 বছর 1.5 বছর 2 বছর পরে। আবার গেলাম স্কয়ার হসপিটালে, তারা তখন খুশি, হ্যাঁ শামীম ভাই আসছেন, আসেন আসেন। তার 3 বছর পরে আমার তৃতীয় কন্যা হচ্ছে, তো তখন আবার গেলাম, তো তারা কিছু বলে না, চুপচাপ ওকে বেবি হচ্ছে। তারপরে আমাদের এক ফ্রেন্ডের বেবি হবে, তো তাকে দেখার জন্য আমি আর আমার গেলাম, নার্সরা আটকে আসছে, আপনারা আবার আসছেন, আবার আপনারা
1: হাসপাতাল পাল্টা হাসপাতাল,
0: এখন তো দেশ পাল্টা, এখন নিউ ইয়র্কে আছি। দেখ সুপ্রিয় দর্শক, আমরা যখন শাওনের সাথে কথা বলছিলাম তখন বাংলাদেশে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে শাওনের চুল টুল ভিজে একটু মুরব্বি মুরব্বি ভাব চলে আসছে,
1: মুরব্বি মুরব্বি ভাব চলে আসছে। দেখ এখন বাবা হয়েছে, কিন্তু মুরব্বি দেখা গেলে সমস্যা নেই। হ্যাঁ
0: সেটাই। আচ্ছা বলেন, আপনার দুঃখের সময় হাসে কেন, এটা আপনি কেন বলেন?
1: মানে আমার দুঃখের সবাই হাসে, কারণ আমার যখনই দুঃখের, আমি চেষ্টা করি যখন আমার স্টেজে সবাই আমাকে ডাকে বা যখন পারফরমেন্স ডাকে, আমি চেষ্টা করি নিজের লাইফের দুঃখের ঘটনাগুলো বলার জন্য, যখন আমি সেই দুঃখের ঘটনাগুলো বলি মানুষজন হাসতে গড়াগড়ি খায়, এটা হলো এটাই আমার বড় আরো বড় দুঃখ আর কি। আমি সবসময় বলে হ্যাঁ আসলেই তাই, যে আমার সত্যিকারের ঘটনা হলো যে যে আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম এটা হয়তো রিক্সা যাইতে পারে, আমি কিন্তু ছোটবেলা তো মোটা ছিলাম না, তোমার স্বরূপ আমি কিন্তু ছবি দেখাইতে পারি তো আমি বিশেষ করে না আমাকে তুমি প্রমাণ দিতে হয়, প্রমাণ দাও প্রমাণ দাও এরকম। ছোটবেলায় আমি অনেক বেলা ছিলাম, যার কারণে আমি বলি যে ছোটবেলা বলি না, আমি বলি যে আমার জীবনে দুইটা বেলা, সেটা হচ্ছে গিয়ে চিকন বেলা আর মোটা বেলা, মোটা বেলা চিকন বেলা আমি পার করে আসছি। তো যখন স্কুলে যেতাম রিক্সাওয়ালারা জিজ্ঞেস করতাম যে ভাই ভাড়া কত, বাসা থেকে স্কুলে ভাড়া, তো বলতো যে তোমরা ইনসাফ করে দিও স্টুডেন্ট মানুষ কি আর দিব, তুমি যা দিবা বুঝে দিও। কিন্তু এখন যদি আমি রিক্সা জিজ্ঞেস করি যে ভাই এখানে যাবো ভাড়া কত, কারণ বাজার যাবো ভাঙ্গা থেকে ভাড়া কত, সে আধা ঘন্টা আগে আমার দেখে মা আছে আসলে, সে এর আমি নিতে পারবো তুমি মা পার পরে সে বলে যে দিয়েন ওজন বুঝে দিয়েন।
0: সুমাই হাসান লিখেছে, শামীম ভাই আমি শাওনের সাথে একটা প্রোগ্রাম করেছিলাম ওয়ান লাস্ট ইয়ারে, তারপরে রনি বলছে যে খুব ভালো লাগছে ভাই আপনার আপনি আর শাওন ভাইকে দেখে। আবার ইয়ে লিখছেন, পলাশ বাবু লিখছেন যে সাউন্ড একটু সমস্যা হচ্ছে, ওকে সাউন্ড ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। আপনার কে কোথেকে দেখছেন সেটা আপনার লিখে দিলে আমরা বুঝতে পারবো যে আপনার কোথেকে দেখছেন। রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা আপনার একই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাপেও আছে, ফলে আপনারা যদি কোনো কারণে আপনারা এই শোটি আবার শুনতে চান আপনার রেডিওতে শুনতে পাবেন, এটা পুনঃপ্রচার হবে। শাওন, আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি তো মিরাক্কেলের যে আপনি জনপ্রিয়তা পেলেন এবং মিরাক্কেলে যে আপনি সাকসেসফুল হলেন, আপনি মিরাক্কেলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন?
1: কেন নিয়েছিলেন হয় না, অনেকেই জব দেখে নেয় ওটা প্রফেশন দিয়ে, যে আমি এটা করতে চাই তারপর সে ওই জবটা করে, আর কেউ হয় কিছু করতে চায় না, ওই জবটাই তারা চুজ করে যে হ্যাঁ তোমাকে এটা করতে হবে তুমি এটা পারো। আমার মনে হয় যে মিরাক্কেল এই কমেডিটা আমাকে চুজ করছে, আমি কমেডি জীবনে চুজ করি না। অনেকেই বলে আমি ছোটোবেলা থেকে গান গাই, আমি ছোটোবেলাতে মোটেও কমেডি করেছি, হ্যাঁ বলে যে আমি নাটক অভিনেতা হয়েছি, হ্যাঁ আমার একদম বয়স 2 বছর থেকে আমি অভিনয়ের প্রতি সেই ডেডিকেশন ছিল, অভিনয় করছি এখানে, আমার জীবনে এগুলো কিছুই নেই, মানে আমি ক্যান দিচ্ছি ক্যান আসছি এটা আমি নিজেও তার পাই। তবে যেহেতু বললেন কীভাবে যাওয়ার ঘটনাটা একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি ভার্সিটি দিয়ে ছিলাম, তখন আমি মনে করি ফিফথ সেমিস্টার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ডিগ্রি কমপ্লিট করছি, ফিফথ সেমিস্টার, আমি বন্ধু মহলে দেখা যায় আড্ডা হলে সবাই আমার কথা শুনতে খুব পছন্দ করে, আই ডোন্ট নো ওয়াই, তারা খুব হাসে টাসে আমার যে কোনো কথা, আমি তখন যোগ টোক বলি না, এখন যেরকম আমি যোগ বানাই বা এটা পাঞ্চ লাইন তৈরি করি এরকম পাঞ্চ লাইন কাছে আমার কথা শুনি, তারা খুব মজা হয়েছে। তো হঠাৎ দেখবেন ক্লাসে পরীক্ষা দিতেছি, অ্যাকাউন্টিং পরীক্ষা, আমার এক ফ্রেন্ড SMS করছে যে এরকম এক জায়গায় অডিশন হইতেছে তুই তাহলে দিতে পারিস, কারণ পরীক্ষা দিয়ে বের বদলে তুই যে পাঠাইছিস আমি কী বলবো ওখান থেকে, না আমাদের সাথে যা বলিস তুই তাই বলবি, আমি তো ওগুলোকে মুখস্থ করে রাখছি, আমি তোদের সাথে তো এমনি কথা বলি, তাহলে আচ্ছা ঠিক আছে, ও ইন্টারনেট থেকে ঘাইতো 10টা জোক আনতে রাখছে, বলে এগুলো মুখে কোথায় যায় এগুলো বল। তো আমি গেলাম, ওটা বাংলাদেশে তো রিয়েল দেখে ছিল হাসো NTV হাসো, তো সেখানে আমি অডিশন দিলাম, ওই মুখস্থ করে 4টা জোক বলছি, আমার বলার পরে মানে যে টিকবো টিকবো না জীবন প্রথম ক্যামেরার সামনে, বাট 7 দিন পর আমার কল আসে NTV থেকে যে আপনি টিকছেন। তো মানে হয় না যে আমার, আমি যে রিয়েল ঘটনা, আমি যখন ভার্সিটিতে পরীক্ষা দিই, আমি একটা ভার্সিটিতে টপ লিস্টে মেধা তালিকা সেকেন্ড হয়েছি, তো বাবারা বলছে যে বাবা আমার এই ভার্সিটির মেধা তালিকা সেকেন্ড হয়েছি আমি ভর্তি করা যায়, আমার বাবা বলছে যে ভার্সিটি সেকেন্ড হয়েছে ওই ভার্সিটি ভর্তি করতে না, কারণ তোরা তাই চিনি তার মানে ভার্সিটি খারাপ, তুই যে তো সেকেন্ড হয়েছে তার মানে ভার্সিটি খারাপ, তুই অন্য ভার্সিটিতে ভর্তি। ঠিক সেই আমি যখন টিকে গেছি তখন আমি বুঝছি যে তার মানে আমার হয় চ্যানেল খারাপ, প্রেজেন্টেশন খারাপ, আর খারাপও দেখতে পাই নিচ্ছে। তো ওখান থেকে শুরু, বাট ওখান থেকে যখন রনি ছিল আমার সাথে ওই হাসোতে যখন আমাদের চলতেছে, তখন রনি ফিক্সে চলে গেলো, তখন রনিকে দেখে মূলত আমার মানে আগ্রহ জাগে, যেহেতু আমরা বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে একসাথে আমরা কম্পিট করছিলাম, কম্পিটিশন করছিলাম, যদি রনি দিতে পারে মেবি আমার যাওয়ার একটা সুযোগ থাকতে পারে। এবং আমি দেখতাম যে বাচ্চা সবাই মিরাক্কেল দেখে হাসে, আর সবাই পছন্দের একটা প্রোগ্রাম মিরাক্কেল, সেখানে যদি আমি দিতে পারি, আমি প্রেজেন্ট করতে রিপ্রেজেন্ট করতে পারি বাংলাদেশকে, তো সেখান থেকে আসা যাবে। তো মিরাক্কেল সিক্সে অসম সালে অডিশন দিই, টিকি নেই, আমি দুটো থেকে অডিশন দিই, ঢাকা এবং খুলনা। ঢাকায় রিজেক্ট হওয়ার পরে আমি খুলনায় গিয়ে অডিশন দিই, সেখান থেকে রিজেক্ট হই। তো তারপরে রিজেকশন নিয়ে আরও এক বছর প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে মিরাক্কেল সেভেনে আমি গিয়েছি।
0: আপনার তখন কেমন লেগেছিল?
1: আমি ঢুকে দেখি আমার সামনে কেউ নাই, কোনো মানুষ নেই, একটা ক্যামেরা দিয়ে রাখে, বসে যোগ বলে। এটা দেখে প্রথমে নার্ভাস হয়ে গেছি, একটা মানুষ হাসতে বুঝতে পারবো যে আসলে জোকটা ভালো হলো না খারাপ হলো, মানে জাস্ট ক্যামেরার সামনে বললাম, পরে বলে ঠিক আছে কল দেওয়া হবে। আমি বুঝছি আমাকে হবে না, কারণ কল দেওয়া হবে আমার কেউ দেখলই না। তো আমার কাছে মনে হয়েছে তার দুই দিন পরে খুলনায় অডিশন, খুলনায় যাবো, খুলনায় গিয়ে অডিশন দিলাম, সেখানে মরা হলো না। তো অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে, অনেক অনেক খারাপ। আমি কান্নাকাটি করছি। তারপর আমাদের সাইফুল ভাই, আপনি সাইফুলকে খুব ভালোভাবেই চিনেন, সাইফুল ভাই, সাইফুল ভাই আমার বাসায় এসে অনেক সান্ত্বনা টান করছিল, ব্যাপার না একবার হয়ে নেই, পরের বার তিনি আরও চেষ্টা করেন। মানে সেই সাইফুল ভাইয়ের অনুপ্রেরণা প্লাস আমাদের অনেক ভাই ব্রাদার এদের অনুপ্রেরণা যে চেষ্টা করলে পারবা তোমার ভিতরে এই ব্যাপারটা আছে। আমি এক বছর আরও প্র্যাকটিস করি, আমি যোগ করি, দিন নতুন নতুন যোগগুলো দাঁড়িয়ে ঢুকে রাখতাম, এরকম প্রায় 1000 যোগ আমি জড়ো করছিলাম সেভেন শুরু হওয়ার আগে। তো সেখান থেকে এই 1000 যোগ নিয়ে সেভেনে বলে আমি টিকে সেই 1000 যোগ নিয়ে আমি কলকাতা যাই।
0: আচ্ছা আচ্ছা, তারপরে তো সেই সাকসেস স্টোরি। তো এখন আমার যেটা মানে প্রশ্ন, ধরেন তার আগে আমি বলি যে আমাদের পলাশ বলছেন যে ভাইয়া শুনতে পাচ্ছি সাউন্ড, ভাইয়ের সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। এখন আপনি আমাদের বলেন যে এই যে আপনি যখন আপনি পরে যে মিরাক্কেল আপনি চান্স পেলেন, আমাদের বাংলাদেশে যেই সব দর্শকদের সামনে আপনি পারফর্ম করছেন, তা আপনার আপনার কোন কোন কারণে মনে হয় যে এই দর্শকদের সামনে এই ধরনের জোকস বলা যাবে, এই ধরনের দর্শকদের সামনে এই ধরনের জোকস বলা যাবে, সেটা আপনি ঠিক করেন কিভাবে?
2: অডিয়েন্স দেখে ঠিক করা হয় অনেক সময়, যেহেতু যখন আমরা অন এয়ার করি, টিভির জন্য করি, তখন তো সবার কথাই মাথায় থাকে, পুরো বাংলাদেশে দেখবে বা পুরো পৃথিবী দেখবে, তখন জেনারেল জোকগুলো বলা হয়। অন্য সময় দেখা যায় যে আমাকে যে বিভিন্ন কর্পোরেট শোজগুলো যদি বলেন, তখন আমি গিয়ে জানতে মানে যেই আগে অডিয়েন্সটা বুঝি, অডিয়েন্স বোঝার জন্য যেটা করি আমি এই শোয়ের 1 ঘন্টা আগে চলে যাই, কিন্তু আমি অর্গানাইজ সব অর্গানাইজার শুনে ফেলবে, অর্গানাইজার আমি বলি না আমি যে স্টেজের আশেপাশেই আছি, মানে আমাকে যে 6টায় টাইম দেওয়া হয় আমি দেখা যায় 4:30, 4:45 মধ্যে আমি ওখানে উপস্থিত থাকি।
0: আচ্ছা,
2: কিন্তু কাউকে জানাই না যে আমি সেখানে উপস্থিত। আমি মাঠ বা সেই জায়গাটা মোটামুটি ঘুরি, দেখি যে আসলে এখানকার কিরকম অডিয়েন্স আছে, কারা আছে, কোন টাইপের মানুষ আছে। ওখানে ঘুরলেই 8-10টা কন্টেন্ট এমনি তৈরি হয়ে যায়, যে এদেরকে দেখলে যে এই এদেরকে দেখলে এটা বলা যাবে, তাহলে রিলেট করতে পারবে। তো ওইভাবে দেখে আমি আমার কন্টেন্টটা সাজাই। যদি দেখি যে এখানে ইয়াং পিপল বেশি, তাহলে ওই ইয়াং এজের বলি। যদি দেখি যে না মিক্সড আছে, ফ্যামিলি মেম্বার বেশি, তখন সেখানে এইভাবে বলি। যদি দেখি যে একটু এইজের লোকজন আছে, তাহলে ওইভাবে বলি। মানে ওইটা ডিপেন্ড করে আমার ওই এরিয়াতে যাওয়ার পরে আমি যেটা সার্ভে করি, সার্ভে করে যেটা মনে হয় তারপর আমার সেট সেট রাখা যায় আর কি।
0: তাহলে এখন এখন যদি আপনাকে আপনার হাতে মাইক্রোফোন ছেড়ে দেওয়া হয় ফেসবুকে, আপনার ভক্তদের জন্য আপনাকে যদি 15 মিনিট সময় দেওয়া হয়, আপনি কি ধরনের জোক করবেন?
2: ফেসবুকের জন্য তো যে কোনো জোক বলা যেতে পারে, মানুষজন ভালো না লাগলে ই করে দেবে, সবাই দিন আমার তো মাঠে আসতে পারবে না, বাট স্টেজে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না, মাইন্ড না খাই, এটা আমি বিবেচনা করে বলতে হয়। ফেসবুকে যদি বলতে হয়, আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, এখন তো মানে চারিদিকে লকডাউন, করোনা, করোনার প্রকোপ অনেক বেশি। তো করোনা নিয়ে রিসেন্ট মানে কিছু কন্টেন্ট আছে, সেখান থেকে আমি কিছু বলতে চাই, মানে আপনি অনুমতি দেন আর কি।
0: হ্যাঁ, প্লিজ প্লিজ বলেন বলেন।
2: মানে করোনা যেভাবে মহামারী এখন ধারণ করছে, আমরা যেভাবে সচেতন হয়েছি, আমরা মানে যেভাবে নিজেদেরকে নতুন নিউ ট্রেন্ডে আমরা নিজেকে মানিয়ে নিয়েছি যে আমাকে মাস্ক পরতে হবে, আমাকে স্যানিটাইজ করতে হবে, আমাকে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে হবে, এই অবস্থা চলতে থাকলে যখন করোনা চলে যাবে, যখন চলে যাবে তখন আমাদেরকে মিনিমাম 6 মাস মাস্ক উল্টো পরতে হবে। আগে নাকে পরতাম, তারপর মাথায় পরতে হবে, কারণ এই যে সামনে মাস্ক পরতে পরতে আমাদের কান অনেকটা আগায় গেছে, আবার নাকের মতো ফেরত নিতে হবে। কানের পজিশন ঠিক করার জন্য প্রায় 6 মাস আমাদেরকে উল্টা মাস্ক পরতে হবে। এছাড়াও আমি ইদানিং খেয়াল করে দেখছি অনেকেই মাস্ক জায়গা মতো পরে না। মাস্ক জায়গা মতো না পড়ার কারণ, আমি একদিন রাস্তায় যাচ্ছিলাম না, দেখি একটা ছেলে মাস্ক পরছে কপালে। তো আমি বলছি যে বাবু, যে মাস্ক পরা সঠিক নিয়ম হচ্ছে তোমাকে নাক আর মুখ ঢাকতে হবে, কপাল ঢাকলে কাজ হবে না। তাহলে ভাই বেশি কথা বললেন না। তো আমাকে কি হয়েছে, আমার পরিচিত একজন সারাদিন মাস্ক পরে থাকতো, তারও করোনা হয়ে মারা গেছে। আমাকে আচ্ছা, আরেকজন আছে সারাদিন স্যানিটাইজার মাখতো, তারও করোনা হয়ে মারা গেছে। যে আছে সারাদিন ঘর থেকে বের হয় নাই, মানুষের সংস্কৃতি দূরের কথা, সেও করোনা হয়ে মারা গেছে। আমি, হ্যাঁ, তাতে তোমার কপালে মাস্ক থাকার সম্পর্ক কি? তার মানে কি বুঝলেন, কোন সতর্কতার কোনো দাম নাই, কপালে করোনা থাকলে মরতেই হবে, তাই কপালে মাস্ক পরে আছি।
0: বাচ্চার খবর গোপন করে দিলাম, বাচ্চার খবর বলে দিলাম,
2: তাও ঠিক আছে, অনেকে বিয়ে গোপন করে, বাচ্চা গোপন করতে পারে না।
0: আপনি বিয়েটা কিন্তু গোপন করতে পারছিলেন, বাচ্চাটা গোপন করতে পারছেন না?
2: আমি বিয়ে মোটেও গোপন করিনি, মোটামুটি পরিচিত যত সাংবাদিক আছে ডাইকে বলছে যাবে বিয়ে, কিন্তু তারা দেখছে যে এত খুললাম খুললা, তাদের আর ছাপাইতে হয় না, এমনি সবাই জেনে গেছে। এমন দাওয়াত দিছি যেটা বলছে যে ভাই আমরা পেপার পত্রিকায় দিলে এর চেয়ে কম রিচ হবে, আপনি যে দাওয়াত দিচ্ছেন এতে রিচ বেশি হয়েছে।
0: একটা গল্প আমি বলতে পারি সুপ্রিয় দর্শক, আমরা তখন বাংলা ভিশনে একটা শো করছিলাম, তখন শাওন ছিলেন, শাওনকে যখন বলা হলো যে আপনি একটা জোকস বলেন, শাওন একটা বলছিল যে সে প্রথম কাজ, উনি প্রথম কাজে যুক্ত হলেন, যুক্ত হওয়ার সময় তার মালিক জিজ্ঞেস করলো যে কিভাবে তোমার বেতন দিব, পেটে ভাতে নাকি বেতন চাও? শাওন আপনি বলেন, আপনার মুখ থেকে শুনলে সবাই খুশি হবে।
2: হ্যাঁ, এটা প্রায় বলি, সেরকম আমি প্রথম জবের জন্য যখন আমি ইন্টারভিউ দিই, তো আমার মানে আমার কখনো ধারণা ছিল না যে আমি কোনোদিন চাকরি করবো আর কি, তারপরও পেটের দায়িত্ব কাজ করতেই হবে। ইন্টারভিউ দিতে গেলাম, তো আমার ইন্টারভিউতে খুব খুশি হয়েছে বস, বস খুশি বলছে আচ্ছা শাওন স্যালারি কত চান, মানে এটা বলার পরে একটা মানুষের মনে যে একটা আনন্দ, সেই আনন্দ আমি ঘুরে রাখতে না পারে বলছে যে কি টাকা পয়সা, প্রথম চাকরি, আমি স্যার আপনি আমার তিন বেলা খাইতে দিবেন, পেট ভরা এতেই চলবে। সেও খুশি বলে বাহ ভালো, ভেরি গুড, কালকে থেকে জয়েন করো, তুমি তিন বেলা খায়া কাজ করো, সমস্যা নেই। তো এক মাস আমি তিন বেলা খাইছি, তারপর স্যার আমাকে আবার ডাকাইছে, আমি জাস্ট জি স্যার ডাকছেন, বলে এক কাজ করো তুমি আর খাইও না, বেতনই নাও, তুমি যেই খাওয়া খাইতেছো বেতনে বেশি হয়ে যেতেছে, তোমার খাওয়া বন্ধ করে তুমি বেতনই নাও। কর্মকাণ্ড যা আছে, আমার বাবা অনেক ফানি মানুষ, সে সারাক্ষণ হাসে এবং মানে মজার মজার কথা বলে, মেবি সেখান থেকে আমার হয়েছে, আর সে কখনো ক্যামেরার সামনে বলেনি, আমি ক্যামেরার সামনে এই আর কি। আর এছাড়া হলো গিয়ে বাই বর্ন আমার ভিতরে একটা কি, আমার ভিতরে কখনো টেনশন কাজ করে না, কখনো অ্যাংজাইটি কাজ করে না, আই ডোন্ট নো ওয়াই, আমি কখনো কারোর রাগ করতে পারি না, এগুলো হইতে পারে যে আমার কথা শুনে মানে দেখা যায় যে আমি অনেক খেপে গেছি, তারপরে এমন আমার মধ্যে এমন কথা বলে মানুষজন হাসতেছে, কিন্তু আমি কিন্তু রাইগে আছি, এটা আমি বুঝাইতে পারি না, আমি কখনো আমার রাগ দুঃখ অভিমান এগুলো এক্সপ্রেস করতে পারি না, আমি শুধুমাত্র আমার খুশির কথাগুলো এবং মজার কথাগুলো এক্সপ্রেস করতে পারি, বাকিগুলো আমি পারি না, এটা হলো আমার দুর্বলতা আর কি।
0: আচ্ছা আচ্ছা,
2: মানে এমন লোক নাই আপনি এখনো খুঁজে পাবেন না, মানে আমার মনে হয় না কেউ বলতে পারে যে কোনোদিন শাওনকে আমি রাখতে দেখছি, কোনদিন শাওনকে আমি এরকম মানে গম্ভীর থাকতে দেখছি, তার মানে এই না যে আমি গম্ভীর থাকি না, রাগ করি না, বাট ওইগুলো আমি এক্সপ্রেস করতে পারি না, ওগুলো এক্সপ্রেস করার ওয়েটা আমার জানা নেই।
0: কিন্তু ধরেন একটা বিষয় আমি আমার লাইফে খুব কম কম করেছি, সেটা হলো ধরেন মানুষের বেটে খাটো হওয়া বা লম্বা হওয়া এগুলো নিয়ে জোকস করা, তারপরে মোটা হওয়া সেগুলো নিয়ে জোকস করা, কিন্তু আপনি নিজেই কিন্তু নিজেকে নিয়ে জোক করেন, এটা কিন্তু অনেক পজিটিভ। তো এখন
2: আপনি ভাই মায়ের খাওয়ার ভয় বলি না, কারণ অন্য খাটোর নিয়ে বললে খাটোরা মারতে আসবে, চিকন নিয়ে বললে চিকনটা মারতে আসবে, এর চেয়ে ভাই আমি নিজের নিয়ে বলি, মায়ের খাওয়ার কোনো ভয় নেই, মানুষজন হাসলো আমি মায়ের থেকেও বাঁচলাম,
0: এটা ভালো বলছেন। আর আপনার এখন আপনার সারাদিন কাটে কিভাবে, আপনি কি নিয়ে ব্যস্ততার মধ্যে?
2: আমি এখন ব্যস্ততা হলো আমি একটা রেডিওতে জব করি, আমি প্রায় চার বছর সাড়ে চার বছর হয়ে গেল, ক্যাপিটাল এফএম 94.8 আর্জি এবং প্রোডিউসার হিসেবে আছি, তো আমার প্রতি সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনই একটা শো হয় নাট বল্টু, মানে রেডিওতে এই
0: নাট বল্টু
2: ওখানে আমি আর সজল ভাই মিরাক্কেলের আর এক তারকা সজল,
0: হ্যাঁ হ্যাঁ,
2: আমরা দুজন মিলে করি, মনে হয় আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স, যেটা কোনো কমেডি প্রোগ্রাম ইন রেডিও এই সাড়ে চার বছর একটানা হয়েছে আমি জানি না, আমাদের এবং সপ্তাহে ছয় দিনই, খালি একদিন বন্ধ থাকে, অফ থাকে, এবং টানা সাত দিনই ছয় দিনই আমরা করে থাকি, এক ঘন্টা মানুষ এন্টারটেন করে থাকি, এটা করতেছি, প্লাস পাশাপাশি টিভি শোজ এবং কর্পোরেট শোজগুলো করি, এছাড়া আমার নিজের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করি বানাই, এগুলো নিয়ে সারাদিন চলে যায়। আর এখন নতুন আর একটা নতুন চ্যানেল খুলছি আমি, নাম মেঘ, আমার জীবনে নতুন এন্টারটেইনমেন্ট আসছে, এখন ওকে নিয়ে সময় কাটাই আমার বেশিরভাগ সময় দেখা যায় যতক্ষণ কাজ না থাকে।
0: সেটাই আমাদের শহীদ লস্কর দেখছেন, তার ডেইজি ইসলাম বলছেন মিরাক্কেলের হাসি পারফরমেন্স গুলোর কথা মনে পড়ে গেল, অভিনন্দন শুভকামনা। হ্যাঁ, তো এখন এই যে আপনি করোনা নিয়ে আপনি বলতেছিলেন, মাত্র দুইটা আমরা শুনলাম, করোনা নিয়ে আপনার দুইটাই কালেকশন ছিল, খুব অল্প হয়েছে,
2: একদম লেটেস্ট, পুরানো তো অনেক আছে কিন্তু পুরানো গুলো বলতে চাচ্ছি না, এত সুন্দর একটা আমেরিকান শো চলতেছে এখানে, পুরানো নিউ আমেরিকান শো, সেখানে ওল্ড জোক না বলি।
0: আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন যে একটা প্রশ্ন আপনাকে আমরা আগেও করেছিলাম, সেটার কোন উত্তর পাল্টেছে কিনা, যে মানুষ কেন হাসে বা মানুষ কখন হাসে?
2: মানুষ হাসান, মানুষকে হাসানো বলে অনেকে কঠিন কাজ, কিন্তু আমার মনে হয় না অত বেশি কঠিন কাজ, আমার মানে আমাদের কাছে কেন মনে হয়, কারণ মানুষের আবেগটা না অনেক বেশি, মানুষ অনেক বেশি ইমোশনাল ভিতর থেকে নিজে যায়, তো মানুষ সবসময় প্রেডিক্ট করতে থাকে, আমি যখন কথা বলতেছি আপনি কিন্তু প্রেডিক্ট করতেছেন শাওন এই প্রশ্নের উত্তরটা এইটাই দিবে, যখন দেখবেন যে আপনার প্রেডিকশনের বাইরে আমি কোনো কথা বলতে চাই তখন আপনার মনে হয় হ্যাঁ এই জিনিসটা তো আমার মাথায় আসে না, বা এই জিনিসটা আমি ওইভাবে ভাবি নাই, এই ছেলেটা এইভাবে ভাবলো, তখন একটা হাসির উদ্বেগ হয়, হাসির উদ্বেগ না হলে আপনি তো অবাকও হন, অনেকে অবাক হয়ে হাসে, অনেকে মানে বুঝে হাসে, কেউ না বুঝে হাসে, বাট ওই প্রেডিকশনটা যদি আপনি ভেঙে অন্য কিছু অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু মানে হাসি এটা আসে, যেটা কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি হয়, কারণ একটু কথা বেশি বলি আর কি, আমি আরেকটু বলি বুঝাই, যেটা হলো এটা আমার শোনা একটা গল্প, যে মানুষ কখনো হাঁটতে জানে না, মানে হাঁটতে চায় না, যে আপনি যদি এক কোথাও হেরেও যান আপনি মনে মনে কিন্তু জিতে যান, মনে করেন যে আপনি আজকে একটা গেলেন গিয়ে একটা ঝগড়ায় আপনি হেরে গেলেন, ঝগড়া করতে গিয়ে দেখলেন যে আপনি পারলেন না, আপনি ওই হারা অবস্থায় বাসায় ফিরতেছেন, কিন্তু বাসায় ফিরতে ফিরতে আপনার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু আপনি ঝগড়াটা রিপিট শুনবেন, রিপিট করতে থাকবেন, ও আমার এই কথাগুলো বলছে, আমি যদি তখন এই কথাটা বলতে পারতাম তাহলে কিন্তু ও উত্তর দিতে পারতো না, কিন্তু ওই সময়টাই আপনি ওটা মনে করে নেই, আপনি বাসায় যেতে যেতে ভাবতেছিলেন এই কথাটা বললে আমি জিতে যেতাম, এই কথাটা তো আমার মনে নেই, এটা বলতে পারলে জিতে যেতাম, মান আপনি কিন্তু লিটারেলি ওখানে হেরে আসছেন, কিন্তু আপনি সাবকনশিয়াস মাইন্ডে আপনি এখনো জিতার ট্রাই করতেছেন, এটা বলে জিততে পারতাম, আমি এটা বললে জিততে পারতাম, এতগুলো পয়েন্ট আমার সামনে ছিল তখন মনে করে নেই আমি জিততে পারতাম, তখন আপনার মনে একটা শান্তি আছে যে আসলে আমাকে জিতার মতো অনেক পয়েন্ট ছিল, তো আপনি মনে মনে জিতে গেলেন, এই মানুষজন কিন্তু সবসময় মনে মনে ভাবছে, মানুষ কখনো হারতে যায় না তো জিততে চায়, তো এরকম দেখা যায় যে আমার ক্ষেত্রে যেটা হয় যে মানুষ আমাকে রাখতে প্রথম প্রথম বলতো মোটা, কিন্তু মোটকা বলতো, মোটকা বললে তখন আমি বলতাম যে আসলেই তো আমি মোটকা, মনে কষ্ট পাইতাম, কিন্তু পরবর্তী আস্তে আস্তে ভাবতাম যে শালা ও আমার মোটকা পেয়েছে, আমি তোর বলতে পারতাম তুই চিক না, তুই পাঠ করি, তুই বাস বাসের কুঞ্চু, একটা কিছু তাই রিপ্লাই দিতে পারতাম, কেন আমি রিপ্লাই দিলাম, তাহলে আমি ভাবলাম তাহলে ঠিক আছে এরপর থেকে কেউ যদি আমার মোটা বলে আমি এটা বলে দিব, দেখা যায় পরবর্তী আসলে অন্যভাবে অপমান করে, চালের বস্তা ভোটকা, এখন আমার প্রশ্নের সাথে উত্তর তো মিলতেছে না, আমি তো প্রিপারেশন নিয়ে আসছি যে মোটকা বললে আমি এই উত্তরটা দিয়ে দিব সাথে সাথে, এবং মোটকা বলে নাই, বলছে চালের বস্তা বা হাতি, তো দেখা যায় এরকম করে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমার প্রত্যেকটা কোশ্চেনের আলাদা আলাদা জিতার মতো উত্তর তৈরি হইতে হইতে এক একটা প্রশ্নের জন্য দেখা যায় 10-12টা উত্তর রেডি হয়ে গেছে, এখন আমাকে কেউ কিছু বললে আপনি আমার একটা প্রশ্ন করলে তার 4-5-10 উত্তর আমার মাথায় আছে, যেটা কিনা আপনি প্রেডিক্ট করতে পারবেন না, সেটা যদি আমি তখন ইনস্ট্যান্ট বলি মানুষ বলে আরে বাপ রে ইনস্ট্যান্ট কি বললো, আসলে কিন্তু ইনস্ট্যান্ট না, এটা অভিজ্ঞতা, আমি বিভিন্ন জায়গায় এখন ঠকতে ঠকতে অ্যান্সার রেডি করতে করতে আমার এতগুলো রেডি হয়েছে, এবং তার জন্য আমি ইনস্ট্যান্ট বলতে পারি, মানুষ কিন্তু ইনস্ট্যান্ট কিছুই বলতে পারে না, সবগুলো অভিজ্ঞতা থেকে সে তখন
0: আগে থেকে গোছানো থাকে, আপনি যেহেতু নিজেকে বললেন মোটা মানুষ, আমি তো বলি নাই সেটা, আমাদের আমাদের আমার যেটা এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে ধরেন সুমন পাটোয়ারি নামে আমাদের বন্ধু আছে, সেও খুব একটা মোটা না কিন্তু ভালো মানুষ, সেও নিজেকে মোটা বলে, আমাদের লস্কর শহীদ ভাই নামে একজন ভদ্রলোক আছে আমাদের এক বন্ধু, উনিও কিন্তু মোটা না কিন্তু উনিও খুব ভালো মানুষ, নিজেকে বলেন যে আমার ওয়েট বেশি, এখন মোটা মানুষরা কি আসলে ভালো মানুষ হয়?
2: হ্যাঁ, মোটো মানুষদের মানে এটা ইনবিল্ট, মোটো মানুষদের ভালো মানুষ হতেই হয়।
0: কেন?
2: তাহলে মোটো মানুষরা রেগে গেলে কেউ থামাইতে পারবে? আপনি বলেন তো, ভালো মানুষ হওয়া তার উপায় নেই, কারণ এদের আমাদের দেহের প্রস্থ বড়, আমাদের ভিতরে জায়গা বড়, তার জন্য মানে বায়োলজিক্যালি এবং মানে ব্যালেন্স হওয়ার জন্য আমাদের মনটাও বড় হইতে পারে, কোনো কারণে আমাদের মন সংকীর্ণ হওয়া যায় না।
0: আপনার এই যে আপনি এখন সেলিব্রিটি, আপনি সবাই কেনে রাস্তাঘাটে, আপনার বন্ধু বান্ধব, পুরনো বন্ধুদের সাথে হঠাৎ করে দেখা হলে তারা কি করে, আনইউজুয়াল কি কাজটা করে?
2: প্রথমেই মানে জড়ায় ধরে তারপর একটা গালি দেয়, যেহেতু আমরা কমেডি করি, হাসাই, এটা কিন্তু একটা সমস্যা। আপনি একটা দেখবেন বড় সেলিব্রিটিতে দেখা হলে, ওয়াও দোস্ত তুই যা করছিস, অসাম, আয় একটা সেলফি। আপনি যখন ক্রিকেটার দেখা হলে এরকম, যখন কোনো কমেডিয়ান বা মজা করে তার কাছে মনে হয় যে আরে ওই তো কমেডি, আরে শালার, মানে এরকম একটা গালি দিয়ে বন্ধু আসো, মানে ওই লেভেলে হয়। কিন্তু প্রত্যেকের কাছে প্রশংসা পাই, প্রত্যেকে অনেক ইন্সপায়ার করে আমাদেরকে, বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই খুবই ভালো বলে, যার জন্য ভালোবাসে, ভালোবাসে এবং ভালো বলে বলেই এই জায়গাটা এখন পর্যন্ত আছি না, অনেকদিন আগে চলে যেতাম। কারণ যে মোটা মানুষরা ভালো মানুষ তো, বেশি হিংসা, বেশি ইগনোরেন্স আমরা সহ্য করতে পারি না, নিতে পারি না, তো ওরকম কিছুই এখন পর্যন্ত হয় নাই বা খারাপ কোনো ঘটনা ঘটে নাই বলেই এখন পর্যন্ত এখানে।
0: যাক ভালো, এখন আপনার সামনে চাওয়া কি, আপনার সামনে ড্রিম কি? একটা তো হচ্ছে মেঘকে নিয়ে স্বপ্ন, আপনার মেঘকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার নিজের ড্রিম কি, সামনে কি করতে চান?
2: মানে আমার, আমি সবসময় এমলেস মানুষ, আমি একদম ভাই বোন ছোটো থেকে এমলেস। আমাকে ছোটোবেলায় যদি এমিন লাইফ লেখতে হইতো, ওটা ছিল আমার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমার জন্য, এমলেস মানুষ। তো আমি এটাকে আবার অনেকে ডেড ফিশ বলে, বলতে খুব খারাপ শোনা, আমি বলতে পারি না। মানে ডেড ফিশটা হলো গোয়িত ফ্লো, গোয়িতে ফ্লো, মানে যে ফ্লোতে আসি আমি। কিন্তু বিবিএ পড়াশোনা করছি, এমবিএ করছি, ফিনান্সে আমার মেজর, আমি ফিনান্সে পড়াশোনা করছি। সো আমাকে একটা ব্যাংকে থাকা করতে হচ্ছিল, অথবা কোনো কর্পোরেট সিএ বা এসএসসিএ যে অ্যাকাউন্টেন্ট, এরকম কিছু থাকার কথা ছিল। তার যে ফ্লোয়ে আমি এখানে, সেরকমই আমি মানে ফ্লোতেই আছি, জানি না কী করবো বা যেটা করতেছি সামনেটা জাস্ট দেখে শুনে, মানে ওই যেটা বলে যে সামনের স্টেপটা এক পা দেওয়ার আগে ভেবে নিই যে আসলে এখানে দিলে আমি ওখানে থাকতে পারবো না, ডুবে যাবো, জাস্ট ওই একটা স্টেপই ভাবি, এর দূরের স্টেপ আর ভাবি না যে চার পাঁচ স্টেপ পরে কী হবে। সো একটা স্টেপ দেখে দেখে এক স্টেপটা আগাচ্ছি, জানি না কত যাবো, তবে অবশ্যই খুব ভালো কাজ করার ইচ্ছা আছে। ইদানিং আমি নাটকও করতেছি, নাটক রেগুলার হওয়ার চেষ্টা করতেছি নাটকে, আর যেটা আজ যে আছি করতে, সব কিছু মিলে ভালো। আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমার একটাই স্বপ্ন যে আমি আমার ফ্যামিলিতে, যাতে ফ্যামিলিটাকে যাতে সুন্দরভাবে রাখতে পারি, তাদের সব কিছু যাতে ফুলফিল করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি, এইটুকু আমার ড্রিম। এর জন্য আমার কোটি কোটি টাকা দরকার নেই, আমি যদি 10 টাকা আমার ফ্যামিলিকে সুখী রাখতে পারি, আমার যেন আল্লাহ তালা ভগবান আমাকে সেই 10 টাকাই রোজগার করার সুযোগ দেয়, যদি 100 টাকা দরকার হয় 100 টাকাই দেয়, এর বেশি দরকার নেই, কমও দরকার নেই। তো আমার ড্রিম এটাই যে আমি কন্টিনিউসলি যাতে আমি তাদেরকে সাপোর্ট করে যেতে পারি, এইটুকুই, এর বেশি কিছু চাই না।
0: তাহলে আমরা ধরেন আর যে 10 মিনিট সময় আছে, আপনার তো ঝুড়িতে অনেক কিছু, আমরা এই 10টা মিনিট সময় আপনাকে দিয়ে দিলাম, আপনি 10 মিনিট আপনার দর্শকদের জন্য আপনি কিছু বলেন। আপনার অনেক কিছু আপনার হাতে আছে আমি জানি, কিন্তু এগুলো আমরা মিস করতে চাই না, কারণ বৃষ্টির কারণে আপনাকে আমরা অনেকখানি সময় কম পেয়েছি। আমরা একটা শোতে আপনাকে দেখেছি যে আপনি পুরুষ দর্শকদের চাইতে নারী দর্শকদের বেশি প্রাধান্য দেন, এটা কেন?
2: পুরুষদের নিয়ে কথা বললে শুধু পুরুষরাই হাসে, নারীদের নিয়ে কথা বললে নারী পুরুষ দুটোই হাসে, তো বেশি হাসি দরকার,
0: মালিবাগে থাকতাম, বুঝছেন তো, মালিবাগে একদিন মালিবাগ থেকে এসে আপনার শান্তিনগর সাজানপুর থাকতাম, ওখান থেকে মালিবাগে আসতাম রিক্সায়, মালিবাগ থেকে বাসে করে ফার্মগেট এই বাংলা মোটর এসে বিশ্ব সাহিত্য কেন্দ্রে কাজ করতাম, এটা 90 দিকের ঘটনা, 1990 সালে। তখন আপনার বয়স কত ছিল?
2: 1990 সালে আমার বয়স 2 বছর।
0: 2 বছর, সেটাই ওই সময় ঘটনা শুনেন।
2: আপনি আমার মুরুব্বি বলছেন, আমি আর নিতে পারতেছিলাম, আমি আজকে
0: ওই আমরা বাসা থেকে বের হয়েছি শাহজাহানপুরে মালিবাগ যাব, তো বের হয়ে দেখি কি যে কোথাও কোনো রিক্সা নাই, ডানে বা কোনো রিক্সা নেই, একটা রিক্সা দূরে, তা আমাকে দেখে সেই রিক্সাটা এগিয়ে আসলো, এসে আমাকে জিজ্ঞেস করতেছে স্যার মালিবাগ যাবেন? তা আমি বলছি যে আমি মালিবাগ যাবো কিনা তুমি জিজ্ঞেস করো কেন? বলে স্যার আমিও মালিবাগ যাবো কিন্তু রাস্তা চিনতেছি না, নতুন রিক্সা চালায়। এখন আপনি বলেন রিক্সা চড়া নিয়ে আপনার কি কি এক্সপিরিয়েন্স?
2: রিক্সা চড়া নিয়ে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি রিসেন্টলি একটা রিক্সা চড়ছি, মানে রিক্সাওয়ালা নিজে আসতে পারবো যাবা তুমি কারণ বাজার? হ্যাঁ হ্যাঁ স্যার যাবো। উঠেন উঠছি, উঠার কিছুক্ষণ পরে যেতে যেতে দেখি যে রিক্সা শব্দ করতেছে ক্যাঁক ক্যাঁক ক্যাঁক, মানে মনে হচ্ছে টানতে কষ্ট হইতেছে, চেনে জ্যাম না কি। প্রথম দিকে ভালোই চলতেছিল, পরে আমি আর কিছু বলি না, আবার মাঝ রাস্তায় যদি নামাই দেয় সেই বই আমি চুপচাপ আছি। কোনো মতে আমি গন্তব্যে পৌঁছাই আর কি, তো গন্তব্যে পৌঁছে তাকে ভাড়াটা দেওয়ার সময় জিজ্ঞেস করলাম যে তোমার রিক্সা এরকম শব্দ করতেছে, এটা কি আগেই ছিল? বলে না স্যার আপনি উঠার পর থেকে করতেছে। মাঝে মাঝে দেখা যায় যে রিক্সাওয়ালারা যে আমার বাসা নিচে থাকে, সেদিন এক রিক্সাওয়ালা আসছে, তো আমি জিজ্ঞেস করলাম যে যাবা নাকি? আমি বাসা থেকে ইদে যাবো শাহিনবাগ যাবো, তো শাহিনবাগ যাবো বলতে যাবে নাকি? হ্যাঁ যাবো। কত ভাড়া? কত? বলে 60 টাকা। আমি বলছি 40 টাকায় যাবা? বলে স্যার এইখানে যত রিক্সাওয়ালা আছে আপনি যেখানে 40 টাকা কেউ যাবো না, একটা রিক্সা যাবো না। আমি তাহলে ঠিক আছে তুমি পিছনে বসো, আমার 40 টাকা দাও আমি চালাই তোমায় নিয়ে যেতেছি।
0: সেটাই ওই আমার আপনার দেশের বাড়ি কই? একটু জেনে নিই।
2: আমার দেশের বাড়ি হচ্ছে মানে এক কথায় বলতে গেলে নোয়াখালী, আর দুই কথায় বলতে গেলে মানে একটু এড়াই যেতে গেলে লক্ষ্মীপুর।
0: সেটাই, আমাদের এক বন্ধু ছিল তাকে যদি জিজ্ঞেস করতেন যে দেশের বাড়ি কই, সে বলতো নোয়াখালী। তো কি হয়েছে?
2: ভালো নোয়াখালী না, নোয়াখালী বলো মানে থ্রেড দেওয়া
0: লাগবে। হ্যাঁ আমি এটার জন্য জিজ্ঞেস করছি যে আমার দেশের বাড়ি হচ্ছে নরসিংদী। তো একবার ওই যে প্রথমত কাজ করতাম তখন 98 এর ঘটনা, তো আমি মালিবাগ থেকে রিক্সা শাহজাহানপুর থেকে রিক্সায় করে এসে নামছি। নামার পরে তো দেখি যে আরেকটা লোক রিক্সা থেকে নামছে, বয়স্ক। আমি ওনাকে আমি চিনি, উনি দেখি রিক্সাওয়ালার পর খুবই খ্যাপা। হ্যাঁ তুমি বেকুব কথাকার, এইভাবে তুমি রিক্সা চালাই কেউ? এবার তুমি দুইবার ট্রাকের নিচে ঢুকাই দিচ্ছিলা, তখন তো ট্রাক চলতো দিনের বেলা, তো ট্রাকের নিচে ঢুকে যাই একটু হলে তার মারা যেতাম। হ্যাঁ এরকম কথা হলো? বেকুব কথাটা। তো দেশের বাড়ি কই? ওই রিক্সাওয়ালা বলে স্যার নরসিংদী। বলো নরসিংদী সব বেকুব। সে বলছে নরসিংদী সব বেকুব। তারপর ওই রিক্সাওয়ালা জিজ্ঞেস করে স্যার আপনার কে? বলে আমারও হ্যান ওই। যাক হ্যাঁ, আপনার কাছে আমাদের আর 4টা জোকস পাওনা আছে। এখন আপনি বলেন যে আপনার এখন সাম্প্রতিক কোন একটা শো এর এক্সপিরিয়েন্স বলেন, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করবো।
2: আচ্ছা সেটা হচ্ছে কি মানে ওই এলাকা ভিত্তিক যেহেতু যোগ বলছেন, আমি নোয়াখালীর একটা কত ঘটনা বলবো, মানে নোয়াখালীর মানুষরা কিন্তু নোয়াখালী বলে যে আলাদা একটা ভাষা, আয় খাইতান্য যাইতান্য এর পিচ্ছর এর তোরে মারু বেদমা এগুলোর এগুলোর কথা। তো আমি বলি যে নোয়াখালী ভাষা কিন্তু ডিরেক্ট ব্রিটিশদের থেকে আসা, এটা কিন্তু কোনো জ্যাক না, ডাইরেক্ট ব্রিটিশ থেকে। নোয়াখালীরা চেষ্টা করে ডাইরেক্ট ইংরেজিতে কথা বলার জন্য, একটুর জন্য পারে না, এটা হলো মানে গ্রামে থাকে তো ওই জন্য মানে হয়ে যেত। যেমন আমি খাবো না, এখানে আমি মানে হচ্ছে ইংরেজিতে আই, না মানে হলো নো, খালি খাবোটাকে তারা ইংরেজি করতে পারে না। আমি খাবো না আয় খাইতাম ন, আয় ডাইরেক্ট ইংরেজি। এখানে এই ভাষাকে তাচ্ছিল্য করার কোনো ওই
0: না কোনো কারণ, খালি খাবোটা ট্রান্সলেট করতে পারলে কিন্তু পুরো ব্রিটিশ হয়ে যায়,
2: পুরো ইংরেজি হয়ে যেত। হ্যাঁ এটা হয়ে খাবোটা করতে হলে খাবোটা দেশীয় ভাষায় রাখছে। হ্যাঁ হ্যাঁ
0: সেটাই বলেন। তারপর
2: স্কুলে টিচার পড়াইতেছে, নোয়াখালী স্কুলে টিচার পড়াইতেছে, ইংরেজি টিচার ঢুকছে, ইংরেজি টিচার ভিকে সবাই দিকে তাকাইতেছে, এমন সময় একদম মাথা নিচু করছে। স্যার দেখেই বোঝে যে মাথা নিচু করে পড়া পারে না, বলে তুই দাঁড়া। জি স্যার বোন। বলেন তো বল আসবাবপত্র ইংরেজি কি? হ্যাঁ ও তো পারে না, আমি কী করবো এদিক ওদিক তাকায়। তা কী রে বলোস না কেন আসবাবপত্র ইংরেজি কি? তা হারি না স্যার। তা গুড, ভেরি গুড, উত্তর ঠিক হয়েছে, তাই উচ্চারণটা ঠিক করবি, এটা হারি না স্যার না, এটা হবে হারনি স্যার।
0: আপনাকে নোয়াখালীর লোকজন আপনাকে ধরে মারে না যে আপনি নিজে নোয়াখালী হয়ে আপনি যেভাবে?
2: বকে বকে আমার গ্রাম থেকে ফোন দিয়ে আমাকে অনেক বকাবকি করে যে তুই নিজের ভাষা নিয়ে এগুলো করো, আমি ভাষা নিয়ে এগুলো করি মানে আমার ভাষাটা আমি কত জায়গায় রিপ্রেজেন্ট করতেছি এটা দেখতেছ, খালি খারাপটাই দেখবি, ভালো দেখবি না। আমার কাজিন জাতিন আছে, ওরা ফোন দিয়ে অনেক বকাবকি করে মাঝে মাঝে, যদি এটাও দেখে থাকে একটু পরেই ফোন আসবে আমার কাছে, আবার এগুলো করছো।
0: যাক, এবার লাস্ট লাস্ট জোক, এরপরে আমরা শুক্র দর্শক আমরা এরপরে আজকে বিদায় নেব। বলেন শেষ, আপনি তো ছক্কা পেতাম চাতা।
2: সেইটা কথা আমি যেহেতু শেষ জোক আমি স্টেজে যেটা দিয়ে শেষ করি, চিড়িয়াখানায় তো গেছেন ভাই?
0: জানি হ্যাঁ,
2: চিড়িয়াখানা জোকটা দিয়ে আমি কখন শেষ করি, আমি জানি আপনি অনেকবার শুনছেন
0: না। বলেন ওই মজা, হ্যাঁ
2: দর্শকদের জন্য
0: প্রথম দিকে একটুখানি ভালগার মনে হয়, কিন্তু পরে মজাটা পাওয়া যায়। হ্যাঁ
2: হ্যাঁ হ্যাঁ, মানে ওইভাবে না বলে দেখি কিভাবে বলা যায়। তো প্রথম দিকে প্রথম খাতে থাকে বানর, তো বানর থাকলে যেটা হয় বাঙালিদের, আমরা যে যারা বাঙালি তাদের বানরের সাথে একটা অদ্ভুত রিলেশন আছে। হ্যাঁ, বানর দেখলে আমাদের ভিতর থেকে বান্দরামি আরো বেশি জায়গা হতো। এই বানর একটু গুঁতা দেই, একটু খুঁচা দেই, মানে একটা ইট মারি, মানে বন্ধুরে বলি ওই দেখ তোর মতো দেখতে, ওইগুলো আমাদের স্বভাব, বানর দেখলে এগুলো হয়। প্রথম কাজে ঢুকার যাওয়ার সাথে প্রথম কাজে বানর, তো দেখলাম যে একটা বানর চুপচাপ বসে আছে এক কোনায়। তো আমার হাতে ছিল একটা বাদাম, তো বানরে বলবিলাম যে বাদামটা খাইতে দিই, বানরের বাদামটা খাইতে দিলাম। মানে অদ্ভুত বানর, বাদামটা খাইলো না, বাদামটা প্রথমে নিয়ে সে তার পেছনে দিল, তারপরে খাইলো। আমার তো মাথা গরম হয়ে গেল, এর বেয়াদব বানর, পরে আমি খাইতে দিলাম, প্রথমে পিছনে দিল কেন? বানরের মালিককে আমি ডাকাইলাম যে ভাই আপনি বেয়াদব বানরে আপনি প্রথম খাতায় রাখছেন, কোনো ভদ্রলোক আসলে এটা কী বলবে? তাহলে ভাই ওর কোনো দোষ নাই, কিছুদিন আগে এক লোক একটা বড় একটা বেল খাইতে দিয়েছিল, ও তো বেল খাই হলাইছে, হওয়ার পর তার বেরোতেছে না, ও তো সাত দিন আট দিন দশ দিন ধরে কষ্ট করছে, পরে ওরে অপারেশন করে কাইটা বেল বের করতে হয়েছে। তো ওই থেকেও শিক্ষা পাইছে, ও খুব মানে বাস্তব জীবন থেকে শিক্ষা নিছে যে এরপর থেকে যাই খাবো আগে মাপ নিয়ে খাবো যে বের হবে কিনা। এখন যাই দেয় প্রথমে পিছনে দিয়ে আগে মাপ নেয় যে আসলে আমি খাইতেছি বের হবে কিনা। আমি তো শুনে মানে খুবই যে অসাধারণ মানুষ, স্মার্ট মানুষ, এই যুগের জন্য তাল মিলে চলতেছে। আমি আমার এলাকার লোকজনের নিয়ে বানর দেখতে নিয়ে গেছি, যে এক বেটা কত শিক্ষিত বানর, বাস্তব জীবন থেকে শিক্ষা নিয়ে এখন দেখ পিছনে মাপ নিয়ে খায়। গেছিলাম সেদিন হাতে আর বাদাম ছিল না, ছিল একটা কলা, তো বানরের কলা খেতে দিলাম। বানরের স্টাইল চেঞ্জ, বানর পিছনে মাপ নেওয়ার আগে পানিতে চুবাইছে, তারপরে পিছনে মাপ নিচ্ছে, তারপরে খাইছে। আমার তো মানিক পাম্পচার, আমি তো এই মালিক আবার ডাকছি এই নিয়ে আপনি বানরের খাওয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে কেন? স্যার আপনি মাইন্ড করেন না, আপনি যাওয়ার পর সেদিন এক লোক আইসা ওরে সিগারেট খাইতে দিছে, সিগারেটের মাপ নিতে গিয়ে ও ছেঁকা খাইতে দিছে, তাই এখন সে প্রচন্ড সতর্ক, যাই খায় আগে পানিতে নিয়ে ভিজায়, ভিজায় নিভায় মাপ নেয় তারপরে খায়। সবার কেমন লাগলো চেষ্টা করছি এন্টারটেইন করার আর কি।
0: না না, আমার খুবই ভালো লাগছে গল্প করে, কিন্তু আপনার সাথে আসলে অল্প সময় গল্প করে হবে না। আপনার এই প্রসঙ্গ দ্বারা একটা বিষয় বলি, নর্মালি বলে যে সাংবাদিকরা নাকি একটু আউলা টাইপের হয়। আমাদের আমাদের যখন আমরা যখন পত্রিকায় কাজ করতাম বা টেলিভিশনে সংবাদকর্মী হিসেবে কাজ করতাম, তখন এই ধরনের কথা শুনতে হইতো। তো এক লোক সংবাদপত্র অফিসে ঢুকছে, ঢুকে দেখে যে এক সাংবাদিক ওই চানাচুরের মধ্যে কলা মিলায় খাচ্ছে। এইটা তো দেখে এটা কি ধরনের কথা, এটা কি ফাইজলামি পাইছে এখানে? সাংবাদিক বলে এরকম করে দাঁড়ান, সম্পাদকের কাছে ঘুরতে যাচ্ছি, সম্পাদককে বিচার দিকে লেগেছে, যে দেখে যে সম্পাদক চায়ের মধ্যে জিলাপি চুবাই চুবাই খাচ্ছে। সব জায়গায় একটু আলাদা বিষয় থাকেই। হ্যাঁ, আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ যে আপনি সময় দিলেন, আবার আপনার সঙ্গে কথা হবে। আর আপনাকে অনেক মিস করি, অনেকদিন দেখা হয় না।
2: আপনাকেও আমরা অনেক বেশি মিস করি, আগে আমাদের অন্তত বছরে একবার দুইবার হলো দেখা হতো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: কথা হতো আপনার সাথে অনেকদিন পর দেখা হলো, আপনাকে আমরা অনেক বেশি মিস করি।
0: হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আর যে কোনো দরকার জানাবেন। সুপ্রিয় দর্শকই
2: থাকেন ভাই, আমাদের জন্য দোয়া রাখবেন।
0: জি অবশ্যই,
2: আমাদের মেয়ের জন্য দোয়া করবেন, আপনার আপনার যেহেতু কষ্ট আমি আপনার দোয়া অনেক বেশি কাজে লাগবে।
0: অবশ্যই অবশ্যই, আমার মেয়ে হচ্ছে নোরা যারা অরোরা, আর আপনার কন্যা হচ্ছে মেঘ। ভালো থাকবেন সবাই, সুপ্রিয় দর্শক আমরা তাহলে আজকের মতো বিদায় নিলাম।

0: মেঘের পাহাড় কেটে বৃষ্টিরা নেমে আসে, পাখির জানালা বেয়ে হিজলের হাত ধরে নদী আর মাছের দুয়ারে, মায়ের কোলে রোমে কাজলের চোখ ফোটে, কদম ফুলের রেণু ভিজে যায়, শুধু ভিজে যায়।
1: আকাশের পাড় ভাঙে মেঘের দুকুল ভাসে, বেদিনীর ডাগর শরীর ভিজে যায়, শুধু ভিজে যায়।

0: ঋতুর দেশ বাংলাদেশ, এক একটি ঋতুতে এক এক রূপ, রূপ শুধু ঝরে ঝরে পড়ে মাটিতে মায়াবী শ্যামলতা।
1: আদিগন্ত সবুজে ছাওয়া, হলুদ শস্যের গান বাজে বাতাসে বাতাসে,
0: এত রং এত রূপ সকালে দুপুরে সন্ধ্যা ও রাতে।
1: ছয় ঋতু বারো মাসে শত রূপে কতবার সাজে অপরূপা রূপসী পল্লী আমার।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোই পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলে বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

0: হ্যালো, সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য জায়গায়, আর যারা শুনছেন আমাদের নিয়মিত এই প্রোগ্রাম রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে লাইভ প্রোগ্রাম, আমাদের সঙ্গে আমরা আজকে পেয়েছি মিরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়, যে মানে যার সঙ্গে কথা বলে সবসময় মনটা ভালো হয়ে যায়, এবং অগণিত তরুণী ফ্যান তার, এইরকম একটা অপবাদ আছে। আর হৃদয় তার গেট আপও চেঞ্জ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি শ্রোতৃমণ্ডিত, দাড়ি টাড়ি সহ সবকিছুই। হৃদয়, কি অবস্থা, কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন ভাই?
0: আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়, অর্ডার আছে যে ভালো থাকতে হবে সব সময়, সেই জন্য আমিও ভালো আছি আর কি। আর আপনার এই দাড়ি এবং গোফের রহস্য কি?
1: এটার আসলে বিশেষ কোনো রহস্য নাই, একটু চেঞ্জ লুক, আর এটার পিছনে আসলে লকডাউনের একটা বড় ভূমিকা আছে, আর ক্ষণে ক্ষণে আমরা লুক চেঞ্জ করার যে মন মানসিকতা সবকিছু মিলাই আর।
0: আচ্ছা আচ্ছা, হৃদয় আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা সরাসরি রেডিওতে শুনতে পাওয়া যায়, আর আমাদের আমরা নতুন একটি সাইট ওপেন করেছি ফেসবুকে, সেখান থেকে আমরা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ইন্টারভিউ করছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। রেডিও ত্রিতাল বাংলা যারা দেখছেন তাদের জন্য বলি, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতেই আপনারা রেডিওটি ডাউনলোড করতে পারবেন, শুনতে পারবেন, আর নিউ ইয়র্কে এটা শুনতে পাওয়া যায়। তো এখন আপনাদের জন্য হৃদয়ের কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা আগেও বেশ কয়েকবার করেছি, যে হৃদয় আপনি স্ট্যান্ড আপ কমেডি করছেন, বাংলাদেশে এই টার্মটা একদমই নতুন। আগে আমরা যেটা যাদেরকে দেখতাম যে তারা স্ট্যান্ড আপ কমেডি করে এই অর্থে না বলে, যদি বলতো যে আমি ফান করি, রম্য করি বা আমি কমেডিয়ান, তখন তারা একটু মন খারাপ হতো, কিন্তু তাদের মন খারাপ হতো, কিন্তু আমরা কিন্তু খুবই আনন্দিত যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরে। তো আপনার কাছে কেমন লাগে, তার আগে বলেন আপনি আসলে স্ট্যান্ড আপ কমেডি বিষয়টা আসলে কি?
1: আচ্ছা, প্রথমত এই যে স্ট্যান্ড আপ কমেডি টার্মটা নতুন, এটা একেবারেই সত্য, এবং এখনো আমরা ওই স্টেজ শোতে বা কোনো ইভেন্টে গেলে এটা খুব কমন একটা ব্যাপার, যে মানে মোস্ট অফ দা টাইমস এইরকম, যতটা না বলা হয় স্ট্যান্ড আপ কমেডি করতে মঞ্চে আসছেন এমদাদুল হক হৃদয়, তার চেয়ে বেশি বলা হয় এখন মিরাক্কেল করতে মঞ্চে আসছেন স্ট্যান্ড আপ, মানে এমদাদুল হক হৃদয়
0: মিরাক্কেল করতে।
1: হ্যাঁ, এবং ইউজুয়ালি অনেক মানুষকে আমি দেখছি যে এইটা বলে যে আরে ওরা তো মিরাক্কেল করে। তো ব্যাপারটা যেটা হয়েছে যে আসলে মিরাক্কেল এই ব্র্যান্ডটার নাম স্ট্যান্ড আপ কমেডির সাথে এতটা জড়িত যে সবাই স্ট্যান্ড আপ কমেডিয়ান কে মিরাক্কেল নামে ডাকতেই বেশি পছন্দ করছে, এরকম দেখা যায়। আর হচ্ছে এই টার্মটা যেহেতু নতুন, তো দেখা যাচ্ছে যে খুব বেশি মানুষ হয়তো এখনো সেইভাবে এই টার্মটাকে চেনে না, বা সেই অর্থে আসলে এই টার্মটার সাথে মিউজিকের সাথে যতটা পরিচিত, ড্যান্সের সাথে যতটা পরিচিত, অভিনয়ের সাথে যতটা পরিচিত, স্ট্যান্ড আপ কমেডি এই টার্মটার সাথে অতটা পরিচিত না। তো স্ট্যান্ড আপ কমেডি কি, এইটার উত্তর হচ্ছে আমরা বিশ্বাস করি স্ট্যান্ড আপ কমেডি ইজ টু মেক পিপল লাভ উইথ মাই ম্যাটেরিয়ালস, এবং আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা আসলে কয়েকটা ব্যাপার শেয়ার করি। যদিও ডিরেক্ট জোকস টেলিং কে সেইভাবে স্ট্যান্ড আপ কমেডি বলে স্বীকৃতি অনেকেই দেয় না, তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের রেগুলার লাইফের স্টোরিজ, আমাদের আমাদের জীবনের, আমাদের সংসার, আমাদের রাজনীতি, আমাদের আমাদের শহুরে জীবন, আমাদের পারিবারিক জীবন, সবকিছু নিয়ে আমরা আসলে আমাদের এই বক্তব্যটাকে এমন করে সাজাই যেটা আসলে মানুষের মধ্যে হাসির উদ্রেক করে। সো টু মেক পিপল লাভ উইথ মাই মাই সেইংস, মাই স্পিচ, মাই ম্যাটেরিয়ালস ইজ স্ট্যান্ড আপ কমেডি, এরকমটাই।
0: আমরা কয়েকদিন আগে শাওনের ইন্টারভিউ করলাম, শাওন কিন্তু এটা বলেছিল যে আসলে সরাসরি জোকস বলাটা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ নয়, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ হচ্ছে কতটুকু নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে মানুষকে এন্টারটেইন করতে পারে, কতবার সে হাসাতে পারে এটা। তো আপনি আসলে কিভাবে হাসান, আপনি কখন ঠিক করেন যে আপনি এই বিষয়টা মানুষজন হাসবে? আপনি কিন্তু প্রসঙ্গ ধরে ধরে জোকস বলে ফেলবেন, এটা কিন্তু আপনাকে বলে রাখছি, জোকস আসলে বলতে থাকবেন।
1: হ্যাঁ, শিওর। ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ধরেন অনেকগুলা ব্যাপার থাকে, যে আমি একটা টেলিভিশনে আমরা জোক বলি, কখনো স্টেজ ইভেন্টে জোক বলি, কখনো কর্পোরেট ইভেন্টে জোক বলি, কখনো রেডিও শোতে জাস্ট অডিওতে জোক বলি বা স্ট্যান্ড আপ কমেডি করি। এখন ব্যাপারটা যেটা হয় যে সেটা হচ্ছে যে আমরা আসলে নির্দিষ্ট সময়ে যে কথা বলতেছি সেইটার মধ্যে থেকে, যে পরিবেশটার মধ্যে আমরা আছি বা যে আলোচনার বিষয়টা আছে, যেটা আপনি মাত্র বললেন যে আপনি তো প্রসঙ্গ ধরে ধরে বলে ফেলবেন, তো আমরা আসলে ওটাই করি, প্রসঙ্গ ধরে ধরে আমাদের হিউমারাস এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করি। সবসময় যে এক্সপিরিয়েন্স থাকে তাও না, আমাদেরকে একটু স্টাডি করতে হয় অ্যাবাউট আমাদের আশপাশে কি এক্সপিরিয়েন্স গুলো ক্রিয়েট হচ্ছে, এবার আশপাশে যে এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে সেইগুলো নিয়ে কথা বলি। যেমন আমার মানে স্টেজে উঠলে আমরা মাঝে হচ্ছে এইটা বলি যে আমি স্টেজে শুরুর দিকে এইটা বলতাম যে আমি একজন বাংলাদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান, আই এম প্রাউড টু বি আ বাংলাদেশি, কারণ আমাদের বাংলাদেশিরা পৃথিবীর সবচেয়ে রসিক জাতিগুলোর মধ্যে একটা। ধরেন মুখোমুখি দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, এটা নিয়ে টেলিভিশনে কোনো রিপোর্ট করা হয়েছে, এটা দেখে একজন আমেরিকান লোক বলবে ও মাই গড, একজন ইন্ডিয়ান লোক বলবে হাই এ কিয়া হুয়া, আর একজন বাঙালি কি বলবে এটা খুব ভালো হয়েছে আরো জোরে গাড়ি চালা। এইটা কিন্তু আমরা দেখে আসছি যে কি হয় চায়ের দোকানে, আমরা যখন ক্রিকেট খেলা দেখতাম মার শালারে এইরকম কথাবার্তা শুনতাম আমরা। উই আর হিউমারাস, তা আমরা আমাদের আশপাশের এই এক্সপিরিয়েন্স গুলো থেকে এইটাকে মানে একটা হিউমারাস স্পিচের রূপ দেওয়ার চেষ্টা করি, স্ট্যান্ড আপ কমেডি ম্যাটেরিয়ালের রূপ দেওয়ার চেষ্টা করি।
0: নাইস নাইস, আমাদের এখন অনুষ্ঠানে সরাসরি 36 জন দেখছে, সাই সাই করে এটা বাড়ছে। আমাদের এখানে নিউ ইয়র্কে থেকে দেখে, মিশিগান থেকে দেখে, ফ্লোরিডা থেকে দেখে, ক্যালিফোর্নিয়া থেকে দেখে, পেনসিলভেনিয়া থেকে দেখে। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে কে কোথেকে দেখছেন, আমরা একটু হৃদয়কে শোনাতে চাই যে আমাদের নিউ ইয়র্কে আমাদের আমেরিকার মানুষজনরাও খুব রসিকতা প্রিয় এবং তারা রসিকদের রসিকদের সঙ্গে থাকতে পছন্দ করে, রসিকতা পছন্দ করে। এখন আপনি আমাকে বলেন, ধরেন
1: আমি একটু সামিনের অনুমতি সাপেক্ষেই রেডিও ত্রিতাল বাংলার টেকনিক্যাল টিমের যিনি আমার সাথে যোগাযোগ করছেন, আমার সাথে যদি একটু লিংকটা শেয়ার করেন তাহলে আমি একটু আমার প্রোফাইলেও শেয়ার করতে চাই। এটা অনেকেই অপেক্ষা করছেন।
0: এখনই দিয়ে দিবেন নিশ্চয়ই। আর হচ্ছে যে এই আপনারা যেখান থেকে দেখছেন, যেমন সালাম পাঠান রাসেল ঢাকা থেকে দেখছি, সরকার সাদেক দেখছি নরসিংহী থেকে, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে আমরা এখান থেকে দেখছি, আর কি ধরনের জোক শুনতে চান সেটা লিখে দেন, হৃদয় শোনাবে। হৃদয়, আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং 5টা ঘটনা যদি বলি, যেটা শুনলে আমাদের মানুষজন খুবই হেসে ওঠে হো হো করে, সেইটা একটু আপনারা বলবেন। ওয়াসিকা নাসরিন, সাউন্ড প্রবলেম, কথা ভেঙে ভেঙে আসছে, কার কথা ওয়াসিকা নাসরিন? আমাদের কারো কথা? হৃদয় আপনি কি আমার কথা ভাঙা ভাঙা শুনছেন?
1: না, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি,
0: আমিও তো ক্লিয়ার শুনছি। ওয়াসিকা আফরিন, ওয়াসিকা আফরিন আপনার ওইদিকে প্রবলেম। ওয়াসিকা আফরিন একজন নৃত্যশিল্পী আমাদের খুবই কাছের, চট্টগ্রাম থেকে দেখছি, মাহমুদুল হাসান জিশান।
1: হ্যাঁ, আর কোনে কোনে আমরা লোক চেঞ্জ করার যে মন মানসিকতা,
0: পটুয়াখালী, পটুয়াখালী থেকে দেখছেন এ আর রেজা। হ্যাঁ হৃদয়, এবার আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাগুলো কি কি, যেটা শুনলে আমরা হেসে উঠবো। সাভার থেকে দেখছেন রিমা খান, সরকার সাদেক দেখছেন, বাস্তব জোক শুনতে চাই, বাস্তব জোক শুনতে চাই, সরকার সাদেক বলেছেন। রিমা খান সাভার থেকে দেখছি, তারপর এ আর রেজা পটুয়াখালী, মাহমুদুল হাসান জিশান, না কথা পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ ওয়াসিকা, আপনার সাউন্ড, আপনার ওখানে বোধহয় কোনো একটা প্রবলেম, এই যে মাহমুদুল হাসান জিশান বলেছেন সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম মিরাক্কেল খ্যাত আব্দুল ইমদাদুল হক হৃদয়, এই জন্য আব্দুল কেন বললাম, আমাদের বাংলা ভিশনে একজন এডিটর আছেন আব্দুল আলী হৃদয়, তিনি আমাদের খুবই কাছের মানুষ, উনিও হৃদয়। তার আগে আপনারা বলেন আপনার নামটা হৃদয় কে রাখলো, কারণ হৃদয় তো অনেক রোমান্টিক নাম। সাধারণত আমাদের বয়সে দেখতাম যে বাচ্চা কাচ্চারা নিজেরা নিজেদের নাম রেখে ফেলে, হৃদয়, তারপরে রাহুল, এইরকম। আপনার নাম কি আপনি নিজের রাখা?
1: না না, এরকম না, আমার বাবা মায়েরই রাখা। প্রবাবলি আমার বাবা মা খুব মানে রোমান্টিক মানুষ ছিলেন, অথবা খুব ক্রিয়েটিভ ছিলেন আর কি,
0: যেটা আমরা শুনতে চাই।
1: এটা আবি টাফ যে এরকম 5টা আলাদা করে বলা, এটা একটা কঠিন পরীক্ষার সম্মুখীন আমি হইলাম। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এটা বললেন, ইউজুয়ালি আমরা যেটা করি আমাদের ধরেন স্টেজ ইভেন্ট বা টেলিভিশন শো রেডিওতে যখন থাকি, কখন এইরকম যদি বলে না যে 5টা মজার অভিজ্ঞতা বলেন, আমরা করি কি যেটা শুনলে আমরা অবশ্যই হাসবো, তো আমার উপর কিন্তু একটা দায়িত্ব চলে আসে। তখন যেটা করি আমরা ইউজুয়ালি একটু ঘাটি যে আমার স্ক্রিপ্টে আসলে কি কি পয়েন্ট আছে, তারপর ওই পয়েন্ট গুলাকে আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা বানাই দিই। এখন করা যাবে না মনে হচ্ছে, অলরেডি আরেকজন লিখছেন যে নিজের জীবনের অভিজ্ঞতা বলবেন, সো সে অলরেডি রিমাইন্ড করে দিছে যে দেখেন নিজেরটাই বলবেন। কিন্তু
0: আমি আমি একটা জোক বলি, এই যে এই যে মানুষ বলে না যে মানে এক ভদ্রমহিলা গেছেন একটা কিনতে অন্য একটা দেশের, এক ভদ্রমহিলা যে বলছে যে আমি তো আসলে একটা কথা বলা তোতা পাখি কিনবো, তো সেই ভদ্রমহিলা যাওয়ার দোকানদার বলছে ও আচ্ছা ঠিক আছে, আমি বাংলায় বলছি আর কি, তো ঠিক আছে তোতা পাখি কিনবেন আসেন, এই তোতা পাখি কথা বলতে পারে, তো আপনি প্রশ্ন করেন সব উত্তর দেবে, বলে তোতা পাখি হাউ আর ইউ, তোতা পাখি বলছে ইয়া আই এম ফাইন, হাউ আর ইউ, আই এম গুড, আমি ভালো আছি, তো তোতা পাখি বলো তো রাত্রে 2-4 দিকে তোতাপাখি আমার চরিত্র কেমন, ওই মহিলা জিজ্ঞেস করলো। তো তোতাপাখি বললে আপনার চরিত্র খারাপ। আমার চরিত্র খারাপ, এটা কি ধরনের কথাবার্তা? এই তোতাপাখি আমি নিবো না, দোকানদার আপনি এটা ফেরত দেন। দোকানদার বলছে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কাদের এক বালতি পানি আন। পানি আনছে, পানির মধ্যে তোতাপাখিকে 3-4 বার চুবাইছে। চুবাই নিয়ে বলছে, এই যে এইবার রাখলাম, এবার কথা বলে শুদ্ধ মতো উত্তর দিবে। বলছে হচ্ছে গুড। তারপর বলছে, তোতাপাখি বলো তো, রাত 2-4 সময় বাসায় ফিরলাম, আমার সাথে একটা পুরুষ মানুষ, সে আমার কে হবে? তো বলে, সে আপনার হাজবেন্ড হবে। বলে গুড গুড, এই তো ভদ্রভাবে উত্তর দিচ্ছ। আবার রাত 2-4 সময় বাসায় ফিরলাম, আমার সাথে 2টা পুরুষ মানুষ, কে হবে? বলে একজন আপনার হাজবেন্ড হবে, একজন হাজবেন্ডের ভাই হবে। ও আচ্ছা গুড, তাও ভালো। তা এখন বলো তো, আমি রাত্রে 2-4 সময় বাসায় ফিরলাম, আমার সাথে 4 জন পুরুষ মানুষ, ওরা কি হবে? তোতাপাখি নিজেই বলে, কাদের আরেক বালতে পানি আন, আমার চুবা। মানে সে বলছে আপনার চরিত্র খারাপ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমরা তো জোকস বলি, কিন্তু আপনারা তো ইন্টারেস্টিং ওয়েতে আপনারা নিজেরা উপস্থাপন করতে পারেন যে যা যা হয়, যেটা আমাদের প্রত্যেকটা আলোচনায় নাভিদ মাহবুবের কথা খুব আসে, যে নাভিদ মাহবুবের শো গুলোতে সে নিজের মতো করে, তিনি নিজের মতো করে এগুলো বলতে পারেন। হ্যাঁ, এখন আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা বলেন।
1: আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলা মজার ঘটনা হচ্ছে, ধরেন আমাদের মানে মিডল ক্লাস ফ্যামিলি গুলাতে, রেগুলার ফ্যামিলি গুলাতে নিজেদের ভেতরকার কিছু ব্যাপার স্যাপার থাকে। ধরেন যে ইউজুয়ালি কি হয় যে আমরা খুব মুভি টুভিতে দেখছি যে খুব পশ ফ্যামিলিতে ছেলে পেলে তারা যদি অসুস্থ হয় তাহলে বাপ মা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে খুব উদ্বিগ্ন হয়ে বলে যে ডাক্তার সাহেব অসুস্থ হয়েছে, চিকিৎসা করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, ধরেন আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে নিয়ে আমার মায়ের বক্তব্য কেমন হয়? ডাক্তার সাহেব, এর আগেই বলছি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যাইতে না, তারপরে খালি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যায়। এর আগেই বলছি ফ্রিজের থেকে বাইর করে ঠান্ডা পানি খাইতে না, তারপরে ফ্রিজের থেকে বাইর করে ঠান্ডা পানি খায়। মানে এমন ভাবে বলতে থাকে যে ডাক্তার শুনে কনফিউজ হয়ে যায়, তার কি চিকিৎসা করা উচিত নাকি আমার বিচার করা উচিত?
0: এটা ঠিক বলছেন, কারণ দেখা হইলে ধরেন আগে থেকে বলছি, তারপর স্কুলে নিয়ে বলতো না যে ওর মাংসগুলো আপনার, হাড্ডি গুলো খেলে আমার ফেরত দিবেন। আচ্ছা, আপনি বলেন যে আপনি কোন জোকস এর মধ্যে বুঝতে পারেন যে মানুষ এখন হাসবে?
1: আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে পাঞ্চ লাইন হচ্ছে দ্য স্পেসিফিক পয়েন্ট, দ্য স্পেসিফিক স্পেস, যেই জায়গাটায় আমরা এমফাসাইজ করি এবং আমরা এক্সপেক্ট করি যে মানুষ রিয়াকশন দিবে, হাসবেই বলা যায়। স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমরা পাঞ্চ লাইন, কিন্তু সব ক্ষেত্রেই হয়, মোটিভেশনাল স্পিকারের একটা পাঞ্চ লাইন থাকে, দেখবেন সে কথা বলার সময় এমন একটা জায়গায় পাঞ্চটা দেয় যখন কি সে বিশ্বাস করে যে মানুষ শিহরিত হবে বা মানুষ তালি দিবে বা মানুষ মানে খুব বেশি ডিপ এন্ট্রি করবে তার বক্তব্যের মধ্যে। আমাদের পাঞ্চ লাইনটা হয় হচ্ছে যে আমরা স্পেসিফিক একটা পয়েন্টে এক্সপেক্ট করি যে এই জায়গাটায় মানুষ রিয়াকশন দিবে আমাকে। ব্যাপারটা না সবসময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ঘটে না, কখনো কখনো এমন হয় যে ধরেন আমি কথা বলতেছি স্টেজে, আমি এক্সপেক্ট করছি যে এই জায়গাটা হাসবে, আমি পাঁচ লাইন ডেলিভার করছি, তো আমরা আসলে কিছু শো করার পরে এটা হয় যে মানুষ রিয়াকশন দিচ্ছে না, আমি আমার একটা ভাব করি আচ্ছা এইটা পাঁচ লাইন ছিল না, এরপরে আমি আবার গিয়ে একটা পাঁচ লাইন দিই। এখন এমন তো হয় না যে আপনি 2-3টা শেয়ার করছেন তার মধ্যে কোনো না কোনোটাতে হাসবে, এইটা হচ্ছে যে আপনি আসলে এক্সপেরিমেন্ট করে করেই ঠিক হওয়া। ধরেন এটা এর আগেও আমি জানি যে আপনার সাথে যাদের আলোচনা, আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ানদের সাথে শামীম শাহেদ ভাইয়ের খুবই ভালো সম্পর্ক, এটা দর্শকরাও জানেন, আমাদের প্রচুর একসাথে আড্ডা হয়, দেশে থাকতে হয়েছে, ইভেন বিদেশে যাওয়ার পরে এই যে এখনো আড্ডা হচ্ছে। তো যেটা হয় যে আমাদের সব স্ট্যান্ড আপ কমেডিয়ানদের ক্ষেত্রে এই বক্তব্যটা একই রকম হবে আমার মনে হয়, যে আমাদের আসলে দীর্ঘদিন একসাথে শো করতে করতে বা স্ক্রিপ্ট লিখতে লিখতে কিছু স্পেসিফিক পয়েন্ট, আমরা তো এক্সপেরিমেন্টটা কয়েকটা জায়গা থেকে শুরু করি। আমি একটা জোক, যখন আমি একটা জোক তৈরি করি তখন আমার ফ্যামিলিকে প্রথমে শোনাই, আমার বন্ধু বান্ধবকে শোনাই, আশপাশের মানুষজনকে শোনাই, তো আমি দেখতে পাই যে মানুষের রিয়াকশনটা আসলে কি হচ্ছে। সো ম্যাক্সিমাম রিয়াকশন পজিটিভ আমি যেখান থেকে পাই সেগুলাকে পিক করি অ্যাজ মাই পয়েন্টস। তো এক্সপেরিমেন্ট করতে করতে একটা সময় আমার কাছে না এরকম 8-10টা পয়েন্ট ঠিক হয়ে যায় যে আমি জানি যে এগুলা বললে মোটামুটি হাসবেই, তার মধ্যে কিছু থাকে যে এইটা বললে হাসার সম্ভাবনা 80%, তো এইটা বললে 99%, তো আমি আবার হাতে রাখি যে এই এটা 99%, ওইটা ছেড়ে দিই। আচ্ছা, পুরান ঢাকা এরিয়া সম্পর্কে সবারই আইডিয়া আছে, পুরান ঢাকায় আমার এক চাচি আছে, বিশাল মোটা চাচি, ধরেন আদনান সামির আগের যে সাইজ ছিল ওইটার প্রায় 3 গুণ হবে আর কি। তা আমার সেই বিশাল মোটা চাচি একদিন বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পরে চাচিরে কোন রকমের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তো ফাইনালি ওই চাচির জ্ঞান ফিরছে। তো জ্ঞান ফিরার পরে ওই মোটা চাচি বলতেছে যে আল্লাহর কাছে হাজার শুকর যে জানে বেঁচে গেছি। তো পাশ থেকে চাচা বলতেছে তুমি নাইলে জানে বেঁচে গেছো, কিন্তু তুমি যে 3 বেড়ার উপরে পড়ছো, 3টা 3 ওড়াই উড়ে গেছে।
0: এটা ভালো বলছেন। আচ্ছা কিন্তু চাচি যদি শোনে তখন কি বল? আচ্ছা আমার আমার আমি কিন্তু পুরান ঢাকার ভাষা খুব ভালো পারি, আমি আপনার কইতাছি। তারপর কই নুসরাত জাহান কইতাছেন, আশরাফুদ্দিন আসিফ হাসতেছেন, নুসরাত নুরসাদ জাহান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর তাহমিনা অন্তরা ধ্বনি লিখেছেন ক্র্যাশ আমার, আপনি কিন্তু ওনার ক্র্যাশ দেখেন বুঝেন খবর আছে কিন্তু। চাচি আসলে চাচি লিখেছেন, তারপরে দিক থেকে লিখেছেন ওয়াসিকা আফরিন ভাইয়া, অনেকদিন ধরে একটা প্রশ্ন করবো করবো করা করা হয়নি, রেডিওর রেডিওর নাম রেডিও ত্রিতাল কেন? ত্রিতাল শুনলেই তো তাল লয় ছন্দের কথা মনে হয়, গুড সুন্দর প্রশ্ন ওয়াসিকা আফরিন, আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি। মাহমুদুল হাসান জিশান তিনি লিখেছেন যে আমি আহমদ ইমদাদুল হক হৃদয় ভাইয়ার বড় ফ্যান, ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর ইয়ে লিখেছেন আপনার নতুন ভিডিও পাই না কেন, আশরাফুদ্দিন আসিফ, আপনার নতুন ভিডিও পাই না কেন বলেন।
1: আচ্ছা এইটা নিয়ে আমি ভাবছিলাম যে জিজ্ঞেস করলে কথা হবে, অনেকগুলা কোয়েশ্চেন আমার মেইলে আমার ইনবক্সে অনেকগুলা জায়গায় জমা হয়ে গেছে যে নতুন কন্টেন্ট কেন আসতেছে না। এইটার উত্তরটা হচ্ছে নতুন কন্টেন্টের জন্য আসলে পড়ালেখা চলতেছে। সো অনেকগুলো দর্শকের, আমি আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলাম, টেলিভিশনে পারফর্ম করছি, উপস্থাপনা করছি, এবার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যাত্রাটা তো বাংলাদেশে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের এই ট্রেন্ডটা শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়, মোরওভার দুই তিন বছর, চার পাঁচ বছর ধরে শুরু হয়েছে, দুই তিন বছর হয় এটা খুব একসেপ্টেড হয়েছে। আমি আসলে সেই রকম এক্সপেক্ট করি নাই, মানুষ এত দ্রুত এতটা ভালোবাসবে আমার ডিজিটাল কন্টেন্টকে এতটা এক্সপেক্ট আমি করি নাই। সো মানুষ যেহেতু একসেপ্ট করতেছে, সো আমি আসলে চেষ্টা করতেছি আরো নতুন কিছু ধরনের কন্টেন্ট নিয়ে আসার, তো সেটা নিয়ে আমি আসলে পড়াশোনা চর্চা চালাচ্ছি এবং স্ক্রিপ্টিং চলতেছে, খুব দ্রুত রেগুলার কন্টেন্ট আবার নিয়ে আসবো,
0: চলে আসবে। তানিয়া সুলতান লিখেছেন ভাইয়া চলে আসলাম হাসতে, এই যে আপনার আপনাকে দেখে সবাই হাসতে আসতেছে, এটাতে কিন্তু আপনার আল্লাহই জানে, হাসাইতে না পারলে কি হবে আপনার,
1: আপনার সাথে যখন বসি তখন কোনো টেনশন থাকে না, বিকজ আমি জানি যে হয় না যে আমাদের কিন্তু ওইটা আমরা যখন মিরাক্কেলে ছিলাম এটা খুব হইতো যে এটা আমাদের ব্যাকস্টেজে এটা নিয়ে খুব কথা হয় যে এপিসোড যদি ঝুলে যায় মিটটা কাভার করে দিবে আর কি, এইরকম একটা বিশ্বাস নিয়ে আমরা স্টেজে উঠি। তো শামীম শাহেদ ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা এইরকম আমাদের ক্ষেত্রে যে আমাদের আলোচনা কোথাও ঝুলবে না, আমার যদি একটু ঝুলে যায় তো শামীম ভাই কাভার করে দিবে, এটা আমাদের ব্যাকস্টেজে গ্রিন রুমে খুব আলাপ হয় আমাদের মধ্যে।
0: থ্যাংক ইউ আপনাকে সবাই হার্ট দিচ্ছে, এস এম রবিউল ইসলাম উনি অনেকগুলো হার্ট দিয়েছেন, হৃদয় ভাইকে অনেক হার্ট।
1: থ্যাংক ইউ
0: আপনি যেটা বললেন না সিনেমা দেখা নিয়ে আমাদের একটা এরকম এক্সপিরিয়েন্স আছে, আমরা তো ছোটবেলায় খালি গল্প বানাতাম, আমি বিটপিতে কাজ করতাম, অন ফান করে অনেক গল্প বানাতাম, সেখানে একজন বানিয়েছিলাম যে ওই যে লিজা, লিজা হচ্ছে নায়িকা, মানে একটা ছেলেকে ভালোবাসে কিন্তু ছেলেটা তাকে পছন্দ করে না, তো খালি বলে যে যা দূরে পাহাড়ি এলাকায়, তো বলে দূরে যা দূরে যা, তুই তো কারি করে বলে, ওরা এইভাবেই কথা বলে। তো লিজা একদিন বলেছে যে না আমি থাকবো না, আমি পাহাড় থেকে ঝাঁপ দিব। তো ওই লিজা যখন পাহাড়ের উপর উঠে গেছে তখন ওই নায়কের মনে হয়েছে আরে লিজা তো সত্যি সত্যি ঝাঁপ দিবে, তখন সে বলছে লিজা ডাক দিয়েছে, আর প্রত্যেকটা পাহাড়ে ভাইব্রেশন হয়ে ওটা হচ্ছে লিজা যা যা যা যা এরকম হয়েছে, তো যে যা যা যা হয়েছে তখন লিজা দিয়েছে ঝাঁপ উপর থেকে পাহাড় থেকে, সে পড়েছে কিন্তু লিজার কিছু হয় নাই, আপনার গল্পের মধ্যে তিনটা পাহাড়ি যেতেছিল তিনটা পাহাড়ি মরে গেছে। এখন এরকম এক ভদ্র মহিলা লিজা কিন্তু অনেক মোটা সোটা ছিল, আপনি যে মোটাদের নিয়ে তো ফান করেন, আপনার মোটারা আপনাকে হামলা করে না আক্রমণ করে না?
1: না না আমি তো এইটা তারা বুঝে আর কি যে ভালোবেসে করা। আপনি মুভি বলে এটা মনে হইলো, আপনি বলছেন যে প্রসঙ্গ ধরে ধরে অনেকদিন পরে এই সুযোগটাও আসলো মুভি নিয়ে, না এইটা খুব কমন একটা এক্সপিরিয়েন্স, এটা এক্সপিরিয়েন্সই যে কি হয় যে আমার খুব অবাক লাগে যে মানুষ যখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এসে আবার পুরা ঘটনাটা বর্ণনা করে, আমার তো হলে গিয়ে আমার সিটের পাশে যে হাতলটা ওইটা কি আমার না পাশের জনের, ওই ডিসিশন নিতে নিতে আসছিল,
0: এটা কিন্তু একটা বিরাট প্রবলেম যে আমার পাশে কি আমার নাকি তার, আর ধরেন কোনো কারণে সে যদি হাতটা সরাইলো সঙ্গে সঙ্গে একদম হাতলটা দিয়ে এমন ভাবে রাখছে যে ও আর সিনেমা দেখতে পারবো ওর হাতলে।
1: এইটা ভালো যে আপনি হাতলের ক্ষেত্রে এটা করছেন, কেউ কেউ তো আবার আইনে পপকর্ন টপকর্ন রাখে, আপনি ওই ক্ষেত্রে যে আপন মনে করেন নাই
0: সেটাই, অথবা তাদের গার্লফ্রেন্ড নিয়েও কিন্তু আসে সিনেমা দেখতে, সে আপন না করতে যাওয়াই ভালো, পরে মুশকিল হবে। আব্দুর রহমান জাহিদ দেখছেন, আপনারা কে কোথেকে দেখছেন লিখে দেন তাহলে, আর একটু শেয়ার করে দেন অথবা আপনারা এটা সেভ করে দেন তাহলে, আপনার মানে লাইক বাটন দিয়ে দেন তাহলে রেডিও রেগুলার শুনতে পাবেন। অস্থির হাসি ভাই হৃদয়ের ভিডিও কি চলে গেছে নাকি, হৃদয় মাইন্ড করেছে বোধ হয়, হৃদয়কে আমরা আবার ফিরে পেয়েছি। হ্যাঁ এই তো হৃদয়, আপনি চলে গিয়েছিলেন। স্মাইল বডি লাক্সারি লিখেছেন, ট্রু, আপনার ফ্যানগুলো কিন্তু ইন্টারেস্টিং, বডি লাক্সারি। তারপরে মোহাম্মদ মারুফ আহমেদ, অস্থির হাসি ভাই, আব্দুর রহমান জিহাদ, তারপরে মারুফ আহমেদ ভাইয়ার জন্য মিরাক্কেল দেখতাম, এই যে দেখছেন আপনার আমার মতো একজন পাওয়া গেল যে আপনার জন্য মিরাক্কেল দেখতো। তারপর প্রণবানন্দ চক্রবর্তী, উই আর এনজয়িং সো মাচ, বেস্ট উইশেস ডিয়ার শামীম সাহেদ ভাই এন্ড হৃদয় ভাই, স্মার্ট স্মার্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান। ও আপনাকে স্মার্টও বলেছি, কিন্তু আপনি তো আসলে স্মার্ট, ব্যাপারটা টেনশনে, অবশ্য টেনশনেরই ভাইয়ার বিখ্যাত ডায়লগ, ও এটা তো আপনার বিখ্যাত ডায়লগও বলে দিছে। আপনি কিভাবে মিরাক্কেলে গেলেন এবং কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন, এটা একটু শুনতে চাই, কারণ আপনারা একই সঙ্গে বাংলাদেশের নামও অনেক উজ্জ্বল করেছেন। আনিসুজ্জামান আনিস লিখেছেন ঢাকা থেকে দেখছি, আশরাফউদ্দিন আসিফ লিখেছেন আমি ও আপনার কন্টেন্ট আমির খানের মতো, মুভি কম হিট বেশি, আর হাসির ভেতর মেসেজ থাকে, প্রতিটি কন্টেন্টে ভালো লাগে, কিপ ইট আপ ভাইয়া, আপনার একটা বিজ্ঞাপনের দর্শকপ্রিয়তা পেয়েছে হাতির হাতিলের, ও হাতিলের বিজ্ঞাপন করেছেন।
1: আচ্ছা আমি হচ্ছে আমি একটা বিজ্ঞাপনী সংস্থার সাথে কাজ করছি, ওদের ডিজিটাল টিমের ইনচার্জ হিসেবে, সো আমরা ওই সংস্থা থেকে, এটার নাম হচ্ছে এক্সট্রা ডিজিটাল, এটা একটা পিআর এজেন্সি এবং রিসেন্টলি তারা ডিজিটালও স্টার্ট করছে, এক্সট্রা পিআর হ্যাজ স্টার্টেড এক্সট্রা ডিজিটাল। আমি এক্সট্রা ডিজিটাল থেকে আমরা একটা বিজ্ঞাপন তৈরি করেছি খুব রিসেন্টলি গত ভাষা দিবসে, ওই গল্পটা আমার লেখা ছিল এবং বিজ্ঞাপনটা সার্বিক তত্ত্বাবধানে আমি ছিলাম, সো এটা ইট গট ভাইরাল আর কি।
0: আপনি জানেন যে আমি বিটপি তে কাজ করতাম 1999 এ, আমি বিটপি এর ক্রিয়েটিভ হেড ছিলাম, বিটপি বাংলাদেশের মানে প্রথম দিককার মানে আলোচিত গুলোর মধ্যে একটা। যাই হোক আজকে আমরা আপনার কথাই শুনবো, তারপরে আপনি বলেন কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন মিরাক্কেলে।
1: মিরাক্কেলে যাওয়ার
0: গল্প বলে দিবেন, কোন গল্পটা বলে হিট হয়েছেন সেটা বলে দিবেন।
1: আচ্ছা মিরাক্কেলে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে প্রাইমারিলি যেটা হয় যে আমি আসলে এইটা খুব কমন কোয়েশ্চেন যে আপনি কি স্ট্যান্ড আপ কমেডিয়ানই হইতে চাইছিলেন, এরকম প্রশ্ন আমরা মাঝে মাঝে প্রায়, আসলে আমরা যখন ছোট ছিলাম তখন স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরাও আসলে ওইভাবে চিন্তাম না, যেহেতু এই আর্টটা নতুনই আসছে, তো আমি আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি আসলে চাইল্ড আর্টিস্ট ছিলাম আর কি, তখন আবৃত্তি করতাম বিতর্ক করতাম, সো আমার খুব উপস্থাপনা করার ইচ্ছা ছিল, সো আমি হচ্ছে আমার স্কুল কলেজের প্রোগ্রামে লোকাল প্রোগ্রামসে আর কি উপস্থাপনা করতাম, তো ওইভাবে করতে করতে একটা সার্টেন টাইমে যেটা হয় যে উপস্থাপনা করতে গেলে আমরা দেখতাম টেলিভিশনে উপস্থাপকদের দেখতাম যে তাদের খুব টাচ করার একটা পাওয়ার থাকে, তারা হিউমারটাও ক্রিয়েট করতে পারে আবার হচ্ছে যে মানুষের মধ্যে একটা ফিলিং ক্রিয়েট করতে পারে, সো আমরাও ওইটার একটু চর্চা করতাম আর কি। সো ওইখান থেকে আস্তে আস্তে একটা সার্টেন টাইমে বিদেশি স্ট্যান্ড আপ কমেডির সাথে পরিচয় হয়, তখন একদমই নতুন ইন্টারনেট আসছে আর কি, আমরা একদমই মাত্র ফেসবুক ইউজ করা শুরু করছি, খুব বেশি বন্ধু বান্ধব দেশের থাকে না, বিদেশিদের সাথে চ্যাট করি ইংরেজিতে, মানে কেন করি তার কোনো কারণ নাই আর কি, দুই চারটা ফ্রেন্ড তাও বিদেশি, এরকম একটা সময়ের কথা বলতেছি, মাত্র ফেসবুক আসছে, তো ওই সময় আসলে আমরা কিছু ওই বিদেশি স্ট্যান্ড আপ কমেডি দেখতে পাই আমরা যারা ঢাকায় থাকি আর কি, তো ওই সময় আমার মনে হয়েছিল যে বিদেশি স্ট্যান্ড আপ কমেডি আমাকে একটু মানে আমাকে ইমপ্রেস করে যে তারা খুব স্মার্টলি রেগুলার লাইফ নিয়ে কথা বলে, সেইটা আবার আমাদেরকে হাসায়, প্লাস দে আর ভেরি স্মার্ট, তারা মানে একটা টপিকে ডিপে গিয়ে এমন ভাবে আমার মধ্যে হাসির উদ্রেক করতেছে যেটা আসলে আমি ভাবি নাই আর কি, খুবই আনপ্রেডিক্টেবলই হইতেছে, তো আমার কাছে মনে হয়েছিল যে এইটা করা দরকার। সিমালটেনিয়াসলি ওই সময় বাংলাদেশের পারফর্মার মিরাক্কেল 5 এর শেষের দিকে বাংলাদেশের পারফর্মাররা ওখানে পারফর্ম করতে যায়, আমাদের ফারজানা সাগির শশী, সে খুব ভালো পারফর্ম করে এবং সে একটা ভালো পজিশন নিয়ে বাংলাদেশে ফিরে, তো ওই সময় আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দেই, একেবারেই কখনো স্ট্যান্ড আপ কমেডি করি নাই, বুঝি না, কয়েকটা জোক আহসান হাবিবের বই থেকে কয়েকটা জোক মুখস্থ করে গিয়ে আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দিই।
0: আমাদের হুমায়ুন আহমেদের ছোট ভাই আহসান হাবিব উনি উন্মাদ চালান বাংলাদেশে, যদিও উনি উন্মাদ নন, যারা উন্মাদের সঙ্গে যুক্ত আমরা, আমি কিন্তু উন্মাদের সাথে যুক্ত ছিলাম, আমরা উন্মাদ আর কি। হ্যাঁ বলেন তারপরে।
1: তো যেটা হয়েছে যে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে কোনোদিন ওনার সাথে দেখা হবে বা এইভাবে কথা হবে, আর আমার বইয়ের মোড়কুন মোচন উনি থাকবে এটা তো মানে একেবারেই কল্পনা দিচ্ছিল, তো ওই সময় আমি অডিশন দিতে যাই, তো অডিশন দিতে যাওয়ার পরে কি হয় যে একটা রুমে অডিশন দিলে কিছু মানুষে আরেকটা রুমে নিয়ে যায়, কিছু মানুষে বলে যায় থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলার মানে হচ্ছে সে বিদায়, সে বাদ, যে আরেকটা রুমে গেল সে টিকে গেল, এইটা দুই ধাপ অতিক্রম করার পরে বুঝলাম, তো প্রথম দিনের অডিশনে এরকম, তখন অডিশন হচ্ছিল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে, আমি তিন চারটা ধাপ অতিক্রম করে একটা ধাপে আমি বাদ পড়ি, মানে তখন বুঝি যে আমিও থ্যাংক ইউ হয়ে যাই, আর কিছু লোককে নিয়ে যাওয়া হয়। তার উপর মনটা খারাপ হয়, মানে তারে আর পছন্দ হইলো না আরকি। আমি আসলে অনেক পরে গিয়ে জানতে পারছি টেলিভিশন থেকে যে উনি ছিলেন শুভঙ্কর দা। তো ফাইনালি শুভঙ্কর দার কাছে আমি বাদ করছি, মিরাকেল সিক্সে আমার আর যাওয়া হয় নাই। হ্যাঁ, তারপরে ব্যাক টু ব্যাক আমি মিরাকেল সেভেনে অডিশন দিছি, মিরাকেল এইটে অডিশন দিছি, মিরাকেল নাইনে অডিশন দিছি। আমি হচ্ছে তিনবার রিজেক্টেড হওয়ার পর মিরাকেল নাইনে সিলেক্টেড হয়েছি, প্রতিবারই আমি অডিশন দিয়ে গেছি। এবং এর মধ্যে মধ্যে আস্তে আস্তে স্ট্যান্ড আপ কমেডি, মিরাকেল, জোক সবকিছু বুঝতে শুরু করছি। এর মাঝখানে একটা সময় এনটিভিতে একটা স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো হইতো হাসো নামে, ওইটাতে আমি পার্টিসিপেট করি। সেইটাতে পার্টিসিপেট করার পর ওখানে গ্রুমিং ট্রুমিং হয় সবকিছু মিলে, আমি হচ্ছে ওইটার ফাইনালিস্ট হই। ওই সময় ওইটার মেন্টর ছিলেন হচ্ছে আমাদের মিরাকেলেরই বেশ কিছু মানে উজ্জ্বল নাম আর কি, আবু হেনা রনি, শাউন মজুমদার, মোহাম্মদ পরশ, ওনারা হচ্ছে ওইটার মেন্টর ছিলেন। তো যেটা হয় যে ওই শোটা শেষে আবু হেনা রনি উনি হচ্ছে বুনো পায়রা নামে একটা মিডিয়া হাউস ফাউন্ড করেন এবং বাংলাদেশ কমেডি ক্লাব নামে একটা সংগঠন ফাউন্ড করেন। ওইখান থেকে আমরা হচ্ছে উইকলি একটা ওপেন মাইক শো করতাম, আর মানে উনি যখন এটা ফাউন্ড করেন তখন আমাকেও সাথে নেওয়া হয়। আমরা পাঁচ ছয় জন ফাউন্ডিং মেম্বার একসাথে ওটা ফাউন্ড করি। আমি তখন স্ট্রাগলার আর কি, এনটিভির ওই শোটা করার পরও যতটা সুপারস্টার হয়ে যাবো ভাইবা রাস্তায় বেরোইছি, দেখি যে কেউ চিনেও না, জিজ্ঞেসও করে না, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিথিং আর কি, হয়তো আমরা পৌঁছাইতে পারি নাই মানুষের কাছে সেভাবে। তো বুঝতে পারলাম যে স্ট্রাগলের দিনটা শুরু আর কি। তো তখন যেটা হইতো যে বুনো পায়রায় কাজ করতাম, বাংলাদেশ কমেডি ক্লাবের একটা গ্রুমিং সেশন হইতো, তো ওইখানে কয়েকজন গ্রুমার ছিলেন, আমরা পাঁচ ছয় জন মিলে আমরা নতুনদেরকে শেখানোর চেষ্টা করতাম। সো আমি ওইখানকার ছোটখাটো একজন গ্রুমার ছিলাম আর কি, মানে আমি হচ্ছে নন স্টার গ্রুমার, ওইখানে স্টার গ্রুমার আছে কিছু, আমি নন স্টার স্ট্রাগলার গ্রুমার। আমি স্ট্রাগলটা করতেছিলাম আর কিছু টেলিভিশন প্রোগ্রামের আনাচে কানাচে দুই তিন মিনিটের একটা করে একটা স্কিট আমি লিখি, ওইখানে পারফর্ম করি, এরকম করে একটা একেবারেই স্ট্রাগলার পারফরমেন্সের দিন চলতেছিল। আর চেষ্টা চলতেছিল যে একদিন মিরাক্কেলে যাব, ওপেন মাইক চলতেছিল। তারপরে এইভাবে চলতে চলতে মিরাক্কেল নাইনের অডিশন ফেস করি, মিরাক্কেল নাইনের অডিশন আমি সিলেক্টেড হই এবং বেশ কয়েকটা ধাপ তখন একে একে হয়, সব কয়েকটা ধাপ অতিক্রম করে কলকাতায় যাওয়া, কলকাতায় গিয়ে পারফর্ম করতে শুরু করা, তারপরে একে একে পাস করা আর কি, এক একটা জায়গায় নিজের জায়গাটা করে নেওয়া। আসলে আমি যখন যেটা হয় যে আমাদের গ্রুমিং ফার্স্ট এক মাসের হচ্ছে বেশি সময় আমাদের একটা ফাউন্ডেশন টাইপের গ্রুমিং হয়। তো ওই সময় আমি জাহাঙ্গীরনগরে পড়ি এবং আমার থার্ড সেমিস্টার চলে, ওই সময় ফাইনাল পরীক্ষা চলতেছিল। ফাইনাল পরীক্ষা কোন
0: সাবজেক্টে ছিলেন আপনি?
1: আমি ছিলাম ফিনান্সে। দুইটা কোর্স এর পরীক্ষা হবে, তারপরে ভর্তি পরীক্ষার জন্য এক মাসের একটা ছুটি, তারপরে তিনটা কোর্স এর পরীক্ষা হবে। তো আমাকে ওই দুইটা কোর্স এর পরে ফাউন্ডেশন গ্রুমিং আমি যত আগে যাবো, এটা আমি আমার সিনিয়রদের কাছ থেকে জানছি, যত আগে যাবো তত বেশি আমার টিকে থাকার সম্ভাবনা, কারণ ওই গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট, সেইখান থেকে আসলে বেসিক শেখাটা হয়। আর আমি দেরি করে গেলে আমার মানে ঝরে পড়ার সম্ভাবনা বেশি, এটা অলরেডি আমি জেনে গেছি। তো ওই সময় আমাকে আসলে স্যাক্রিফাইস করতে হয়। আমি তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারকে বলি যে স্যার আমার তো যেতে হবে। তো স্যার তখন আমার বলে যে আমার তখন মানে বেশ ভালো একটা সিজিপিএ ছিল, তখন স্যার আমারে যাইতে দিবে না। তো বলতেছিল যে দেখো তোমার সিজিপিএ যদি 3.5 এর নিচে হইতো তাহলে আমি তোমারে যাইতে দিতাম, কিন্তু তোমাকে যেতে দেওয়া যাবে না, তুমি এরকম পাগলামি করো না। তো স্যারকে আমি বলছিলাম যে স্যার সর্বোচ্চ ক্ষতি কি হইতে পারে একটু বলেন তো। স্যার বলছে তোমার ইয়ার ড্রপ করতে হবে। আমি অনায়াসে ভাবছি যে আচ্ছা ফাইন, আমি একটা বছর, আমি তিন বছর ধরে চেষ্টা করতেছি একটা ইয়ার আমি ড্রপ করতে পারি। এবং মিন টাইমে আমার এখনো মনে আছে ডিপার্টমেন্টের ভিসি ম্যাডামের সাথে, আমাদের ইউনিভার্সিটির ভিসি ম্যাডামের সাথে আমার দেখা হয়। ম্যাডামকে আমি বলি যে ম্যাডাম মিরাক্কেলে যাব, এরকম ফাইনাল বাদ দিয়ে যেতে হচ্ছে। অদ্ভুতভাবে ম্যাডাম ওয়াজ মানে বিগ ফ্যান অফ মিরাক্কেল, সেই জাস্ট আমার বলে কংগ্রেচুলেশনস, কবে যাবা? হ্যাঁ তুই যাও, বাকিটা দেখা যাবে। ওই সময় এইটা খুব একটা বিগ মোটিভেশন ছিল আমার জন্য যে ভিসি ম্যাডাম এইভাবে বললো, তার মানে আমি একদম মানে ওই যে হয় না স্কুলে একটা টিসি খেয়ে যাওয়ার ভয়, তার মানে ইউনিভার্সিটি থেকে বাদ পড়ে যাবো না। তো আমি তখন গেলাম, যাওয়ার পরে ফাউন্ডেশন গ্রুমিং করলাম, গ্রুমিং টাইমটা পার হওয়ার পরে এপিসোড ভাগ করে দেওয়া হয়। তো আমরা হচ্ছে বাংলাদেশের তখন 9 জন পারফর্মার, হ্যাঁ 11 জন গেলাম, 9 জন স্ক্রিনে আসবে। তো ওই সময় অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, অনেকবার টেলিভিশনে বলছি। তো আমরা হচ্ছে 36 জন ফার্স্টে সিলেক্টেড হই, তারপরে সেখান থেকে একে একে বাদ পড়তে পড়তে আমরা 11 জন কলকাতায় যাই, সেখান থেকে 9 জন আমরা স্ক্রিনে আসি। তো ওই 9 জনের মধ্যে থেকে 3 জনকে এপিসোড দেওয়া হয়, ফার্স্টে, যে ফার্স্ট তিনটা এপিসোডে ওরা তিনজন পারফর্ম করবে, বাকিরা এখনো জানে না। এবং এটা খুব একটা আতঙ্কের সময় যে আসছি, এখন বাংলাদেশে সবাই জানে যে গেছে মিরাক্কেলে পারফর্ম করতে, বাই চান্স এপিসোড না দিয়ে যদি গ্রুম আউট হয়ে যায়, এইটা একটা মান ইজ্জতের ব্যাপার। তো দেখা যাচ্ছে যে মানে তখন না এক্সপেকটেশন মিরাক্কেলের ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়া ছিল না, একটা এপিসোড করার তিনজনকে আমি খুব হ্যাপি যে থার্ড ওয়ান আমি, থার্ড এপিসোডে আমি উঠবো। তো মজার ব্যাপার হচ্ছে মানে কোইনসিডেন্টালি ঠিক আমার এপিসোডের আগের দিন আমাকে জানানো হইলো যে থার্ড এপিসোডে আমি উঠবো না, আরেকজন উঠবে। তারপরে আবার আমাকে একটা এপিসোড দেওয়া হইলো, সামহাও আগের দিন আবার আমি বাদ আরেকজন উঠবে। হ্যাঁ, সো মিরাক্কেল আসলে ব্যাক টু ব্যাক প্ল্যানিং চলতে থাকে ওনারা খুব, মানে এইটা একদম মন থেকেই বলতেছি যে টোটাল প্রোগ্রামটা নিয়ে প্রচুর ব্যাকওয়ার্ক হয় এবং ব্যাক টু ব্যাক বারবার প্ল্যানিং চলতে থাকে যে এই এপিসোডটাই কি করলে সবচেয়ে ভালো হয়। তো দেখা যাচ্ছে যে ফাইনাল টাইমে মনে হয়েছে যে আরেকজন উঠলে বেটার হয়, সো তাকে উঠানো হচ্ছে। এরকম করে আমি তিনবার ব্যাক টু ব্যাক তিনবার আমি আর এপিসোড
0: বাক করেছেন,
1: আমি উঠতে পারতেছি না, বাক করতেছি বলতে গ্রুমিং থেকে চলে আসতেছি না, মানে আমার এপিসোডে উঠাচ্ছে না, আমি গ্রুমিং হাউসে থেকে যাচ্ছি, উঠতে পারতেছি না।
0: এরকম ম্যাডাম দেখলে তো আপনার টিসি দিয়ে দিত, এটা আপনি জানতে।
1: এখন ফাইনালি যখন আমাকে ফাইনালি ফোর্থ টাইম আমি এপিসোড পাই এবং এই এপিসোডে আমি উঠবো শিওর, তখন আমি যে এপিসোডে উঠি পাঁচজন আমরা পারফর্ম করব, তার মধ্যে বাকি চারজনই হচ্ছে গত সপ্তাহে এক একটা এপিসোডের এপিসোডিক উইনার হয়েছে, মানে তারা অলরেডি অলরেডি একটা জায়গা করে নেওয়া পারফর্মার। আমি ঠিক মাঝখানে পারফর্ম করব, আমি ঝুলাইলেও যাতে অসুবিধা না হয় এরকম একটা, মানে আমার কাছে তখন মনে হয়েছে আর কি যে এরকম কিছু একটা হইতে পারে। এবং তখন আমি মানে খুব ভয়ে ভয়ে পারফর্ম করতে উঠি এবং আমার ফার্স্ট এপিসোডে মানে হ্যাপিলি এন্ড ফরচুনেটলি ওই এপিসোডে একজন এপিসোডিক উইনার হয় এবং সেটা আমি হই।
0: মনে আছে
1: আচ্ছা ওইখানে যেটা হয়েছিল যে রেডি করা ছিল আমাদের, তো রেগুলার লাইফ নিয়েই কথাবার্তা, সো একদমই আমার বাপ মায়ের সাথে কি হয় এরকম নানান কিছু, আমি একটু মনে করি যে আমার ফার্স্ট জোক ছিল হচ্ছে যে আমি জোক মনে করে একটু বলি, তাহলে ফার্স্ট জোক ছিল এইটা যে সেদিন গুগলে সার্চ করছি লেটেস্ট ফানি জোকস, তো গুগল রিপ্লাই দিছে মিরাক্কেল কি আবার শুরু হয়েছে। আমরা ইন্টারনেটে এত বেশি জোক সার্চ করতে হইতো যে মানে গুগলও আমাদের প্রতি বিরক্ত। এবং এইটার আমি অনেকগুলা সিকুয়েল তৈরি হয়েছিল, এইটা নিয়ে প্রোমো হয়েছিল, তারপরে যেটা এইটার আবার সিকুয়েল করছিল জোক হয়েছিল এরকম যে সেদিন মিরাক্কেলে সার্চ, আবার মিরাক্কেলে সার্চ দিছি লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে কিরে তুই এখন বাদ পড়স নাই। সব জোক বলে ফেলছে, তখন আমরা জোক ক্র্যাক করতাম এটা নিয়ে যে আর জোক পাচ্ছি না, এটা নিয়ে জোক ক্র্যাক করা হইতো। তো তখন আবার এইটার একটা থার্ড সিকুয়েল করছিলাম এরকম যে মানে ওই দুইটা বইলা তারপরে এরকম করছিলাম যে সেদিন মিরাক্কেলে সার্চ দিছি আবার সার্চ দিছে লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে ভাই আমরাও খুঁজতেছি পাইলে আমাদেরও দুই একটা দিস।
0: এটা ভালো হয়েছে, এটা মানে জানো কয়েকটা ইয়ে পড়ি, কয়েকটা কমেন্ট পড়ি, সবাই আপনার জন্য ওয়েট করছে। আপনারা যারা দেখছেন আপনারা লিখে দেন কোথেকে দেখছেন, আনিসুজ্জামান আনিস ভাই আমাদের প্রমিথিউস ব্যান্ডের একজন ইয়ে ছিলেন, দুর্দান্ত মিউজিশিয়ান, ঢাকা থেকে দেখছি, তিনি লিখেছেন রিদম হৃদয় ভাই দাড়িতে সুন্দর লাগছে মুস্তাফিজুর রহমান পাপ্পু, তারপরে হৃদয় ভাই অসাধারণ মোহাম্মদ নাইমুদ্দিন, তারপর রিপন সরকার লিখেছেন রিপন সরকার নবীপুর নরসিংদী থেকে, ও গুড নরসিংদী নবীপুর থেকে, নরসিংদী আমার দেশের বাড়ি গ্রামের বাড়ি। নুসাদ জাহান আমার মতো কে কে অফিসের রিপোর্ট তৈরি করছেন আর প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, কে কে অফিসে অন্য কাজ করছেন এবং একই সঙ্গে এই প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, এটা নুসাদ জাহান লিখেছেন। নুসাদ অফিসে কাজ করাই ভালো, আমাদের এই অপ্রয়োজনীয় আড্ডা শুনে কি করবেন, সব আজের আলাপ।
1: আমার প্রশ্ন হচ্ছে হাত তুললে নুসাদ দেখবেন কিভাবে?
0: হ্যাঁ নুসাদ কিভাবে দেখবেন হাত তুললে? আচ্ছা আপনারা হাত তুললে আমরা দেখাই দিব, আমরা এখানে আছি। নুসরাত জাহান তারপরে লিখেছেন আব্দুর রহমান জাহিদ, ইমদাদ হক হৃদয় ভাইয়া না থাকলে বাংলাদেশের মানুষ মিরাক্কেল দেখতো না, একদম ঠিক ভাই। তরুণ প্রজন্মের নতুনদের উদ্দেশ্যে কিছু,
1: আমার কিন্তু এটা, আমি সরি স্বামী ভাই, আমি একটু ইন্টারাপ্ট
0: একদম মাঝখানে
1: আমার কিন্তু মনে হয় না যে আমি জানি না এটা আমি এমন কেউ না, আসলে মিরাক্কেল একটা বিগ ব্র্যান্ড, হয়তো আজকে আমি মিরাক্কেলের হৃদয় হয়েছি বলেই এই কথাগুলো সবাই বলতেছেন, আমি জানি উনি ভালোবেসে বলতেছেন, তা আমার মনে হয় আমি না থাকলেও মিরাক্কেল সবাই অনায়াসে দেখতে, আমিই দেখতাম
0: না। তবে একটা একটা বিষয় আমি বলি, ধরেন আপনি তো পারফর্মার আর আমরা তো ধরেন পারফর্মারদের নিয়ে কাজ করেছি, একটা আমি যখন আপনার শোটা দেখি বা আপনার জোকস গুলা দেখি, প্রত্যেকটার মধ্যে একটা আছে না যে ও ছক্কা খেলে, হ্যাঁ ঠিক আছে, ছক্কা কোনোটা হয়তো আপনার 100 90 পায় 80 পায়, আপনার কোনোটা কিন্তু স্টার মার্কের নিচে নাই, মানে 75 নিচে নাই, এইটা আপনি বেসিক্যালি উইচি বলে, সেটা একটা কারণ। তারপর আমি বলি আপনার প্রিয় ভাই আমির হোসেন তুষার, তারপরে আব্দুর রহমান জিহাদ, জুবায়ের রুবেল, বা খুব সুন্দর আলোচনা। লাবণী আহমেদ লিখেছেন স্বামী ভাই আপনার এই প্রোগ্রামটা অনেক ভালো লাগে, এই প্রোগ্রামে এই প্রোগ্রামটা আমাদের আরো অনেক তারকাকে নিয়ে আসবেন, ওকে। তারপর মারুফ আহমেদ লিখেছেন ভাইয়ার জোকস গুলা অসাধারণ, হ্যাঁ আসলেই হৃদয়ের জোকস গুলো আসলেই অসাধারণ। তারপরে আছে তারপরে আমির হোসেন তুষার লিখেছেন আমিও হৃদয় ভাইয়ার জন্যই প্রোগ্রাম দেখতাম, ওকে। তারপরে ওসমান গনি, আমি লক্ষ্মীপুরের, আমাদের লক্ষ্মীপুরের গর্ব, আপনি আননি কি লক্ষ্মীপুরের নি কেন, আচ্ছা বুঝলাম বুঝলাম বুঝলাম, আসি যায় আরি বইতাম চাই না আসি যায় আরি। প্রিয় ভাইয়া খুবই সুন্দর অসাধারণ, হৃদয় ভাই অসাধারণ, তারপরে সবাই লিখছে তাই। মাহির চৌধুরী দুইজনকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। হৃদয় ভাই মাহির চৌধুরী সিলেট থেকে দেখছি, আজকের লাইভ প্রোগ্রাম শেষে শেষে থ্যাংক ইউ বলে যাবেন ভাই, থ্যাংক ইউ বলে যাবেন, বুঝছেন। আচ্ছা এখন আপনি বলেন, আপনি লক্ষ্মীপুর নিয়ে আপনার এক্সপিরিয়েন্স বলেন। আমার আমার ছোট আমার ছোট ভাই, আমাদের এক বন্ধু আছে বুঝছেন, সে তাই যে জিজ্ঞেস করেন যে তোমার দেশে বাড়ি কই, সে কিছু বলে না। আবার জিজ্ঞেস করেন তোমার দেশে বাড়ি কই, কিছু বলে না। আবার জিজ্ঞেস করেন তো সে বলে নোয়াখালী, তো কি হয়েছে এরকম। আমাদের বন্ধু বান্ধব ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওইদিকের, ফলে আমিও প্রাউড ফিল করি, এটা জাস্ট বলা আর কি। হ্যাঁ
1: না না, এটা আমি আসলে আপনারও বলতেছি না, আমি র্যান্ডমলি বলতেছি আর কি। যেটা হয় যে আমি সত্যি প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এটা অডিয়েন্সের উদ্দেশ্যে একবারে বললাম। যেটা হয় যে অনেকেই মনে করে যে নোয়াখালীর দিকে যাদের বাড়ি তারা মনে হয় বলতে চায় না, হ্যাঁ, এবং অনেক জায়গায় আমাকে ঢাকা থেকে দেখানো হয়, তো এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে। যেটা হয় যে নর্মালি আমি ঢাকাতেই বড় হয়েছি, তো অনেকে আবার আমি মিরাক্কেলের অডিশন দিছি ঢাকা থেকে, তো অটোমেটিক্যালি অনেক জায়গায় চলে আসে যে ঢাকার ছেলে বা ঢাকায় থাকে। তো আমার আসলে বলতে কোনো দ্বিধা নাই, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, এবং অনেকে মনে করে যে লক্ষ্মীপুর যদি জিজ্ঞেস করে আপনার গ্রামের বাড়ি কই, যদি বলি লক্ষ্মীপুর, তাহলে বলে আচ্ছা নোয়াখালী বলতে অসুবিধা কোথায়, লক্ষ্মীপুর কেন বলেন আলাদা করে। এটা আসলে বৃহত্তর নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। লক্ষ্মীপুর নিয়ে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আসলে লক্ষ্মীপুরে খুব বেশি থাকা হয় নাই, লক্ষ্মীপুরের কাছ থেকে আমি আমার লাইফের সবচেয়ে প্রিশিয়াস এবং সবচেয়ে মূল্যবান কিছু পাইছি সেটা হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা লক্ষ্মীপুরে বড় হয়েছে, লক্ষ্মীপুর আমাকে আমার বাবা মা উপহার দিয়েছে, আমি আসলে ঢাকাতেই বড় হয়েছি, এবং আমার আমার জীবন যাপন, আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তা, আমার জোক, আমার লেখালেখি সব জায়গায় আসলে ঢাকাতেই বেশি। আমি ঢাকার এই যানজট যান্ত্রিকতা এগুলোর মধ্যেই বড় হয়েছি, বাট আই লাভ লক্ষ্মীপুর আর কি।
0: হ্যাঁ
1: লক্ষ্মীপুরের কথা আসে, অনেকে বলে যে নোয়াখালীর ভাষায় একটু জোক টোক বলেন, আমি আসলে খুব বেশি পারি না, বাট মানে ট্রাই করে বলি যে আমার এক কাজিন আছে, তো ও হচ্ছে ওরকম মানে লক্ষ্মীপুরেই থাকে, তো ওরে ক্লাসে টিচার বলছে যে তোর একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞেস করি দেখি তুই তোর সাধারণ জ্ঞান কেমন, ধর তুই জঙ্গলে বেড়াইতে গেছিস, তোর একটা বাঘ আক্রমণ করছে, তুই কি করবি? স্যার আমি নদীতে ঝাঁপ দিব। তাহলে ধর বাঘও নদীতে ঝাঁপ দিছে, তুই কি করবি? স্যার আমি ডাঙা দুটি যাবো। ধর বাঘও ডাঙায় উঠে গেছে, তুই কি করবি? স্যার আমি তাহলে গাছে উঠব। আচ্ছা বাঘও গাছে উঠছে, তুই কি করবি? স্যার আপনি কি বাঘের হককে না আর হককে আনলে দিয়ে আরে মারিয়ে ছাড়বেন।
0: ওই যে একজন বলতেছিল দুষ্টামি করে দরবেশ বাবাকে, দরবেশ বাবা মনে করেন আমি মধ্যে বনের মধ্যে জঙ্গলের মধ্যে নামাজ পড়তেছি, হঠাৎ দেখলাম একটা বাঘ আসতেছে, আমি কি নামাজের প্রস্তুতি নিব নাকি আমি দৌড় দিব? দরবেশ বাবা বলছিল যদি অজু থাকে তাহলে প্রস্তুতি নিবা, না থাকলে দৌড় দিবা। যাই হোক, আমরা মানে এটা এই জন্য বললাম যে আপনি যেটা বললেন না যে গনি মিয়া, আমাদের এক বন্ধু ওর কাছে শুনেছিলাম যে গনি মিয়ার ইয়েতে আপনার গাছে উঠেছে, সে পাশের বাড়ির ডাব গাছে ডাব খাবে, তার ডাব খেতে ইচ্ছা করছে কিন্তু ডাব গাছটা তাদের না, পাশের বাড়িতে উঠছে, এর মধ্যে মালিক চলে আসছে, আসে ডাক দিচ্ছে আর গাছ কি ডারে কয়েছে আসাই গনি গণন লাইক তো না নামি আয় নামি আয়। আচ্ছা এখন আপনি বলেন যে এই যে আপনি আগের হৃদয় ছিলেন আর এখনকার হৃদয়, যে আপনি বললেন এনটিভির শো করে বের হয়েছেন লোকজন চিনছে না, কিন্তু এখন আবার আপনি এনটিভিতে যাচ্ছেন জাজ হয়ে কিংবা আরো বড় পজিশনে, আপনি যেখানে আপনার স্কুলে ইউনিভার্সিটিতে আপনি কিরকম রিয়াকশন পাচ্ছেন?
1: ট্রেমেন্ডাস রিয়াকশন, এটা হচ্ছে বিয়ন্ড এক্সপেকটেশন আর কি। সত্যি ওই যে মিরাকেলে গেছিলাম আসলে লিটারালি ইজ্জত বাঁচায় ফিরবো, একটা এপিসোড করে আসতে পারলে হবে। তবে এইটা ঠিক যে আমি যখন আমাদের আগে যারা পারফর্ম করতেছিল এইটা খুব মানে চোখে পড়তেছিল যে এইটা শুধু স্ট্যান্ড আপ কমেডির মঞ্চ না, ধরেন আমার যারা সিনিয়র আবু হেনা রনি শাওন মজুমদার ওনারা যখন পারফর্ম করছেন আমি দেখছি যে ওনারা যখন চেক নিতে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ বাজানো হচ্ছে, একসময় মানে আকরাম খান ছক্কা মারলে এরকম গান বাজানো হইতো, আশরাফুলরা সেঞ্চুরি করলে এরকম গান বাজানো হইতো, মানে এই ব্যাপারটা এইরকম যে আমাদের মধ্যে একটা শিহরণ তৈরি করতেছে। আমি নিজেকে ওই জায়গাটায় ডেফিনেটলি কল্পনা করতাম, তো ঘটনাটা আসলে ওই রকমই ঘটছে, পারফর্ম করার পরে সবাই ওইভাবে এক্সপেক্ট করছে। এবং আমার ওই আমি এটা এর আগে শামীম ভাইয়ের উপস্থাপনাতেই বাংলা ভিশনের একটা প্রোগ্রামে বলছিলাম যে কি হয় যে অনেকে বলে না যে ভাই আপনি আমার ক্রাশ, তারপরে আপনি অনেক কিউট এটা সেটা, তো আমরা যখন রাস্তায় নাইমা হাঁটতাম এক্সপেক্ট করতাম যখন ওই যে স্ট্রাগলিং পিরিয়ডটাই যে কালকে একটা প্রোগ্রাম দেখাইছে টিভিতে আমার, আমি এক্সপেক্ট করতেছি ঠিক ওই কস্টিউমটা পরে বের হইছি, যে শার্টটা পরে আমি ধরেন পারফর্ম করছি ওইটা পরে বের হইছি, যে অ্যাট লিস্ট শার্টটা দেখে আমার চিনুক, কারো কোনো আমি বুঝলাম না কারো কোনো পাত্তাই নাই, মানে কেমন কথা, রাস্তা দিয়ে হেঁটে গেলাম চলে আসলাম কারো কোনো পাত্তা নাই। হ্যাঁ, তো এই ওই সময়টা তো আমি ছিলাম, মিরাকেলে যাওয়ার পরে হয়তো কিছুটা পারফরমেন্স এর ডেভেলপমেন্ট হয়েছে শেখার পরে, কিন্তু ধরেন চেহারায় তো বিশেষ পরিবর্তন এত শর্ট টাইমে আসে নাই, ধরেন মিরাকেলে যাওয়ার ঠিক এক মাস আগে আমি যেমন ছিলাম দেখতে, মিরাকেল থেকে ফিরে তেমনই আসি দেখতে, হালকা হয়তো পরিবর্তন হইতে পারে, দেখতে একটু খারাপও হয়ে যেতে পারে পরিশ্রমের কারণে, কিন্তু ওই যে মানুষ বলে যে ভাই আপনি আপনি দেখতে এত কিউট এই এটা সবটা ভালোবাসা থেকে আর কি, মিরাকেলের কারণেই হয়তো হয়েছে। আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে বন্ধু বান্ধবদের মধ্যে, আর এটা একটু মজা করেই বলি উইথ ডিউ রেসপেক্ট, আমার প্রত্যেক মানে আমি ফ্রেন্ডদের কাছে স্টার কখনো হইতে চাইনি, আমি বন্ধুদের কাছে বন্ধুই থাকতে চাইছি। সবচেয়ে বেশি হয়েছে আমি হচ্ছে রাইফেলস পাবলিক স্কুলে পড়ছি, রাইফেলস পাবলিক কলেজে পড়ছি, তো আমাদের কো এজুকেশন ছিল, তো তখন যেটা হইতো যে আমার মতো ছেলে পেলে যারা সবাই তো টুকটাক চেষ্টা করতো যে অমুক সুন্দরী মেয়ের সাথে একটু লাইন মারার চেষ্টা, বা যদি একটু পাত্তা দেয় আর কি টিফিন টাইমে একটু গিয়ে কথা বলার চেষ্টা, ওই সময় যাদের কাছে পাত্তাটা পাইতেছিলাম না আমরা, এরকম অনেককে আমি দেখছি, মানে এইটা একটা বিগ অ্যাচিভমেন্ট এবং মনে মনে আনন্দ আর কি, যে তারা আমাকে ইন্ডিয়াতে থাকাকালীন আমি দেখছি যে তারা ফেসবুকে পোস্ট করতেছে যে ও আমার খুব ভালো বন্ধু, হি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন।
0: তাহলে পুরনো প্রেম কি আপনি ফিরে পেয়েছেন? ওই জয় মেটা, ওই জয় মেটা
1: না, সেই রকম কিছু না, যাই হোক
0: সিরিয়াসলি বলেন অবভিয়াসলি, কারণ আপনি যে আপনি বলছেন আপনি যখন বলতেছিলেন যে ওই যে আগে যারা পাত্তা দিত না, তখন আপনার মুখ থেকে মুখটা এমন কষ্টে কষ্টে পরিপূর্ণ পরিপূর্ণ হয়ে যাচ্ছিল, বোঝা যাচ্ছে যে অনেক পুরনো স্মৃতি আছে, সেই স্মৃতিটা শুনতে চাই কোন মেয়ে
1: প্রেম তো পরের ব্যাপার, আমি তো বললাম কো এজুকেশনে কিছু ছেলে পেলে থাকে যারা হচ্ছে পাত্তাটা পাইলেই অনেক, মানে প্রেম কোথেকে ভাই, তাকাইছে হাসি দিয়ে বলছে, ধরেন আমি যাই জিজ্ঞেস করছি কি অবস্থা, হাসি দিয়া ভালো আছি বলছে, তাতেই সাত দিনের পেট ভরে গেল, প্রেমের তো ব্যাপারই না, এদের ক্ষেত্রে তো ওইটাই হচ্ছিল না, কারণ তখন হচ্ছে সিনিয়র ভাইদের সাথে ওদের মানে কি হচ্ছে যে আমার যারা ব্যাচমেট যাদের সাথে আমরা চেষ্টা করতেছি যে ওরা যদি একটু কথা বলে একটু পাত্তা টাত্তা দেয় কোচিং এ গেলে একটু তাকায় আমার দিকে, তারা ধরেন সিনিয়র ভাইদের সাথে প্রেম করতেছে, অথবা সিনিয়র

0: হৃদয়ের সঙ্গে। আমরা শেষ পর্যায়ে, আপনি চিন্তা করতে পারেন আমরা 45 মিনিট কথা বলে ফেলছি,
1: না চিন্তা করতে পারছি না, এবং সত্যি সময় দেখতে দেখতে কেটে গেল,
0: চলে গেল। আমাদের হাতে আর 3-4 মিনিট সময় আছে, 3-4 মিনিট পুরোটা আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন।
1: হ্যাঁ আচ্ছা, আমি প্রাসঙ্গিক ভাবে ওই যে পাত্তা দেওয়া নিয়ে কথা হচ্ছিল, তো একটু মানে লেটস শেয়ার সামথিং, ট্রাই টু শেয়ার সামথিং ফানি, হচ্ছে যে এটা মাঝে মাঝে স্টেজে আমরা বলি আর কি, যে ধরেন এইরকম ছেলে পেলে আমাদেরও তো ইচ্ছা করে কোথাও গিয়ে একটু পাত্তা পাওয়ার চেষ্টা করি, এবার বিফোর মিরাকেল বা মনে করেন যে যখন পাত্তা পাচ্ছি না এরকম একটা সময়, একটা ধরেন মেয়ের সাথে আমরা চেষ্টা করতেছি যে যদি একটু পাত্তা পাওয়া যায়, যে খুব চেষ্টা করতেছি কিন্তু মেয়েটার কোনো পাত্তা নাই, তো ফাইনালি গিয়ে বললাম যে তুমি যে আমার কোনো পাত্তা দিতেছো না, তুমি জানো আমার এই শার্টের দাম 2000 টাকা, আমার এই প্যান্টের দাম 3000 টাকা, আর আমার এই জুতা এটার দাম 8000 টাকা। তো বলে ঠিক আছে, শার্টের বোতামটা লাগাও, 15 টাকা দামের স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছে।
0: আয়মান সাজিদ বলছে আমার কমেন্ট পড়লোই না, কেন পড়বো না, অবশ্যই আপনারা পড়বো। আয়মান সাজিদ আপনার কমেন্ট, হৃদয় ভাইয়ার পাশে থেকে কমেডি প্র্যাকটিসের সুযোগ হয়েছে। আচ্ছা আচ্ছা আয়মান সাজিদ, আপনার পাশে
1: আয়মান সাজিদ, হ্যাঁ আমাদের কিছু স্টুডেন্ট ছিল, মানে আমাদের কিছু ভাই ব্রাদার ছিল যাদেরকে আমরা গ্রুম করার চেষ্টা করতাম, তো তাদের মধ্যে আয়মান সাজিদ একজন।
0: আচ্ছা আমার উপর কি পরিমাণ খেপছে, লিখছে যে আমার কমেন্ট পড়লোই না, ভালো বলছে। এখন আপনারা, আপনাদেরকে দেখে কেউ যদি নিজেকে স্ট্যান্ড আপ কমেডি করার জন্য প্রস্তুত করতে চায়, তাহলে সে কিভাবে প্র্যাকটিস করবে?
1: স্ট্যান্ড আপ কমেডি প্র্যাকটিসের ক্ষেত্রে এইটার ব্যাপারটা অনেকটাই একেবারে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। আমাদেরকেও যখন শেখানো হয়েছে তখন বলা হয়েছে, ধরেন কি হয় যে রাসেল পিটারসনের পারফরমেন্স আর জাকির খানের পারফরমেন্স একরকম না, আমি গ্লোবাল দুইজন পারফর্মারের নাম বললাম। আবার ধরেন বাংলাদেশে শাওন মজুমদারের পারফরমেন্স আর আবু হেনা রনির পারফরমেন্স একরকম না, বাট দুইজনের পারফরমেন্সই আমাদের ভালো লাগতেছে এবং তাদেরকে আমরা অ্যাডমায়ার করতেছি। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এটা মনে হয় প্রত্যেকটা পারফর্মিং আর্টের ক্ষেত্রেই হয়, আমি টুকটাক পড়তে গিয়ে যেটা দেখছি আর কি, অন্য শিল্প সম্পর্কে অতটা আমার ধারণা নাই, সেটা হচ্ছে নিজেকে আবিষ্কার করা। এটা একটা মানে একেবারেই প্রাথমিক ধাপগুলোর মধ্যে একটা। সো আপনারা প্রথমে যারা চান স্ট্যান্ড আপ কমেডি করতে, প্রথমে আসলে দেখেন যে আপনি একটু আপনাকে আবিষ্কার করেন, আপনার আপনার স্ট্রেংথটা একটু আবিষ্কার করেন। ধরেন আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে কি হইতো যে আমি একটু রিয়েল লাইফ জোক বলতাম, আবার আমারই পাশাপাশি অন্য কোনো পারফর্মার থাকতো সে একটু ইমাজিনারি জোক বলতো। সো এক একজন পারফর্মারের ক্ষেত্রে ব্যাপারটা এক এক রকম হয়। সো আপনি একটু নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেন এবং পাশাপাশি আপনার অবজারভেশন পাওয়ারটাকে একটু স্ট্রং করার চেষ্টা করেন, আপনার চারপাশে তাকান। অনেক বেশি মানে অনেক বড় রকেট সায়েন্স এটা না, এবং আপনার এইটার জন্য আসলে নিউটন আইনস্টাইনের থিওরি জানতে হবে না, আপনি আপনার চারপাশে যদি অবজার্ভ করতে পারেন ইউ উইল গেট আ লট অফ ম্যাটেরিয়ালস, এবং চারপাশে আমাদের প্রচুর মজার মজার ঘটনা আছে যেগুলো আসলে জাস্ট আপনার মতো করে তৈরি করে এনে স্টেজে বলতে পারলেই হবে। এবার আমরা কয়েকটা রুল ফলো করি আর কি, ধরেন আমার সামনে যে ঘটনাটা 10 মিনিট ধরে ঘটছে ওইটারে আমরা 1 মিনিটের একটা ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করি, ওইখান থেকে একটা পাঞ্চ বের করার চেষ্টা করি। সেইটা আসলে একে একে আপনি প্র্যাকটিস করতে করতে আরেকটা জিনিস করতে পারেন, সেটা আমরা করছি এবং আমাদেরটা করতে শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে প্রচুর অন্যদের পারফরমেন্স দেখতে হবে এবং প্রচুর অন্যদের লেখা পড়তে হবে। একজন ভালো পাঠকই ভালো লেখক হয়ে উঠতে পারে, একজন ভালো দর্শকই ভালো পারফর্মার হয়ে উঠতে পারে, এরকমটাই আমাদের যারা সিনিয়র ছিল তারা শিখাইছে। সো আমি ওই মেসেজটাই প্রিচ করার চেষ্টা করলাম, তো লেটস ট্রাই আর কি। আর সবকিছু করে আপনি জাস্ট ট্রাই করেন, আপনার আশপাশে একটু বলার চেষ্টা করেন, এরকম করতে করতে একটা সময় ইউ উইল গেট ইউর স্টেজ, এবং যখন মাইক্রোফোনটা আপনার হাতে তখন জাস্ট আপনার দর্শকদের সাথে সুবিচার করার চেষ্টা করেন, সময়টার সাথে সুবিচার করার চেষ্টা করেন, এবং একটা মিনিট সময়ও যদি আপনাকে দেওয়া হয় মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য, জাস্ট ট্রাই টু মেক আ ব্লাস্ট অন দ্যাট। ওই ব্যাপারটা অনেকটা চ্যাট দ্য ইন্ডিয়া মুভির লাস্টে শাহরুখ খানের ডায়লগটার মতো, ওই 70 মিনিট সময়টা খেলে দিতে হবে। আমাদের তো আসলে হাতে 70 মিনিট থাকে না, আমাদের হাতে ইনফ্যাক্ট 10 মিনিটও থাকে না। আমাদের আজকের পারফরমেন্সটা ভালো হবে কিনা এইটা ডিসাইড করার জন্য আমাদের হাতে ম্যাক্সিমাম, ওই অডিশনের আগে গ্রুমিং করাইতে গিয়ে বলতাম যে ভাই তোমার হাতে 40 সেকেন্ডস আছে, 40 সেকেন্ডস এর ভিতরে যদি ইফ ইউ ক্যান গ্র্যাব ইউর টাইম তাইলে বলবে আরো শুনি, আদারওয়াইজ বলবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ, যেটা আমার ক্ষেত্রে ঘটছে 3 বার। সো 40 সেকেন্ডস এ ঘটে নাই, বাট একে একে একটা সময় ঘটবে। সো আমরা যখন স্টেজে উঠি, বিদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ার ওপেন মাইকে এটা হয় যে 40 সেকেন্ডস এ যারা মানে যদি দে ক্যানট মেক লাভ তাইলে লাইট জ্বালানো হয় বা কিছু একটা করা হয় যাতে করে তারা আর টাইমটা পায় না। সো আমরা আসলে 1 মিনিট 1.5 মিনিটের বেশি সময় পাই না, 1 মিনিট 1.5 মিনিট খেলে গেল তো আমি আসলে অডিয়েন্সকে নিয়ে নিতে পারলাম, এবার তাদের সাথে আমি একটা সুন্দর সময় কাটাইতে পারবো, সেই সময়টা না খেটলে এটা একটু টাফ হয়ে যায়। সো লেটস প্লে ইট আর কি।
0: কি করা হয়, লাইট জ্বালিয়ে দেওয়া হয় যদি কেউ পারফরমেন্স ভালো করতে না পারে
1: এইটা? হ্যাঁ এরকমটা মানে আমরাও স্ট্যান্ড আপ ইয়েতে আমাদের স্টুডেন্টরা যখন ওপেন মাইক করতো, আমরা একটা পাশ থেকে ওই লেজারের মতো একটা লাইট মারতাম, ও বুঝতে পারতো যে 40 সেকেন্ড ইওর টাইম ইজ আপ, সো নেমে যাও, লেটস ট্রাই ফর দ্য নেক্সট আর কি।

0: এরকম করতে করতে যেদিন ওপেন মাইক সে ক্রস করতে পারবে তারপরে সে লাইন আপে আসবে।
1: হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাকে 70 সেকেন্ডস না, আপনাকে আমরা 5 মিনিট টাইম দিব। তার আগে আমরা, আপনি চিন্তা করেন, আমরা এর মধ্যে সবাইকে আমি বিদায় নিয়ে আপনাকে মাইক্রোফোন দিয়ে দিব। তার আগে বলে নি, আজকে আমরা খুবই লাকি, আমাদের সঙ্গে খায়রুল বাবু যুক্ত হয়েছেন। খায়রুল বাবা বাবু হচ্ছে বাংলা ভিশনের একজন সিনিয়র প্রডিউসার, কিন্তু উনি একজন রম্য লেখক, যার স্ট্যাটাস পড়ে ফেসবুকে আমি হাসি, রেগুলার হাসি। খায়রুল বাবা লিখেছে, দেখছি, শুনছি, কমেন্ট করছি, হৃদয়কে শুভেচ্ছা, স্বামী ভাইকে ধন্যবাদ ধারাবাহিকভাবে এদের আড্ডায় সংযুক্ত করার জন্য।
0: এবং আমি একটু অ্যাড করতে চাই, খায়রুল বাবুই ভাই হচ্ছেন, আমি এনটিভিতে যে হাসো যখন পারফর্ম করছিলাম যেটার কথা বললাম, খায়রুল বাবুই হচ্ছে হাসোর ক্রিয়েটিভ হেড ছিলেন, সো তখন থেকে হি ইজ ওয়ান অফ দ্য গ্রুমার্স আর কি আমার। এবং পরবর্তীতে বাংলা ভিশনের জন্য একটা প্রোগ্রাম আমি হচ্ছে একটা অনুষ্ঠানের একেবারে শুরু থেকে ওইটার প্রোডাকশন ডিজাইন, ওই প্রোগ্রামের সেগমেন্টেশন, যাবতীয় ক্রিয়েটিভ প্ল্যানিং নিয়ে কাজ করি, এবং ওই অনুষ্ঠানটার 25টা এপিসোড আমার জন্য ব্লেসিং যে সে দেখছে।
1: বাবুই, তোমার, তোমাকে তো আমরা পুরো এপিসোড দিয়ে দিলাম বাবুইকে নিয়ে। এখন আমরা একদম শেষ পর্যায়ে, সুপ্রিয় দর্শক, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আমরা এখন হৃদয়কে 5 মিনিটের জন্য মাইক্রোফোন দিয়ে দিব। আর আপনারা যারা কে কোত্থেকে দেখছেন সেখানে লিখে দেন, আপনারা লাইক দিয়ে দেন বা শেয়ার করে দেন, তাহলে সবাই দেখতে পাবে। আর আমাদের রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। আপনারা যদি আপনার মোবাইল থেকে অ্যাপ বা প্লে স্টোরে যান, সেখানে রেডিও ত্রিতাল বাংলা লিখলে এই যে বানানটা আছে না আমার মাথার কাছে উপরে, এই বানানটা যদি আপনারা লেখেন তাহলে সেখান থেকে আপনি দেখবেন ত্রিতাল বাংলা, TRETTLBNGLA ইউএসএ, এটাতে আপনি রেডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা হৃদয়, আপনার হাতে মাইক্রোফোন, বলেন।
0: ওকে, থ্যাংক ইউ এই মাইক্রোফোনটা দেওয়ার জন্য। আমি একদম শেষ কথা বলবো হচ্ছে, ফার্স্ট অফ অল থ্যাংকস টু রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, এন্ড স্পেশালি থ্যাংকস টু শামীম শাহেদ ভাই। আমি একদমই মানে হিউমার নিয়ে, অনেক হিউমার হইলো, অনেক হাসাহাসি হইলো, আমি জানি না আমি একটু সিরিয়াস বলতেছি কিনা, আমি প্রথমেই ক্ষমা প্রার্থী হয়েছি দর্শকদের কাছে। সেটা হচ্ছে যে আমরা যখন, আমি যে স্ট্রাগলিং টাইমটার কথা বললাম ওইটা নিয়ে খুব অল্প বলছি, আমরা আমাদের স্ট্রাগলিং টাইমে অনেক গল্প আছে, আমি প্রচুর অডিশন দিছি স্টুডেন্ট লাইফে ওই সময়, মানে একটা স্বপ্ন নিয়ে, এবং প্রচুর টেলিভিশন চ্যানেলের রিসেপশনে আমরা বসে থাকছি একজন প্রডিউসারের সাথে দেখা করার জন্য, দেখা করে একটু বলবো যে ভাই আমার একটা চান্স দিয়া, হ্যাঁ আমি এটা এটা করতে পারি, আমি এটা এটা করছি, আমার একটা চান্স দিয়া। তো এইরকম আমরা যতগুলা চ্যানেলের রিসেপশনে বসে থাকছি, তার মধ্যে বাংলা ভিশন একটা চ্যানেল, এবং আমি যখন বাংলা ভিশনের ইয়েতে বসে থাকি, বাংলা ভিশনের রিসেপশনে বসে থাকি, বাইরের একটা রিসেপশন আছে, ভেতরে একটা হচ্ছে যে ওয়েটিং রুম যেখানে আমরা গেলে চা টা খাই, ওটা গেস্ট রুম টাইপের, বাইরের একটা রিসেপশন আছে, একদম রিসেপশনিস্টরা যেখানে বসে তার পাশে আর কি, কল করে যদি অ্যালাউ করে তাইলে ঢোকে আর কি, বাংলা ভিশন মানে টেলিভিশন চ্যানেল গুলো খুব প্রোটোকলের। শামীম শাহেদ ভাই তখন সেখানকার হেড অফ প্রোগ্রাম, এবং হি ইজ আ বিগ ফেস ফর আস, সো আমরা এক্সপেক্ট করি না যে শামীম শাহেদের সাথে দেখা হবে, আমরা এক্সপেক্ট করতাম প্রডিউসারদের সাথে দেখা হবে, শামীম শাহেদ ভাইরে হয়তো প্রডিউসার যায় বলবে যে এই ছেলেটার একটা চান্স দেওয়া যায় কিনা। তো এইটা আমার জন্য একটা বিশাল ব্যাপার যে সেই শামীম শাহেদের পাশে বসে আমি আজকে কথা বলতে পারতেছি। হ্যাঁ, মিরাকেল করে কি হয়েছে বা পারফর্ম করতে এসে অনেকে জিজ্ঞেস করে যে ভাই মানে আর্টিস্ট হইতে এসে কি হয়েছে, কি করছেন, সো দিজ আর দ্য ব্লেসিংস আর কি, যে আমরা একটা সময় যাদের সাথে, ওই যে বললাম আহসান হাবিব ভাই আমার বইয়ের মোড়ক উন্মোচনে আসছেন, আমি আমার বইয়ের প্রথম বইয়ের যখন মোড়ক উন্মোচন হয় তখন আনিসুল হক ভাই, আহসান হাবিব ভাই, মানে দ্য বিগ ফেসেস, যাদেরকে দেখে আমরা একটা সময় স্বপ্ন দেখছি যে যাদের পাশে দাঁড়াবো, তারা এসে আসছে আমাকে শুভেচ্ছা জানাইতে। তো এই ঘটনাগুলো ঘটছে, স্পেশালি শামীম শাহেদ ভাইকে নিয়ে বললাম, এবং পাশাপাশি এটাও বলে রাখি যে আমাদের স্ট্রাগলিং পিরিয়ডে এইটা ঘটছে, দেশে যখন আসি মিরাক্কেল করে তখন বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেলস, অনেক হেড অফ প্রোগ্রামস, অনেক নীতি নির্ধারকরা আছেন, তো ওই সময় প্রথম আমাদেরকে একেবারে মানে শুধু আপন করে নেওয়া না, যে জড়ায় ধরে এবং যে সাহস দেয় যে তোমরা কাজ করে যাও, আমরা একসাথে ভালো কাজ করব, তাদের মধ্যে একেবারে প্রথম দিককার নাম হচ্ছে শামীম শাহেদ।
1: আমাদের ছেলে পেলেদেরকে কেন ভারতীয় চ্যানেলে যেতে হয়েছে, সেখানে আমাদের ব্যর্থতা, ওদের সাকসেস, ফলে ওদেরকে আমাদের যদি স্পেস না করে দেন তাহলে এটা আমাদের লাইফে, আমরা এখান থেকে পিছায় পড়বো।
0: এক্স্যাক্টলি, এবং আমি আসলে মানে শামীম শাহেদ ভাই তখন যতটা সাহস দিচ্ছেন সেইটার বলেই টেলিভিশনে অনেকদিন আমরা অনেক কিছু করার সুযোগ পাইছি, এবং উই হ্যাভ বিন প্রমোটেড আর কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। সো আমি এখনো বলতেছি যে এই আজকের প্রোগ্রামটা, এবং ইটস নট এন এন্ড, আমাদের ফোনে কথা হচ্ছিল, মেসেঞ্জারে কথা হচ্ছিল, যে ভাই একসাথে আরো অনেক কাজ করতে চাই, আমরা খুব মিস করি। আমরা চায়ের আড্ডায় এখনো আমরা মিরাক্কেলের আটজন দশজন মিলে যখন আড্ডা দিই, চায়ের আড্ডায় যেই নামটা প্রায় নেই যে উনি থাকলে অনেক ভালো হইতো, তার মধ্যে একজন হচ্ছে শামীম সাহেব। তো শামীম ভাইরে নিয়ে বললাম, আরো অনেক বলা যায়।
1: আমার কিন্তু দুইটা প্রোগ্রাম প্ল্যানের মধ্যে ছিল, এটা খাইরুল বাবু জানে। সেটা হলো যে আমরা একটা দুর্দান্ত একটা আইডিয়ার উপর কাজ করছিলাম, এবং এটার সময় রনির সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে এবং আরো সজলের সাথে কথা হয়েছে, বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। ওইটা যদি আমরা করতে পারতাম, এখন আমার মাথায় আছে, যদি এটা করতে পারতাম এটা খুব ইন্টারেস্টিং হইতো। কারণ আমাদের দেশে এই যে আমার আমি, তারপরে আপনার আগামী, তারপরে সাগর জাহানের প্রোগ্রাম, ইয়েগুলা, আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, রেড সিগন্যাল, এগুলো সবই কিন্তু একটু ফান বেসড। ওর ফান কোন ফানি কোনো কিছু হলে আমি সেখানে আছি। তো সেদিক থেকে একটা ইয়ে, আমরা শেষ পর্যায়ে আমরা চালাতে পারছি না হৃদয়কে দিয়ে, আসলে এক এপিসোডে হবে না হৃদয়, আপনার সাথে আমাদের আবার একদিন বসতে হবে। আপনাকে শুধু বলে রাখি, নেক্সট যেদিন আপনি বই আবার লিখবেন তখন আপনি মোরগ উন্মোচন করবেন না, আপনি করবেন মোরগ উন্মোচন। একটা বক্স নিয়ে যাবেন, বক্সের ভিতরে মোরগ রাখবেন, মোরগটা খুলে বের করবেন, মোরগ উন্মোচন।
0: হোপফুলি আবার লাইভে আসবো, রেডিও ত্রিতাল বাংলায় হয়তো আবার কথা হবে, বা অন্য কোনো ভাবে শামীম সাহেব ভাইয়ের সাথে আবার আড্ডা হবে। সবশেষ কথা এইটুকুই যে আমি আসলে খুব সাধারণ পারফর্মার, সাধারণ একটা মানুষ, যারা যতজন বললেন যে আপনার ভক্ত বা বড় বড় কথা বললেন আমাকে নিয়ে, এগুলো কোনোটারই যোগ্য আমি না। আমি জাস্ট চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি। আমার মতোই সাধারণকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুব, মানে দেখেন এই যে আমার দিকে তাকান আপনি, যে এই অগোছালো একটা ছেলে, মানে একটা প্রোগ্রামে হয়তো দেখানোর মতোও সে না, অগোছালো করে কথা বলি, করতেছি এর মাঝখানে, এরকম একটা ছেলের স্পেস আপনারা দিচ্ছেন, আপনারা ভালোবাসতেছেন, সাহস দিচ্ছেন, এর চেয়ে বেশি কিছু আর কি হইতে পারে। আমি যতদিন কাজ করবো আপনাদের এই ভালোবাসার জন্য কাজ করবো। পুরোটা প্রোগ্রাম জুড়ে যত কথা বললাম, কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, দেখা হবে।
1: ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটা ছোট্ট প্রসঙ্গ বলতে চাই, হৃদয় যেভাবে বললেন না, আমাদের দেশটাতে আমাদের মানুষরা ভালো, কিন্তু আমাদের দেশটাতে না বিনয় আর একটু বেশি দরকার। এই যে হৃদয় এতটা বিনীত ভাবে বললেন যে আমি অতটা জানি না, অতটা, এইটা আসলে খুব দরকার। গতদিন আমরা যখন শাওনের সাথে কথা বলছিলাম, শাওন আমরা দেখেছি যে প্রত্যেকে আমরা বলি যে চিনো সামারে, মানে এইটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম জায়গাতে থাকে। আমি যখন বাইরে দেশগুলো ঘুরেছি তখন আমরা দেখেছি যে যত মেধাবী, যে যত জ্ঞানী, যে যত উপরে ওঠার স্বপ্নটা তার ভেতরে লালন করে, সে তত বিনয়ী। ফলে আমাদের ধারণা আমাদের সবাই বিনয়ী, এবং আমাদের আরো বিনয়ী হয়ে যাব আমরা। বিনয়টা থাকলে আপনার সাকসেসটা নিশ্চিত। ফলে কেউ যদি আপনাকে, আমরা যখন এখানে এসে কোনো কারোর সাথে কথা বলে আসি, এত বিনীত দেখি, তখন মাঝে মাঝে মনে হয় কেউ লোকটা বোকা, আমার কথা বুঝলোই না, কিন্তু পরে বুঝি যে উনি সবই বুঝেছেন, খালি বিনয়ের কারণে উনি বিনয়ী ভাবেই থেকেছেন। এই বিনয়টা আমাদের খুব দরকার। হৃদয় অত্যন্ত ধন্যবাদ আপনাকে, ইমদাদুল হক হৃদয়, আমাদের বাংলাদেশের নাম আরো জয়যুক্ত করেন, আপনার সাকসেস আরো চাই, আবার আমরা বসবো। ভালো থাকবেন সবাই, সবাইকে আবার দেখা হবে, বাই, ধন্যবাদ।

0: ওরা বাংলার দামাল ছেলে, দীপ্ত সাহস চোখে ওরা ছুটে যায় মুক্তিযুদ্ধে, কে আছে ওদের রোখে?
1: দেশমাতৃকার ডাকে ওরা ছুটে গিয়েছিল, গর্জে উঠেছিল হাতের অস্ত্র। কেউ কেউ এলো না, কেউ কেউ ফিরে এলো বিজয়ীর বেশে। উড়ল পতাকা, স্বাধীনতার লাল সূর্য উঠল আকাশে।
0: ফুল আর গানে গানে স্বাগত জানালো ওদের স্বাধীন বাঙালি।

মধু লগ্ন জীবাণু কুঞ্জে মায়া ঝরা স্বপ্ন এই বসন্ত এই মধু লগ্ন জীবাণু কুঞ্জে মায়া ঝরা স্বপ্ন রাত্রি আবেশ ভরে হল মগ্ন তব মন বহালে তুমি কোথায়।

হ্যালো, আসসালামু আলাইকুম। রেডিও ত্রিতল বাংলা ইউএসএর আজকের আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াসিকা আফরিন। কেমন আছেন সবাই? আশা করি ভালো। রেডিও ত্রিতল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম তিনটি প্ল্যাটফর্মে এর লাইভ স্ট্রিমিং হচ্ছে, যার মাধ্যমে আপনারা আমাদেরকে একই সাথে দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। এছাড়া iOS এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনেই আপনারা যদি প্লে স্টোরে গিয়ে রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ লিখে সার্চ দেন, তাহলে সেখানেও আমাদের অ্যাপ পেয়ে যাবেন। সে অ্যাপটি ডাউনলোড করে নিয়ে আমাদের সাথে জয়েন করতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে। সুতরাং প্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ, আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন বা কে কোথা থেকে জয়েন করছেন, আপনারা জানিয়ে দিন আমাদেরকে কমেন্টের মাধ্যমে, এবং সেই সাথে আপনাদের প্রিয় মানুষদের মাঝে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিন, শেয়ার বাটনে ক্লিক করে, যাতে সবাই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে, অনুষ্ঠানটি দেখতেও শুনতে পারে, তাদের মতামত জানাতে পারে, কমেন্ট করতে পারে। আর হ্যাঁ, আমাদের যে ইউটিউব

0: চ্যানেলটি রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, বরাবরের মতোই আমাদের আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি আছেন, যিনি পেশায় একজন চিকিৎসক, কিন্তু সঙ্গীতের সাধনায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন বেশ অনেক বছর ধরে এবং সেই সাধনার পথে এগিয়ে চলেছেন। আর আজকে আমরা আশা করতে পারি, যে আশা করছি যে তার সঙ্গীতের মূর্ছনায়, তার গান গায়কির মাধ্যমে আমাদের এই আয়োজন, আমাদের এই অনুষ্ঠানটি হয়ে উঠবে আরো আলোকিত, হয়ে উঠবে আরো উজ্জ্বল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বলকে। কেমন আছেন?
1: জি, আমি ভালো আছি।
0: স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ আপনাদেরকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমি এখানে সঙ্গীত পরিবেশন করবার সুযোগ পাচ্ছি, এটা এর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রোতাদেরকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি।
0: আমরাও অনেক বেশি আনন্দিত, অনেক বেশি গর্বিত আপনাকে পেয়ে, যে আজকে আমরা আশা করতে পারি আজকে সুন্দর একটা আয়োজন আপনার আমরা আজকে উপহার দিতে পারবো আমাদের দর্শকদেরকে আপনার গানের মাধ্যমে। আর গান নিয়ে আড্ডা হবে, আলোচনা হবে, গান তো শুনবই। আচ্ছা, গানের কথা যেহেতু আসলো, মানে গান নিয়েই তো আজকে মানে আড্ডা আলোচনা যাই কিছু বলি, এই সঙ্গীতের জগতে আসা শুরুর গল্পটা কেমন ছিল একটু জানতে।
1: বিশেষ কোনো গল্প আসলে নেই, আবার গল্প তো থাকেই, গল্পটা শুধুই স্মৃতির গল্প, স্মৃতিচারণের গল্প। খুব যখন ছোট ছিলাম, যখন এত কিছু বুঝিনি, তখন গুনগুনিয়ে গান করতাম, রেডিওতে গান শুনে গান করতাম, বা টেলিভিশনে গান হতো সেই গানগুলো। টেলিভিশন তখনও আমাদের বাসায় আসলে আসেনি, রেডিওর কথা বলা যায়, আর ক্যাসেট
0: আচ্ছা,
1: প্লেয়ারে গান শোনা হতো, সেখান থেকে শুনে শুনে গান করতাম। আমার বাবার একান্ত ইচ্ছা এবং আমার মায়েরও একান্ত ইচ্ছায় আমাদের বাড়িতে একজন গানের শিক্ষক আনা হয়। আমার বড় ভাই বোনরা গান শিখতেন, আমার বয়স তখন নিতান্তই 5 বছর, গান শেখার মতো বয়স না, তারপরও আমাকে তাদের সাথে বসিয়ে দেওয়া হয়, এবং তখন থেকেই আসলে আমার গানের হাতেখড়ি, গান শেখা শুরু। গান
0: আচ্ছা,
1: বুঝতে আরো সময় লেগেছে, যখন আরো কয়েক বছর গেল আমি গান ছেড়ে দিলাম, এক সময় ভালো লাগছিল না। তারপরে যখন একটু বড় হলাম, স্কুলে যাওয়া শুরু হলো বা হাই স্কুলে উঠলাম, তখন আস্তে আস্তে গানের প্রতি যে প্রেমটা, সত্যিকারের যে ভালো লাগাটা, সেটা হতে শুরু করলো হাই স্কুল জীবনে এসে বা স্কুল জীবনে এসে।
0: মানে আপনি শুরু করেছেন 5 বছর বয়স থেকে, কিন্তু ভালো লাগা বা বুঝে করার বিষয়টা, মানে গানকে
1: আর
0: নিজের মাঝে ধারণ করাটা, সেটা হাই স্কুল থেকে।
1: আরেকটু পরে সেটা ফাইভ
0: হুম হুম
1: বা আরেকটু পরে হাই স্কুলে এসে 8-9-এ যখন উঠলাম, তখন মনে হলো যে
0: আচ্ছা আচ্ছা
1: গানটা খুব বেশি আমাকে টানছে, এই আর কি।
0: আচ্ছা আপনি তো একই সাথে, যতটুকু আমি জানি, যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি উভয় মানে ক্ষেত্রেই আপনি চর্চা চালিয়ে যাচ্ছেন সমানভাবে। তবে আমি যতটুকু জানি যে নজরুলের প্রতি আপনার ভালো লাগা বা আপনার চর্চা বা যেটাই বলি সেটা হয়তো একটু বেশি, ইফ আই এম নট রং। তো আমি একটু জানতে চাচ্ছি, যদি আসলে নজরুল গীতির প্রতি আপনার ভালো লাগা বা টানটা বেশি হয়ে থাকে, সেটা কবে থেকে অনুভব করলেন বা এই টানটা তৈরি হলো কিভাবে?
1: আপনি খুব ভালো স্টাডি করেছেন বোঝা যাচ্ছে আমার সম্পর্কে, থ্যাংক ইউ। না, আসলে
0: ধন্যবাদ।
1: ব্যাপারটা এরকমই, আমি মানে নজরুল সঙ্গীত করতাম, আমি নজরুল সঙ্গীত দিয়েই আমার শুরু। আমি প্রথম নজরুলের গানই শিখি, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, এরপরে আমার গানের মালা আমি করব কারে দান। সেই সময় আমাদেরকে বলা হয়েছিল যে নজরুল সঙ্গীত করলে গানের ভিত্তিটা শক্ত হয়, এবং তাতে করে অন্য সব গান, আমাদের গানের যিনি ওস্তাদ ছিলেন তিনি আমাদেরকে এটা বলতেন, তাতে অন্য সব গান গাওয়া সহজ হয়। সেভাবে নজরুল গীতির বা নজরুল সঙ্গীতের শুরু। এরপরে যেটা হয়েছে সেটা হলো নজরুলের বিভিন্ন কবিতা গান, এবং সেটার যে একটা সহজাত উচ্ছ্বাস, আনন্দ, আবেদন, সেটা খুব আকর্ষণ করত, বিদ্রোহী যে একটা ইমেজ তার, সেটা খুব আকর্ষণ করত। তারপরে গানের ক্ষেত্রে যেটা হয়েছে, গানের সুর খুব আমাকে টানতো বা এখনো টানে, নজরুলের গানের কথা তো বটেই, সুর প্রচন্ড আমাকে টানতো, এবং একটা বয়স পর্যন্ত আমি নজরুলের গানটাই করব এরকমই আমার ধ্যান জ্ঞান ছিল।
0: আচ্ছা আচ্ছা
1: তো এরপরে যেটা হয়েছে যে আমি যখন আরেকটু বড় হলাম, আমি মেডিকেল কলেজে পড়তে আসলাম, মানে তখন আমার বয়প্রাপ্তি হয়েছে বা যৌবন প্রাপ্তি হয়েছে বলা যায়, তো তখন তখন আমার কাছে, আমি হঠাৎ করে রবীন্দ্রনাথের প্রেমে পড়লাম, মানে রবীন্দ্রনাথের গানের বাণীর গভীরতা এবং আরো অনেক কিছুই। আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না, এবং সঙ্গীতে আমি কারোর সাথে কম্পেয়ার করাটা পছন্দও করি না, সঙ্গীত এবং সাহিত্যে। তো আমার কাছে মনে হয়েছে যে একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি কাকে ছেড়ে কাকে রাখি, এই দুজনই তো এক মানে সমৃদ্ধ সম্ভার। আর
0: হুম হুম
1: শিল্পীদের ক্ষেত্রে যেটা হয়, এবং আমার কখনো মনে হচ্ছে যে এই গানটি রবীন্দ্রনাথের এই গানটি আমার মানে এটা এখন গাইতেই হবে, এই গানটা আমাকে শিখতেই হবে, তুলতেই হবে, তো তখন আমি সেই গানটা করছি। আবার কখনো আমার মনে হচ্ছে যে নজরুলের এই গানটা না গাইতে পারলে আমার জীবন বৃথা, তখন আমি সেই গানটি করছি। আমার কাছে কখনোই মনে হয়নি যে নজরুলের গান করলে রবীন্দ্রনাথের গান করা যাবে না, বা রবীন্দ্রনাথের গান
0: হুম হুম
1: করলে নজরুলের গান করা যাবে না, আমার কখনো এটাও মনে হয়নি। হ্যাঁ, দুজনের দুই ধরনের গানের ক্ষেত্রে একটু স্টাইল বা ধাঁচটা একটু ভিন্ন, কিন্তু সেটা রপ্ত করাটা বা এমন কোনো বিশেষ কোনো বিষয় নয় যে এটা একেবারে যে নজরুলের গান করলে তিনি রবীন্দ্রনাথের গান থেকে তার কণ্ঠটা খারিজ হয়ে যাবে, পার্থক্যটা এত বেশি নয় আমার কাছে যেটা মনে হয়েছে। এবং আমি খুব চেষ্টা করি আমার স্বাভাবিক আমার যেটা কণ্ঠ সেই কণ্ঠে আমি রবীন্দ্রনাথ এবং নজরুলের গান করতে, তাতে করে আমার কাছে মনে হয় না যে খুব বেশি অসুবিধা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, তবে শিল্পীদের ক্ষেত্রে একটা বিশেষায়িত হওয়ার একটা ব্যাপার তো থাকে, যেমন চিকিৎসকদের ক্ষেত্রে থাকে যে আমি স্পেশালিস্ট, এতে একটা
0: হুম হুম
1: আইডেন্টিটি তৈরি করার বিষয় থাকে। তো সেটার চিন্তা করলে আসলে সেই ক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে যে আমার যেহেতু সেই তাগিদটা কখনোই ছিল না যে আমি খুব বিশেষায়িত শিল্পী হব, বা আমি আমি শিল্পী পরিচয়টাই আমার মুখ্য পরিচয় হবে, এটা যেহেতু আমার কখনোই সেভাবে আমার মাথায় ছিল না, ফলে আমার কাছে মনে হয়েছে যে আমি সব ধরনের গান করতে পারি, আমার আইডেন্টিটি নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নেই।
0: হুম
1: আরেকটা শেষ করি, আরেকটি কথা বলে, সেটা হচ্ছে যে আমি আমার প্রিয় শিল্পীদেরকে আমি যখন দেখেছি তাদেরকে দেখেছি যে তারা সব রকমের গান করেছেন, হেমন্ত
0: আচ্ছা, প্রিয়
1: মুখোপাধ্যায়।
0: শিল্পীর কথা যখন আসলো, মানে প্রিয়
1: হ্যাঁ
0: শিল্পীর তালিকায় শুরুর দিকে কাকে রাখবেন, এটা আমি আসলে আরো পরে প্রশ্ন করতাম, তো যেহেতু
1: আচ্ছা
0: প্রসঙ্গটা
1: আচ্ছা,
0: চলেই আসলো চলেই আসলো, তাই জানতে চাচ্ছি। আমরা গান শুনবো একটু পরে, তবে প্রিয় শিল্পীর ব্যাপারে একটু জেনে নেই, বা কাকে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে আদর্শ সঙ্গীত শিল্পীর সংজ্ঞা বলি, বা আদর্শ সঙ্গীত শিল্পী, বা যাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হন, এরকম কাকে মনে হয়?
1: আচ্ছা, আমার এটা তো আসলে এক এক সময় এক একটা হয়েছে, ছোটবেলায় একরকম হয়েছে, বড়বেলায় এসে একরকম হয়েছে, এখন একরকম হচ্ছে।
0: এখন
1: এখন আসলে সত্যিকার অর্থে যদি আমি নিজে গান করার ক্ষেত্রে যদি আমি কাউকে মানে গায়কের দিক থেকে নয়, মানে বিইং এ সিঙ্গার, বিইং এ প্রফেশনাল সিঙ্গার, যদি আমি কারো কথা চিন্তা করি, যখন আমি গান করি তখন তো আমি মাথায় রাখি যে আমার গানটা একজন প্রফেশনাল সিঙ্গারের মতোই যেন হয়।
0: হুম হুম
1: আমার খুব
0: জি
1: পছন্দের একজন হচ্ছে শ্রীকান্ত আচার্য, মানে আমি যদি শিল্পী হতাম আমি হয়তো উনার মতো শিল্পী হতাম, উনার মতো সব রকম গান গাওয়ার চেষ্টা করতাম। উনি যেমন খুব কমফোর্ট নিয়ে গান করেন সেটা আমার
0: হুম
1: খুব
0: হুম
1: পছন্দ।
0: একটা আবহ
1: মাহমুদ,
0: তৈরি হয় অন্যরকম।
1: একটা আবহ তৈরি হয়, সব ধরনের গানকে নিজের করে ফেলার একটা ব্যাপার থাকে যেটা আমাকে সাংঘাতিক ভাবে মুগ্ধ করে। উনি যখন হেমন্তের গান করছেন, হেমন্তের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, অবশ্যই হেমন্ত মুখার্জি বিকল্প কেউ নেই, কিন্তু একমাত্র আমার কাছে মনে হয়েছে যে এই গত 20-30 বছরে যে শিল্পীরা যারা পুরনো গান করেছেন, রিমিক্স গান যেটাকে আমরা বলি, তারা প্রত্যেকেই গানের প্রতি সুবিচার, ম্যাক্সিমামই গানের প্রতি সুবিচার করতে পারেনি, কেবলমাত্র শ্রীকান্তকে আমরা দেখেছি যে তিনি রিমিক্স গান গেয়ে নিজের একটা অবস্থান তৈরি করেছেন এবং স্বতন্ত্র ধারা তৈরি করেছেন। তো এটার একটা কারণ হচ্ছে যে তার সেই ক্ষমতাটি আছে। তিনি রবীন্দ্রনাথের গান অবলীলায় করেন, খুব চমৎকার করেন, তিনি নজরুলের গানের অ্যালবামও করেছেন এবং নানান রকমের গান করেছেন। একটা সময় যখন ছোট ছিলাম তখন আমাদের সময় অনুপ ঘোষাল ছিলেন খুব জনপ্রিয়, আমি তার ভীষণ ভক্ত ছিলাম। পরবর্তীতে অবশ্য সেটা এখনো ওনার অনেক গান আমি মুগ্ধ হয়ে শুনি, কিন্তু সেইভাবে আর ইয়ে হয়নি। আমি মেহেদী হাসানের খুব দারুণ ভক্ত ছিলাম, মান্নাদের ভক্ত তো বটেই, মানে মান্নাদের গান শুনলে তো আসলে একটা অন্য জগতে চলে যাই, যদিও আমি তার গানগুলো খুব মানে আমি সবসময় সারেন্ডার করি যে মান্নাদের গান গাওয়া অনেক কঠিন কাজ। হেমন্ত মুখার্জি অবশ্যই একজন মানে ভার্সেটাইল এবং অবশ্যই একজন গিফটেড সিঙ্গার, তো এরা হচ্ছে আমার প্রিয়। আর মাহমুদুর রহমান বেনুর কথা বলছিলাম, মাহমুদুর রহমান বেনু যিনি আমাকে সাংঘাতিক, উনি খুব পরিচিত কেউ নন, উনি খুব সেলিব্রিটি বা স্টার শিল্পী নন, কিন্তু শিল্পীদের শিল্পী, যারা ছায়ানটে গান শিখেছেন বা ছায়ানটে গান করেছেন তারা জানেন যে 71 সালের যে ওই সময়টায় মুক্তির গান যে দলটি ছিল সেই দলের যিনি দলনেতা ছিলেন তিনি মাহমুদুর রহমান বেনু, তার একটি পরিচয়। তার একটি বা দুটি অ্যালবাম আছে, তার অসাধারণ একজন শিল্পী, যে কোনো কারণে হোক নিজেকে গুটিয়ে নিয়েছেন, দেশে থাকেন না, কিন্তু এরকম মানে পাওয়ারফুল ভোকাল এবং এত চমৎকার ভোকাল ট্রেনিং আমাদের দেশে খুব কম আছে। নারী শিল্পীদের মধ্যে নজরুল সঙ্গীতে বর্তমানে আমার খুব পছন্দের শিল্পী হচ্ছেন ইয়াসমিন মুশতারি, একসময় শবনম মুশতারির গান খুব ভালো লাগতো, আপা এখন গান করছেন না তেমন একটা, সুমন চৌধুরী, এদের গান আমাকে সাংঘাতিক টানে, ভালো লাগে। মইদুল ইসলাম, এদের গান খুব আমাকে সাংঘাতিক পছন্দ আমার খুব। আর আধুনিক গানের মধ্যে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সুবীর নন্দী, এবং এরপরেই হচ্ছে সৈয়দ আব্দুল হাদী। তো আসলে অনেক লম্বা লিস্ট হয়ে গেল, দেখা
0: অনেক
1: গেল যে
0: লম্বা আসলে, মানে
1: অনেক
0: বলা শুরু
1: শিল্পী
0: করলে আসলে শেষ হবে না, এটাই আসলে স্বাভাবিক। একদমই,
1: শেষ হবে
0: এত
1: না,
0: সঙ্গীতের জগৎটাও এত বেশি মানে
1: এত বড়।
0: বিস্তৃত,
1: হ্যাঁ
0: এত ধারা, এক এক
1: হুম হুম
0: ধারায় এক একজন আদর্শ হয়ে ওঠে, এটাই আসলে
1: আদর্শ,
0: স্বাভাবিক।
1: সেটাই
0: তো আচ্ছা,
1: সেটাই,
0: আমরা তো প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আমরা আজকে আড্ডা দিচ্ছি, আমরা আজকে আমাদের অতিথি, সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি, আমরা তার সাথে কথা বলছি। এখন আমরা তার ব্যক্তিগত অভিমত আমরা জানলাম, পছন্দ অপছন্দের বিষয়গুলো জানলাম, আমরা মনে হয় এখন একটা গান শুনতে পারি। আচ্ছা, কোন গানটি দিয়ে আজকে শুরু করতে চাই, শুরু করবো কোন গানটি?
1: আচ্ছা রবীন্দ্রনাথের
0: এখন
1: একটি গান দিয়ে, হ্যাঁ রবীন্দ্রনাথের একটি গান
0: আচ্ছা
1: দিয়ে শুরু করি, পূজা পর্যায়ের গান।

ভুবনে স্বর প্রভু।

শুকানো তরুতে পাষাণে বহে সুধা ধা।

0: প্রভু।
1: বাহ, চমৎকার, খুবই সুন্দর। রবীন্দ্রনাথের গানের প্রতি, মানে রবীন্দ্রসঙ্গীতের মানে যখন শুনি, তখন ওই যে বললাম যে একটু আগেই বলছিলেন যে নজরুলের একটা ধারা রয়েছে, রবীন্দ্রের আরেকটা ধারা রয়েছে, তো এই ধারার জন্য বলা যায় যে একটা আবহ তৈরি হয় আর কি। আর রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গ যখন আসলোই, যে আপনি বলছিলেন যে রবীন্দ্রসঙ্গীতটা আরেকটু বড় হয়ে বা একটু যখন ম্যাচিউর হলেন, বা এবং এটা আমি যতটুকু জানি যে প্রয়াত শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যারের হাত ধরে আপনার রবীন্দ্রসঙ্গীতের প্রতি মানে ভালো লাগা বা অ্যাফিনিটিটা তৈরি হয়, তো তার সাহচর্যে আসা, এটা আসলে এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। তো আমি একটু জানতে চাচ্ছি ওই স্মৃতির কোনো কিছু, বা যদি একটু শেয়ার করেন আপনি।
0: আসলে আমি কুমিল্লায় যখন মেডিকেল কলেজে পড়ি, আমি জাতীয় আমার শ্রদ্ধেয় স্যার আমার মেডিকেল কলেজের, উনিও সঙ্গীত চর্চা করতেন এবং একজন সঙ্গীত অনুরাগী এবং শিল্পীও বটে। বর্তমান ডিজি ডাক্তার এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্যের বর্তমান মহাপরিচালক, উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন, তখন জুনিয়র কনসালটেন্ট ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজে। তো স্যার আমাকে কলেজের একটি অনুষ্ঠান থেকে পিক করলেন, একদিন বাসায় আসতে বললেন, গেলাম। তো স্যার বললেন যে তুমি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের একটি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে তুমি রজনীকান্ত সেনের একটি গান করবে, তুমি তো নানান ধরনের গান করতে পারো, তো তুমি রজনীকান্ত সেনের গান গাইবার মতো আমি কাউকে পাচ্ছি না, তুমি একটি গান করতে পারো। বললাম আমি কোন গানটি করবো স্যার? তখন উনি আমাকে একটি গান সিলেক্ট করে দিলেন, আমি গানটি শুনে তুলে ফেললাম এবং তুলে আমি গানটি করলাম। তো সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন ওয়াহিদুল হক, ঢাকা থেকে সম্মেলন পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে। তো ওয়াহিদ ভাই এসে তখন উনি গানটি শুনলেন, এবং রাত্রিবেলা যখন আমরা ডিনার করছিলাম তখন শিল্পীরা এবং সবাই মিলে, তখন তিনি আমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললেন, তোমার কণ্ঠটি ভারী মিষ্টি হে,
1: আচ্ছা
0: তুমি
1: আচ্ছা,
0: রবীন্দ্রনাথের গানও কি করো? আমি বললাম যে ভাই বা দাদু, আমরা এক সময় এক একটা ডাকতাম, ওনাকে দাদু ডাকতাম, কখনো ওয়াহিদ ভাই ডাকতাম। বললাম যে দাদু, আমি তো আসলে নজরুল সঙ্গীত করি মূলত, তো বললো যে তো রবীন্দ্রনাথের গান কেন নয়? আমাকে বলছেন তুমি খুশিদকে বলে দেবো তোমাকে কিছু রবীন্দ্রনাথের গান শেখাতে। তো এই যে শুরু আর কি, ওয়াহিদ ভাই আমাকে ভালো বলেছেন, কণ্ঠটি মিষ্টি বলেছেন, গানটি ছেড়ো না এটাও বলেছেন, হ্যাঁ তুমি কিন্তু ডাক্তারি
1: এটা অনেক
0: বিদ্যায়
1: বড়
0: মজে গিয়ে গান,
1: কমপ্লিমেন্ট তার কাছ থেকে পাওয়া
0: হ্যাঁ তার
1: কমপ্লিমেন্ট।
0: কাছ থেকে, উনি সহজে কাউকে অত বলেন না, আবার কাউকে ভালো লাগলে উনি আবার বলতে ছাড়েন না, এটাও সত্য। তো উনি বলছেন যে তুমি কিন্তু ডাক্তারি বিদ্যায় মজে গিয়ে আবার গানটি ছেড়ো না হে, খুরশিদ তো গান ছেড়েই দিল, খুরশিদের ছাত্রটিও যদি তাই করে, হ্যাঁ এরকম খুব মিষ্টি করে বললেন আমাকে। তাই আমি বললাম যে আমার ইচ্ছা আছে যে করেই হোক আমি গানটি ছাড়বো না, গানটি করব। তো এরপরেই সম্মেলন পরিষদের সাথে আসা যাওয়া, রবীন্দ্র সম্মেলন পরিষদে সেখানে বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করি, সেসব ওয়ার্কশপে তখন ঢাকা থেকে অনেকে আসতেন, আমাদের প্রয়াত মিতা আপা, মিতা হক, উনি এসছেন, উনি গান শিখিয়েছেন, লায়সা আহমেদ লিসা, প্রয়াত নিরুৎপল সাধ্য, এরা এসছেন আমাদেরকে ওয়ার্কশপ শিখিয়েছেন, আমরাও ঢাকা গিয়েছি, বিভিন্ন সম্মেলনে গিয়েছি, সেখানে বিভিন্ন কর্মশালা করেছি, সেখানে গান শিখেছি কুমিল্লাতে এবং কুমিল্লার বাইরে বিভিন্ন জায়গায় তখন গান শেখা হয়েছে। আর কুমিল্লাতে আমি তখন যারা রবীন্দ্রসঙ্গীত করতেন তাদের কাছ থেকেও শিখেছি, পরবর্তীতে উচ্চাঙ্গ সঙ্গীতও আমি তালিম নেই কুমিল্লাতেই। তো এই হচ্ছে, এরপরে অনেক দিন পর্যন্ত রবীন্দ্রনাথের গান, এই যে ওয়াহিদ ভাই আসলেন, তারপরে মাঝে মাঝেই উনি আসতেন, ওনার তো একটা স্টাইল ছিল যে উনি হঠাৎ করে বলতেন আগামীকাল কুমিল্লায় আসবো, তো আমরা সবাই একজোট হয়ে যেতাম, তারপর দিনব্যাপী উনি আমাদেরকে সারাদিনে মিলে 4-5টা গান আমাদেরকে তুলে দিলেন, এরকম করতেন। তো এইভাবেই সম্মেলন পরিষদের সময় সাথে থাকার সময় আমি অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত করি, এবং সবাই যখন ভালো বলছিলেন ভালো হচ্ছে, আমারও ভালো লাগতে শুরু করেছে, সবকিছু মিলিয়ে তখন আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটা সখ্যতা তৈরি হয়,
1: সম্পৃক্ততা তৈরি,
0: এবং আমার
1: আসলে
0: কাছে
1: উৎসাহ
0: মনে
1: কিন্তু
0: হয়েছে
1: খুব
0: যে আমি
1: দরকার।
0: খুব দরকার রবীন্দ্রনাথের গান করাটা, আমার মনে হয় সব মানুষের জন্যই জরুরি। কেন জরুরি? গানের উপলব্ধি বোধ, এবং যদি গানের টেকনিক্যাল দিকটা বলি তাহলে বলতে হবে স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস এর জন্য রবীন্দ্রনাথের গানের কোনো বিকল্প নেই। সুরের যে স্থিরতা এবং কন্ট্রোলিং, এটা এটার জন্য আপনাকে রবীন্দ্রনাথ গান শিখতেই হবে। এবং এই জন্য আমি বলি যে যারা বিগিনার, আমরা যেরকম ডাক্তারি বিদ্যা শিখতে গেলে প্রথমে আমরা গাইনি, সার্জারি, মেডিসিন সবই শিখি, সেরকমই আপনাকে প্রথমে গান শিখতে গেলে আপনাকে রবীন্দ্রনাথ, বাংলা গান করতে হলে আপনাকে রবীন্দ্রনাথের গান, লোক গান এবং নজরুলের গান এবং আধুনিক গান সব রকমের গানই আপনাকে শুরুতে খুব যত্ন করে করতে হবে, পরে আপনি আস্তে আস্তে নিজের জায়গাটা বের করে নেবেন।
1: সেটাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছি আমাদের আজকের অতিথি গুলজার হোসেন, সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তার সাথে আমরা নজরুল রবীন্দ্র উভয় ক্ষেত্র সম্পর্কে জানছি, অনেক কিছুই জানছি। প্রয়াত শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যারের প্রতি আমাদের অনেক বিনম্র শ্রদ্ধা জানাই আমরা। তাকে আমরা হারিয়েছি 2007 সালে, কিন্তু তিনি বেঁচে আছেন ছায়ানটের মাধ্যমে, তিনি বেঁচে আছেন আমাদের সংস্কৃতিতে, তিনি বেঁচে আছেন তার কীর্তি কর্মের মাধ্যমে, তার সাধনার মাধ্যমে। আচ্ছা, আমরা আড্ডা দিলাম, আমরা কথা বলছি, আমি কিছু জানছি, আমরা মনে হয় একটু দর্শক শ্রোতা বৃন্দ তারা আমাদের সাথে জয়েন করছেন, কমেন্ট করছেন, আমরা একটু তাদের কমেন্টে নিয়ে আসি। আমাদের সাথে জয়েন করেছেন, আচ্ছা, নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন আমাদের সাথে, তারপর ঢাকা থেকে জয়েন করেছেন নার্গিস ভুঁইয়া, তিনি বলেছেন সুন্দর আয়োজন, আরো বলেছেন অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সাথে থাকেন বলেই, আপনারা ইন্সপায়ার করেন বলে আমরা অনুষ্ঠান করতে, আমাদের এই প্ল্যাটফর্মটাকেও এগিয়ে নিতে অনেক বেশি আনন্দ পাই, উৎসাহ পাই। আচ্ছা, রবীন্দ্র সঙ্গীতের কথা বললাম, আমরা একটু নজরুলের দিকে আসি। নজরুলের গানের তো আসলে অনেক ধারা রয়েছে, সব মানে রবীন্দ্রসঙ্গীতেরও রয়েছে, নজরুলেরও রয়েছে। তো নজরুলের তো যেমন নজরুলের কীর্তন ঢঙের গান রয়েছে, তারপর রাগ প্রধান গান রয়েছে, গজল রয়েছে, ইসলামী সঙ্গীত রয়েছে, তারপর নজরুলের কাব্যগীতি আছে। তো এই যে এত ধারার গান, হ্যাঁ, তো নজরুলের সঙ্গীত আমরা শুনবো, তবে আমি আমার দর্শক শ্রোতাদের জন্য একটু বলে দিতে চাই যে নজরুলের যে এত ধারার গান রয়েছে, কিছুদিন আগে 27 আগস্ট নজরুলের কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী পালিত হলো। আমরা আমাদের এই রেডিও ত্রিতাল বাংলা পরিবারের পক্ষ থেকে কবি কাজী নজরুল ইসলামের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা সম্মান। তবে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু জানাতে চাই যে এই যে কবি কাজী নজরুল ইসলাম, তার সীমিত কর্মজীবনে তিনি কিন্তু 5600 বেশি গান রচনা করে দিয়ে গেছেন, এই সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, সাহিত্য সঙ্গীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। পৃথিবীর মানে কোনো ভাষায় যে একক হাতে কিন্তু এত রচনা বা এত গান রচনার কিন্তু নিদর্শন নেই। সুতরাং বাংলা ভাষাভাষী হিসেবে বলি, বাংলাদেশী হিসেবে বলি, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের তো গর্বের গর্ব তো নতুন করে করার কিছু নেই, আমরা গর্বের অবস্থানেই আছি, কিন্তু যখনই বিষয়গুলো সামনে আসে, যখনই চর্চার কথা আমরা আমাদের কবি সাহিত্যিকদের নিয়ে যখন আলোচনা করি, তখন আমাদের এই গর্বের পরিধিটা অনেক বেড়ে যায়। আমাদের গর্ব আরো গর্বের উচ্চতায় আমরা আরো বেশি উচ্চতায় উঠে যাই যখন আমরা তাদের সৃষ্টিকর্ম নিয়ে ভাবি, চিন্তা করি। আচ্ছা, আমরা অতিথির কাছে ফেরত আসছি। এদের নজরুলের গানের যে বিভিন্ন ধারার কথা বলছি, আমরা নজরুলের গান শুনবো আপনার আপনার কাছ থেকে, তো তবে এই ধারাগুলোর মধ্যে আপনাকে কোনটা বেশি টানে, যে কোন ধারাটার প্রতি আপনি কমফোর্ট ফিল করেন?
0: সবগুলো ধারাই আমাকে আকর্ষণ করে, নজরুলের গানের বৈচিত্র্যটাই হতে তার সবচেয়ে বড় সুন্দর, এবং যে কারণে আমার নজরুলের প্রতি পাত্তাকার যে তার বৈচিত্র্য, নিজেকে ভাঙা, সবসময় এক একরকম থেকে আরেকরকম হয়ে যাওয়া, পুরো ব্যাপারটা সাংঘাতিক ভাবে টানে, এবং হিজ এ লাভেবল ক্যারেক্টার।
1: আসলে নজরুল যখন জন্মেছিলেন বা তার সৃষ্টিকর্ম, তখন কিন্তু রবীন্দ্র প্রভাবে প্রভাবিত হওয়ার একটা ব্যাপক সুযোগ ছিল, কিন্তু নজরুল কিন্তু সেই
0: মানে সুযোগ মানে কি, আপনার ওই প্রভাব থেকে বের হয়ে আসা কঠিন
1: কঠিন ছিল, সেটাই, হ্যাঁ, সিগনেচার ক্রিয়েট করেছেন।
0: কারণ একটা দীর্ঘ সময় তখন রবীন্দ্রনাথ যখন একদম মধ্য গগনে খ্যাতি, তখন নজরুলের আবির্ভাব। তো 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পেলেন, আর নজরুলের সাহিত্য জগতে আবির্ভাব হচ্ছে 1920 সালে। অর্থাৎ রবীন্দ্রনাথ যখন তার একেবারে খ্যাতির শিখরে, ঠিক সেই সময়টা, এবং তখন বাংলা সাহিত্যে সূর্যের মতো আলো দিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই আলোয় সবাই আলোকিত হয়ে নিজেদের অবস্থান বা অস্তিত্ব জানান দিচ্ছেন, এবং এটা একটা বেঞ্চ মার্ক নিয়ে তৈরি করে দিয়েছিলেন যে এইভাবে গান লিখতে হবে, এইভাবে কবিতা লিখতে হবে, ভাষাটা হবে এরকম, প্রবন্ধটা হবে এরকম। সেই জায়গায় থেকে নজরুল যে একটা নিজস্ব একটি ধারা তৈরি করেছেন, নিজস্বতা তৈরি করেছেন, তিনিও যে পুরোপুরি নজরুল রবীন্দ্র বলয় থেকে বেরিয়েছেন সেটা আমরা বলবো না, তিনিও নজরুল রবীন্দ্রনাথ প্রভাবিত, কিন্তু রবীন্দ্র প্রভাবিত বলয় থেকে নিজস্বতা বের করে আনা এবং সেখান থেকে আলাদা হয়ে যাওয়া, সেটা কিন্তু একেবারেই অন্যরকম, সেটা কিন্তু আসলেই তখন খুব কঠিন ছিল, এবং সেটা নজরুল বলেই পেরেছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে নজরুল যেমন আরবি ফার্সি বা মুসলিম সংস্কৃতিকে তিনি ইয়েতে নিয়ে আসতেন, বাংলা সাহিত্যে নিয়ে আসতেন, এই বিষয়টা তো আসলে একেবারেই নতুন ছিল সেই সময়টা। এবং আপনি দেখবেন যে এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো আগে সাহিত্যে পাওয়া হয়নি, যেমন খুন, রক্তের মানে পরিবর্তে খুন শব্দটি যে ব্যবহার করা যায় এটা কিন্তু আমরা জানতাম না, আমরা মনে করতাম খুন মানে কিলিং, কিন্তু নজরুল কিন্তু খুন মানে ব্লাড, হ্যাঁ রক্ত, এই যে এবং এটাকে রোমান্টিক, হ্যাঁ মানে এরকম এরকম একটু উদাহরণ বললাম মাত্র, এরকম অসংখ্য শব্দকে এবং এটাকে কিন্তু খুব রোমান্টিক অর্থে ব্যবহার করেছেন খুন শব্দটা। হ্যাঁ তো এই যে বুকের খুন ঢেলে দেওয়া, এই যে এবং শুনতে কিন্তু খুব ভালো লাগছে, হ্যাঁ একটা অন্যরকম একটা আবেশ তৈরি হয়েছে। তো এরকম আরো অনেক শব্দকে উদাহরণ বললাম মাত্র, তিনি আসলে যে বিপ্লবী বা তিনি যে বিদ্রোহী আসলে অনেকগুলো শব্দকে তিনি এরকম ভাবে ব্যবহার করেছেন, যেটি ব্যবহার করাটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে এটা হয়তো সম্ভব নয়। এমনকি রবীন্দ্রনাথ নজরুলের এই খুন শব্দটি ব্যবহার নিয়ে কিন্তু রবীন্দ্রনাথের সাথে তার সাংঘাতিক একটি তৈরি হয়েছিল, মানে বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল কিছু সময়ের জন্য। এবং বড়র পীড়িতি বালির বাদ বলে যে প্রবন্ধটি, সেটি কিন্তু এর পরবর্তীতে এই বাদানুবাদ থেকেই কিন্তু অনেকটা এসছে। তো এই যে বিষয়গুলো আসলে বড় মানুষদের তো বিতর্ক বা বাদানুবাদও অনেক মহৎ কিছু, তো সেটা এরকম নজরুল আসলে সত্যিকারের অর্থে সাহিত্যে সঙ্গীতে এমন অনেক কিছুর অনুপ্রবেশ, টিউশন বা অ্যাডাপ্টেশন করেছেন যেটা ওই সময় আর কেউ কল্পনাও করেনি এবং যেটি আমাদের জন্য একটা চিরস্থায়ী সম্পদে পরিণত হয়েছে। এবং এরকম আরো অনেক তিনি মধ্যপ্রাচ্য এবং পারস্যের অনেক উপকথা উপগাথাকে তার গানে নিয়ে এসছেন, যেগুলো আবার একই সাথে মানে অবিশ্বাস্য এবং বিস্ময়, একই সাথে তিনি ভারতীয় মিথোলজিকেও অনেক গভীর ভাবে ধারণ করে তিনি অনেক কবিতা এবং গান আমাদের উপহার দিয়েছেন। বিশেষ করে তার বিদ্রোহী কবিতাতেও কিন্তু ভারতীয় মাইথোলজি, গ্রিক মিথোলজিটাতে ভারতীয় মিথোলজির অসংখ্য চরিত্র তার কবিতায় উঠে এসেছে। তিনি তো এই বিষয়ে গানই লিখেছেন, মানে রবীন্দ্রনাথ সরি নজরুল কিন্তু তার অনেকগুলো গান লিখেছেন যেগুলো মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলোকে নিয়ে, যেগুলোকে আমরা ভক্তিমূলক গান বলি বা যেগুলোকে আমরা ভক্তিমূলক গান বলে থাকি, গানগুলো করেছেন যেমন শ্যামাসংকেত করেছেন, বা তিনি ঝুলনের গান করেছেন, তিনি কৃষ্ণকে নিয়ে গান করেছেন, মানে তার সৃষ্টির এত বৈচিত্র্য এটি আকর্ষণ বা মুগ্ধ না করে পারে না।
1: আমরা একটা নজরুল সঙ্গীত শুনি।
0: আচ্ছা কথায় কথায় আমরা তো, হ্যাঁ আমরা যেহেতু নজরুলের সেই মিত্র ক্যারেক্টারের কথা বলছিলাম,
1: মানুষদেরকে নিয়ে আলোচনা করলে ওই যে একটু আগে বাদানুবাদের কথা বলছিলেন, তারা এত উচ্চতার মানুষ যে তারা যদি একজন একজনের সাথে বাদানুবাদেও মানে জড়িয়ে পড়েন, সেখান দিয়েও অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক
0: ইনফরমেশন।
1: আচ্ছা আমরা এখন কোন গানটা শুনবো?
0: ভক্তিমূলক গান বা ভজন রাধাকৃষ্ণের প্রেম নিয়ে আর কি, অত্যন্ত জনপ্রিয় গানটি, সখী সে হরি কেমন বল।
2: সখী

0: আসলে গানের ভেতরেই ডুবে যাচ্ছিলাম, মানে কি প্রশ্ন করব পরের মাঝে মাঝে ভুলে যাই, যে মানে যখন গানের ভেতরে চলে যায় তখন মানে ওই গানের আবহেই থাকতে মন চায়। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি শুরুতেই যে আপনি পেশায় একজন চিকিৎসক, তো আপনি চিকিৎসা শাস্ত্রের বিষয়ে একটু জানতে চাচ্ছি আপনি কোন বিষয়ে স্পেশালিস্ট বা
1: আমার স্পেশালাইজেশন হচ্ছে হেমাটোলজিতে, রক্ত রোগ এবং রক্ত ক্যান্সার, মানে আমি হেমাটোলজি এবং হেমাটো অনকোলজি এই বিষয়ের উপরে মেডিকেল এবং বর্তমানে আমি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আমি সেখানে ক্যান্সার ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করি।
0: সঙ্গীত এবং চিকিৎসা সেবা বা চিকিৎসা শাস্ত্র যেটাই বলি, আপনার এই প্রফেশন এবং সঙ্গীতটাকে যদি সঙ্গীতটাকে এটার সাথে মানে শখের জায়গা বা ভালো লাগার জায়গা দুটো আসলে ব্যালেন্স করেন কিভাবে? আর আপনার নিশ্চয়ই গানের অ্যালবামও আছে, সে অ্যালবাম নিয়েও জানতে চাইবো, তবে তার আগে এটা একটু শুনি যে ব্যালেন্সের বিষয়টা। আসলে ডাক্তার যারা তারা তো অনেক ব্যস্ত থাকে।
1: ব্যালেন্সের বিষয়টা হচ্ছে যে যেহেতু আমি গানটা অনেক ছোটবেলা থেকে শুরু করেছি, সেটা হয়তো একটা সুবিধা হয়েছে আমার জন্য। আমার একটি গানের ভিত্তি তৈরি হয়ে যায় খুব অল্প বয়সে, প্রাথমিক ভিত্তিটা, সেটা একটা সুবিধা। আরেকটি বড় সুবিধা হচ্ছে যে আমি ন্যাচারালি, সম্ভবত আমি খুব কম রেওয়াজ করেই, আমি মানে এটা শুনে বলতে হয় না, মানে কিছু থাকে না ন্যাচারাল,
0: নিশ্চয়ই,
1: কিছু কিছু গিফট
0: হুম,
1: পাই
0: বুঝতে
1: মানুষ,
0: পেরেছি।
1: আমি মনে হয় কিছুটা গিফট পেয়েছি। কারণ আমি দেখা গেছে আমি খুব উচ্চাঙ্গ সঙ্গীত তখনও আমি শিখিনি বা তালিম নেইনি সেভাবে, কিন্তু আমি বেশ কঠিন কঠিন কিন্তু নজরুলসঙ্গীত তুলেছি এবং আমি অনেকগুলো কম্পিটিশনে পুরস্কার পেয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করতেন তোমার ওস্তাদকে তো বা এগুলো কার কাছে শিখেছে, অনেকগুলো গানই আছে যেগুলো আমি হয়তো ক্যাসেট থেকে শুনেছি বা শুনে সেরেছি, সেটা আমি মনে করি যে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে। পরবর্তীতে আমি একদম উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেওয়া যেটা বলে এবং সত্যিকারের যেটা প্রথাগত তালিম, সেটা আমি নিয়েছি আমি যখন মেডিকেল কলেজে পড়ি থার্ড ইয়ারে, তখন শুরু করেছিলাম। সেটাও যে খুব ভালো বেশি সময় ধরে করতে পেরেছি না, বছর দুয়েকের মধ্যে শিখতে পেরেছিলাম। তো ব্যালেন্সটা যেটা করি সেটা হলো যে আমি এটার জন্য একটা সময় বের করি নাই, আমি আমি সব সময় চেষ্টা করেছি এবং আমি আমার প্রফেশন বা পেশা, সাবজেক্ট, আমার কাজের ধরন সবকিছুকে আমি প্ল্যান করে এবং সবকিছুকে, আমার প্রফেশনটাকে এবং চাকরিটাকে আমি গুছিয়েছি সেভাবেই যাতে করে আমি গানটা করতে পারি বা আমার ভালো লাগার জায়গাটাকে যেন আমি সময় দিতে পারি বা সেটাকে যেন আমি করতে পারি। এবং দেখা গেছে আমি যখনই আমার ব্যস্ততা বেড়ে গেছে আমি সেটাকে আবার কোনোভাবে কমিয়ে আনার চেষ্টা করেছি যাতে করে আমি একটা সময় পাই নিজের জন্য। আমার কাছে মনে হয়েছে যে খুব দীর্ঘ সময় ধরে খুব ওভারলোডেড হয়ে কোনো কাজ করতে গেলে সে কাজটা ভালো হয় না বা সেটার
0: হুম
1: ফল
0: হুম
1: ভালো হয় না। আমরা আমরা যদি আমাদের শখের চর্চাটাও করি, আমরা যদি আমরা ডাক্তারিও করি, আমরা যদি দিনে একটা সীমিত সংখ্যক নির্দিষ্ট সংখ্যক রুগী দেখি, তাহলে আমার মনে হয় যে এতে করে রোগীরাও উপকৃত হয়, আমাদের পক্ষেও রোগীদের সাথে খুব ভালো কমিউনিকেশন মেনটেন করে কাজ করা সম্ভব, পাশাপাশি আমরা নিজেরাও মানসিকভাবে সতেজ থাকতে পারি, ভালো থাকতে পারি, যেটার একটা প্রভাব কিন্তু আমার প্রফেশনে পড়বে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমি এক ধরনের কি বলবো, আমার সঙ্গীতটাকে যেন থাকে, গানটা যেন থাকে এবং আমি যেন কিছু সময় চর্চায় থাকতে পারি। আমার খুব বেশি এক্সপেকটেশন নেই মিউজিক নিয়ে, আপনি জানেন হয়তো যে আমি বাংলাদেশ টেলিভিশন এবং বেতার দুটোতেই আমি এনলিস্টেড সিঙ্গার, তো আমি বেশ কিছু প্রাইভেট টিভি চ্যানেলেও গান করেছি কিন্তু খুব বেশি নিয়মিত না, বছর হয়তো একটি বা দুটি অনুষ্ঠান আমি করে থাকি, আমি খুব বেশি করতে পারি না বা করিও না, তো সেই কারণেই। এবং মঞ্চ অনুষ্ঠানও আমি খুব আমার নির্দিষ্ট কিছু জায়গায় বা সীমিত জায়গায় মঞ্চ অনুষ্ঠান এবং ঘর অনুষ্ঠান করি, তাতে করে আমার কাছে মনে হয় যে দুটো জায়গাকেই আমি আমার মতো করে উপভোগ করতে পারি। ব্যালেন্সের জায়গাটা হচ্ছে এটাই যে আমি সময় ভাগ করে কাজ করি, আমি রাত 8টা বা মধ্যে আমি আমার ডাক্তারি শেষ করে ফেলার চেষ্টা করি এবং রাত 8টার পরে আমি বাসায় চলে আসি এবং আমি তখন আমার পরিবারের সময় দেয়া, গান করা এবং অন্যান্য কাজ সেই সময়টাই করি।
0: সময়টা
1: অনেক
0: আসলে
1: সময়
0: ভাগ
1: সকালবেলা
0: করে
1: ঘুম
0: নেওয়াটা,
1: ভাগ করে, অনেক সময় অফিসে যাওয়ার আগেও আমি হয়তো একটু কিছু সময় একটু গান করলাম, একটু প্র্যাকটিস করলাম, সেটাও হয়। তো এইভাবেই আসলে চালিয়ে নিচ্ছি আর কি।
0: আমরা গান আগে শুনবো নাকি আপনার অ্যালবামের কথা আগে শুনবো? আপনি অ্যালবাম রিলিজ করেছেন এবং আশা করি সামনেও কিছু অ্যালবাম আমরা পেতে যাচ্ছি, আশা করতে পারি, তাই তো নাকি? একটু যে অ্যালবাম সম্পর্কে একটু জানি, অ্যালবাম
1: হ্যাঁ,
0: এবং আপনার গানের
1: আসলে
0: ফলগুলো
1: অ্যালবাম,
0: বা কিভাবে।
1: আচ্ছা, গানের অর্জন বলতে আসলে আমি ছোটবেলায় জেলা পর্যায় পর্যন্ত পুরস্কার পেয়েছি বিভিন্ন অনুষ্ঠান বা এগুলোতে, আমি 1995 সালে আমি স্কাউটিং এ আমি রাষ্ট্রপতি পদক পাই। তো সেখানে আমাদের অনেকগুলো বিষয়ে প্রতিযোগিতা করতে হতো। আমি রাষ্ট্রপতি পদক পেয়েছিলাম স্কাউটিং এ 1995 সালে। তো তখন আমাদেরকে অনেকগুলো বিষয়ে কম্পিটিশন করতে হতো, অনেকগুলো বিষয়ে পারদর্শিতা, প্রায় 20টি বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হয় আর কি মিনিমাম।
0: আচ্ছা আচ্ছা
1: তো তাহলে পরে অ্যাওয়ার্ডটার জন্য অ্যাপ্লাই, মানে অ্যাওয়ার্ডের জন্য উপযুক্ত হয় আর কি। তারপরে পরীক্ষা আছে
0: উপযুক্ত।
1: থিওরিটিক। হ্যাঁ, তো সেখানে আমাকে গানের কম্পিটিশনও আমাকে করতে হয়েছে, ব্যয় করতে হয়েছে, যাই হোক, সেটা একটা অর্জন বলা যেতে পারে। পরবর্তীতে
0: অবশ্যই তো,
1: আসলে আমি যখন তা আমি কলেজে যখন আসি, আমি উচ্চ মাধ্যমিকে যখন পড়ি, তখন আসলে আমার গানের একটা বিরতি হয়। তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করছিল যে উচ্চ মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে পারলে আমি হয়তো ভালো ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ বা যেটাই হোক, তখনও মেডিকেল সম্পর্কে আমার ইচ্ছা ছিল না, আমার ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করব। তো আমার তখন, আমি এই 2 বছর আমার বিরতির সময় ছিল আর কি। উচ্চ মাধ্যমিকে আমি যখন পড়ি তখন আমি তেমন কোনো গানও শিখতে পারিনি বা অনুষ্ঠানও করতে পারিনি, সে সময়টা আমার আসলে তেমন কোনো অর্জন নেই। পরবর্তীতে মেডিকেল কলেজে এসে আবার আমি শিখি, শিখতে থাকি, এবং আমি আসলে অনেক লম্বা সময় ধরেই বিভিন্ন ওস্তাদের কাছে গান শিখেছি। আমি 33 বছর বয়সে এসে আমি বাংলাদেশ বেতারে, না তার আগে একবার কুমিল্লা আঞ্চলিক বেতারে আমি কোয়ালিফাই করেছিলাম, সেটা 25 বছর বয়সে। তখন আমি মেডিকেল কলেজ পাশ করি, এমবিবিএস পাশ করি তখন আঞ্চলিক বেতারে। পরবর্তীতে আমি ঢাকা বেতারে 2012 সালে আমি এনলিস্টেড হই, এবং এই 2020 সালে আমি এনলিস্টেড হই বাংলাদেশ টেলিভিশনে।
0: বাহ, আসলে অর্জন তো মানে মানে অনেক অর্জন।
1: না
0: আর সত্যি সত্যি
1: সেটা
0: কথা বলতে,
1: না,
0: যে সঙ্গীত
1: খুব
0: তো,
1: বেশি কিছু না। আর একটু বলতে চাই আর একটা বিষয়, সেটা হলো যে আমি বেঙ্গলের একটি প্রতিভা বিকাশ অনুষ্ঠান হয়ে, মানে ইয়ে হয়েছিল বেঙ্গল বিকাশ, সেটাতে আমি কোয়ালিফাই করেছিলাম বেস্ট 100-এ। কিন্তু আমি এই কম্পিটিশনে পরবর্তীতে আর থাকতে পারিনি, কারণ ওই সময় আমার বিসিএস এর রিটেন পরীক্ষা চলছিল। তো সবকিছু মিলে আসলে নানান সময় প্রতি, মানে আমার এরকমই হয়েছে, আমি যখনই একটু গানটা করব বলে একটু প্ল্যান করেছি, তখনই আবার হয়তো এরকম কিছু একটা মেডিকেল কলেজের পড়াশোনা বা বিসিএস বা কিছু একটা সরকারি চাকরি, কোনো না কোনো ভাবে আমি হয়তো সেই জায়গাটায় ইয়ে করতে পারিনি, কিন্তু আমি ছাড়িও নি, মানে আমি আমার নিজের জন্য হলেও আমি এটা রেখে দিয়েছি এবং সুযোগ মতো আবার চেষ্টা করেছি। এবং এই যে দেখুন 2020 সাল, মানে আমি প্রায় অনেক বছর পার করে এসে আমি বাংলাদেশ টেলিভিশনে আমি এনলিস্টেড হয়েছি। তো যেখানে আমার সমসাময়িক বন্ধুরা যারা এখন ছায়ানটের টিচার, অনেকেই অনেক বছর ধরে তারা টেলিভিশনে গান করছেন, তো সেটা আছে, যার কারণ তারা ওটাই যেহেতু করেছেন সেটা তারা এগিয়েছেন, সেটা ঠিক আছে। তো এইভাবেই আসলে গান করে যাচ্ছি, গানের সাথে আছি। আর অ্যালবামের যে কথাটি বললেন সেটিও আসলে একেবারেই কাকতালীয় ছিল। আমি যখন আবার মাঝখানে আরেকটা বিরতি হয়েছিল আমার, আমি ঢাকায় আসার পরে যখন আমি আমার পেশায় ব্যস্ত হই, তখন আমি মানে যেহেতু জুনিয়র ডক্টর হিসেবে আমার কাজের চাপটা ছিল একটু বেশি, নিজের মতো করে আমি সময়টা গোছাতে পারতাম না, আমাকে চলতে হতো হাসপাতালের রোস্টার অনুযায়ী। তো সে কারণে তখন আমি গানের জন্য খুব ভালো সময় বের করতে পারতাম না। তো পরে যখন একটু সিনিয়র হলাম, যখন আমি একটু সময় বের করতে পারলাম বা আমি নিজে একটা আমার কাজের জায়গাটাকে ডমিনেট করার মতো একটা পর্যায়ে গেলাম, তখন আমি আবার নতুন করে গান শেখা শুরু করলাম। তো আমি তখন আমার বাসার কাছে অজয় মিত্র, যিনি, তার কথা বলতেই হবে, আমার সঙ্গীত জীবনে তার একটি অবদান আছেন, তিনি একজন বাংলাদেশের
0: জি
1: স্বনামধন্য একজন সঙ্গীত পরিচালক, অজয় মিত্র দাদার কাছে গেলাম যে আমি পেশাদারি সঙ্গীতের কিছু টেকনিক্যাল বিষয়গুলো শিখবো আর কি তার কাছে, ভয়েস থ্রোয়িং, রেকর্ডিং, দম এবং ইত্যাদি কিছু বিষয় আছে। পাশাপাশি আমি কিছু রবীন্দ্রসঙ্গীত আমি তার কাছে তুললাম, শিখলাম। তো অজয়দার কাছে আমি যখন গেলাম, তো তখন অজয়দা একদিন বললো যে উনি একটি মিক্সড অ্যালবাম করছেন নজরুল সঙ্গীতের, সেখানে খালিদ নাম শাকিল এবং আরো অনেকেই গান করবে। আমাকে বললেন যে একটা খুব বেশি গাওয়া হয় না কিন্তু গান খুব মিষ্টি, এরকম কিছু গান উনি খুঁজছেন। হ্যাঁ, খুব কমন গান না কিন্তু গানটা খুব ভালো, এরকম কিছু নজরুলের গান আছে, সুন্দর গান বা সাধারণ শ্রোতার কাছে ভালো লাগবে। তখন আমি উনাকে একটা গান গেয়ে শোনালাম, চোখের নেশার ভালোবাসা। এই গানটি শোনার পরে উনি বললেন যে তুমি তো খুব চমৎকার নজরুল সঙ্গীত গাও। উনি তখন আমার নজরুল সঙ্গীত শোনেননি, তো আমাকে বললো, আমি বললাম দাদা আমি তো নজরুল সঙ্গীতই একটা দীর্ঘ সময় শিখেছি, রবীন্দ্রসঙ্গীতও শিখেছি, কিন্তু নজরুল সঙ্গীত আমি একদম ছোটবেলা থেকে শিখেছি। বলো যে এই গানটা তো খুবই চমৎকার, তুমি এই গানটি আমার অ্যালবামে করবে। তো তারপরে আমি এই মিক্সড অ্যালবামে, ওনার একদম শিল্পী সিলেকশন হয়ে গিয়েছিল লেজার ভিশন, তখনও কিন্তু অ্যালবাম খুব ঘটা করেই বের হতো, লেজার ভিশন ভালোবাসা দিবসে অ্যালবামটা বের করবে, তো তখন অজয় দা বললেন যে তো শিল্পী তো আমাদের মোটামুটি রিজার্ভেশনের সাথে কথা হয়ে গেছে, শিল্পী তো সিলেক্টেড, আমি একরকম জোর করে তোমার নামটা ঢুকিয়েছি। তো
0: আচ্ছা
1: তারপর হ্যাঁ তারপরে আমার এই গানটি রেকর্ড হলো, এবং রেকর্ড শোনার পরে রিজার্ভেশন কর্তৃপক্ষ তারা বলল যে এই গানটি খুবই চমৎকার, এটাকেই আমরা অ্যালবামের টাইটেল সং করব, এবং অ্যালবামটির নাম করলেন, নাম করলেন ওরা চোখের নেশার ভালোবাসা। তো
0: আচ্ছা, এই
1: এই
0: গানটা
1: অ্যালবাম,
0: কি আমি একটু শুনবো নাকি? এই গানটা মানে এই
1: হ্যাঁ হ্যাঁ
0: আলোচনা,
1: হ্যাঁ
0: এই যে টপিকটা শেষ করে এই গানটা
1: হ্যাঁ
0: শুনবো। হ্যাঁ
1: হ্যাঁ তারপরে এই আমি তো খুবই মানে কি বলবো, খুবই উৎসাহিত হলাম, এবং আমাকে
0: জি জি
1: রিজার্ভেশনের মাঝার ভাই এবং ওনাদের যে যে দুজন ওনার চেয়ারম্যান এমডি, দুই ভাই ওনারা, তারা দুজন আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন, এবং আমাকে বললেন যে আমি যদি পরবর্তীতে অ্যালবাম করতে চাই তারা ইন্টারেস্টেড আমার অ্যালবাম করবার জন্য, এবং অজয় দাকেও তারা বললেন যে এর ওনার গানটা খুব ভালো হয়েছে, এবং তারা তখন তো ওই ভালোবাসা দিবসে অ্যালবামটা রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং গানটির অ্যালবামটির শিরোনামও করেছেন চোখের নেশার ভালোবাসা। তো আমি তো খুবই ইন্সপায়ার্ড, এবং সেখানে আমার যারা মানে কি বলবো, আমার যারা নমস্য, আমার কাছে যারা স্টার, আমার যারা মানে সারা বাংলাদেশের কাছে তারা, খায়রুল আলম, শাকিল ভাই, শামীম সাথী ইসলাম, ময়না, ময়না আপা আমাদের খুবই প্রিয়, তো এরা ছিলেন তখন বিপাশা গো ঠাকুরতা, ছন্দা চক্রবর্তী, পূজন দাস, এরা ছিলেন তখন বিজন বিজন মিস্ত্রি আমার বন্ধু মানুষ, তো ওনারা এই অ্যালবামটিতে ছিলেন। তারপরে আমার গানটিও ওখানে স্থান পায়, এবং এরপরেই শুরু হয়। এরপরে তো আমি একক একটি অ্যালবাম করি রবীন্দ্রনাথের গানের, যেটি অজয় দার সঙ্গীত পরিচালনায়।
0: ওখান থেকে আমরা গান শুনবো, তবে এই যে
1: হ্যাঁ হ্যাঁ
0: এখন যে গানের কথা বলছেন সেটা এখন শুনবো।
1: আচ্ছা, চোখের নিশানে না।
0: জি জি, এই গানটা শুনি।

চোখের নেশার ভালোবাসা, সে কি কভু থাকে গো জাগিয়া স্বপ্ন।

মেঘ গেলে আব ছায়া, থাকে কি আকাশে গো চোখের নেশার ভালোবাসা। পুতুল লইয়া খেলা খেলেছো।

0: বুকের ছলনা সে কি নয়ন জলে ঢাকে গো, চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো, জাগে স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো, চোখের নেশার ভালোবাসা।
1: বাহ, চমৎকার। গানের কথাগুলো মানে কি গভীর, চিন্তা করলে যে চোখের নেশায় ভালোবাসায়। হ্যাঁ, মানে
0: কি অভিমান, কি আ কি আ কি মানে আবেগ! হ্যাঁ, বুকের
1: আবেগ।
0: ছলনা সে কি নয়ন জলে থাকে গো।
1: হুম হুম হুম তারপর স্বপনে আমরা যা দেখি সেটা কতক্ষণ স্থায়ী থাকে, ক্ষণস্থায়ী, মানে
0: হ্যাঁ,
1: স্থায়ী বা ক্ষণস্থায়ী বিষয়গুলো নিয়ে আসলে আসলে ভাবলে বা চিন্তা করলে, কথার ভেতরে প্রবেশ করলে আসলে অনেক অনেক কিছু বেরিয়ে আসে। আমরা নজরুল গীতি তো শুনলাম, একটু আগে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম নিয়ে কথা হচ্ছিল। তো সেই অ্যালবাম, এটা কি রবীন্দ্রসঙ্গীতের মানে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত নিয়ে কি অ্যালবামটা ছিল, মানে সব গানই কি
0: হ্যাঁ
1: রবীন্দ্রসঙ্গীত ছিল
0: হ্যাঁ,
1: নাকি
0: এখন
1: অন্যান্য গানও
0: দশটি,
1: ছিল? আপনি যে
0: না এটা
1: অ্যালবামের কথা বলছিলেন।
0: মানে 10টি গান ছিল, 10টি রবীন্দ্রসঙ্গীত, এবং ওটি আমার প্রথম একক
1: আচ্ছা
0: অ্যালবাম, এবং
1: একক অ্যালবাম, আচ্ছা।
0: একক অ্যালবাম, এবং
1: এর
0: আমি
1: শিরোনামটা কি ছিল, মানে অ্যালবামের নামটা
0: কিশোর
1: একক
0: বাজে,
1: অ্যালবামে কি
0: কিশোর
1: সুর
0: বাজে,
1: বাজে? আচ্ছা,
0: কিশোর বাজে, ওটি রবীন্দ্রনাথ একটি গান আছে, আমার প্রাণে আমি জানি মন জানো, তো সেই লাইনটি কিশোর বাজে, সেটি ছিল আমার গানের অ্যালবাম। আমি আসলে শোনাতে চেয়েছিলাম শ্রোতাদেরকে যে আমার মনে কিশোরটা বাজে।
1: আচ্ছা আচ্ছা, বাহ। আমরা ওই অ্যালবাম থেকে একটা গান শুনি।

ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো।

0: বাহ, চমৎকার, খুব সুন্দর। আমরা আজকে আমাদের অতিথি হিসেবে পেয়েছি, সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি। আমাদের সাথে কিন্তু অনেকেই জয়েন করেছেন দেশে বিদেশ থেকে, মানে বাংলাদেশ, বাংলাদেশের বাইরে, ইউএসএ থেকে বিভিন্ন মানুষ জয়েন করেছেন, আমাদের শুনছেন, দেখছেন। আমরা একটু কমেন্ট করে আসি। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছেন আমাদের নিয়মিত নিয়মিত একজন শ্রোতা এবং দর্শক নুসরাত জাহান, তিনি আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আচ্ছা, তিনি বগুড়া থেকে জয়েন করেছেন। আচ্ছা, অফিসের চাপ আর পরীক্ষা প্রস্তুতিতে সময় পায়নি। আচ্ছা, আজ প্রথম থেকে, আচ্ছা প্রথম থেকে রেকর্ডেড ভার্সন থাকবে, আপনি দেখে নিতে পারেন। তিনি কেমন আছেন? ওয়াসিকা আপি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অতিথিকে অনেক অনেক শুভকামনা, আপনাকে অনেক অনেক শুভকামনা জানিয়েছে। তারপর নার্গিস ভুঁইয়া লিখেছেন, অসাধারণ লাগলো, ধন্যবাদ। আচ্ছা, তারপর নাজমা সুলতানা, তিনি লিখেছেন, চমৎকার হয়েছে, অনেক ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের উৎসাহ আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে, এবং আমরা অনেক বেশি, আমাদের ভালো লাগে যে আপনারা যখন আমাদের সাথে থাকেন। আচ্ছা, আমরা তো নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত শুনলাম, এই এছাড়াও আর কোন কোন গান, গানের সাথে আপনার গানের চর্চার মধ্যে আপনি আছেন, বা ভালো লাগার জায়গা যদি ধরি বলি, কোন মানে ধারা বা কোন ক্ষেত্রটা আপনার কাছে ভালো লাগে?
1: আমি যদি আমার কমফোর্ট জোন বলি, তাহলে হচ্ছে আসলে নজরুলসঙ্গীতের পরেই হচ্ছে পুরাতনী বাংলা গান, রবীন্দ্রনাথের গান, মানে পঞ্চকবির গানের
0: আচ্ছা আচ্ছা,
1: পাশাপাশি পুরাতনী বাংলা গান। পুরাতনী মানে প্রাক রবীন্দ্র যুগের যে বাংলা গানগুলি আছে সেগুলোকে আমরা পুরাতনী বাংলা গান বলি।
0: আচ্ছা, প্রাক রবীন্দ্র যুগে তো আসলে টপ্পা গান বা এগুলো ছিল, যে রামনিধি
1: হ্যাঁ হ্যাঁ
0: গুপ্ত বা মিলন বাবু, তারা টপ্পা গানের,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আমার
0: বা
1: আমি
0: তখন তো আসলে সত্যি কথা বলতে,
1: বাংলা গানের বর্তমান যে ধারাটি সেটি তখনো দাঁড়ায়নি। তখন বাংলা গান বলতে আমরা বুঝতাম কীর্তন, খ্যামটা, তরজা, এই টাইপের কিছু গান, আখড়াই, হাফ আখড়াই, এই টাইপের কিছু গান, যেগুলো এবং কবি গান, যেগুলো আসলে মূলত নাগরিক সঙ্গীত হয়ে ওঠেনি বা খুব পরিশীলিত হয়ে ওঠেনি। কবি গানগুলোতে প্রচুর অশ্লীল শব্দের প্রয়োগ ছিল, আর যেগুলোর কথা বললাম যে কীর্তন এবং কিছু ভক্তি গীতি, শাক্ত সঙ্গীত ছিল তো সেগুলো, বা রামপ্রসাদের রামপ্রসাদী গানগুলো ছিল কেমন, তো সেগুলোতে আসলে মূলত দেবদেবীকে উপলক্ষে সে তাদের স্তব কীর্তন করেই গানগুলো করা হতো, তো সেটি ছিল। কিন্তু আধুনিক বাংলা গানের যে
0: রবীন্দ্র
1: বর্তমান
0: যুগে তো
1: ধারাটা,
0: আসলে মধ্যযুগীয় পর্যায়ে, তখন এমনিতেও সাহিত্যে,
1: হ্যাঁ মধ্যযুগেরই আসলে এটা একটা যুগ সন্ধিক্ষণ ছিল আসলে প্রাক রবীন্দ্র
0: সাহিত্যে
1: যুগটা।
0: দেখা যেত,
1: হ্যাঁ সাহিত্যেও তখন মধ্যযুগের একটা প্রভাব ছিল এবং একটা যুগ সন্ধিক্ষণ ছিল তখন 18 শতকের সময়টা, তো গানের ক্ষেত্রে একই রকম ব্যাপারটা হয়েছে। তখন যে আগেকার যুগের যে পদাবলী কীর্তন বা সেখান থেকে এসে আধুনিক বাংলা গান একটা ধারা তৈরি হতে শুরু করলো, যেখানে কাব্য সঙ্গীত বা যেখানে রোমান্টিসিজম আসতো, প্রেম সেটা ভাবা ভাবা যেত না আরকি, গানের মধ্যে নরনারী প্রেম আসবে এটা তো ভাবতেই পারতো মানুষ, তো সেটা তখন আসতো এবং তারা এটাকে অবক্ষয় মনে করতো আর কি তখন, তো সেটা ছিল এবং একটা মানুষের সঙ্গীতের মধ্যে মানুষের কল্পনা বিলাসিতা বা রোমান্টিকতা সেটা আসছে, সুরের ক্ষেত্রে বৈচিত্র্য এসেছে বিভিন্ন ধরনের ইয়েতে। তো সেই সময়টায় আমি বলবো যে মৃদুবাবুই প্রথম মানুষ, প্রথম ব্যক্তি যিনি বাংলা গানে কাব্য সঙ্গীতের একটা প্রবর্তন করেন বা নাগরিক কাব্য ধারাকে প্রদান তিনি বাংলা গানে, এবং তখন একটা বাংলা
0: তিনি
1: গানে
0: তো বাংলা বাংলা গানে টপ্পা গানের প্রবর্তক, রামনিধি গুপ্ত ছাড়া।
1: শুধু টপ্পা গান না, আমি বলবো যে এটি আমাদের বর্তমান যে বাংলা গানের যে ধারাটি সেই ধারার সূত্রপাত, আমাদের গানে যে রোমান্টিক কাব্যের যে একটা প্রভাব বা সেটাকেই বেস করে তখন এখন আমাদের গান হয়, যে গান মূলত একটি

0: গানের একটি পরবর্তী ধারা গান, ওই ধারাটাকেই টেনে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে।
1: আমরা কি ওই প্রাক রবীন্দ্র যুগের কোনো গানকে এখন শুনতে পারি?
0: হ্যাঁ
1: আপনার যেহেতু
0: নিশ্চয়ই।
1: ভালো লাগার জায়গা।
0: কান তরে বৃষ্টি জাগরায়, কার তরে নিশি জাগরায়, তুমি যার আশার আসে।

0: কার তরে নেশে জাগরা।
1: চমৎকার। এই যে কার তরে নিশি জাগো রাই, তখন আসলে রাই বলার সাথে সাথে মনে হয় যেন একটা তবলার একটা ছোঁয়া বা একটা সোম, যেটাই বলি, যে
0: হ্যাঁ
1: আসলে
0: হ্যাঁ
1: তখন কি হচ্ছিল।
0: হ্যাঁ হ্যাঁ সোমটা খুব মিস করি। এসে যাগরা, এইগুলো শুনে আদ্যতালের গান এরকম করলে সত্যিকার বৈঠকি
1: আমাদের এই সোশ্যাল মিডিয়ায় তো আসলে এখন সবকিছু অ্যারেঞ্জ করা সম্ভব না, কিন্তু তারপরে এর মধ্যে থেকেও যতটুকু আমরা তুলে ধরার চেষ্টা
0: হ্যাঁ হ্যাঁ
1: করছি, এই যে আলোচনাটাও, এই আলোচনাটার মধ্যেও মনে হয় যেন অনেক কিছু চলে আসলো, বা অনেক আলোচনাটাও
0: হ্যাঁ
1: মানে আমার কাছে, আমার তো ভালো লাগছে, আমি জানি না দর্শকদের কেমন লাগছে, আশা করি ভালো লাগছে, দেখি তারা সুন্দর সুন্দর কমেন্ট করছে। আচ্ছা, এই ভালো লাগাতে আরো কিছুক্ষণ ধরে রাখতে চাই, আমরা আপনার আরো গান শুনবো, আপনার এই যে সঙ্গীত শিল্পীদের কথা বলছিলেন যে ইন্সপায়ার হন যাদেরকে দেখে, আর সেই প্রিয় শিল্পীদের গান শুনবো, তবে একটা একটু জানতে চাই যে আদর্শ সঙ্গীত শিল্পী বলতে আপনি কি বলছেন, মানে আপনার দৃষ্টিকোণ থেকে, এটা আপনার ব্যক্তিগত মত হিসেবেই নিব। আর সেটা হচ্ছে কি, সঙ্গীতে তো বিভিন্ন ধারা রয়েছে, তো সেই ধারায় একজন মানে সমান পারদর্শিতা, নাকি একটা নির্দিষ্ট ধারায় এগিয়ে গিয়ে তার শিখরে ওঠা, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যদি ব্যাখ্যা করেন আদর্শ সঙ্গীত।
0: মাল্টিটাস্কিং বা মাল্টি স্কিল হওয়াটা এক ধরনের ব্যাপার, আবার একটি নির্দিষ্ট বিষয়ে খুব বেশি গভীর উৎপত্তি অর্জন করা সেটাও আরেক রকমের ব্যাপার। যারা কাজ করতে বিনোদন মাধ্যমে তারা প্রত্যেকে মাল্টিটাস্কিং ছিলেন, যেমন নজরুল তিনি নানান রকমের কাজ, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা এবং চলচ্চিত্রের জন্য গান লেখা আছেই, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা, চিত্রনাট্য লেখা ইত্যাদি করেছেন। রবীন্দ্রনাথও তার সময় কিন্তু যথেষ্ট নানান রকম ভার্সেটাইল ছিলেন, ছবি আঁকা থেকে শুরু করে এক সময় তারা মঞ্চে অভিনয় করতেন, রবীন্দ্রনাথের মঞ্চে অভিনয় করা।

0: তারা দুজন নিতে পাই। সেখান থেকে তিনি গান করেছেন, তিনি গানের সুর দিয়েছেন, লিখেছেন, তো তারাও কিন্তু এবং কবিতা লিখেছেন, মাল্টিটাস্কিং ছিলেন বা পলিম্যাথ ছিলেন। এরপরে একটি সময় দীর্ঘ সময় ধরে চলতে থাকে, যেখানে আমরা দেখি যে তিনি শুরু করেন এবং গানের ধারাগুলো আস্তে আস্তে নির্দিষ্ট ধারাতে গান করছেন। এই ব্যাপারটাকে ধ্বংস করেন। নজরুল রবীন্দ্রনাথ যখন গান সৃষ্টি করেন, তারা কিন্তু কখনো লোকগান থেকে মানে এই যে বৈচিত্র্য ভার্সেটালিটি, আমি যে কোনো ভার্সেটাল ক্যারেক্টার ব্যক্তিগত ভাবেও আমি সব বাবার চেষ্টা করেছি, বা আমার কাছে মনে হয়েছে যে নতুন নতুন কাজে আমি ঝাঁপিয়ে পড়েছি, চ্যালেঞ্জ নিয়েছি, আমার ভালো লেগেছে। আমি পেশাগত জীবনেও তাই আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং আমার নিজের কাজগত গতিধারা পরিবর্তন, এটা আমার একটি আমি কখনো হসপিটাল ম্যানেজমেন্ট, কখনো আমি জেনারেল মেডিসিনে করেছি, আমি কখনো ক্যান্সার রোগেও পড়াশোনা করেছি, জেনারেল অনকোলজি আর কি, সেখানেও আমি কিছুদিন পরে আবার পড়ি। যাই হোক, অনেক কিছু করতে করতে এখন একটা নির্দিষ্ট বয়স হয়েছে, এখন পরিবর্তন এখন কাজ করি গানের ক্ষেত্রে। এখন ভার্সেটাইল সিঙ্গারদের আমার সবসময় ভালো লাগে এবং সত্যিকারের শিল্পীদের কাছে লেগে থেকেছে, যেমন মান্না দে, তো আমরা সবসময় সবসময় করে আমাদের বাংলাদেশ, ওনারাও কিন্তু ভার্সেটাইল বিনন্দী দাদা, তো অনেক ধরনের গান, সঙ্গীত, প্রধান সঙ্গীত থেকে লোকসঙ্গীত শিখেছেন এবং লোকসঙ্গীত দলের সদস্য ছিলেন বিনীতান দাসের প্রতিনিধি, তো এই সুবিধা কিন্তু আবার সাংঘাতিক পারদর্শী লোকসঙ্গীত শিল্পী ছিলেন। কিন্তু প্রথম দিকে পরবর্তীতে তিনি আধুনিক, তো এই যে সেখানেও কিন্তু তার বলে আমি এটা বলবো না যে যারা গান করেন তারা ভালো গান করে, তারা গান তারা শিল্পী নন, সেটা আমি বলবো না। যেমন আমাদের রেজনা চৌধুরী জীবন রবীন্দ্রসঙ্গীতটাই মূলত করেছেন, এছাড়া তিনি তিন কবির গান করেছেন, কিন্তু সেটা রবীন্দ্রসঙ্গীতের আধুনিক ওই জায়গা থেকেই করেছেন, বা তিনি তার রবীন্দ্রসঙ্গীত আমরা মন্ত্রমুগ্ধ, এত চমৎকার নিবেদন তার গান। এই যে তারা যে অন্য গান করেননি, তারা ভার্সেটাইল নন, বা সেটার জন্য তারা কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়, তারা তাদের জায়গা থেকে গেছেন। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি মনে করি সেটা অনেক ভালো। ভুল কথা হচ্ছে যে আপনি যেটাই করবেন সেটা যেন ভালো করেন এবং আপনার ভালো লাগা থেকে করেন এবং সেটা যেন ভালো হয়, মানে আমাদেরও যেন করতে ভালো লাগে, ভালোভাবে যেন যেন নির্দিষ্ট ধারাতেও হতে পারে।
1: তিনি দেখেছেন আমার সবচেয়ে প্রিয় প্রোগ্রাম। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ভালো লাগে, আসলে সুন্দর সুন্দর কমেন্ট আসলে আপনারা সবাই অনেক ভালো লাগে। আচ্ছা, আমরা এখন কোন গানটা শুনবো? আপনার কোন প্রিয় শিল্পী হোক বা আপনার প্রিয় কোন গান আমরা এখন
0: শুনতে চাচ্ছি। নজরুলসঙ্গীতই করি একটি, যাতে আমার খুব প্রিয়, আমার মনে হয় শ্রোতাদের অনেক ভালো লাগবে, কারণ ঠিক আছে অনেক এতক্ষণ অনেক আনকমন এবং কঠিন গান করলাম, একটু প্রচলিত পরিচিত নজরুলসঙ্গীত করি।

0: ভরা ফুল।
1: চমৎকার, এই চমৎকার গান শুনতে শুনতে বেশ কিছু চমৎকার কমেন্ট পেয়েছি। নুসরাত জাহান লিখেছেন, অনলাইনের সেরা অনুষ্ঠিত অনুষ্ঠানের আয়োজন এইটি। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে। মাঝে একটু সাউন্ডের সমস্যা হচ্ছিল, আশা করি এখন সমস্যাটা সমাধান হয়ে গেছে। আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিবেন কমেন্ট করে। দারুণ লাগছে, সুন্দর আয়োজন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনারা সাথে আছেন দেখি। আমরা 1 ঘন্টা 13 মিনিট হয়ে গিয়েছে আজকের এই আয়োজন, এত মানে ভালো লাগছিল। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা গান শুনবো, আরেকটি গান শুনবো, তারপর গান শুনতে শুনতে এরপরে আমরা বিদায় নিব। তো আমার ব্যক্তিগতভাবে আমার একটা পছন্দের গান আছে, মানে আপনার আমি আমি এটা ইউটিউবে শুনেছিলাম, তো আমি আজকে আমাদের দর্শকদেরকে, দর্শক শ্রোতাদেরকে শোনাতে চাই। সেই গানটি হচ্ছে চোখের আলোয় দেখেছিলাম, আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: আশা করি
0: ও
1: এই গানটি
0: থ্যাংক ইউ।
1: যদি আপনি একটু
0: হ্যাঁ,
1: অনুরোধ
0: এই
1: করেন এবং এই
0: গানটিও,
1: গানের মাধ্যমে
0: এই গানটিও আমার ইউটিউবের যে রবীন্দ্রসঙ্গীতের যে গানগুলি আছে তার মধ্যে এই গানটিও কিন্তু অনেক শ্রোতারা ভিউ করেছেন এবং পছন্দ করেছেন। এটা আমারও খুব পছন্দের গান।

খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়িতে।

চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহি রে। চোখের আলো দেখেছিলেন

কবিবর, কবে কোন বিস্তৃত বরষে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘ দূত? মেঘমন্ড শ্লোক বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

0: মেঘের পাহাড় কেটে বৃষ্টিরা নেমে আসে, পাখির জানালা বেয়ে হিজলের হাত ধরে নদী আর মাছের দুয়ারে, মায়ের কোলে রোমে কাজলের চোখ ফোটে, কদম ফুলের রেণু ভিজে যায়, শুধু ভিজে যায়।
1: আকাশের পাড় ভাঙে মেঘের দুকুল ভাসে, বেদিনীর ডাগর শরীর ভিজে যায়, শুধু ভিজে যায়।

0: আই হোপ আপনার সবাই ভালো আছে। এখান থেকে যারা যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে শুভ সকাল, যারা যারা তাদের সবাইকে শুভ সন্ধ্যা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইড স্ক্রিনে কে পাবেল ভাই, আমাদের খুবই খুবই পরিচিত ভাইরাল সংখ্যাত সিঙ্গার পাবেল। বুক চিন চিন করছে, আমরা সবাই কম বেশি জানি, অন্য কারো তা না, আমাদের আমার পাশে রাইট সাইডে, হয়তো আপনাদের লেফট সাইড হতে পারে, যাকে দেখতে পাচ্ছেন ইনি সে ব্যক্তি হচ্ছে ভাইরাল সিঙ্গার, হচ্ছে খুব খুব খুব ভাইরাল একজন সিঙ্গার যদি আমাকে বলতে হয় আর কি। এইভাবে কেমন আছেন ভাইয়া, কেমন যাচ্ছে জীবন, কিরকম গেল ঈদ এবং কেমন গেল রোজা?
1: হ্যালো টু এভরিওয়ান যারা এই লাইভটা দেখছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং আলহামদুলিল্লাহ লাজা এখন পর্যন্ত সুস্থ রয়েছে, এটার জন্য শুকরিয়া আদায় করছি। আপনি কেমন আছেন?
0: আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন, খুব ভালো লাগলো। কেমন গিয়েছে রোজার মাসটা, কি নিয়ে ব্যস্ত ছিল, ঈদে কি নিয়ে ব্যস্ত ছিল, যদি আমাদের দর্শকদের একটু জানান।
1: যেহেতু আমি চিটং এ আছি, তো আমার বাসাতেই কেটেছে রোজা এবং পাঁচক নামাজ, যেগুলোতেই ছিলাম, মানে গান থেকে একটু দূরে ছিলাম যেহেতু ঢাকায় ছিলাম না, ঢাকায় থাকলে হয়তো স্টুডিওতে কাজ করা হয়। তো এই মানে ঈদে আমি টার্গেট করেছিলাম অ্যাটলিস্ট একটা গান সবাইকে উপহার দেব,
0: অবশ্যই
1: সবার এক্সপেক্টেশনও ছিল এটা, আমার ফুল ইনবক্স টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক সবখানে শুধু একটাই মেসেজ ছিল ঈদের আগে যে ঈদে কোনো গান পাচ্ছে কিনা। সো আই এম সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি। বাট আমার ইচ্ছা ছিল, আমার দুই তিনটা গান অলরেডি রেডি, জাস্ট শুটিং করা বাকি ছিল আমাদের। সো যেহেতু আমি ঢাকায় ব্যাক করতে পারিনি লকডাউনের কারণে, সো দ্যাটস ওয়াই আমি শুটিংটা করতে পারিনি। অ্যান্ড আই হোপ কিছুদিনের মধ্যেই আমরা শুটিং এ যাব যদি দেশের পরিস্থিতি ঠিকঠাক থাকে। সো আশা করছি গানগুলো সবার ভালো লাগবে এবং আমি খুব আশাবাদী গানগুলো নিয়ে আপকামিং সং যেগুলো করেছি।
0: আপনি বেসিক রিসেন্টলি কয়টা গানের উপর গানগুলো কি সেরকম আমাদের বুক করছে এই ধরনের না অন্য ধরনের আমাদের দর্শকরা?
1: একটু বলবো যে মানে ফান লাভিং সং যেটাকে বলবো, মানুষ মজা করতে পারবে পারফর্ম করার মতো গান। সো বুক চিনচিনের মতো তো হবে না, বাট কিছু ভালো হতে পারে। সো মানে একই প্যাটার্নের গান আমি করতে চাই, আর যেহেতু এটা আমার কভার সং ছিল, সো আই হোপ দর্শক এই গানগুলো খুব ভালোভাবে নি।
0: অবশ্যই অবশ্যই, আপনার প্রথম গানটাকে এইভাবে আপনাকে পরিচিতি দিয়েছে, আপনি যে গানের মাধ্যমে আমাদের একজন খুব ভাইরাল সিঙ্গার।
1: প্রথম গান একটু ভুল, এটা অনেকেরই মিস্টেক হয় যে এটা আমার প্রথম গান হয়তো, দিস ইজ নট মাই ফার্স্ট সং। মাই মেরি মিউজিক ক্যারিয়ার হ্যাজ স্টার্টেড ফ্রম 2011, সো 10 বছরের একটা ক্যারিয়ার আমার মিউজিকের, হয়তো ওভাবে ফোকাসে আসেনি কোনো গান। একটা গান আমার বেশ হিট বলবো কি জানি না, বাট ওই গান দিয়ে আমার সবার ভালোবাসা মানে পেতে স্টার্ট করেছি। গানটার নাম হলো শুধু তুমি, 2014 সালে রিলিজ হয়। তো অনেকেই এই জানে না, আমার মনে করে যে বুকিং চিন হয়তো আমার ফার্স্ট সং, দিস ইজ
0: নট, মানে খেয়াল করবেন যে আমি যে তার মাধ্যমে পরিচিত পাই সবাই কিন্তু ভোটে সেটাই আমার ভোট। হ্যাঁ কারণে কিন্তু এই জিনিসটা হয় যে আপনি যেহেতু একটা একটা গানের মাধ্যমে অন্য গানের তুলনায় একটু বেশি এই গানের মাধ্যমে পরিচিতিটা পেয়েছেন, তার মানে হচ্ছে এটাই আপনার প্রথম গান, কারণ আপনার নামটা এবং আপনার গানটার মাধ্যমে কিন্তু সবাই আপনাকে চিনতে পারে।
1: যা এটা হওয়ার কথা স্বাভাবিক, বাট পরে এটা ক্লিয়ার করি আর কি সবাইকে যে আসলে না পরে, মানে আগে আমার 10টা বছর আমার স্ট্রাগলিং, এটা তো আর দেখেন না, সবাই মনে করে যে হয়তো একটা গান দিয়েই রাতারাতি ভাইরাল বা হিট, এটার পেছনে তো অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল।
0: কারণ গানটা তো আপনি রাইড অ্যাওয়ে শিখে রাইড অ্যাওয়ে একদিনে তো আপনি জিনিসটা করে ফেলতে পারেন না, গানটা তো আমাদের আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার, তার মানে হচ্ছে করতে করতে হ্যাঁ একটা সার্টেন টাইম পরে হয়তো কোনো একটা গানে আমাদের লাইফে একটা ক্লিক করে,
1: সব শিল্পীদের ক্ষেত্রেই এটা সেম।
0: হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন মাত্র যে প্রথম গানটা আসলে আপনার একটা ছিল যেটা একটু পরিচিতি লাভ করেছে, সেই গানটা শুনবো আজকে। প্রত্যেক প্রত্যেক ভাইরাল গানটার মাধ্যমে আপনি সেই গানটা শুনবো, অ্যাবসলিউটলি ইওর চয়েস।
1: ওকে, শুধু তুমি গানটা দিয়ে শুরু করি। গানটা সুর সঙ্গীত করেছিল মশিউর ভক্তি, লিখেছিল নাসিফ ওয়ানি। গানটা আমার ফার্স্ট সল অ্যালবামের গান। আমার ফার্স্ট সল অ্যালবাম রিলিজ হয় 2015 সালে। তো ওই অ্যালবামের ফার্স্ট যে গানটা ছিল ওটা আমি 2014 সালে মিউজিক ভিডিও আকারে ছাড়ি, এন্ড ওটাই আমার ফার্স্ট মিউজিক ভিডিও ছিল। এবং আমি আসলে কল্পনা করিনি ফার্স্ট মিউজিক ভিডিও হিসেবে এতটা পরিমাণ রেসপন্স পাবো সব জায়গা থেকে। তো গানটা ট্রাই করছি।

0: থ্যাংক ইউ।
1: খুবই খুবই খুবই চমৎকার একটা গান। এই গানটা তো আমরা ওইভাবে শুনতে পাইনি আপনার কাছ থেকে, কিন্তু এইটাই আপনার ক্যারিয়ারের জন্য একটা প্রথম গান আপনি যদি বলেন।
0: প্রথম মিউজিক ভিডিও হিসেবে বেশ সাড়া পেয়েছে,
1: বেশ সাড়া পেয়েছে। সেই মিউজিক ভিডিওতে আপনি কি মডেল ছিলেন নাকি?
0: তখন আমি যদি বলতে হয় যে মডেলিং এর কথা মাথায় ছিল না, তো ছোট ছিলাম অনেক। সো মডেল ছিল খান মাহি, একটা ফিমেল আর্টিস্ট ছিল, বাট এখন থেকে আমি নিজে করার ট্রাই করছি আর কি। এবং আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল, আমার টোটাল তিনটা মিউজিক ভিডিও রিলিজ হয়, এরপর আমি তিনটা বছর গ্যাপ দিয়েছিলাম। এটা আমার মানে ভুল বলবো, কজ একটা গান যখন দর্শক ভালোভাবে নেয় তখন কিন্তু পরবর্তীতে আরো গান চায় মানুষ। তো আমি তিনটা বছর হচ্ছে ব্রেক নিয়েছি। ব্রেক বলতে আমি অতটা মাথায় ছিল না যে আমার গান দিতে হবে, তখন তো অত কিছু বুঝতাম না। দ্যাটস ওয়াই আমি একটু পিছিয়ে পড়েছিলাম, এটা আমি বলবো। দেন সেকেন্ড মডেল তুই ছাড়া, ওটা মোটামুটি ছাড়া ছিল, ইরফান সাজ্জাদ ছিল আমাদের মডেল। আর থার্ড মিউজিক ভিডিও যেটা ছিল ওটা হচ্ছে আমার লাইফের বলবো ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক আমি বলবো, বিকজ ওটা আমাদের সবার প্রিয় পাঞ্জাবিওয়ালা খ্যাত শিরিন জাওয়াত, ওনার লাইফের ফার্স্ট ডুয়েট সং আমার সাথে। গানটার নাম হচ্ছে প্রীতি নেশা, ওটাই আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল। এরপর আর মিউজিক ভিডিও করা হয়নি।
2: শিখাইলা প্রীতি তুমি।

0: বাহ, অসম্ভব সুন্দর গান কিন্তু।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: আমি একটু দর্শকদের সাথে কথা বলি নি এর মধ্যে। আল নাহিয়ান বিউটিফুল, থ্যাংক ইউ শামিম ভাই লিখেছেন দেখি, থ্যাংক ইউ সো মাচ। শুভ, কি অবস্থা, কোন গানটা আপু, কোন গানটা আপু, গান তো চলতেই থাকবে, আপনি কোন গানটা শুনতে চাচ্ছেন প্লিজ? আপনাদের রিকোয়েস্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাদের যদি আমাদের আজকের অতিথির থেকে কোনো সুন্দর কোনো স্পেশাল রিকোয়েস্টের কোনো গান শুনতে ইচ্ছা করে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, আমরা সেটা আপনাদেরকে শোনানোর অবশ্যই চেষ্টা করব। শুভ ভাই বলেছেন সুন্দর গান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে কমপ্লিমেন্ট দিই। আপনারা সুন্দর লিরিক লাস্টেরটা, ওয়াও। হ্যাঁ, আমি কিন্তু রিকোয়েস্ট করেছি একটু শোনানোর জন্য, সেই সেই সুবাদে আপনারা সবাই শুনতে পেয়েছেন, গানটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। হ্যাঁ, আপনার আসলে গানের দিকে আসা বা গানের প্রতি এভাবে নিজেকে মানে একটা কর্মব্যস্ততা হিসেবে নিয়ে নেওয়া, সব কিছুর পিছনে কোনো বিশেষ অনুপ্রেরণার মানুষ বা কোনো কিছু কি আপনাকে অনুপ্রাণিত করে বা আপনাকে পজিটিভ মোটিভেট করে যে হ্যাঁ যদি আমি এটাতে থাকি তাহলে বা আমি আমার নিজেকে একজন বেটার পার্সন হিসেবে নিজের সাথে নিজে জাস্টিফাই করতে পারবো এরকম কোনো কিছু?
2: ওকে, ফার্স্ট অফ অল আমি বলবো যে গানটাকে কিন্তু আমি এখনো পেশা হিসেবে নিইনি, কারণ আমাদের কান্ট্রিতে এটাকে মানে পেশা হিসেবে নেওয়াটা ইটস কোয়াইট টাফ,
0: চ্যালেঞ্জিং বলতে গেলে।
2: ইয়া, ডেফিনেটলি চ্যালেঞ্জিং। তো এটা আমি শুরু থেকেই শখ হিসেবে করি, শখে গান করি। তো আর আমার স্টার্টিংটা আমি বলবো যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেহেতু মিউজিক্যাল না, সো ওই ক্ষেত্রে আমার ছোটবেলা থেকে যে গান শেখার বিষয়টা আমার ক্ষেত্রে ওটা করতে পারিনি, প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন ছিল। সো দ্যাটস ওয়াই আমার শিখে শিখে শুনতে শুনতে মানে গাইতে গাইতে শুনতে শুনতেই শেখা। আর হচ্ছে আমার স্টার্টিং হয়েছে রাফাত রাজীব ভাইয়ের হাত ধরে, তখন তো অ্যালবামের যুগ ছিল। তো আমার টোটাল 10টা মিক্সড অ্যালবাম কাজ করা হয় 2011 থেকে 2015 সাল পর্যন্ত, প্রত্যেকটা মিক্সড অ্যালবামে একটা করে গান ছিল। আর সলো অ্যালবাম রিলিজ হয় 2015 সালে, আট প্রায় 12টা গান ছিল ওখানে, বাংলাদেশের সব ট্যালেন্টেড মিউজিশিয়ানস ছিল, কম্পোজার, লিরিসিস্ট, কো-আর্টিস্ট। তো এই অ্যালবামের থেকেও বেশ ভালো সাড়া পেয়েছিলাম। দেন যেটা বললাম, 3টা মিউজিক ভিডিও, এই করতো নাটকে গাওয়া স্টার্ট করি, শিল্পী সহ টোটাল 5টা নাটকে গিয়েছি। আর অনুপ্রেরণা আমার মানে গাওয়ার ক্ষেত্রে ইন্সপিরেশন বলবো, যাকে দেখে আমার গাইতে ইচ্ছে হলো, যার গান শুনে আমাদের সবার প্রিয় হাবিব ওয়াহিদ ভাই, ওনার গান শুনে আসলে আমার গান গাইতে ইচ্ছা হলো ফার্স্ট টাইম। আর ফ্যামিলি থেকে আমার আম্মুই বেশি সবচেয়ে বেশি সাপোর্ট মানে শুরুতে সাপোর্ট দিয়েছিল, এরপর তো ভাইরা আব্বু সবাই, বাট ফার্স্টে আম্মুটা মানে আম্মুর কি বলবো আমাদের হাতের কাছে সবকিছু, ইন্টারনেট বলেন সবকিছুই ফাস্ট এখন, তখন তো অতটা ফাস্ট ছিল না। 2011 এর দিকে ইট ওয়াজ টাফ সবার সাথে যোগাযোগ করাটা। তো ডেফিনেটলি আমার অনেক কষ্ট করতে হয়েছে, স্ট্রাগলিং করতে হয়েছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা সেম, সাকসেসের পেছনে স্ট্রাগলিং থাকে,
0: অবশ্যই
2: আমার ক্ষেত্রেও আছে।
0: অবশ্যই স্ট্রাগল না করলে আপনি তো মানে সবকিছু, আমাদের জন্য যারা আমরা অ্যাকচুয়ালি ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তাদের জন্য আমাদের বলতে, কিন্তু যখন স্ট্রাগল করে আপনি সাকসেসটা পান ওটা কিন্তু একেবারে রিয়েল একটা অ্যাচিভমেন্ট।
2: হুম,
0: পারেন যে এক্সপেকটেশন থেকেও না থাকার জায়গা থেকে একটা ঠিক আছে সবকিছু
2: মিলিয়ে বাংলাদেশের প্রত্যেকটা খেলা আমি দেখি, ইভেন আজকেও দেখেছি লাইভ, শুরুর আগ পর্যন্ত দেখছিলাম, মাঝখানে চেক করছিলাম, বাংলাদেশ অলরেডি জিতে গিয়েছে, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট অ্যান্ড কংগ্রেচুলেশন জানাই। আর হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, বাট যদি স্পেসিফিকলি বলতে হয় তাহলে সাকিব আল হাসান।
0: আচ্ছা, ফেভারিট কথাটা আমার খুব ভালো, প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, কারণ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কারণে কিন্তু আমাদের টিমে আছে এবং আমাদের সুন্দরভাবে
2: সবারই কন্ট্রিবিউশন
0: থাকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই কথাটা খুব ভালো লাগছে। আর হচ্ছে যদি বলি যে মানে হচ্ছে ফুটবলে কি কোনো পছন্দ আছে আপনার?
1: ডেফিনেটলি আই লাভ মেসি, আর্জেন্টিনা ফ্যান আমি, সো মেসি আমার খুব ফেভারিট।
0: আচ্ছা, শাহরিন ইকরাম জাহান বলেছে সুন্দর হচ্ছে প্রোগ্রাম,
1: থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।
0: রাসেল ভাই লিখেছেন ঢাকা থেকে দেখছি সুন্দর, ধন্যবাদ। আমি একটা ভাইয়া লিখেছে আমি একটা জিনিস দেখলাম দেশের ম্যাক্সিমাম মিউজিশিয়ান চিটাং থেকে, এটা কি
1: ম্যাক্সিমাম? দ্যাটস ট্রু, লেজেন্ডারি মিউজিশিয়ান হতে শুরু করে এখন নতুন যারা কাজ করছে বেশিরভাগই চিটাং থেকে বিলং করে, এটা আমার কি বলবো ভালো লাগে শুনতে।
0: আচ্ছা, এটার একটা কারণ আছে, এটার কারণ হচ্ছে এরকম নদী নদী ঠিক আছে, আবহাওয়া ঠিক আছে, সবকিছু দেখলে মানুষের খুব গায়ক হতে ইচ্ছা করে,
1: সাগর পাহাড়,
0: হ্যাঁ হ্যাঁ সাগর পাহাড় পর্বতমালা এগুলোর প্রতি থাকলে আশেপাশে মানুষের খুব একটু মুড সুইং করে, একটু গায়ক হয়ে যেতে পারে, গায়িকা হতে ইচ্ছে, এটা থেকে হয়তো বা চিটাং থেকে সবাই খুব বেশি মিউজিক মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড। আর হচ্ছে পরে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু অনুষ্ঠানে অনেকখানি আমরা সময় পার করে এসেছি, আমরা কি আপনার সেই বিখ্যাত ভাইরাল গানটা কি একটু শুনতে পারি যদি আপনি কিছু মনে
1: করেন? ইয়া ডেফিনেটলি, গানটার ব্যাপারে একটু কথা বলতে চাই।
0: হ্যাঁ অবশ্যই জানতে চাই,
1: বিকজ গানটা আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলবো আমি,
0: ডেফিনেটলি
1: বিকজ এত পরিমাণ ভালোবাসা এটা আসলে আনএক্সপেক্টেড, এখনো পর্যন্ত নন-স্টপ, নট অনলি এটা যে টিকটক লাইকি ফেসবুক ইউটিউব এখানে যে সীমাবদ্ধ আছে তা না, রমজানে হয়তো একটু অফ ছিল যেহেতু কোনো বিয়ে শাদি বা জন্মদিনের অনুষ্ঠান ওভাবে পালিত হয়নি, প্রত্যেকটা প্রোগ্রামে মানুষ পারফর্ম করে মানে করছে গানটাতে ছোট থেকে বড়রা পর্যন্ত, এটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড গানটা যে ভাইরাল হয়েছে, ভাইরাল ইটস নট বিগ ইস্যু, কিভাবে ভাইরাল হয়েছে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ভাইরাল কিন্তু দুই ভাবে হয়, পজিটিভ নেগেটিভ, আমাদের দেশে বেশিরভাগই নেগেটিভ জিনিসই ভাইরাল বেশি হয়। অ্যান্ড আমি সবাইকে বলবো যে নেগেটিভ জিনিসগুলো ভাইরাল না করে পজিটিভ যেগুলো আমাদের ট্যালেন্ট আছে ওগুলো যদি তুলে আনা যায় তাহলে এভাবে বুক চিনছেন না কেন, এর চেয়ে আরো ভালো গান আমরা পাবো।
0: অবশ্যই
1: আমরা হচ্ছে মানে নেগেটিভ জিনিসগুলোই ভাইরাল করি, তো এটা আমাদের উপরেই হচ্ছে কন্ট্রোলটা।
0: তাকে কিন্তু আমাদের উচিত তার যোগ্যতার জায়গাটা দাঁড় করিয়ে দেওয়া।
1: ডেফিনেটলি, এই গানের ক্ষেত্রে যেটা বলবো আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছেন, আমি কৃতজ্ঞ সবার কাছে, ফার্স্ট অফ অল যাদেরকে থ্যাংকস দিতে চাই এই গানের জন্য, ইনভলভ আমি হতে পেরেছি এই গানের ক্ষেত্রে সাথে, ফার্স্ট অফ অল মহিতুল মহিম ভাইকে আমি থ্যাংকস জানাবো, বিকজ সে যদি নাটকটা না বানাতো, তার প্ল্যানিং যদি সে না করতো এইভাবে তাহলে তো গানটাও এইভাবে ইউজ করা হতো না, তো মহিতুল মহিম ভাইকে অনেক অনেক থ্যাংকস এই নাটকটা বানানোর জন্য। অ্যান্ড পাঁচটা গান ছিল এই নাটকে, আমি দুইটা করেছিলাম, ওই দুইটাই বেশি জনপ্রিয়তা পায়, আরেকটা গান ছিল বিধি তুমি বলে দাও, ওই গানটাও আমার কভার করেছিলাম। সো আর এই গান নাটকে আমার গাওয়ার যেটা আমি বলবো যার সবচেয়ে বেশি সাপোর্ট বেশি ছিল, তার নাম হচ্ছে আবরাল সাইদ, আমার ফ্রেন্ড, ওই গানটা কম্পোজিশন করেছিল মিউজিক, তো ওকে অনেক থ্যাংকস। তো গানটা রিয়েল আর্টিস্টদেরকেও আমি ক্রেডিট দিতে চাই, এন্ড্রু কিশোর দাদা অ্যান্ড ডলি স্যান্টনি ম্যাম, সো গানটা ট্রাই করছে।
0: গানটা শোনানোর আগে একটা কথা একটু বলতে, যে আপনি আপনি তো দেখেন গানটা নিয়ে আমার ইয়াং জেনারেশন এবং আরো যারা আছেন এটা নিয়ে কিভাবে তারা আসলে এনজয় করছে, মজা করতে পারে, একটা ইউটিউব হতে পারে বা আপনি দেখলে সোশ্যাল মিডিয়া কোন একটা প্ল্যাটফর্মে তারা এটাকে কিভাবে এনজয় করছে বা কিভাবে আপনার গানটাকে নিয়ে ফান করছে, মজা করছে, এনজয় করছে, সেটা কি আপনি চেক করেন বা আপনি কি খুঁজে খুঁজে দেখে একটু জিনিসটা কি দেখেন যে আসলে
1: খুঁজতে হয় না, মানুষ মানে ইনবক্স করতে থাকে, নতুন কিছু একটা পেলে, নতুন কোনো ভিডিও পেলে ওটা আমাকে ইনবক্স করে, আমি খুব এনজয় করি এগুলো দেখে, আর আমাকে সবাই মেনশন করে বিভিন্ন ভিডিওতে। সো আমি ডেফিনেটলি সবার কমেন্টসও চেক করি, এন্ড 99% কমেন্ট হচ্ছে পজিটিভ। এটা আমার খুব মানে স্বস্তি পাই আমি। 1% এটা তো থাকবেই, কোনোভাবে স্টপ করা যাবে না, বাট সবার যে পজিটিভ ভাইবটা আমার খুব ভালো লাগে।
0: আর একটু বলে দিন উষা জাহান আপু, so much for joining, আপনি আমাদের প্রত্যেকটা লাইভ শোতে আসেন, থ্যাংক ইউ আপনার জন্য, সেই জন্য একটা স্পেশাল থ্যাংক ইউ। অ্যান্ড আপনি এভাবে আমাদের অফিস থেকে এসে মাত্র অনলাইনে এসে এর সারপ্রাইজ পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ রেডিও ত্রিতাল বাংলা। আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ রেডিও ত্রিতাল বাংলার সাথে থাকার জন্য, এভাবে থাকবেন। এখন আমরা শুনবো গান বুক চিন চিন করে।
1: আচ্ছা, যেটা শেয়ার করতে চাইছিলাম মনে পড়েছে, ভিউজটা, ভিউজ যদিও কাউন্ট ওভাবে আমি ম্যাটার করে না, বাট অনেক ক্ষেত্রে ম্যাটার করে, বিকজ এটা বোঝা যায় যে পাবলিকের রেসপন্সটা। আমি মনে করি যে এখন আজকে যেটা মেবি আমি লাস্ট চেক করি হয়তো 2,71,00,000 হয়ে গেছে, এটা আমার জন্য বিশাল একটা পাওয়া এত শর্ট টাইমে। থ্যাংক ইউ সো মাচ, এত শর্ট টাইমে এটা আমি কল্পনাও করিনি, এবং এই বছরে 1 নম্বরেই আছে। তো আমি সবার কাছে থ্যাঙ্কফুল এতটা ভালোবাসার জন্য। আই হোপ ভালোবাসাটা কন্টিনিউ থাকবে সবাই। সো ট্রাই করছি আমি।
3: বুকে চিন

0: আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই, আমার কি যে হয়ে যায়।
1: থ্যাংক ইউ সো মাচ,
2: থ্যাংক ইউ সো মাচ, খুব খুব খুব আনন্দ শুনে। মানে আপনি যখন শুনেন সেটা ফিলিংস কিন্তু ডিফারেন্ট থাকে, কিন্তু আপনি সিঙ্গারকে যখন একই সাথে দুটো ভয়েসে গান গাইতে দেখেন সেটার কিন্তু আনন্দ অন্যরকম। আর আমার সেই সৌভাগ্যটা হয়েছে আপনাকে এভাবে গাইতে দেখে। এবং যারা
1: অনেকে মনে করে যে হয়তো মানে সফটওয়্যার ইউজ করে, বা অনেকে তো ওইটাও বলে যে কোনো মেয়ে গেছে হয়তো, পরে যখন লাইভ দেখে
2: না শুনে শোনেন এটা কিন্তু যে কারো ভুল হতে।
1: আর আবার অনেকে এটা ভাবে যে হয়তো ছেলেটা আগে গিয়ে দিয়েছে, মেয়েটা হয়তো পরে ট্রাই করেছে, বাট এটা না, একসাথেই গিয়েছে আমি। মজার ব্যাপার হচ্ছে যখন রেকর্ডিং করেছিলাম জাস্ট 2-3 টেক দিয়েছে, বেশি শোনারও সময় পাইনি, ওই সময়টা আমাদের ছিল না। অ্যান্ড খুব ভয় ছিলাম যে কিভাবে মানুষজন একসেপ্ট করবে এটা, পজিটিভ অর নেগেটিভ, বিকজ একে তো আগের গান, তার উপর জনপ্রিয় গান, আর হচ্ছে ডুয়েল ভয়েস। আর এর আগে আমার মনে হয় না যে ডুয়েল ভয়েস

0: না, আমি মানে দেশের বাইরে কিন্তু এটার জনপ্রিয়তা আছে, মানে ডুয়েল ভয়েসের। বাট আমি দেশের ক্ষেত্রে একটু টেনশনে ছিলাম যে আমাদের দেশের মানুষ কিভাবে নিবে। তো মাশাআল্লাহ আমাদের দেশের মানুষও ইউনিক কিছু পেলে অ্যাপ্রিশিয়েট করতে জানে, অ্যাকসেপ্ট করে। আমি থ্যাঙ্কফুল সবার কাছে।
1: মানুষকে আপনি ধন্যবাদ জানাতে চান, পরে ভুলে যাবেন, এখনই ধন্যবাদ জানিয়ে।
0: হ্যাঁ, একটা মানুষকে থ্যাঙ্কস না জানালে আমি মনে হবে যে আমার মানে ভুল করে ফেলবো অনেক বিশাল একটা। সেই মানুষটা হচ্ছে আমাদের সবার প্রিয় আফরান নিশো ভাই, বিকজ হিজ অ্যাক্টিং ওয়াজ মানে আউটস্ট্যান্ডিং, মানে স্পেশালি এই গানের ক্ষেত্রে মানে অ্যামেজিং তার অ্যাক্টিং ছিল। আর ইভেন আমরা যে 1 মিলিয়নের 10 মিলিয়নের সেলিব্রেশন করেছিলাম, ওখানে উনি খুব মজা করেছিল আমার সাথে, লাইভ আমরা গিয়েছিলাম একসাথে। সো খুব মানে ভালো লাগে সবার সাপোর্ট পেয়ে। আর আরেকটা থ্যাঙ্কস দিতে চাই সবাইকে, সবাইকে বলতে সাংবাদিকদেরকে, যেভাবে ওনারা আমার মানে সাপোর্ট দিয়েছে, এটা আসলে আনবিলিভেবল। প্রত্যেকটা নিউজ কভারেজ, অনলাইন বলেন, প্রিন্ট মিডিয়া, I'm thankful আসলে, thanks to everyone.
1: সার্বিকভাবে আপনি এই গানের একজন গায়ক হিসেবে আপনি যে ধরনের অ্যাপ্রিশিয়েট পেয়েছেন, আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে আমাদের আজকে রেডিও তিতাল বাংলার মাধ্যমে থ্যাংক ইউ জানাচ্ছেন, এবং সেটা অবশ্যই আপনার মন থেকে আসছে বলে আপনি মন থেকে। এটা কিন্তু একজন মানুষ হিসেবে বিরাট একটা জিনিস। হ্যাঁ, মানুষকে থ্যাংক ইউ বলা, আপনার হচ্ছে অ্যাপ্রিশিয়েট করা, তাদের তারা আপনাকে যে অ্যাপ্রিশিয়েট করছে, তাদের অ্যাপ্রিসিয়েশনটাকে আপনি আবার অ্যাপ্রিশিয়েট করা, ইটস ইটস আ হিউজ থিং। থ্যাংক ইউ সো মাচ।
0: আমাদের সবার কৃতজ্ঞতা বোধটা থাকা দরকার।
1: ডেফিনেটলি, ডেফিনেট। একটা আপু লিখেছে, এই গানটা শুনে হায় মন ভালো হয়ে যায়। আচ্ছা, স্বামী ভাই লিখেছে, হ্যাঁ কিভাবে মেল ফিমেল টোন একসাথে সম্ভব, আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে সম্ভব লাইভে গান গাওয়ার মাধ্যমে। তারপর আরেকটা ভাইয়া লিখেছেন, ওয়াও এই ভাইয়ার গান, ভাই জিঙ্গেল করবেন, আপনাকে জিঙ্গেলে শুনতে চাই, আপনার কিন্তু একটা নতুন রিকোয়েস্ট আসছে। ঠিক আছে, আপনি যখন ফিউচারে
0: কাজ পেলে অবভিয়াসলি, ডেফিনেটলি। আর আমার নেক্সট টার্গেট হচ্ছে মুভিতে, সো নাটকে গাওয়ার ইচ্ছা তো ছিল, ফিলফিল হয়ে গেছে, সো নেক্সট টার্গেট মুভি, আই হোপ ওটা খুব শিগগিরই ফিলফিল হবে ইনশাআল্লাহ।
1: ইনশাআল্লাহ। তো আপনার যেহেতু ইচ্ছা আপনি পরবর্তীতে আরো হচ্ছে ফিতে গান করবেন, সেভাবে কি আপনার কোনো নতুন ইনোভেটিভ, আমি চাই না আপনি সেটা করে দেন, বাট আমরা একটু দর্শকদের একটু লোভ রেখে দিতে চাচ্ছি যে আপনার আসলে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে যে আরো একটু নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া বা নতুন টাইপের গান, যেটা আমরা ইউজুয়ালি আপনার থেকে শুনিনি, বা কোনো কিছু এই ধরনের কোনো প্ল্যান আছে?
0: ওভাবে তো আসলে আগে থেকে ভেবে রাখা যায় না, যেমন ডুয়েল ভয়েসেরটাও কিন্তু আমি মানে ফ্রেন্ডের সাথে মজা করতাম ফোনে, বাট আমি যে আগে থেকেই ডুয়েল ভয়েসে গান করতাম তা কিন্তু না। ক্যারেক্টারের ডিমান্ডের কারণে ডিরেক্টরও এই ধরনের ভয়েস খুঁজছিল, সো আমার সাথেও পরিচয় ছিল, দ্যাটস ওয়াই এটা করে ফেলা হয়েছে। সো মুভির ক্ষেত্রেও যদি এমন কোনো ডিফারেন্ট কিছু থাকে, তখনও হয়তো কোনো হিডেন ট্যালেন্ট বের হয়ে যেতে পারে, আই ডোন্ট নো, ওয়েট ফর দ্যাট।
1: আচ্ছা, আচ্ছা, আপনি এই যে ডুয়েল ভয়েসের যে কারসাজিটা, এটা এটা তো নিশ্চয় হঠাৎ করে আসেনি যে আপনি এইভাবে গান গাইতে পারেন, এটার
0: কথা বলতে পারি। কলেজে থাকতে মানে ফ্রেন্ডদের সাথে মজা করতাম ফোনে মেয়ের ভয়েসে কথা বলে, এন্ড দে ওয়্যার ইন্টারেস্টেড টু টক, মানে মনে করতে যে কোনো মেয়ে কল দিয়েছে হয়তো, তো একটু পরে তাদের স্বপ্নটা ভেঙে যেত যখন বলে দিতাম, বেশিক্ষণ রাখতাম না, সো খুব মজা করতাম। ইভেন আমি অনেক মিউজিশিয়ানদের সাথেও এই জিনিসটা করেছি, কেউ কিন্তু ধরতে পারে, ইভেন একটা পুলিশ অফিসারের সাথেও করেছি, এডিসি, নাম না বলি, ইজ ভেরি ক্লোজ টু মি,
1: আই ডিড,
0: খুব ভালো লাগে।
1: মাকসুমা আনি আপু হ্যালো, সোহাদ হ্যালো, সবাই আমরা শুনছি, থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আচ্ছা, আমি যে নেক্সট প্রশ্নটা আপনার কাছে করতে চাই, অবভিয়াসলি আপনার ক্যারিয়ার গানটা শুরু অনেক আগে থেকে, একদিন আপনি গানে ক্যারিয়ার আসেননি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে, কিন্তু আপনি পরিচিতি পেয়েছেন কিন্তু মুখ চিনচিন করে এই গানটার মাধ্যমে, ঠিক না? তো যে এই যে বিফোর এবং আফটার একটা লাইফের চেঞ্জ, সেটা পজিটিভ একটু হয়তো বা নেগেটিভ, এবং এই যে মানুষের অ্যাপ্রিসিয়েশন, এই যে একটা ভালো লাগা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, যে যখন বলি যে আচ্ছা আমি তো আগে এইভাবে আমাকে মানুষ ট্রিট করতো, হ্যাঁ এখন এই গানটা এইভাবে পরিচিত পাওয়ার মধ্যে আমি এখন এইভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, মানুষ আমাকে এইভাবে ট্রিট করছে, এইভাবে বলছে, এই পরিবর্তনটা আপনার চোখে কিরকম, মানে বিফোর এবং আফটার যে একটা পরিবর্তন আছে, সেটা আপনি কিভাবে

0: ডেফিনেটলি অনেক বিশাল একটা পরিবর্তন, সেটা সবখান থেকে, একদম কি বলবো, মানুষের ওয়ে অফ টকিং, ওয়ে অফ ট্রিটিং, মানে সব ক্ষেত্রেই আমি বলবো যে পরিবর্তন এসেছে। সবাই যে পরিমাণ আমাকে এই গানের জন্য স্পেশালি রেসপেক্ট দেয়, ভালোবাসা দেখায়, এটা আসলে আমি কি বলবো, অনেক সময় মনে হয় যে আমি স্বপ্নে আছি, এতটা পরিমাণ ভালোবাসা আসলে কি বলবো, ঋণী হয়ে যাচ্ছি, খুব ভালো লাগে আসলে। And definitely change তো obviously,
1: কিন্তু ভালো, কারণ ঋণী হয়ে গেলে কিন্তু আমরা আরো অনেক এই ধরনের ফিডব্যাক আপনার কাছ থেকে পাবো, ঋণী হওয়া কিন্তু এক ধরনের ভালো, আপনি যদি ঠিক করেন যে আমি ঋণী হয়ে যাচ্ছি তার মানে কিন্তু আমরা আরো বেস্ট আউটপুট পাবো আপনার।
0: ইনশাআল্লাহ ডেফিনেটলি আমি নেক্সট সং নিয়ে খুব আশা করি, আই হোপ
1: ইনশাআল্লাহ
0: কিছু একটা হবে যদি লাক ফেভার করে।
1: আর একটু
0: বাকিটা আল্লাহর উপর,
1: আয়া বিধি তুমি বলে দাও এবং মধু হই হই,
0: মধু হই হই করতে পারে যেহেতু আমি চিটাও নিয়ে, চিটাও এর অনেক ফ্যান থাকতে পারে হয়তো।
2: আশায় আসিহিল তোমারে লো।

0: Thank you.
1: Yes, চমৎকার হয়েছে গানটা। যাই হোক, আমরা আমাদের রেডিওর প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার মূল্যবান সময় আমাদের রেডিওর সাথে শেয়ার করার জন্য এবং আমাদের সাথে গানগুলি এত সুন্দরভাবে চমৎকারভাবে পরিবেশন করার জন্য ভাইয়া আপনাকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক আশাবাদী আপনার ফিউচারে গানগুলো নিয়ে এবং আপনাকে অনেক অনেক অনেক বেশি আমরা আমাদের সাইট থেকে ইন্সপায়ার করব, যেন আমরা এইভাবে আপনার সাথে আরো বেশি শো করতে পারি এবং নতুন নতুন গান যেন আপনি আমাদের দর্শকদের মাঝে পৌঁছিয়ে দিতে পারেন। আর হচ্ছে আরেকটা কথা না বললেই না ভাইয়া, আপনার যে ট্যালেন্টটা, এই ট্যালেন্টটার কারণেই কিন্তু হচ্ছে আপনি আজকে পাবেন আমাদের সবার মাঝখানে পরিচিত। আপনার এরকম বা আমাদের আরো অনেক আশেপাশে মানুষদের মধ্যে এই ধরনের অনেক হিডেন ট্যালেন্ট আছে, আপনি একজন মানুষ, একটা হিডেন ট্যালেন্টের জন্যই কিন্তু আমাদের আরো 10টা মানুষের সামনে যেভাবে এসে দাঁড়িতে পেরেছেন, তার মানে এরকম আরো অনেক হিডেন ট্যালেন্ট আমাদের আশেপাশে লুকায়িত। হ্যাঁ, আমরা চাই যে সবাই যেন তাদের এই হিডেন ট্যালেন্ট গুলো, যেটা পজিটিভ ভাইব দিবে আশেপাশে মানুষদেরকে, সবাই যেন আপনার মাধ্যমে, আপনার আপনার আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে যেন তারাও স্টেপ ফরওয়ার্ড করে সামনে এসে যেন সেই জিনিসগুলো ফেস করতে পারে এইভাবে। এটা এটা হচ্ছে আমার একটা নিজের একটা ফিলিংস যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম, কারণ এগুলো কিন্তু আমাদেরকে পজিটিভ ভাইব দেয়।
2: আপনাকেও এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য, যারা লাইভটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস এতক্ষণ সাথে থাকার জন্য। আর আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে সবাই সেফ থাকবেন, তো সেফ থাকাটা জরুরি আমাদের জন্য, যতটুকু সম্ভব বাসায় থাকা যায়। তো সবসময় তো আর বাসায় থাকা যাবে না, বাট বাইরে থাকলে যে মানে যে যা নির্দেশ দেওয়া আছে ওগুলো যেন পালন করে, ওগুলো তো আর বারবার বলতে হচ্ছে না, আমরা সবাই জানি, 2 বছর ধরেই শুনতে আসছি, তো আমরা সবাই জানি, বাট আমরা ওগুলো এক্সিকিউট করি না, একটু অবহেলা করি, যেমন মাস্ক পরি না। আই হোপ সবাই হ্যান্ড স্যানিটাইজ অ্যান্ড মাস্ক পরবেন, সেফ থাকবেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার আপকামিং গানগুলোর জন্য ভালোবাসা যাতে পাই, এটা আমাদের আমার প্রত্যাশা সবার কাছে। থ্যাংক ইউ
1: সবাইকে আরো এইভাবে সুন্দর সুন্দর গান আপনি উপহার দেন, দোয়া আপনার জন্য। এবং যারা যারা রেডিও ত্রিতালের বাংলার সাথে এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে শুনেছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থেকে থাকা। এবং যারা যারা আমাদেরকে বাংলাদেশ থেকে দেখছেন, অবশ্যই এখন বাংলাদেশে ভালোই রাত হয়ে গিয়েছে, যারা যারা এতটা সময় আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের রেডিওর সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন আপনাদের সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি, এভাবে যেন আমাদের রেডিওর মাধ্যমে আমরা আরো এনজয় করতে পারি। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রাণ ঢালার শুভেচ্ছা সবাই, বাংলাদেশের মানুষকে জানাই শুভরাত্রি, আফ্রিকা প্রবাসী সবাইকে জানাচ্ছি শুভ দুপুর, আল্লাহ হাফেজ।

সে কথা বুঝি নি আগে দুটি প্রাণীর সাধনা

0: রেডিও ত্রিতাল বাংলা ইউএসএর আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াসিকা আফরিন। রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনেই আপনারা প্লে স্টোরে গিয়ে যদি রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ লিখে সার্চ দেন, তাহলে সেখানেও কিন্তু আমাদেরকে শুনতে পারবেন, আমাদের সাথে জয়েন করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, বরাবরের মতোই আমাদের আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি আছেন। আসলে তার অনেক অনেক পরিচয়, তাকে আমরা স্বাগত জানাবো আনুষ্ঠানিক ভাবে, তবে তার অনেক অনেক পরিচয়, অনেক গুণী একজন শিল্পী, একজন মানুষ আমাদের আজকে সম্মানিত অতিথি হিসেবে আছেন। তিনি একাধারে বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী, সহকারী অধ্যাপক, নাট্যশিল্পী, উপস্থাপক, অনুষ্ঠান ঘোষক। আসলে পরিচয় দিতে থাকলে মনে হয় লিস্টটা অনেক বেড়ে যাবে, তবে এত এত পরিচয়ের মধ্যে তিনি নিজেকে আবৃত্তি শিল্পী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার প্রিয় জায়গা বা এগিয়ে রাখবেন আবৃত্তি শিল্পটাকে। তো সেদিক থেকে আমরা আজকে তাকে স্বাগত জানাচ্ছি, আমাদের সম্মানিত অতিথি আবৃত্তি শিল্পী শিরিনা বিথিকে স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ ওয়াসিকা। আমি আপনার একজন নিয়মিত দর্শক, আপনার প্রোগ্রাম আমি দেখি, এবং
0: অনেক অনেক ধন্যবাদ।
1: রেডিও ত্রিতালের অলমোস্ট সব প্রোগ্রামই বোধ হয় আমি দেখি, এবং হচ্ছে যে শুরু থেকেই আপনাদের এই কাজটি, আপনার যে নিউ ইয়র্ক থেকে প্রচারিত, বাংলা ভাষাভাষীর জন্য এটা অনেক বড় আমার মনে হয় বিনোদনের একটি জায়গা। এই আর এটির সাথে জড়িয়ে আছেন আমি আমাদের অত্যন্ত প্রিয়, আমার ব্যক্তিগত ভাবে অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন শামীম শাহেদ ভাই, যার কথা না বললেই নয়, আমি ভীষণ একজন গুণী মানুষ হিসেবে তার ভক্ত, এবং আমি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে আজকে এই আয়োজনে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এত চমৎকার আয়োজনে।
0: অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে ধন্য আপনাকে পেয়ে, আর রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ এই প্ল্যাটফর্মটা আমাদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। আমরা এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিতে চাই আমাদের শ্রদ্ধেয় শামীম ভাইয়ের হাত ধরে। আচ্ছা, আপনার
1: নিশ্চয়ই
0: যে শুরুতে পরিচয় বলছিলাম, আমি কিন্তু সত্যি কথা বলতে, যদিও এখানে উপস্থাপকের সিটে বসে আছি, কিন্তু আপনি নিজেও একজন শক্তিশালী উপস্থাপক। আপনার সামনে উপস্থাপনা করতে আমি একটু নার্ভাস ফিল করছি। আশা করি আপনারা
1: ওয়াসিকা
0: আমার
1: ভুলে
0: সৌন্দর্যগুলো
1: যান, ভুলে
0: ক্ষমা
1: যান
0: করে।
1: আমাকে আজকে আবৃত্তি শিল্পী হিসেবে মনে করে আপনি চালিয়ে যান, কোনো সমস্যা
0: আচ্ছা
1: নেই।
0: আচ্ছা আচ্ছা,
1: জি
0: অনেক
1: জি
0: অনেক ধন্যবাদ।
1: জি
0: আবৃত্তি শিল্প মানে আমি সবসময় আমার অতিথি যিনি থাকেন তাকে, তিনি যে সংশ্লিষ্ট বিষয়ে থাকেন বা সেই যে সংশ্লিষ্ট কাজের সাথে তিনি জড়িত, আমি বরাবরের মতো সেই প্রশ্নটাই করে থাকি যে আবৃত্তি শিল্পর কথাই যদি ধরি, এই শিল্প মাধ্যমে আপনার জড়িত হবার শুরুর গল্পটা একটু জানতে চাই শুরু।
1: আচ্ছা ধন্যবাদ। আমি আসলে আসলে মানুষের একেবারে যারা একটু সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়, তাদের আসলে শুরুটা ছোটবেলা থেকেই হয়। তো আমি দেখতাম আমার বড় ভাই বোন তারা একটু একটু চর্চা করত, তো ওটা দেখে আসলে আমার মনে হয়েছিল, এবং সত্যিকার অর্থে খুব ছোটবেলা থেকেই আমি, আমার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, আমরা বিভিন্ন জেলায় বড় হয়েছি, তো ওখানে যে শিশু একাডেমি বলেন, শিল্পকলা একাডেমি বলেন, সেখানে আমাদেরকে আমাকে আমার বাবা মা পাঠাতেন, ভর্তি করতেন। আমি শুরু করছি, আমাদের অত্যন্ত প্রিয় একজন কবি আছেন বুদ্ধদেব বসু, তার লেখা আমার ভীষণ টানে, তার খুব বহুল পঠিত একটি কবিতা আছে, চিল্কায় সকাল। কি ভালো আমার লাগলো আজই সকাল বেলায়, কেমন করে বলি, কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে, তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে, স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে, গাড়ি চলে গেল, কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না, গরুগুলো এক মনেই ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে, কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস, তুমি এসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সে উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো কেমন নীলে আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি, কেমন করে বলি। ধন্যবাদ।
0: বাহ, চমৎকার! পছন্দের কবি বা পছন্দের যে আবৃত্তি শিল্পী, আদর্শ যাকে মনে করেন, তাদের সম্পর্কে একটু জানতে চাচ্ছি।
1: আমার কবিতার প্রতি প্রেম তো সেই ছোটবেলা থেকে, যদি বলেন রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথের কবিতা পড়তে পড়তে প্রেমে পড়ে যাই। তারপর তো আমাদের জীবনানন্দ দাশ আছেন, কবি কাজী, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সবার কবিতা আসলে কম বেশি পড়া হয়। তবে রবীন্দ্রনাথের কবিতা পড়তে গিয়েই বোধহয় কবিতার প্রেমে পড়ে যাই। আর আমার যেটা হয়েছে যে, বাংলাদেশে যদি কাউকে আইডল মনে করি বা কাউকে যদি মনে হয় যে কারো কবিতা শুনে আমার ভেতরটা আন্দোলিত হতো, তো সেটা অবশ্যই আমাদের নারীদের মধ্যে যদি বলি, আমি অবশ্যই প্রজ্ঞা লাবণী আপার কথা বলবো, আমাদের রূপা চক্রবর্তী দিদির কথা বলবো। এরকম আসলে বেশ কয়েকজন আছেন। আর যদি পুরুষ কণ্ঠের কথা বলেন, আমার গুরু মানে শফি কামাল, তিনি আছেন, আমাদের শিমুল ভাই আছেন, মাহিদুল ইসলাম, অনেকেই আছেন আসলে। তাদের প্রত্যেকের আলাদা আলাদা ঢং, তো আসলে কবিতা তো এক একজন এক এক ভাবে কিন্তু উপস্থাপন করতে পারে, মানে এক একজনের কণ্ঠে কিন্তু এক এক রকম ভাবে সুন্দর হয়ে সেটা ফুটে ওঠে। তো মানে কার কার স্পেসিফিক্যালি আমি কাউকে একা কাউকে ক্রেডিট মানে ওইভাবে আমি দিতে পারবো না, অনেকের কবিতা আমার ভালো লাগে।
0: আমরা একটু আবৃত্তিতে চলে যাই, কবিতা আবৃত্তিতে। কোন
1: নিশ্চয়ই
0: কবিতাটি
1: নিশ্চয়ই,
0: শুনবো?
1: হ্যাঁ, আমি শামীম ভাইয়ের নির্দেশ আছে যে কবিতায় যেন বেশি পড়া হয়। আচ্ছা, আমি আমি আমি নিজেও আসলে তাই চাই। আমি আজকে আবৃত্তি শিল্পী হিসেবে আপনাদের মাঝে যেহেতু এসেছি, আমি রোমান্টিক কবিতা যখনই পড়তে যাই, আমার একজন কবির কথা খুব মনে হয় এবং তার কবিতা না পড়লে আমার ভালো লাগে না, তিনি কবি মহাদেব সাহা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: মহাদেব সাহার কবিতা, শিরোনাম তুমি ও কবিতা। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি মুহূর্তে উৎসব। তুমি যখন চলে যাও, সঙ্গে সঙ্গে পৃথিবীর সব আলো নিভে যায়, বইমেলা জনশূন্য হয়ে পড়ে, কবিতা লেখা ভুলে যাই। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্রসঙ্গীতের মতো মনোরম, এক একটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল। তোমার একটুখানি হাসির অর্থ 1 কোটি বছর জ্যোৎস্নারাত। তুমি যখন চলে যাও, পৃথিবীতে আবার হিমযুগ নেমে আসে। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি গোপন কটাক্ষই অনিশেষ বসন্তকাল। তোমার প্রতিটি সম্বোধন ঝর্ণার 1-1টি কলধ্বনি, তোমার প্রতিটি আহ্বান 1-1টি অনন্ত ভোরবেলা। তাই তুমি যখন চলে যাও, মুহূর্তে সব নদীপথ বন্ধ হয়ে যায়, পদ্মার রূপালী ইলিশ তার সৌন্দর্য হারিয়ে ফেলে, পুষ্পোদ্যান খাঁখা মরুভূমি হয়ে ওঠে। যতক্ষণ তুমি থাকো আমার নিকটে, থাকে সপ্তর্ষি মণ্ডল, মাথার ওপরে থাকে তারা ভরা রাতের আকাশ। তুমি যতক্ষণ থাকো আমার এই হাতে দেখি ইন্দ্রজাল, আঙুলে বেড়ায় নেচে চঞ্চল হরিণ। তুমি এলে খুব কাছে আসে সুদূর নীলিমা। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত সঙ্গীতের অপূর্ব মূর্ছনা, যেন কারো অবিরল গাঢ় অশ্রুপাত। তোমার সাথে প্রতিটি বাক্য 1-1টি কবিতা, প্রতিটি শব্দ শুভ্র শিশির। ধন্যবাদ।
0: বিভিন্ন কবি বিভিন্ন আঙ্গিকে কিন্তু কবিতা লিখেন, কখনো সহজ কখনো কঠিন, মানে শ্রোতাদের কথা আমি যদি চিন্তা করি সাধারণভাবে, তো কবিতা তো অনেক আসলে ভাষাগত দিক থেকে অনেক উচ্চ পর্যায়ের একটা শিল্প মাধ্যম, তো যে
1: নিশ্চয়ই
0: ধরনের কবিতাই হোক, সেটা কঠিন সহজ বা যে ধরনের কবিতা, বিভিন্ন আঙ্গিকের কবিতা, সেই কবিতাগুলোকে শ্রোতাদের জন্য বোধগম্য বা সহজ বোধ্য করে তোলবার জন্য সেক্ষেত্রে আবৃত্তি শিল্পীর ভূমিকাটা কিরকম কিরকম আপনার কি মনে হয়?
1: খুব খুবই চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন আমাকে, মানে এটা বলতেও চাই। আমি ঢাকার বুলবুল ললিত কলা একাডেমিতে আমি প্রশিক্ষক ছিলাম, তো তো আমার খুব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ছিল, বড়ও ছিল, তো আমি ওদেরকে শুধু একটি কথাই বলতাম, বা আমি প্রথম ক্লাসে একটি কথা বলে থাকি, সেটি আজকে বলতে চাই। কারণ আমি জানি না আমার সামনে আমি আমার এটা ধৃষ্টতা দেখানো ঠিক হবে কিনা, বাট আমি আমার মতো করে যেটা ব্যাখ্যা করতে চাই সেটি হচ্ছে যে আবৃত্তির যে তিনটা বর্ণ আছে, আবৃত্তি, তো আমি এটাকে একটু বিশ্লেষণ করেছি নিজের মতো করে। সেটি হচ্ছে আদি, আমি বলতে চাই যে আবৃত্তির ভেতরটা বোঝা, ভেতরটা বোঝার কথা বলতে চাই। বৈরী দিয়ে আমি বলতে চাই যে বৃত্তান্ত জানা, কি বলতে চাচ্ছে কবিতার ভেতরটা, কি বলতে চাচ্ছে এটার, এটার মেসেজটা কি আসলে, তিনি
0: গূঢ়
1: তার
0: অর্থ যেটাকে বলা
1: হ্যাঁ
0: হয়,
1: তার তিনি কি কি বোঝাতে চেয়েছেন। এবং ত ত দিয়ে আমি যেটা বলতে চাই যে তীক্ষ্ণতার সাথে উপস্থাপন, যে কবিতাটা আমরা পড়ছি সেটি বুঝতে হবে, তারপরে সেটি ভেতরে ধারণ করতে হবে এবং সেটি তীক্ষ্ণতার সাথে উপস্থাপন করতে হবে,
0: বাহ
1: তাহলেই হয়তো বা আমার মনে হয় যে কারোর কর্ণকুহরে গিয়ে সেটি আঘাত হানতে পারে। আমি সেদিন বাংলাদেশ টেলিভিশনে কবিতা পড়তে গিয়েছিলাম, তো একজন বিশিষ্ট ছড়াকার, তিনি লেখক, আমাকে বলছে যে বিথি আসলে অনেকে তো কবিতার কবিতাকে ধ্বংস করে দিচ্ছে, কবিতা আবৃত্তি করতে গিয়ে কবিতাকেই ধ্বংস করে দিচ্ছে, তোমরা কিছু করো। তখন খুব ইয়ে লাগলো, মানে উনি খুব কষ্টে দুঃখে বলছেন কথাটা,
0: আমার মনে হয়
1: বুঝেছি।
0: যে আপনি যে বিশ্লেষণটা দিয়েছেন, আ দিয়ে বি দিয়ে তি, আ দিয়ে ব্রি দিয়ে তি দিয়ে, এই তিনটার বিশ্লেষণের সমন্বয়ে যদি কেউ কবিতা আবৃত্তি করে তবে সেটা অবশ্যই সার্থক হবে, সেটা নিউ কামার যারা আছেন
1: নিশ্চয়
0: বা যারা
1: নিশ্চয়
0: অলরেডি অলরেডি আবৃত্তি শিল্প মাধ্যমে আছেন, এই বিষয়গুলো আসলে খেয়াল রাখলে আমার মনে হয় সার্থকতা সেখানে। আচ্ছা, আমরা আবারও আবৃত্তি শুনবো।
1: এবার একটু নারী বিষয়ক কবিতা পড়ি। দুজন নারী বসে আছি, তো আমি ওভাবে কোনো কিছু আলাদা করতে চাই না, নারী পুরুষ সে বৈষম্য আমার মধ্যে নাই, কিন্তু একটি কবিতা আছে সুবোধ সরকারের, ওপার বাংলার কবি, শাড়ি কবিতা, আমি কবিতাটি একটু পড়তে চাই, নিশ্চয়ই সবার অনেক মানে অনেকবার শোনা, আমি জানি না আমার কণ্ঠে কেমন লাগবে, চেষ্টা করছি।
0: অবশ্যই ভালো লাগবে আশা করি।
1: বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা, এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি, আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ, দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান, তৃতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ, তেজপাতা রং যে শাড়িটার তার নাম দিল বিষাদ, সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে, কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা, সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে, কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো, স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে যাকে বলে এল, পড়ে রইল খাবার, চিলিফিস থেকে তখনো ধোঁয়া উঠছে, এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা, একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে, শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান, 19 বছরের একটা মেয়ে সে একা, কিন্তু কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন, পাড়ার মোড়ে একটি সদ্য বিধবা নগ্ন মেয়ে রাস্তায় দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, পেছনে তিনজন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা, বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। ধন্যবাদ।
0: আবৃত্তি শিল্প মাধ্যমের সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু অনেকেই যে যে বাচিক শিল্প মানে ভয়েস আর্টিস্ট হিসেবে তাদের কাজ করার সুযোগ থাকে, অনেকের অফার থাকে, অনেকের কিন্তু কাজ করার ইচ্ছেও থাকে। তো ভয়েস আর্টিস্ট হিসেবে যারা কাজ করতে চায় বা ইচ্ছুক যারা, তাই সেক্ষেত্রে আপনার দিক নির্দেশনা?
1: তো যারা একেবারেই নতুন করে এই কাজগুলি করতে চান তাদের ক্ষেত্রে যেটা বলবো, প্রথমে তো আসলে উচ্চারণের বিষয়গুলি আছে, আমাদের ব্যাকরণ জানতে হবে, আমাদের যে বেসিকটা আসলে জেনে, বাংলা ব্যাকরণের বেসিকটা জানতে হবে, এবং শুদ্ধ উচ্চারণে কথা বলবার চেষ্টা, এটা তো আছেই। আর আমাদের ভয়েসের বেশ আসলে মডুলেশন আছে, মানে ওঠা নামার একটা বিষয় আছে। আমাদের আমাদের যে কোনো একটা স্ক্রিপ্ট আমরা যখন পাই, সেটি কি ধরনের, সেই ভাব বুঝে সেই সেই আঙ্গিকে কিন্তু আমাদের ভয়েসটাকে সেট করে নিতে হয়। যারা বেতার কর্মী তারা কিন্তু শুধুমাত্র কণ্ঠ দিয়েই নিজেকে প্রমাণ করে, কিন্তু যারা আমরা ভিজুয়াল মিডিয়াতে, যারা টেলিভিশনে কাজ করে, তারা কিন্তু অনেক কিছু দিয়ে পার পেয়ে যায়। কিন্তু আপনি জেনে থাকবেন আপু, যে বাংলাদেশ বেতার কিন্তু সেই কোন কারচুপি করার সুযোগ দেয় না, যে আপনাকে কণ্ঠ দিয়েই কিন্তু প্রমাণ করতে হয় যে আপনি কতটুকু কি জানেন। তো যারা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে চান, আসলে প্রত্যেকের জন্য কিন্তু একই আমার সাজেশন থাকবে, যে আপনারা অবশ্যই একটু চর্চার মধ্যে থাকবেন। আমাদের অনেক উচ্চারণের অনেক জড়তা থাকে, উচ্চারণ দ্রুত লয়ে কথা বলার অনেক বিষয়গুলি আছে।

0: করলো, একটা ডায়লগ দিয়ে বললো কাঁদতে হবে, এবং কখনো ফুপিয়ে কাঁদা, কখনো একেবারে মন প্রাণ ঢেলে দিয়ে কান্না, মানে এই যে বিষয়গুলো আসলে এগুলি সবই চর্চার ব্যাপার। তো কেউ যদি ওভাবে করে নিজেকে তৈরি করতে পারে তাহলে তো তার জন্য সব রাস্তা একেবারে মানে সুন্দর। একটা কথা আপনাকে বলি যে ডেডিকেশন থাকতে হবে এবং ইচ্ছে শক্তি, ইচ্ছে শক্তি এবং ডেডিকেশন, এই দুটো না থাকলে একটা মানুষ কখনোই এগোতে পারবে না। আমি কিন্তু সারাদিন অফিস শেষে এসে আমি কিন্তু রেস্ট নিতে পারতাম, আমি চেষ্টা আমি কোনো কাজই না করে আমি কিন্তু এসে রেস্ট নেওয়ার কথা আমার, যারা সাধারণত চাকরি করে ঘরে এসে একটু রেস্ট নিয়ে তারপরে সংসার ঘর সংসারের যা কাজ সেগুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো আমার যেহেতু একটা ভালো সার্ভেন্ট ছিল যে কারণে আমার ওই প্রেশারটা কম ছিল কাজের, কিন্তু আমি অন্যান্য সবকিছুই কিন্তু ব্যালেন্স করেছি, এমন না যে আমি কাউকে ডিপ্রাইভ করেছি, যতটুকু করা যায় সেটুকু সামলে আমি আমার কাজগুলি প্রবল ইচ্ছে শক্তি নিয়ে করেছি। আমি শামীম ভাই শুনছেন কিনা জানি না, আমার একদিন মনে আছে আমি বাংলা ভিশনের বইমেলা লাইভ করি, তখন পুরো এক মাস রোদে দাঁড়িয়ে রাখতেন ওনারা আমাদেরকে, এমন একটা সময় আমাদেরকে প্রোগ্রাম করার সুযোগ দিতেন, সেটা সব সব মানে প্রচন্ড রোদ, বিকেল চারটা বিশে শুরু হতো বইমেলার প্রোগ্রামটা, যে সময়টা আসলে খুবই একটা সময় ছিল। তো কেউ কেউ আমাকে বলতো যে তুমি যে সময় প্রোগ্রাম করো এই সময়ের প্রোগ্রাম তো তোমার একমাত্র শিশু আর হচ্ছে অসুস্থ রোগী ছাড়া কেউ দেখে না, মানে ওই সময় তো মানুষ ঘুমায় আসলে বা রেস্ট নেয় দুপুর বেলা, যারা কর্মবিহীন মানে তারা তো বাসায় বসে রেস্ট নেয় এবং বাচ্চারাই বাসায় থাকে, তাছাড়া সবাই তো ঘরের বাইরে থাকে, তো এরকম মজার কথা বলতো। তো আমি ওখানে একটু কথা বলতে চাচ্ছি কি মানে আমাদের ডেডিকেশনের কথা, যে ওই অফিস থেকে আমি ওরকম ছুটি নিয়ে দুইটার মধ্যে বাসায় আসতাম, এসে ওই সময় অনেক সময় বাসায় না এসে আমি চলে যেতাম বাংলা ভিশনে, ওখানে যে মেকআপ নিয়ে আমি রেডি হয়ে 4টা 20-এর আগেই আমি একদম লাইভে দাঁড়িয়ে যেতাম।
1: আপনার লেখা কবিতা থেকে কবিতা শুনতে চাচ্ছি।
0: আমি চাচ্ছিলাম যে আমি যে কবিতাটা পড়ে স্বর্ণপদক পেয়েছিলাম ওই কবিতাটা করতে চেয়েছিলাম, ওইটার পরে আমি আসলে মনে করেছিলাম আমি আমার আমার লেখা ছোট্ট একটি কবিতাই পড়বো, যে কারণে আমি বলছিলাম যে ওই কবিতাটা আমি একটু আমার দর্শকদেরকে শোনাতে চাই, যে কবিতাটা পড়ে আসলে আমি স্বর্ণপদক পেয়েছিলাম, কারণ অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে কি সেই কবিতা যেটা আসলে আমার করা উচিত আমি মনে করছি আসলে। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, কবিতাটি একটু কঠিন, আফ্রিকা নাম, ওই কবিতা একটু আবৃত্তি করে আমি আমার লেখা একটি ছোট্ট কবিতা দিয়ে শেষ করছি। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষী নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াপ্রীতা, কালো ঘুমতার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যার অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যুপায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো।

0: অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। ধন্যবাদ আপু।
1: অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনার স্বর্ণ পদক জয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। আমরা আজকে আমাদের
0: জি জি
1: সম্মানিত অতিথি আবৃত্তি শিল্পী শিরিনা বিথি, তাকে পেয়েছি। তিনি নিজে কবিতা লিখেনও, আবার তিনি আবৃত্তি শিল্পী, তো অবশ্যই নাট্যশিল্পী, তার অনেক অনেক পরিচয়, সেটা অনুষ্ঠানের শুরুর দিকেই বলেছি। তিনি নিজেও লেখালেখি করেন। এখন আমরা তার লেখা কবিতার কবিতা শুনে তারপরে আমরা বিদায় নেব। আচ্ছা, আমি কোন কবিতাটি শুনছি?
0: আপু, এই মুহূর্তে আমি যে কবিতাটি আমার নিজের লেখা একটি কবিতা, শূন্যতা, সেখান থেকে আমি একটু পড়ছি। সেই কবিতা খুব বেশি বড় না, সময় লাগবে না, হয়তো বা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। কবিতার নাম শূন্যতা। তোমার সাথে শেষ দেখা হয়েছিল কোন বৃহস্পতিবার? তারিখটা ঠিক মনে পড়ছে না, আবার এটাও মনে নেই ঠিক কোন সময়টাতে, সকালে, মধ্য দুপুরে, না কোনো গোধূলি বেলায়। সব পাখিটা যখন নেড়ে ফেরে তখন তোমার সঙ্গে আমার কোনো নেড়ে হয়তো কখনো দেখা হবে না, বরাবরের মতোই কোনো ব্যস্ততম রাস্তার মোড়ে অথবা কোনো কোলাহল মুখর কফি শপে, ধোয়া ওঠা কফির পেয়ালার সামনে। কি কথা দিয়ে আলাপ শুরু, মধ্যখানে কি নিয়ে আলোচনা, অথবা বিদায় নেবার ঠিক আগ মুহূর্তে কি বলে নিজের গন্তব্যে একাকী ফিরে আসা। আজকাল মনের গহীনে সবকিছু ধোঁয়াশা এঁকে দিচ্ছে, যে তুমি ছিলে আমার কাছে এক স্বচ্ছ কাঁচের মতো চেনা কেউ, যে তুমি আমার সমস্ত জুড়ে এক মাতাল হাওয়ার মতো, যে তুমি বিবর্ণ বিকেলে বিদ্যুতের ঝলকানির মতো অতি স্পষ্ট উজ্জ্বলতর নক্ষত্র। সেই তোমাকে আমি আজ বলতে বসেছি। আমার অন্তরাত্মার ভেতর কি রকম ভাবে বহমান তুমি তা জানো না। তোমার উপস্থিতি আমার আত্মাকে সর্বদা পরিশুদ্ধ করে, তোমার একটুখানি উপলব্ধি আমাকে বিবেকবান মানুষ হতে শেখায়, তোমার একটুখানি মন্দ লাগা আমাকে কঠিন বাস্তবতা শেখায়। সে তোমাকে আমি কেন বলতে বসেছি? সত্যি কি তুমি খুব অচেনা হয়ে যাচ্ছ, নাকি সত্যি আমার ভেতর যা আজকের আমি তার সবটুকু জুড়েই কেবল তুমি?
1: অনেক ভালো হয়েছে, কবিতা আবৃত্তি এবং কবিতার রেশ ধরেই আমাদের এই অনুষ্ঠানটি শেষ করব। আমরা আমরা আসলে অনেক আনন্দিত আমাদের সম্মানিত অতিথিকে পেয়ে, যিনি একজন আবৃত্তি শিল্পী, তার অনেক অনেক পরিচয়, সেটা বলেছি শুরুতেই, বারবারই আসছে সেই প্রসঙ্গ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনি আপনার সাধনার পথ ধরে এগিয়ে যান, আর আপনি এই যে বিভিন্ন মাত্রিক কাজগুলো করছেন সেগুলো আপনি ধরে রাখবেন, সেই আশাই আমরা ব্যক্ত করি। এবং আপনাকে দেখে অনেক কিছু, আপনার থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর শুভকামনা রইল আমাদের প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, তারাও আমাদের সাথে থাকেন দেখে আমরা অনুপ্রাণিত হই, এই অনুষ্ঠানগুলো এই অনুষ্ঠানগুলোকে এই প্ল্যাটফর্ম গুলো এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিতে। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, নিরাপদ থাকুন, নিজেকে সেফ রাখুন, এবং আপনার পরিবার পরিজন যাদের সাথে আপনারা আছেন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। অনেক অনেক শুভকামনা রইল।

0: হ্যালো, আসসালাম আলাইকুম এভরিওয়ান। দেখেন, আজকে আমরা রেডিও ত্রিতালের বাংলা পক্ষ থেকে কাকে আমাদের সাথে লাইভে করে নিয়ে আসছি। তার আগে জানাই সবাইকে অনেক অনেক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স। যারা যারা আমেরিকা থেকে দেখছেন, আমেরিকায় বসবাস করছেন, তাদের সবাইকে অনেক অনেক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যদিও গতকাল সেটা চলে গিয়েছে, আমরা সেলিব্রেট করেছি গতকালকে, কিন্তু তারপরে সবাইকে জানাচ্ছি আমেরিকা দিবসের শুভেচ্ছা সবাইকে। এবং আজকের অতিথি হিসেবে আমার সাথে আছে জাকিয়া এমি, অ্যান্ড আমাদের সাথে থাকবেন, অনেক গল্প হবে, আড্ডা হবে, আর অনেক মজার মজার আমরা জোকস করব, ঠিক আছে? কিন্তু তার আগে পরিচয় করে দিই আজকের অতিথির পরিচয়টা কি। আজকের অতিথির পরিচয় হচ্ছে না না না দেন, উনি একজন অভিনয় শিল্পী এবং ইতিমধ্যে উনি ডাইরেকশনের কাজ করাই স্টার্ট করেছে, এবং আমরা তার সম্পর্কে আরো অনেক বেশি তথ্য জানবো। যত যত আমরা গল্প করব তত আমরা জানতে পারবো। প্লিজ বলুন, আপনার পরিচয় দিন এবং কথা বলুন।
1: আমি অভিনয় করছি, আমি লয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, দেন বর্তমানে আমি কিছু কাজে ডিরেকশনও দিয়েছি রিসেন্টলি। এটা আসলে
0: কংগ্রেচুলেশনস।
1: সম্পর্কে নিজে পরিচয় আসলে কি দিব, কিছু বলার নেই।
0: আপনি যা করছেন, আপনার যা করতে ভালো লাগে, কিভাবে মানে এনজয় করছেন কাজগুলো, এবং আপনি এটা এই এই মানে বাই প্রফেশন এই কাজগুলোর সাথে ইনভলভমেন্ট আছেন আপনার, সেই জিনিসগুলো যদি একটু বলতেন, তারপরে ধরেন আমি আস্তে আস্তে আস্তে আপনার সাথে আরো বেশি গল্প করা শুরু করে দিই।
1: আমার ইনভলভমেন্ট আসলে 2013 সালে প্রথম মিডিয়াতে আমার ফার্স্ট কাজ করা, যেটা ওটা একটা ফটোশুটের মাধ্যমে আমার কাজটা শুরু হয়। ওটা জি ফোন নামে একটা কোম্পানি, ওরা আমাকে বললো একটা ফটোশুটের জন্য। তো ওই টাইমটা আসলে আমি মিডিয়াতে কাজ করবো এই ধরনের কোনো মেন্টালিটি ছিল না। আমি স্টাডি করছিলাম, লয়ে অনার্স তখন করছি, তারপর এক্সাম টাইম চলছে, বারবার বলছিল বলছিল যে তোমার ক্যামেরা ফোন ভালো, তুমি করো। আমি বলছি না না, আমি মনে হয় পারবো না, এটা মানে একটা স্লিপি একটা জায়গা, তারপর হচ্ছে কিভাবে করব। তো আমার যে আমাকে রিকোয়েস্টটা করেছিল, বর্তমানে তিনি আমার হাজবেন্ড,
0: বাহ মাশাআল্লাহ।
1: তো ওর সাথে একটা কাজ করলাম, করার পর সবাই আসলে খুব সাপোর্ট করছে। এটা বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকা আছে আমাদের দেশের জনপ্রিয়, ওই পত্রিকাটাই প্রচুর পরিমাণে, ওটা একটা নিউজ একটা সাপ্লাই ছিল পত্রিকাটা, ওটা প্রতিদিন ব্যাক কাভারে এই ওই বিজ্ঞাপনটা যেত আসলে। তো দেন আমার ফ্যামিলি থেকেও দেখলো, সবাই দেখলো, টুকটাক করে আস্তে আস্তে জানাজানি হলো যে আমি কাজ করছি। এই কাজের পর আসলে অনেকগুলো কাজের অফার পেয়ে গিয়েছিলাম একসঙ্গে। এরপর কয়েকটা মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম, বাসা থেকে একটু প্রবলেম ছিল, দেন বাসা থেকে বলো ঠিক আছে তাহলে তুমি অ্যাঙ্করিংটা করছো না কেন, অ্যাঙ্করিংটা করো। সুযোগ এসে গেল, আমি বাচ্চাদেরকে খুব পছন্দ করি যেহেতু, তো আমি বাচ্চাদের প্রোগ্রাম দিয়ে আসলে আমার ক্যারিয়ারের শুরুটা উপস্থাপনার। টিফিন টাইম নামক একটা প্রোগ্রাম আছে, ওটা আমি উপস্থাপনা করতাম। তারপরে আমার হচ্ছে দেশ টিভিতে একটা প্রোগ্রাম দিত, হচ্ছে ফ্রুটিকা পিওর জিনিয়াস, এই প্রোগ্রামটাও ছিল বাচ্চাদেরকে নিয়ে, ট্যালেন্ট হান্ট টাইপের একটা প্রোগ্রাম, গেম শো। তো এখানেও মানে আমার বাচ্চা কাচ্চা ছিল প্রচুর পরিমাণে, স্কুলে যেতাম, ওদের সাথে নতুন নতুন রিলেশন হতো, ভালো লাগে। এখন অনেক বছর হয়ে গিয়েছে, 14 সালের কথা বলছি যখন আমি প্রোগ্রাম করতাম, এখনো অনেকে আমাকে দেখা গেলো অনেক বড় হয়ে গিয়েছে তারা। এভাবে করে আসলে স্টার্টিংটা ছিল উপস্থাপনা দিয়ে। তখন আমি আর ওই মুহূর্তে নাটককে তেমন কাজ করা হয়নি, ফটোশুটে কাজ করছিলাম, রং বাংলাদেশ কেক ক্রাফটে অনেকগুলো ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করছিলাম।
0: তো আপনি তো তাহলে অনেকগুলো পরিচয়ের সাথে পরিচিত, মানে আমি যে একটা পরিচয় দিব সেটা সেটার কিন্তু সুযোগ নেই। আপনি বিভিন্ন ধরনের কাজের সাথে আপনি সুযোগ পেয়েছেন, আপনি কাজ করেছেন
1: বিভিন্ন সেক্টরে, আসলে মিডিয়া সেক্টরে বিভিন্ন মাধ্যমে আমি কাজ করেছি আসলে।
0: বা এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, এবং আপনি প্রত্যেকটা জায়গায় আপনি নিজে নিজে এনজয় করে কাজ করেছেন। এটা কিন্তু এনজয় করা, নিজে এনজয় করে কাজ করার জায়গাটার ক্ষেত্রে কিন্তু এটা বিশাল একটা প্রাপ্তি। মানে আপনি এনজয় করছেন, আপনি কাজটাও ভালো লাগছে, এবং সেই সাথে আপনি যেই টপিক গুলোর সাথে ইনভলভ আছেন নিজে থেকে, সেটা আপনারই একটা প্যাশন। এটা কিন্তু মানে সবার এই ধরনের সুযোগ গুলো আসে না, সেক্ষেত্রে আপনি অনেক লাকি, সেটাই বলতে হবে। আমি একটু আসবো অ্যাঙ্করিং এর জায়গাটা থেকে। আপনি কিভাবে অ্যাঙ্করিংটা শুরু করেছেন, মানে কিভাবে এনজয় করছেন, বা কিভাবে আপনি ফিল করেছেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি এই ফিল্ডটাতে কমফোর্টেবল, আপনার করা উচিত, বা ইউ শুড গিভ ইট আ ট্রাই টু সি।
1: আচ্ছা, আমি যখন প্রথম কাজটা করে বললাম যে স্কুল বিষয়ক, তো ওখানে কিন্তু আমাকে হাজার হাজার বাচ্চার মাঝখানে প্রথম দিন আমাকে কাজটা করতে হয়েছে। আকিস গ্রুপের যে ফ্রুটিকা, ওদেরই একটা কাজ ছিল, তো ওখান থেকে আমাকে আসলে টেলিফোনটা করা হলো যে তোমাকে একটা অডিশন দিতে হবে দেশ টিভিতে। আমি অডিশন যখন দিতে গেলাম, মানে আমি খুবই নার্ভাস ছিলাম, আমি মানে আমি ভাবছিলাম যে আমার এটা হবে না। ওরা আমাকে কি করলো, স্টুডিওতে অডিশন না নিয়ে ডাইরেক্ট হচ্ছে আমাদের এদিকে বাংলাদেশে হাতির ঝিল আছে, সবাই চিনবে, হাতির ঝিল নামক একটা জায়গা, ওখানে একদম ওপেন স্পেস এর মাঝখানে এনে বলতেছে যে এখানে তুমি হচ্ছে মনে করো তুমি একটা স্কুলে আছো, অডিশনটা দাও, এ ধরনের। তো চারপাশে অনেক রিক্সাওয়ালা বা আশেপাশে অনেক মানে হিউজ একটা ক্রাউড হয়ে গেল, আমি দিলাম অডিশনটা। আমার কাছে মনে হয়নি যে খুব বেশি ভালো করবো আর কি, আচ্ছা মনে হয় হবে না। রাতের বেলা আমাকে কল দিয়েছে যে আপু আপনি সিলেক্টেড, আগামীকাল সকালে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে অমুক একটা প্রোগ্রাম স্কুলে। ধর আমি ওই টাইমটা আসলে স্ক্রিপ্টও পাই নাই, তো বাচ্চাদের ওখানে গিয়েছি যে আমি দেখছি যে অনেক বাচ্চা ওখানে মানে 9-10 এর মেয়েরা অনেকে আছে, ওরা ওদের অনেকে মানে মনে হচ্ছে যে মোটামুটি আমরা সেম এজ, আমার মেন্টালিটি যেহেতু ওই এজ ছিল, ওদের সাথে মিলে গেলাম, মিলেমিশে মোটামুটি কাজটা করলাম। প্রথম এপিসোডটা আমার আসলে খুবই ভয় লেগেছিল, আমি ভাবছিলাম যে আমি পারবো না, যে কোনো মুহূর্তে আমি মনে হচ্ছে যে পারবো না, আমি ওটা ভালোভাবে ওভারকাম করেছিলাম। এরপরে দীর্ঘ 1 বছর ওখানে কাজ করেছি, তারপর হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে অনেকগুলো প্রোগ্রামে কাজ করেছি, যেমন হচ্ছে আজকের বইমেলা, ক্রিয়া দিগন্ত, আর তারপরে হচ্ছে আমি যেটা করলাম, আমি লাইভ প্রোগ্রাম এবং সরাসরি প্রোগ্রামে আমি কয়েকটা উপস্থাপনা করলাম। এটা হচ্ছে মাই টিভিতে তোমাকে পাওয়ার জন্য একটা প্রোগ্রাম ছিল, এটা খুবই জনপ্রিয় একটা প্রোগ্রাম, এখানে দর্শকরা আসলে ফোন করতো। এই প্রোগ্রামটা খুব এনজয় করেছি আমি, একটা মাত্র কারণে যে সবাই ফোন করতো এবং সরাসরি আমি কথা বলতে পারতাম দর্শকদের সাথে, তাদের যে রিয়াকশনটা ওইটা পেতাম, তারপর হচ্ছে তারা গানের রিকোয়েস্ট করতো ওগুলো তাদেরকে শোনাতে পারতাম। তারপর মাঝে মাঝে এমন হয়েছে যে মানে খুবই লাইভ, মানে তো আসলেই লাইভ ছিল এটা, সবাই ফোন করে এমন মানে অনেক অনেক সিচুয়েশন অনেক সময় হয় যে আমাকে টক ব্যাক এক ধরনের কথা বলা হচ্ছে, বাট দর্শক এক ধরনের কথা বলছে, ওই পুরোটা ম্যানেজ করে করতে পারাটা পেরেছি আলহামদুলিল্লাহ।
0: আপনার উপস্থিত বুদ্ধিটা অনেক বেশি হেল্পফুল যে কিভাবে
1: কাজে লাগাতে
0: করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রু, তাই তাই। আমি একটু একটু পেছনের দিকে যেতে চাই, যে আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং এই প্রফেশনে আসা এবং এখন আপনি যে ইনভলভমেন্ট আছে সেটা ছোট করে যদি একটু আমাদেরকে বলতেন তাহলে খুব দর্শকরা হয়তো বা জানতে পারে ভালো।
1: আমি হচ্ছে ক্লাস 7 পর্যন্ত একদম অজ পাড়াগা যেটা বলে ওরকম একটা জায়গায় বড় হয়েছি, বাট আমার বাবা আর্মিতে জব করতেন, আমাদের মোটামুটি গ্রামের মধ্যে খুব ভালোভাবে ছিলাম, কিন্তু আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। এটা আমার আব্বুই মনে হয় প্রথম আলো, যখন আমি ক্লাস 5 এ পড়ি, আমি স্টাডিতে খুব ভালো ছিলাম আসলে ছোটবেলায়, যেটা আমাদের অত্র এলাকায় কেউ তখন বৃত্তি বৃত্তি যেটা বলে আর কি, ওটা বৃত্তি পাই নাই, তো তখন আমি হচ্ছে ক্লাস 5 এ বৃত্তি পেলাম। তখন আমার মনে আছে যে আমাদের ইউনিয়নে 27টা গ্রাম, ওখান থেকে সবাই আমাকে দেখতে আসতো, মানে একটা মানে কেউ বৃত্তি পায় না, এরপরে বৃত্তি পেয়েছে 20 বছর পরে অত্র এলাকায়, আমার একটা মেয়ে, এই সবাই দেখতে আসতো, তো আব্বু সবাইকে মিষ্টি খাওয়াইতো। এই মানে এই কথাগুলো আসলে এখনো মনে পড়ে যে ওই টাইমটা যদি ফিরে যেতে পারতাম। বিদ্যুৎ ছিল না ওখানে, আমাদের যে রাস্তা ছিল, রাস্তা ওই মুহূর্তে আসলে ওটা কাঁচা রাস্তা ছিল, কোনো পিচ ঢালা রাস্তাও ছিল না, বাট ওই মোমেন্টটা আমার কাছে এখনো মনে হয় আমি ওটাকে মিস করি। দেন আমি যখন ক্লাস 7 এ উঠলাম, তখন আব্বু বা ফ্যামিলি থেকে মনে হলো যে না, আমাদের ওখানে থাকলে পড়ালেখা থেকে আমরা শহরে চলে আসি। দেন আমরা শহরে বাড়ি করলাম, শহরে পড়ালেখা করলাম, আমাদের নড়াইল জেলা শহর আর কি, মাশরাফি বিন মর্তজা ভাইয়ার বাসার পাশাপাশি আমার বাসা, তো ওখানে বাড়ি করলাম, গার্লস স্কুলে পড়ালেখা করলাম, এইতো। তারপর ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম রয়্যাল ভিক্টোরিয়া কলেজ থেকে।
0: আচ্ছা,
1: আর ছোটবেলা থেকে আমার একটা ফ্যাসিনেশন ছিল, সেটা হচ্ছে যখন আমাদের কিন্তু অনেক আগে এক ধরনের ক্যামেরা পাওয়া যেত, ওটা হচ্ছে রিল দিয়ে ক্যামেরা ছবি তুলতে হতো, আমি যখন ক্লাস 3-4 এ পড়তাম তখন আমার মনে আছে আমি ওগুলা দিয়ে প্রচুর ছবি তুলতাম, মানে আমার ছবি, মানে দেখা গেলো যে আমি যে কোনো অকেশন হোক আমাকে ছবি তুলতেই হবে, নিউ ড্রেস ছবি, এই জিনিসটাই আমার মনে হয় যে মিডিয়াতে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, মানে আমার ওই একটা ফ্যাসিনেশন ছিল যে আমি ক্যামেরার সামনে যাব।
0: ক্যামেরার সামনে আসলে আপনি দাঁড়িয়ে যদি নিজে কমফোর্টেবল ফিল করেন এটা কিন্তু আপনাকে হেল্প করে ক্যামেরার সামনে রিলেটেড যে কোনো কাজে ফেস করাটাকে, আমার কাছে যেটা মনে হয়। কারণ আমরা যারা ছবি তুলতে খুব আনন্দ বোধ করি, আমরা যারা ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করি বা নিজেকে আয়নার সামনে দেখতেও যদি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটাও কিন্তু পার্ট অফ ক্যামেরা। কারণ আপনি তখনই আপনার নিজেকে আয়নায় দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যখন আপনি ওটার প্রতি একটা ফ্রিকিং একটা ভালো লাগা কাজ করবে আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলেই তাই, নিজেকে দেখতে ভালো লাগা, নিজেকে ভালোবাসা, হ্যাঁ, এবং নিজেকে রিপ্রেজেন্ট করা।
1: আমরা কয়েকজন মিলে ছবি তুললাম, না তোকে তো দেখতে ভালো, তোকে বেশি ভালো লাগছে, মানে এই ধরনের একটা কমপ্লিমেন্ট যে পাওয়া, ওটা কিন্তু ছোটবেলা থেকে আসলে আমাদের মাথার ভেতর অনেক সময় থেকে যায়
0: যে আমাকে দেখতে ভালো লাগে, সো কেন না আমি ট্রাই করি, আমি ক্যামেরার সামনে যাই, আমি ছবি তুলি।
1: আজকে তো সুযোগ আছে, মানে না চাই তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সুযোগ চলে এসেছে, হয়তো আমার এটা ডেস্টিনিতে লেখা ছিল যে আমি এখানে কাজ করবো, দ্যাটস ওয়াই আসলে এখানে আসা।
0: সত্যি তাই, সত্যি তাই। আরেকটা কথা জানতে চাই, যে এই যে আশা, আপনি এরকম আপনি মাত্রই আমাদেরকে মেনশন করে বললেন যে অজপাড়া গায়ে থেকে এভাবে পড়াশোনা সবকিছু মিলিয়ে ইনভলভমেন্ট, এন্ড দেন ঢাকাতে চলে আসা, এই তারপরে ঢাকার লাইফটা আসলে মানে জীবনের দিক থেকে যদি বলি, যে সার্বিকভাবে কিভাবে আপনি ম্যাচ করে নিয়েছেন, বা কিভাবে আপনার কাছে মনে হয়েছে জিনিসটাকে আপনি কিভাবে উপলব্ধি করছেন?
1: আসলে আমার জন্য কখনোই আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না। বললাম যে আব্বু আর্মিতে গভর্নমেন্ট জব করতো, আমার আম্মু হচ্ছে তখন ওই টাইমটা জব করতো না, দেন এখন আম্মু একজন টিচার স্কুলের কম্পিউটার শিক্ষিকা। আব্বু আম্মু সবসময় চাইতো যে আমি পড়ালেখা করবো, আর আমি বাবা মার একমাত্র মেয়ে। আব্বুর ইচ্ছা ছিল যে ল পড়বো বা হায়ার এডুকেশন কিছু একটা কমপ্লিট করবো, যেটা হচ্ছে আব্বু একটা ছেলে হলেও যেটা আসলে ফুলফিল করতে পারতো। ওই জায়গা থেকে আসলে ফ্যামিলি ফুল সাপোর্ট দিয়েছে আমাকে। আমি কয়েকটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, বাট ল সাবজেক্টটা পাই না ওই মুহূর্তে। তো আবু বললো ঠিক আছে নো প্রবলেম, তুমি লয় পড়ো, যেহেতু আবু ল পছন্দ ছিল। ঢাকাতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হলাম। ফ্যামিলি ফুল সাপোর্ট ছিল, আম্মু ছিল, দেখো আসলে কোনো প্রবলেমই হয় নাই। আমাকে স্ট্রাগল করে আসতে হয়েছে আমি এটা বলবো না।
0: বাহ মাশাআল্লাহ, এটা আমি বলবো যে অনেক লাকি, অনেকের মধ্যে আপনি একজন, যে ইউ গট লাকি যে আপনার অ্যাকচুয়ালি ওইভাবে জিনিসটা উপলব্ধি করতে হয়নি। কিন্তু হ্যাঁ, আমরা কম বেশি এটা করি, কেউ করে কেউ করে না, ইট পার্ট অফ লাইফ, এভাবেই আমরা জীবনে আসলে বহমান জীবন আমাদের এভাবে চলতে থাকে। আরেকটা মজার কথা, তার মধ্যে আমি একটু সবার সাথে কথা বলে নেই, আমাদের অনেক দর্শক আমাদের সাথে ইনভলভ হয়েছেন, আমির পারভেজ অল দ্য ভেরি বেস্ট, আপনাকে অল দ্য ভেরি বেস্ট উইশেস জানিয়েছে, শামিম সাহেব ভাই অল দ্য বেস্ট বলেছে, হাসান সায়েম অল দ্য বেস্ট, and good morning বলেছে। হ্যাঁ গুড মর্নিং আমার এখানে যারা যারা,
1: বাংলাদেশে কিন্তু গুড নাইট আর ওখানে হচ্ছে গুড মর্নিং,
0: মানে আমরা অলরেডি গুড মর্নিং আর আপনারা মর্নিং এ যাবেন, হ্যাঁ দুটো
1: এরকম। আমরা এখন নাইটে আছি, আমরা একটু পরে ঘুমাবো আর কি, 3-4 ঘন্টা পরে
0: হয়তো। হ্যাঁ, একটা অনুষা তাপু জাহান, উনি আমাদের অলওয়েজ রেগুলার একজন ভিউয়ার, সবসময় আমাদের প্রত্যেকটা শোতে পার্টিসিপেট করেন এবং দেখেন, এনজয় করেন। শিয়াপুটা আজকে একটা খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন, যেটা না পড়লে না, লিখেছেন দুজন পরি কল্পনা করে আজকে পোশাক পরেছো মনে হচ্ছে। না, আমরা দুজনই ক্যামেরা ফ্রিক, আমরা জানি যে কোন পোশাক পরে আসলে দুজনকে ভালো লাগতে পারে, এর জন্য আমরা ব্ল্যাকটা চুজ করেছি।
1: আমারটা অবশ্য নেভি ব্লু, বাট আমাদের দুজনে কিন্তু বল প্রিন্ট হয়ে গিয়েছে,
0: মিলে গিয়েছে, হয়ে গিয়েছে, বুঝতে হবে। আমরা ক্যামেরা অনেক ভালোবাসি, আমরা মিরর দেখতে খুব পছন্দ করি, নট অনলি দ্যাট, আমরা নিজেরা নিজেদেরকে অনেক ভালোবাসি, হ্যাঁ, যার কারণে আমরা বুঝতে পেরেছি, যার কারণে মিলে গেছে আমাদের দুজনের কানেকশনটা। খুব সুন্দর লাগছে দুজনকে, থ্যাংক ইউ সো মাচ। আরো আছেন, আমরা জানতে চাই গেস্টের প্রেমটা কিভাবে হলো।
1: ওকে,
0: তো এই প্রশ্নটা কার থেকে, এটা এটা আমি পরে বলবো, আগে শুনি যে আমাদের গেস্ট আজকে কিভাবে আমাদেরকে তার প্রেমের গল্পটা বলবে, সেটার উপরে ডিপেন্ড করবে যে প্রশ্নটা কার থেকে এসেছে।
1: আচ্ছা, প্রেমের গল্প যেটা, সেটা আসলে বললাম যে আমার হাজবেন্ড, বর্তমান হাজবেন্ড আমির পারভেজ, ওর মাধ্যমে মিডিয়াতে আসা। তো ওকে আমি ভুল করে আসলে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিলাম, তখন একদমই টাইপিং যে কোনো মিস্টেকের কারণে ফেসবুকে রিকোয়েস্ট চলে গেছে। তো ও অনেক আগে থেকে আসলে মিডিয়াতে কাজ করতো, তো ওকে আমি দেখলাম যে একটা কোয়ার্ট একটা মেয়ের সাথে একটা ছবি দিয়েছে, তো ওখানে মেয়েটাকে বলবো, আচ্ছা বলি, মেয়েটাকে একটু হেলদি লাগছে, অ্যান্ড তার বামটাকে আমাকে মনে হচ্ছে একটা বেবি বাম, এরকম একটা লুক লাগছে মেয়েটাকে দেখে। বলছি আচ্ছা, কমেন্ট করে বসেছি আসলে ওই মুহূর্তে, খুবই আগে ফেসবুকে তখন আমি নতুন, তো আমি বলছি যে আপনার সাথে যে কোয়ার্টিস উনি কি প্রেগনেন্ট? তো এটা আসলে ওর খুব মানে ইগোতে লেগেছে, কি আমি যার সাথে কাজ করছি এই মেয়েটা প্রেগনেন্ট, ও এটা বলছে কেন? দেন ও আমাকে নক দিয়েছে, তো নক দেয়, ও যেহেতু মডেল অনেক আগে থেকে কাজ করে, অনেক মেয়েরাই ওকে নক দেয় বা কথা বলে, তো আমি আসলে ওইভাবে পাত্তা দিতাম না তাকে, ভুল করে রিকোয়েস্ট আমি দিয়েছি, বাট ও দেখা গেলো নক দিল, কি করছেন না করছেন আমি কথা বলতাম, বাট একটু দেখা গেলো আমি স্টাডি নিয়ে বিজি, প্রেম প্রেম ওগুলো আসলে ভাবি না এই মুহূর্তে। তো আমি ভাই আমার এক্সাম বা পরীক্ষা একটা দুইটা কথা বলতাম, এভাবে করে আসলে কথা হচ্ছিল। তো একদিন ও আমার সাথে দেখা করার কথা বললো যে আমি তো মিট করতে চাই, ঢাকায় আসছি। তখন আমি বললাম যে আপনার সাথে মিট করবো, বাট আমি তো আপনাকে ওইভাবে চিনি না, ফেসবুকে একটা ছেলেকে না চিনি মিট করাটা, ঠিক আছে আমি একটা প্রোগ্রামে যাব আজকে, আমি তো টেলিভিশনে একটা প্রোগ্রামে যাব আজকে সকালে, আমার একটা লাইভ প্রোগ্রাম আছে, ওখানে আমি গেস্ট হিসেবে যাচ্ছি, আপনি আমাকে দেখতে পারেন, দেখে যদি আপনার মনে হয় যে আমি মানে সঠিক কথা বলছি বা আমি সঠিক মানুষ, তাহলে মিট করবেন। তো ঠিক আছে, ওর প্রোগ্রামটা দেখলাম, ও বললো যে বাবা একজন টিচার, তারপর হচ্ছে ইংলিশে, তখন ইংলিশে মাস্টার্স করছে তখন, বা ওর কথা টথা শুনে আমাকে তো বললো না ঠিক আছে বিশ্বাস করে, দেখাই তো করব, প্রেম তো আর করছি না, দেখাই করব, প্রবলেম নাই। তো ঠিক আছে দেখা করলাম আমার ভার্সিটির সামনে। আর এর মধ্যে ও আমার কিছু ছবি দেখেছিল যেটা আমি পরে দেখেছি, দেখে ও আগে থেকে একটু ক্রাশ খেয়েছিল, প্রেমে পড়েছিল আর কি, এই জন্য বারবার দেখা করার কথা বলছিল। দেন দেখা হলো, দেখা হওয়ার পর আসলে একটা ফ্রেন্ডশিপ মতো হয়ে গেল, ও পছন্দ করতো ওইভাবে, ও কখনো প্রপোজ করে নাই যে না তোমাকে আই লাভ ইউ বা তুমি বলো কি বলবা, ও কিছু বলে না আমিও কিছু বলি নাই, এভাবে করে আসলে চলছিল। দেন কাজের কথা বলে একসাথে কাজ করতে করতে সবাই বললো যে ভালো লাগছে, আপনাদেরকে ভালো লাগছে। দেন ও অন্য যাদের সাথে কাজ করতো, ওই কাজ করা অনেক আর্টিস্ট ছিল ওদের সাথে বাদ দিয়ে দেন এমন হয়ে গেলো যে শুধু আমি আর ও কাজ করছি। অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করছে, দেখলো মোটামুটি 1 কোটির উপরে ভিউ আছে মনে হয়, অনেকগুলো কাজ মোটামুটি বেশ হিট হলো আমাদের, সবাই আমাদের দুজন কাজ করতে চাইলো। একটা পর্যায়ে আমি ওর কেয়ার করছি, ও আমার কেয়ার করছে, একটা প্রেম হয়ে গেল। ঠিক আছে
0: মনের আদান প্রদান, ভাব প্রকাশ।
1: হ্যাঁ, তো দুজনকে আসলে যে ছবির কথা বলছিলাম, ছবির কথা, দুজনকে এক ফ্রেমে দেখতে বা একসাথে ছবিতে দেখতে আমাদেরও ভালো লাগতো। তো ও যেহেতু আগে থেকে একটু আমাকে পছন্দ করতো, ও বললো যে এরকম কি করা যায়, আমি ঠিক আছে আমি তো বাবা মার পারমিশন ছাড়া তো বিয়েটা করবো না, বাট ঠিক আছে আমরা হচ্ছে ফ্রেন্ড হিসাবে বা আমরা ভাববো ভবিষ্যতে ভাবি, এভাবে করে আসলে চলতে লাগলো। প্রেম প্রেম ভাব, বাট ফুল যে একদম হাবুডুবু প্রেম ওরকম না, কিন্তু কেয়ারিংটা অনেক বেশি ছিল। দেন হচ্ছে আমার জন্য বাসা থেকে পাত্র দেখছিল, দেখা গেল যে পাত্র আসছে ম্যাজিস্ট্রেট, বয়সও ঠিকঠাক মোটামুটি 30-এর কাছে, মাথায় চুল নেই, তো এরকম বিভিন্ন পাত্র আসছে। তো আমার তো আসলে ওকে পছন্দ হয়ে গিয়েছে অলরেডি, এই জন্য আমি আসলে রিজেক্ট করছিলাম, একের পর এক রিজেক্ট করছিলাম। দেন একটা ছেলে আসলো, সেটা হচ্ছে USA থাকে ছেলেটা, ছেলেটা আসলে কোনো খুদ ধরতে পারছি না আমি। দেন আমি বললাম যে এটা একটু ভুঁড়ি মোটা, তো আমার নানা ভাই আমি বলছিলাম ভুঁড়ি মোটা, তুমি ভুঁড়ি কোথায় দেখলা, ছেলে তো ভুঁড়ি নাই। না না না ঠিক আছে না, পরে বাসায় যে আম্মু বলতেছে যে কি প্রবলেম কি, পরে আমি বললাম যে একটা ভাইয়া আমাকে পছন্দ করে, আপনি ওনাকে দেখতে পারেন, এই কথাটা আমি ডাইরেক্ট কিন্তু বলার সাহস ছিল না
0: আচ্ছা
1: আম্মুকে,
0: কথাটা এইভাবে ছিল, একটা ভাইয়া আপনাকে পছন্দ করে, ঠিক আছে
1: আপনি দেখতে পারেন।
0: আচ্ছা
1: হচ্ছে আম্মু হচ্ছে আম্মু বললো কিভাবে দেখবো, তো ও NTV-তে একটা প্রোগ্রামে গেস্ট হয়ে যাবে ওর পরদিন মনে, আমি বললাম যে আগামীকাল বিকাল 3টা বাজে NTV-তে ভাইয়াটা একটা প্রোগ্রাম করবে, ওখানে আপনি দেখতে পারবেন। তো আমি তখন ঢাকাতে ছিলাম, আম্মু ছিল বাড়িতে হোম ডিস্ট্রিক্টে, আম্মু দেখলো, দেখে আম্মুর ওকে ভালো লাগলো, কথাবার্তা সবকিছু মিলে ওকে ভালো লাগলো। তারপর হচ্ছে আমার আম্মুর সাথে ওর দেখা হলো, দেখা হওয়ার পরে আম্মু ওকে পছন্দ করলো। দেন আম্মু আব্বুর সাথে কথা বললো, আব্বু ওকে দেখবে তো আব্বু কিভাবে দেখবে, আব্বু ছিল দেশের বাইরে ওই মুহূর্তে। দেন আব্বুকে আম্মু বললো যে এখানে একটা প্রোগ্রাম হবে, ইফতারের প্রোগ্রাম, বাহারি ইফতার প্রোগ্রামটার নাম, ছেলেটা ওখানে উপস্থাপনা করবে, তুমি ওটা দেখো। দেন আব্বু ওকে ওভাবে দেখলো, আব্বু দেখলো ছিল ঠিক আছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরা, খুব তাই প্রোগ্রাম করছে, আবুরও ভালো লেগেছে। মোট কথা আসলে সে মানুষটা অনেক ভালো, এই জন্য আসলে প্রথম দেখাতে আমাদের সবার মোটামুটি ভালো লেগেছে। আর সবচেয়ে মজার কথা কিন্তু আমরা তিনজনই তাকে প্রথমবার দেখেছি টিভিতে, আমার আব্বু আম্মু আমি তিনজনই দেখেছি। দেন এই তো তারপর বাসা থেকে মোটামুটি বললো ঠিক আছে চলবে, দেন আর কি আমাদের মোটামুটি প্রেম শুরু হলো, অনেক ফটোশুট হলো, এটা সেটা হলো, আমার আব্বু দেশে আসলো 16-তে আর কি, মোটামুটি ভাবে পারিবারিক ভাবে বিয়ে হলো।
0: বাহ মাশাআল্লাহ। সো বিয়ের আজকে, বিয়ের আজকে কত বছর পার করছেন দুজনে একসাথে, যে প্রেম প্রেম অনুভূতিটা, একটা ভাইয়া লিখেছেন আমাদের এখানে, প্রেম প্রেম ভাব থাকলেই অনুভূতিটা সুন্দর, ওই যে অনুভূতিটা, অনুভূতিটা শুরু, তারপরে বিয়ে, তারপরে এই যে সবাই মিলে একসাথে সবাইকে পছন্দ।
1: 13 সালে পরিচয়, 14 সাল থেকে মোটামুটি অনুভূতি শুরু, বাসা থেকে 15 সালের দিকে জানলো, 15 সাল থেকে চুটি 1 বছর প্রেম করলাম, 16 সাল থেকে আসলে 16 সালের মে মাসের 20 তারিখে আমরা বিয়ে করেছিলাম, এখন 5 বছর কমপ্লিট হলো আমাদের বিবাহিত জীবনে। একটা ছোট্ট বেবি আছে আমাদের, জাভিয়া নাহিল, ওর বয়স হচ্ছে 2.5 বছর আর কি।
0: বাহ মাশাআল্লাহ, খুবই সুখী পরিবার বলতে হয়, খুবই সুন্দর শুরু এবং এখন পর্যন্ত সুন্দর চলছে,
1: ভালো চলছে,
0: হ্যাঁ সুন্দরভাবে যাচ্ছে। দোয়া করি আগামীতেও যেন আপনারা অলওয়েজই ভালো থাকেন, এভাবে থাকেন, আর প্রেম প্রেম যে অনুভূতিটা, এটা যেন সব সময় থেকে যায়, কারণ এটা এমন একটা, এক ধরনের
1: ইম্পর্টেন্ট, সংসার করতে গেলে যদি এটা চলে যায় তাহলে কিন্তু আর সংসারের মজাটা থাকবে না।
0: একদমই একদমই, এই যে একটু খুনসুটি, একটু প্রেম প্রেম অনুভূতি, হ্যাঁ প্রথম দিকের ভালো লাগার ফিলিং একটু একটু কিঞ্চিত পরিমাণে থাকা, এটা নিয়ে
1: এখনো প্রচুর ঘুরি। এই যে এই বছরই আমরা, এই যে 2021-এ আমরা সেন্ট মার্টিনে গেলাম, ঘুরলাম। সিলেট যাওয়ার প্ল্যান ছিল, বাট লকডাউন বা করোনা একটু বেড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই যাওয়া হলো না। আমরা দুজনে ঘুরতে পছন্দ করি, নতুন নতুন জামা কাপড় পছন্দ করতে পছন্দ করি, ছবি তুলতে পছন্দ করি। আমাদের দুজনের যে এই মিলগুলো আছে, এগুলোর জন্য আসলে আমরা দুজনেই মানে সব ক্ষেত্রে দেখা গেলো যে মতের অমিল খুব কম হয় আমাদের।
0: কারণ দুজনে একই ধরনের জিনিস আপনারা উপভোগ করেন, এনজয় করেন, এবং দুজনের ম্যাচ আপটা এক জায়গায় গিয়ে হয়ে যাওয়ার কারণে সবকিছু একসাথে যখন আপনারা এনজয় করবেন তখন লাইফটা অনেক সুন্দর হয়ে যায়।
1: আর
0: আসলে
1: কেউ
0: জিনিসটা
1: কাউকে বাধা দেই না, যে একটা বাধা জিনিস থাকে বা দেখা গেলো বুঝিয়ে বললে আমরা একজন একজনের ব্যাপারটা বুঝতে পারছি। এখন পর্যন্ত বাদ বাকি উপরওয়ালা আছেন, উনি ঠিক করবে
0: আমার তো
1: সামনে কি
0: মনে
1: হবে।
0: হচ্ছে আশেপাশেই আছেন, কারণ আপনি বলছেন একটু দেখছেন ব্যাপারটা কিরকম, ভাইয়া আমাদের আশেপাশেই আছেন।
1: আগেরক্ষণ ছিল, এখন সে অন্য রুমে চলে গিয়েছে।
0: আচ্ছা ঠিক আছে, কারণ আমি এক দুবার মনে হয়েছে যে আপনি কথা বলছেন, ভাই আশেপাশে আছে, আপনি একটু বলছেন এরকম আর কি। না আমার শুনে খুব ভালো লেগেছে আপনাদের ছোট্ট পরিসরে প্রেমের গল্পটা। আমি অনেক অনেক দোয়া এবং শুভকামনা দিব আপনার জীবনের জন্য, এবং আপনার বেবিটাও যেন ভালো থাকে, আপনারা দুজন যেন সবসময় ভালো থাকেন, এটা হচ্ছে মন থেকে দোয়া এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য দোয়া। এখন একটু চলে যাব অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে আমি আপনার আমরা শো শুরু করার আগে একটু গল্পের মাঝখানে জানতে পেরেছি যে আপনি আপনার পড়াশোনাটা হচ্ছে আইন বিভাগে, যদি আমি হ্যাঁ ভুল বলে না, থেকে এই এই আইন বিভাগে আসা এবং এখানে, কারণ পড়াশোনায় কিন্তু আমরা 100% ক্যারিয়ার সেটেল না করলেও কিন্তু কিছুটা আমাদের ডিপেন্ডেন্সি থাকে যে আমি এই কারণে পড়াশোনাটার সাবজেক্ট এটা চয়েস করব, ক্যারিয়ার আমার এটা হবে, নিশ্চয়ই এখানে কোনো প্ল্যান আছে বা কারণটা কি, আমি এটা একটু জানতে চাই।
1: আচ্ছা, যেটা হচ্ছে আমি বললাম যে আব্বু সেনাবাহিনীতে জব করতো, দেন দেশের বাইরে বিজনেস করতো। তো আব্বুর আসলে কোনো আমাদের আমার কোনো ভাই নাই, বোনও নাই, আমি একা। কিন্তু আমার আব্বুর ছোটবেলায় যে ইচ্ছাটা ছিল যে লয়ার হবেন, কিন্তু ওনার জীবনে উনি সেটা হতে পারেন নাই। তো এই জিনিসটা আমার মাথায় ছিল যে ঠিক আছে, আব্বুর যখন এটা পছন্দ আমি লয়ারই হবো। এই ধরনের একটা প্ল্যান থেকে আসলে লটা পড়তে আসা। যেটা বললাম যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে দুটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, মোটামুটি ভালো সাবজেক্টে পেয়েছিলাম, কিন্তু লটা আসলে আমার হয়নি। দ্যাটস আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হই, ওখান থেকে লয় অনার্স করি, দেন মাস্টার্স কমপ্লিট করলাম। ভবিষ্যতে আসলে পরিকল্পনা আছে যে আইনজীবী হয়ে যদি কিছু করতে পারি মানুষের জন্য, দ্যাটস ওয়াই লটা আসলে পড়া।
0: আপনার লক্ষ্য অনেক পরিষ্কার, অবশ্যই পারবেন যদি আপনি অটুট থাকেন আপনার লক্ষ্যে, আপনার যদি ইচ্ছা সুন্দর থাকে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন। জেনে অনেক ভালো লাগলো, কারণ আপনি মিডিয়াতে হাত কাজ করছেন, মিডিয়ার পাশাপাশি অ্যাঙ্করিং করছেন, তারপরে আপনি নিজে আবার নাটকে অভিনয় করেছেন, তারপরে অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, অনেক কিছুর সাথে ইনভলভমেন্ট, কিন্তু আপনার পড়াশোনাটার সাইডটা যদি চিন্তা করি কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফিল্ড। তো এইভাবে এই দুটো একসাথে
1: আমাকে
0: এবং নিজের
1: পড়াশোনার
0: পরিবার,
1: পাশাপাশি ব্যাংকিং এর যে ক্যারিয়ারটা, এটা আমি পড়াশোনার পাশাপাশি আমাকে তৈরি করতে হয়েছে। দেখা গেল যে এক্সাম ছিল, বাট আমি মাসে দেখা গেল 4টা প্রোগ্রাম উপস্থাপনা করতাম। আমি অনেক বেশি কাজ করতাম না ওই টাইমটা স্টাডির পাশাপাশি। দেন আমার যখন স্টাডিটা শেষ হলো, তখন আমি মাসে 26 মানে 26 ডে পর্যন্ত আমি উপস্থাপনা করেছিলাম। মনে আছে যে শুক্রবার ছাড়া প্রতিদিনই উপস্থাপনা করতাম। বাট আমার যখন বেবি বেবি কনসেপ্ট করলাম, ওই টাইমটা আমি আসলে 5 মান্থ পর্যন্ত আমি আসলে উপস্থাপনা করেছি সময়ও। তারপর থেকে আসলে আমি একটু সবকিছু কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে নিজেকে দেখতে হচ্ছে, বেবিকে দেখতে হচ্ছে, সবকিছু মিলে আসলে টাইমটা করা অনেক টাফ হয়ে যাচ্ছে। আর প্রোগ্রাম মানে কিন্তু আমাকে টাইমলি যেতে হবে, আমার যে কোনো প্রবলেম থাক বা শারীরিক অসুস্থতা যে কোনো প্রবলেম কিন্তু এখানে আসলে দেখার সুযোগ থাকে না। কারণ একটা টাইম মানে টাইম, দর্শকদেরকে বলা আছে যে টাইমে প্রোগ্রাম হবে তো হতেই হবে। দ্যাটস ওয়াই আসলে আমি পার্মানেন্টলি এই মুহূর্তে কোনো চ্যানেলের সাথে কাজ করছি না, বাট ফ্রিল্যান্স হিসাবে বা মাঝে মাঝে কাজ করছি।
0: আচ্ছা, সো অবশ্যই পারিবারিক কারণে আমরা অনেক কনসিডার করি আমাদের লাইফে, আমাদের জীবনে, স্পেশালি আমরা মেয়েরা একটু বেশি করি, কারণ করতে হয়, এবং এমন না যে এটা কেউ জোর করছে, এটা আমরা আমাদের একটা দায়িত্ব হিসেবে মনে করে দেখেই করি, এবং এই এই জিনিসটা ফিল করাটাও একটা মা হিসেবে বলেন, মেয়ে হিসেবে বলেন, অনেক ইম্পর্টেন্ট এই।
1: আমার ফ্যামিলি থেকে আপু অনেক সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ। আমার যদি কোনো কাজ থাকে, আমার হাজবেন্ড বলবে ঠিক আছে আমি আজকে বেবিকে দেখছি তুমি যাও। বাট এটা তো আসলে রেগুলার হলে তো আসলে ওকেও তো কাজ করতে হচ্ছে, তো দুজনে আমরা যদি ইয়া করি দেন সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। তো বেবি তো বেশিরভাগ সাধারণত দেখা গেলো আমার কাছে থাকে, দ্যাটস ওয়াই আসলে আমি একটু কম কাজ করছি, ও হিউজ কাজ করছে।
0: আচ্ছা আরেকটা প্রশ্ন যেটা আপনি মেনশন করেছেন জানতে চাই, ডিরেকশনে আসাটা, ডিরেকশনে আসাটার ক্ষেত্রে মানে কিভাবে চিন্তা এবং কিভাবে শুরু এবং কি করছেন, এটা যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো।
1: আচ্ছা, এটা আসলে এপি প্রোডাকশন বাংলাদেশ আমাদের একটা প্রোডাকশন হাউস। এখান থেকে এই 8ই মার্চ আসলে আমি প্রথম 8ই মার্চের একটা কাজে আমি প্রথম ডিরেকশন দিয়েছিলাম। নারী দিবস উপলক্ষে আমি একটি কাজ শর্ট ফিল্ম বানিয়েছিলাম যেটা নাম হচ্ছে স্বাধীনতা।
0: বাহ,
1: তো ওটা দিয়ে আসলে শুরু ছিল। দেন বাবা দিবস সেদিন আমাদের কয়েকদিন আগেই গেল বাবা দিবস। বাবা দিবস উপলক্ষে একটা কাজ করেছি আমি, এটা হচ্ছে হাতিম ফার্নিচার, আমাদের দেশের একটা রিনাউন্ড ফার্নিচার ব্র্যান্ড, ওদের একটা কাজ করেছি। ওটা হচ্ছে ওখানে কাজ করেছে আমাদের দেশের স্বনামধন্য আব্দুল আজিজ আঙ্কেল, উনি বাবা হিসেবে ওখানে একটা ক্যারেক্টার প্লে করেছে, আমির পারভেজ ওখানে কাজ করছে। তো ওটা একটা আসলে স্টোরির স্টোরির মাধ্যমে একটা প্রোডাক্ট কে কিভাবে আমরা দেখাতে পারি, ওভাবে করে আসলে ওটা কাজটা করেছি। ওটা একটা শর্ট ফিল্ম বা শর্ট ওবিসি টাইপ আসলে কাজটা করা হয়েছে। এই দুটো ডিরেকশন দিয়েছি, আর নাটকের ডিরেকশন দিয়েছি যেটা আসলে ঈদের সময় সবাই দেখতে পারবে। ওখানে কাজ করেছেন দিলারা জামান আন্টি, সাইম
0: বাহ,
1: ভাইয়া কাজ করেছেন। মাকে নিয়েই তো পুরো আমার, যে ওটা ছিল আমার নিজের রচনা প্লাস পরিচালনায়। তো ওখানে দিলার আন্টিকে আমার পারফেক্ট মনে হয়েছে, যে ওনার থেকে ভালো মা এই ক্যারেক্টারের জন্য আর কেউ হতে পারে না। তো আন্টি তো অনেক বিজি থাকে, দেন আন্টি শিডিউল নিয়ে কাজটা অনেক ভালো হয়েছে। আন্টি অভিনয়টা এত ভালো করেছে, আমাদের তো অনেক সময় কান্না করতে গেলে গ্লিসারিন দরকার হয়, আন্টির মাশাল্লাহ কোনো কিছু দরকার হয় না। আমি জাস্ট বলে দিচ্ছি আন্টি, মানে 2 লাইন বলে দিলে আন্টি 10 লাইন। ওনা তো খুবই আসলে লেজেন্ডারি একটা ব্যাপার আছে ওনাদের মধ্যে, আমরা লেজেন্ড অনেক ভালো কাজ হয়েছে। আরো একটা কাজের অর্ধেক আসলে হয়ে আছে, জানি না বাদ বাকি কমপ্লিট করতে পারবো কিনা, যেহেতু আমাদের এখন বাংলাদেশে লকডাউন চলছে।
0: যেভাবে
1: কি
0: হোক
1: করা
0: শেষ করবেন সেটার জন্য শুভকামনা। তার উপরে হচ্ছে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, কেননা দেশের এরকম একটা পরিস্থিতিতে আসলে আমরা যদি সাহায্য না করি তাহলে কে সাহায্য করবে? সাধারণ জনগণ হিসেবে আমাদেরকে সাহায্য
1: আসলে একটা

0: দেখি আসলে সামনে কি হয়।
1: অবশ্যই ভালো কিছু হবে। আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, এই যে আপনি যে লাস্ট যে কাজটা করছেন দিলারা জামান আন্টির সাথে, আপনি যে মাত্র বললেন ওই উনার সাথে কাজ করার ক্ষেত্রে, যেহেতু উনারা আমাদের বাংলাদেশের ওয়ান অফ দি লেজেন্ডারি অভিনয় শিল্পী, তা উনাদেরকে আমরা অনেক অন্যভাবেই চিনি বা জানি। যেমন আমার ছোটবেলা থেকে আমি যখন বাংলাদেশে ছিলাম, বড় হয়েছি, উনাদেরকেই দেখেছি, আবুল হায়াত আঙ্কেল, দিলারা জামান আন্টি, উনাদেরকে দেখে দেখে বড় হয়েছে। এখন অব্দি মনে হয় যে উনাদের জায়গাটা কেউ কখনো বিট করতে পারবে না, মানে এরকম মনে হয়। উনাদেরকে, উনাদের কোনো রিপ্লেসমেন্ট নেই, হ্যাঁ, কখনো কেউ পারবে না উনাদেরকে রিপ্লেসমেন্ট করতে। তো আমি জানতে চাই যে উনার সাথে কাজ করার যে অভিজ্ঞতা, আপনার নিজের প্রোডাকশনের নাটক থেকে বা ছোট্ট যে আপনার পরিকল্পনাটা ছিল সেখানে যে অভিজ্ঞতা, এবং আপনি ধরেন অনেক আর্টিস্টের সাথে আপনি কাজ করেছেন, অবশ্যই উনাদের সাথে কাজ করার মধ্যে অনেক ডিফারেন্সেস থাকে, সেটা আপনি কি উপলব্ধি করেছেন সেটা যদি আমাদেরকে শেয়ার করেন, বা কিছু শেখা, কিছু জানা, হ্যাঁ, ছোট ছোট আপনার হচ্ছে কোনো একটা কিছু ঘটে যাওয়া, হ্যাঁ, যেটা থেকে আপনি শিখেছেন, আপনি অবজার্ভ করেছেন, আপনার কাছে অনেক ভালো ফিল হয়েছে, থাকে না ছোট ছোট কিছু এক্সপেরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন।
0: আমার কাছে যেটা মনে হয় যে আমরা বর্তমানে যারা কাজ করছি বা আমার এজের বা আমার থেকে ছোট বড় এজের যারা কাজ করছি তাদের থেকে আগে যারা কাজ করতো অনেক অনেক বেশি ভালো একটা দিক দিয়ে ওনাদের পাংচুয়ালিটিটা অনেক ভালো, ওনারা টাইমলি কিন্তু সেটা চলে আসবে যে টাইমটাই বলবো, কিন্তু আমাদের অনেকে দেখা যায় অনেক স্টার বা অনেকে কল টাইম 7টা থাকলে ওনারা আসবেন 12টা 1টা 3টা 3টা পর্যন্ত কিন্তু অনেকে আসে সিরিয়াসলি, তো হচ্ছে ওইখানে কাজটা নামানো টাফ হয়ে যায়, উনি মানে টাইম যেটা বলা থাকবে উনি ওই টাইমে আসে। তারপর স্ক্রিপ্ট যেটা আন্টি কিন্তু থাকে বলে আমাকে স্ক্রিপ্টটা দিও আগে থেকে, এখন অনেকেই আছেন যারা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন না বা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লাগবে না সেটা আসবো আমি দিব হয়ে যাবে ধরুন একটা অ্যাটিটিউড কাজ করে অনেকের মধ্যে, কিন্তু ওনারা আসলে টোটালি ডিফারেন্ট, আগে যেভাবে ওনারা মন দিয়ে কাজ করতেন এখনো চেষ্টা করেন দিন দিন, মানে ওনার তো ওনাদের তো আসলে কোনো তুলনা হয় না, ওনারা এত ভালো কাজ করেন, এরপরেও ওনারা আমি তো আসলে অনেক কিছুই বুঝি না, আমাকে জিজ্ঞেস করে কাজ এটা কি ঠিক হচ্ছে, আমি আন্টি আপনি করছেন অবশ্যই ঠিক হচ্ছে, ওনাদের ভেতর যে একটা মানে সবকিছু ছোটদের কাজের প্রতি যে একটা রেসপেক্ট আছে বা অনেকে আছে অনেক বেশি ইগো দেখায় এ ধরনের কোনো কিছু আমি পাই নাই। আমাদের একবার এমন হচ্ছিল যে বৃষ্টি শুরু হয়ে গেছে কাজের মানে আন্টির সিনটা ছিল এমন যে আমাদের সান কাজ করতে হবে, তো খুবই হালকা বৃষ্টি হচ্ছিল, তো ক্যামেরা আসলে প্রবলেম হচ্ছিল, আমি বললাম আন্টি তাহলে আমরা ভেতরে যাই আমরা একটু পরে শুরু করি, যে তুমি না তুমি সবকিছু সেট করেছো এইসব এটা একটু নিয়ে নাও আমরা দেখি বৃষ্টির কি হয়, এই জিনিসটা আসলে খুব ভালো লেগেছিল যে অনেকেই হলে বা ইয়াং জেনারেশন অনেকেই হলে এখন বৃষ্টি হচ্ছে এখন আমি কাজ করবো ইয়া কাজ করে বা একটু পরে দিচ্ছি, ডিরেক্টর কোনো প্রবলেম হলো কিনা টাইম নিয়ে অনেক কিছু অনেকে ভাবেন না, কিন্তু ওনারা যারা আগের আছেন ওনারা কিন্তু এই জিনিসটা খুব ভাবেন যে কাজটা কিভাবে ভালো করা যাবে কাজটা কিভাবে শেষ করা যায় সুন্দরভাবে, ওই জিনিসটা অনেক বেশি ভালো লাগে আন্টির
1: মানে
0: সাথে। এছাড়াও আরো
1: ওনাদের নেচার গুলো হচ্ছে এরকম, ওনারা সার্বিক ভাবে চিন্তা করে, শুধুমাত্র তাদের অভিনয়কে ঘিরে থাকা, তাদের প্রেজেন্স, এই এই জিনিসটা না,
0: আসবো
1: তারা
0: টাকাটা
1: সার্বিক ভাবে,
0: চলে যাব এটা না, কাজটা কিভাবে ভালো হবে কিভাবে দেখা গেলো কোন একটা মানে স্ক্রিপ্টে কোথাও একটা আছে এই লাইনটা এভাবে আছে একটু সুন্দর করে যদি বলা যায় উনি একটু অ্যাড করে ভালো হয়ে এটা আলোচনা করে করা, এ ধরনের কাজগুলো আসলে অনেক মানে আমাদেরকে হেল্প করেছিলেন।
1: আচ্ছা আমার মাঝখানে একটু আমাদের দর্শকদের কাছে ফিরে যে অনেক অনেক কমেন্ট এসেছে, নইলে পরে সবাই আমাকে বলবে আমি শুধু আপনার সাথে গল্প করছি। আরশাদ ভাই লিখেছেন, প্রেম প্রেম ভাব থাকলে অনুভূতিটা সুন্দর হয়, এটা অবশ্যই আপু আপনার জন্য ছিল। সাজ্জাদ লিখেছে, অনেক দিন পর উপস্থিত। ওকে, মাহবুবা লিখেছেন, শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, অনেক শুভেচ্ছা, সুন্দর হচ্ছে অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ, ভেরি রোমান্টিক লাভ স্টোরি, এটা অবশ্যই আপনার স্টোরিকে বলা হয়েছে, অসাধারণ উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা যারা আমাদের সাথে আছেন, আমি সবাইকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আরো কিছুক্ষণ আমাদের অনুষ্ঠান চালিয়ে যাব, আমরা ছোট ছোট গল্প শুনবো, আমরা আমাদের ইমি আপুর থেকে আরো অনেক কিছু জানবো, তার পরিবারের ব্যাপারে, তার কাজের ব্যাপারে, তার লাইফের ব্যাপারে, এবং আরো সুন্দর সুন্দর মজার মজার এক্সপিরিয়েন্স আমাদের সাথে উনি শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কেউ যাবেন না, কোথাও যাবেন না। জি আপু বলেন, একটু চলে আসছি। কাজ,
0: এতক্ষণ আমি কিন্তু সব পজিটিভ সব বলছিলাম, আমি একটু
1: হ্যাঁ
0: বলি যে
1: হ্যাঁ হ্যাঁ
0: নেগেটিভ একটা বিষয় যেটা সেটা বলতে চাচ্ছি,
1: হ্যাঁ প্লিজ,
0: এটা হচ্ছে আমার নিজের ব্যাপারে যেটা হচ্ছে আমি যখন কাজ করছিলাম ফ্যামিলি কিন্তু সাপোর্টটা আমার বাবার থেকে কম ছিল মিডিয়ার কাজের ক্ষেত্রে, যেটা বলছিলাম
1: অবশ্যই।
0: আবু চাচ্ছিল যে আমি যেহেতু ল নিয়ে পড়াশোনা করছি ওদিকেই খুব বেশি কনসেন্ট করি, বাট আমার আসলে স্টাডির পাশাপাশি যেহেতু উপস্থাপনাটা চলে এসেছে মিডিয়াটা আসলে স্টাডির মাঝখানে আমার ঢুকে গিয়েছিল, তো অনেক ক্ষেত্রে হয় কি মিডিয়াটা চলে আসলে আসলে স্টাডিটা সেমিস্টার গ্যাপ যায় বা অনেক প্রবলেম হয়,

0: আলহামদুলিল্লাহ যে আমার এই ধরনের কোনো প্রবলেম হয় না, আমি পড়ালেখাটাকে আগে শেষ মানে প্রায়োরিটি দিয়েছি, দেন এই কাজটাও কন্টিনিউ করেছি। তো এসব কাজ করতে যেয়ে অনেক সময় দেখা গেল মাঝে কি হয়েছে, আমার আব্বু দেশের বাইরে ছিল, বিজনেস করছে বলছিলাম, তো যে কেউ একটা ফেক আইডিতে আমার একটা ফেসের ছবি নিয়ে দেন হচ্ছে একটা অন্য একটা বডি পার্ট লাগিয়ে ওই ধরনের একটা ছবি আমার আব্বুকে টেক্সট করেছে, বলছে যে আপনার কি টাকার অভাব হয়েছে যে মেয়েকে দিয়ে এখন এগুলা করাচ্ছেন, মানে খুবই মিন একটা কথা, বাজে কথা বলেছে। তো আমার আব্বু আসলে অনেক কিছুই মানে আগের লোক, অনেক কিছু আসলে এগুলো কম বুঝেন, দেখা গেল যে ফেসবুকে দেন আব্বু হচ্ছে
1: হ্যাঁ
0: আমাকে না
1: হ্যাঁ
0: আম্মুকে অ্যাক্স করছে যে এটা কি ধরনের ঘটনা, মানে কি এটা কেন, বা ও কি আসলে এই ধরনের ড্রেস পরেছে কিনা। তো আম্মু বলছে না, ও তো কখনো স্লিভলেস ড্রেসই পরে নাই, তো হচ্ছে এটা কি মানে কাজ করতে গেলে আসলে অনেক কিছু করতে হয়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি ব্যক্তিগত ভাবে আসলে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি না, বা নিজে অনেক ধরনের ড্রেস আমি কমফোর্টেবল ফিল করি না, দ্যাটস আমি করি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ওই
1: অবশ্যই
0: ছবিটা তো আমার ছিল না, ছবিটা আমার ছিল না, ওই ধরনের একটা ছবি দিয়ে চেষ্টা করেছে। দেন হচ্ছে ওই নাম্বারটা আবুকে বললাম যেভাবে ব্লক করে দেন, যদি অন্য কোনো কখনো টেস্ট দেয় তখন আপনি বলবেন যে আমার যেভাবে হ্যান্ডেল করলে ভালো হয় আব্বু হ্যান্ডেল করবেন। দেন আব্বু আসলে বললো যে আমার মেয়েকে আমি ভালোভাবে চিনি, আর ও কিভাবে কি কাজ করছে না করছে, যেহেতু আমার মেয়ে আপনার থেকে আমি ভালো জানি, আপনি কখনো এই ধরনের টেক্সট দিবেন না। এরপরে আসলে আর প্রবলেম হয়নি। তারপর অনেক সময় দেখা গেল গ্রামে অনেক ধরনের টক মানে মানে
1: এগুলো
0: মানুষ
1: থাকবেই, মানে আপনি
0: ফোনে কথা
1: যখন
0: বলবো,
1: উপরে যেতে থাকবেন তখন কিছু মানুষ থাকবেই আপনাকে নিচে নামানোর জন্য।
0: অনেকে আছে ক্লোজ ফ্রেন্ড, বাট দেখা গেল সামনে একরকম পেছনে একরকম, এই জিনিসগুলো আসলে মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে, কিন্তু তারপরে এগিয়ে যেতে হয়, এগুলো নিয়ে পড়ে থাকলে আসলে চলবে না জীবনে।
1: তাহলে আজকে আপনি আপনার জায়গায় থাকতে পারবেন না, এগিয়ে যেতে হবে আমাদেরকে। একজন ভাইয়া আমাদেরকে কমেন্ট করেছেন, নারী নিয়ে শর্ট মুভি করেছিলেন, নামটা একটু জানতে চাচ্ছে যদি একটু বলতাম।
0: নারী
1: আপনি যে নারী
0: স্বাধীনতা দিবস,
1: দিবসে, হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতা,
0: স্বাধীনতা স্বাধীনতা এটার নাম
1: আচ্ছা
0: হচ্ছে স্বাধীনতা,
1: আচ্ছা, এটা এটা আপনি কোথাও পাওয়া যাবে বা কোনো লিংক যদি আপনি বলে
0: ইউটিউবে
1: দিতেন?
0: আপনি স্বাধীনতা লিখলেই পাবেন। স্বাধীনতা লিখে আমির পারভেজ আঞ্জুমান আরা বকুল, ওনারা আর্টিস্ট ছিল, ওদের নাম লিখলে আপনি পেয়ে যাবেন, আমার নাম লিখলেও পেয়ে যাবেন।
1: আচ্ছা পারফেক্ট, পেয়ে গেছেন আপনি আপনার
0: তারপর
1: পছন্দ।
0: হচ্ছে ভাইয়া যে জিজ্ঞেস করলো, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে আমার নিজের নামে, আপনি ওখানে আমার কাজগুলো দেখতে পারবেন, বা আমার নাম লিখলে আপনি ইউটিউবে আমার অনেক ধরনের কাজ, আমার উপস্থাপনা, মিউজিক ভিডিও, আমার কিছু নাটক সবই পেয়ে যাবেন আমার নাম লিখলে ইউটিউবে।
1: আচ্ছা ঠিক আছে, আপনারা আশা করি আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, যারা যারা প্রশ্ন করেছেন শর্ট মুভিটা নিয়ে তারা আশা করি পেয়ে গেছেন। একদম কমপ্লিটলি একটা ডিফারেন্ট প্রসঙ্গে যাব আমি, সেটা হচ্ছে আপনি একজন অভিনয় শিল্পী, আপনি একজন উপস্থাপিকা, আপনি একজন নিজের প্রোডাকশন হাউসে কাজ করছেন, ঠিক আছে, ডাইরেক্ট ডিরেকশন দিচ্ছেন, এবং তাছাড়াও হচ্ছে
0: আসলে আমি এখন এই ক্ষেত্রে আমি একদমই নতুন,
1: হ্যাঁ হ্যাঁ
0: আমি আসলে এটা বলতে ভয় পাচ্ছি, কিন্তু আসলে চেষ্টা করছি।
1: চেষ্টা করছি। আপনি চেষ্টা করতে করতে তো এগিয়ে যাবেন, শিখবেন, নিজের ভুলগুলোকে কারেক্ট করবেন, এভাবে তো আসলে জিনিসগুলো কাজ করে। এবং আপনি আইন বিভাগে পড়াশোনাও করছেন নাকি? ঠিক বলেছেন,
0: হ্যাঁ হ্যাঁ আমি
1: ঠিক আছে।
0: জি জি
1: এই যে প্রত্যেকটা প্রফেশন ইন্ডিভিজুয়ালি একটা আপনি, ঠিক আছে, এই সব কিছু বাদ দিয়ে আপনি মা, তো এটার এটার
0: সবার আগে
1: উপলব্ধিটা কিরকম?
0: এটা আসলে যেটা আমি বিয়েটাও অনেকে বলে যে কম এজে করেছি, যদিও আমার মনে হয় যে না ঠিক আছে, বেবিটাও অনেকে বলে কম এজে করে নিয়েছি, আমার মনে হয়েছে যে না পারফেক্ট, তো আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। তো অনেক সময় সেটে গেলে আমি এরপরে কিছু কাজ করেছি, দেন হচ্ছে আমার কাছে এরকম আমি বলি যে ভাই আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে যেহেতু বাসায় একটু বেবি আছে, এগুলো আসলে কাজের ক্ষেত্রে বলাটা ঠিক না, তারপরে আমার বলতে হয়েছে অনেক সময় বাচ্চার জন্য খারাপ লাগা কাজ করে, বা দেখা গেলো সি কিন্তু ডেট যদি আমি কাউকে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ওদের আমি না গেলে ওদের প্রবলেম হবে, এই জন্য আমি বলি যে আমি সকাল 7টায় চলে আসবো, 10টায় না, কিন্তু আমাকে একটু সন্ধ্যার মধ্যে ভাই ছাড়তে হবে, এই ধরনের কথাবার্তা বলে গিয়েছি কাজ করেছি। তো দেখা গিয়েছে যে বেবি ওই টাইমটা ওর বাবা হেল্প করেছে, বা কখনো আমার আম্মু এসেছে, আম্মু দেখেছে, এভাবে করে আসলে বেবিটাকে আমরা সবাই মিলে ভালোবেসে আসলে ওকে লালন পালন করছি। তা মাশাল্লাহ আমার বেবিটা খুব ভালো, আমি বলছিলাম যে মাঝে সেন্ট মার্টিনে গিয়েছিলাম, ও যে কারোর কাছে দিলেই থাকবে, অনেকে আছে যে অনেক কান্নাকাটি করে, অনেক ঝামেলা করে, ওর বাবার কাছেও থাকবে, নানুর কাছেও থাকবে, আমার কাছেও থাকবে, ইভেন যদি কাউকে চিনে যে না কয়েক ঘন্টার পরিচয়ে ঠিক আছে আন্টির কাছে থাকবে তাও থেকে যাবে, মানে অনেকে আছে যে অনেক বাহানা করে, এ ধরনের না,
1: বাহ,
0: এই জন্য
1: খুবই
0: আসলে
1: ভালো
0: আমি
1: যে
0: মনে হয় কাজটা করতে পারছি। আর অনেক টাফ, অনেক সময় হয়েছে যে দেখা গেল যে বাসায় কেউ নাই, আমার ওকে একাই সামলাতে হচ্ছে, তখন অনেক কিছুই করা সম্ভব হতো না আমার।
1: কিন্তু তারপর আমি বলবো যে আমার ভাইয়ার সাপোর্ট আছে আপনার জন্য, আপনি কাজ করছেন যা করছেন, ভাইয়ার সাপোর্ট এবং একটু একটু ভালোবাসার যে অনুভূতিটা এখনো রয়ে গেছে সবকিছু মিলিয়ে কমপ্লিট পরিবার। এবং
0: আমার নিজের ইচ্ছা শক্তি প্লাস তার সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট,
1: ফ্যামিলি আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তার দ্বারা আপনাকে ঘিরে আছে এবং আপনি তাদেরকে ঘিরে আছেন, এবং এটাই হচ্ছে একটা পজিটিভ ভাইব আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং এটাই আপনাকে সাহায্য করছে আগামীতে, আরো বেশি সাহায্য করবে আগামীতে এগিয়ে
0: যাওয়ার। প্রবলেম যেটা হচ্ছে কোথাও ঘুরতে গিয়েছে বাচ্চা কই, কমেন্ট আসবে কিন্তু ধরনের, বাচ্চাটা কোথায়, সব জায়গায় আমি ধরুন সাজেক গিয়েছি, সাজেকের এনভায়রনমেন্টটা নিশ্চয়ই সবাই জানে যে কেমন ওখানে, তারপর হচ্ছে সেন্ট মার্টিন গিয়েছি, ওখানে তো ইলেকট্রিসিটি নাই, ওখানে আমি বেবিকে নিয়ে যেতে পারবো না, বেবি যেহেতু আমার আম্মুর কাছে আছে এবং ভালো আছে, এখানে থাকলেই সে ভালো থাকবে, ওখানে গেলে অনেক সময় হয় যে আমরাই অসুস্থ হয়ে যাই, তো ওখানে আমি বাচ্চাকে নিয়ে যে কেন অসুস্থ করব, এ ধরনের কোশ্চেনে আসলে মুখোমুখি হতে হয়, এই জিনিসগুলো খুব খারাপ লাগে মাঝে মাঝে। আমাদের দেশে এটা কমন অনেক, সবাই না বাট কিছু কিছু
1: মানুষ সন্তানের জন্য আপনি মা হিসেবে
0: আমার থেকে তো এত বেশি থাকবে না, এটাই হচ্ছে মেন কথা।
1: হ্যাঁ সেটাই, সব আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে বলতে চাই যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ রেডিও ত্রিতালের বাংলার পক্ষ থেকে আমাদের সাথে সঙ্গে হওয়ার জন্য, এবং প্রত্যেকটা দর্শক যারা যারা আমাদের সাথে ছিলেন এত সময় ধরে, আমাদেরকে সাপোর্ট করেছেন, দেখেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার এবং আমার অতিথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমেরিকা এবং বাংলাদেশ থেকে দেখছেন তাদের সবাইকে অনেক বেশি স্পেশাল থ্যাংক ইউ, কারণ আপনারা না থাকলে কিন্তু আমরা এভাবে কথা বলতে পারি না, গল্পটা এনজয় করতে পারি না, এবং আমরা আমাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারি না। আপনারা থাকবেন, আপনারা প্রশ্ন করবেন, সেই সাথে সেভাবেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা এগিয়ে যাবে। সেজন্য আমি আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ মি টুডে। আপু আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসি, আপনি যদি কিছু বলতে চান এবং আপনি যদি কিছু ছোট শেয়ার করতে চান বা আমাদের দর্শকদেরকে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন।
0: এই মুহূর্তে আমি আসলে যে কাজগুলো করছি, আমাদের টিম টাস্ক মিডিয়া নামক একটা আমাদের ইউটিউব চ্যানেল বা মিডিয়া আছে, এটার জন্য কাজগুলো করছি। আমি কিন্তু আরেকটা জিনিস স্কিপ করেছিলাম যে আমি কয়েকটা আসলে মিউজিক ভিডিওতে ডিরেকশন দিয়েছি, যেগুলো আসলে মোটামুটি বেশ ভালো কাজ হয়েছে বলে সবাই মনে করেছে, তো কাজগুলো আপনারা দেখবেন, কেমন লেগেছে আমার কাজ সেটা জানাবেন। আর সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, যেহেতু এখন করোনা চলছে সবাই ঘরে থাকবেন, চেষ্টা করবেন স্বাস্থ্যবিধি মেনে চলার যদি বাইরে যেতে হয়, আর হচ্ছে আমার জন্য অনেক দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যারা দেশের বাইরে থেকে দেখছেন সবাই বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন, আর যারা বাংলাদেশের জন্য দোয়া দেখছেন তারা পুরো বিশ্বের জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন।
1: অবশ্যই তাই, থ্যাংক ইউ সো মাচ আপু,
0: আমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার সাথে।
1: আমারও খুব ভালো লেগেছে আজকে আপনার সাথে গল্প করতে পেরে, এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার মন থেকে আপনার জন্য অনেক শুভকামনা এবং দোয়া, আপনারা অনেক ভালো থাকেন এটাই দোয়া করি, সবাই ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান,
0: আল্লাহ হাফেজ।

যখন বৃষ্টি পড়ে তখন গাছের নিচে দাঁড়াই একলা, দূরে মাঠের ওপারে মাঠ শূন্য ঝাপসা, বৃষ্টি থেকে বৃষ্টি আসে, ঢেউয়ের পর ঢেউয়ের বৃষ্টি, গাছের নিচে একলা দাঁড়িয়ে থাকার নিঃস্বতা কি বিষম নিঃস্ব।

কথায় আছে ওল্ড ইজ গোল্ড, সঙ্গীতের মুক্ত আকাশে শ্রেষ্ঠ কণ্ঠ কনক চাঁপা। সেই কনক চাঁপাকে দিয়ে সাউন্ডটেকের ঈদ উপহার ক্যাসেট এবং সিডি, তাল পাতার বাঁশি।

এমন মনের মতো মানুষ পাওয়া তো বড় কঠিন, যার মন আছে, যার হৃদয় আছে, যে কিনা শুনবে শুধু তাল পাতার বাঁশির সুর।

প্রেম কি শুধু ছলনা, নাকি প্রেমের জন্য নতুন পৃথিবী গড়া? যে নীড়ে বসে আমরা দুজন মিলে বাজাবো তাল পাতার বাঁশি।

হারানো দিনের গানের ক্যাসেট এবং সিডি, তাল পাতার বাঁশি, প্রযোজনা পরিবেশনা সাউন্ড টেক, সর্বত্র পাওয়া যাচ্ছে তাল পাতার বাঁশি।

আকাশে তুলকালাম মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল, ঘরে বৃষ্টির ছাট এলো, জানালাগুলো বন্ধ করিনি, আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ছিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ।